আজ বুধবার, 13ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 3রা জুন 2026 খ্রিস্টাব্দ।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 110.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 110.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: যারা ভারী পণ্ডিত তারা সুন্দরকে প্রদীপ ধরে দেখতে চলে, আর যারা কবি ও রূপদক্ষ তারা সুন্দরের নিজেরই প্রভায় সুন্দরকে দেখে নেয়, অন্ধকারের মধ্যে অভিসার করে তাদের মন। আলোর বেলাতেই কেবল সুন্দর আসেন দেখা দিতে, কালোর দিক থেকে তিনি দূরে থাকেন একথা একেবারেই বলা চলল না। বিষম অন্ধকার না বলে বলতে হল বিশদ অন্ধকার, যদিও ভাষাতত্ত্ববিদ এরূপ কথায় দোষ দেখবেন। কালো দিয়ে যে আলো এবং রং সবই ব্যক্ত করা যায় সুন্দরভাবে তার উপদক্ষ মাত্রেই জানেন। এই যে সুন্দর কালো, এ সাধনা বড় কঠিন। সেই জন্য জাপানে ও চীন দেশে একটা বয়স না পার হলে কালি দিয়ে ছবি

0: থাকতে হুকুম পায় না গুরুর কাছ থেকে শিল্প শিক্ষার্থীরা। যে রচনায় রস রইল সেই রচনাই সুন্দর হলো এটা স্থির, কিন্তু রস পাবার মতো মনটি সকল মানুষই সমানভাবে বিদ্যমান নেই, কাজেই এটা ভালো ওটা ভালো নয় এই রকম কথা ওঠে। মেঘের সঙ্গে ময়ূরের মিত্রতা, তাই কোন একদিন নিজের গলা থেকে গন্ধর্বনগরের বিচিত্র রঙের তারা ফুলে গাঁথা রঙিন মালা ময়ূরের গলায় পরিয়ে দিয়ে মেঘ তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলে। মানুষ প্রথম ভাবলে এমন সুন্দর সাজ কারো নেই, তারপর হঠাৎ একদিন সে দেখলে বকের পাতি পদ্মফুলের মালাচ্ছলে সুন্দর হয়ে মেঘের বুক থেকে মাটির বুকে নেমে এলো। মানুষ বললে ময়ূর ও বক এরা দুইটিই সুন্দর। আবার এলো একদিন জলের ধারে সারস পাখি, মেঘ যাকে নিজের গায়ের রঙে সাজিয়ে পাঠালে। এমনি একের পর এক সুন্দর দেখতে দেখতে মানুষ বর্ষাকাল কাটালে, তারপর শরতে দেখা দিলে আকাশে নীল পদ্মমালা দুটি পাপড়িতে সেজে নীলকণ্ঠ পাখি। এমনি ঋতুর পর ঋতুতে সুন্দরের সন্দেশ বহ আসতে লাগলো একটির পর একটি মানুষের কাছে। সব শেষে এলো রাতের কালো পাখি, আকাশপটের আলো নিভিয়ে অন্ধকার দুখানি পাখনা মেলে। পৃথিবীর কোনো ফুল আকাশের কোনো তারার সঙ্গে মানুষ তার তুলনা খুঁজে না পেয়ে অবাক হয়ে চেয়ে রইল। এই যে একটি মানুষের কথা বললেন, এমন মানুষ জগতে একটি দুটি পাই যার কাছে সুন্দর ধরা দিচ্ছেন সকল দিকে, নানা সাজে নানা রূপে বর্ণে সুরে ছন্দে। ময়ূরই সুন্দর, কলবিঙ্ক নয় কাক নয়, এই কথা যারা বলছে এমন মানুষই পৃথিবী ছেয়ে রয়েছে দেখতে পাই। যার চোখ সুন্দরকে দেখতে পেলে না, আজন্ম তার চোখের উপরে জ্ঞানাঞ্জন শলাকা ঘষে ঘষে খইয়ে ফেললেও ফল পাওয়া যায় না। আবার যে সুন্দরকে দেখতে পেলে সে অতি সহজেই দেখে নিতে পারলে সুন্দরকে, কোনো গুরুর উপদেশ পরামর্শ এবং ডাক্তারি দরকার হলো না তার, বিনা অঞ্জনেই সে নয়নরঞ্জনকে চিনে নিলে। মাটি থেকে আরম্ভ করে সোনা পর্যন্ত যে ভাষায় কথা চলে, সেটি থেকে ছন্দময় ভাষা পর্যন্ত, তারের সুর থেকে গলার সুর পর্যন্ত বহুতর উপকরণ দিয়ে রূপদক্ষরা রচনা করে চলেছেন সুন্দরের জন্য বিচিত্র আসন। মানুষের কাজে কতটা লাগবে কি না লাগবে এ ভাবনা তাঁদের নেই। কাদায় যে গড়ে সে কাদাছানা থেকেই সুন্দরের ধ্যান করে চলে, না হলে গড়ার উপযুক্ত করে মাটি কিছুতেই প্রস্তুত করতে পারে না সে। এ কথাটা কারিগরের কাছে হেঁয়ালি নয়। চাষের আরম্ভ থেকেই সোনার ধানের স্বপ্ন জমিতে বিছিয়ে দেয় চাষা, কিন্তু যার সুন্দরের ধ্যান মনে নেই, সে যখন ভালো মাটি নিয়ে বসে যায় এবং দেখে মাটি বাগ মানছে না তার হাতে, তখন সে হয়তো বোঝে হয়তো বোঝেও না কথাটার মর্ম।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথম গান শুনবেন ভাস্কর ভট্টাচার্যের কণ্ঠে।

প্রথমে ভাস্কর ভট্টাচার্যের কণ্ঠে, পরে শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:30 আজকের চাষবাস। শুনবেন কথিকা ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে বলবেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্যে অনুষ্ঠানে শুনবেন কথিকা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, এ বিষয়ে বলবেন ডাক্তার বিশ্বজিৎ মজুমদার। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী এবং নীলিমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমন্ত বসুর কণ্ঠে। 8:00 জানা অজানা শুনবেন কথিকা পরিবেশের পাঁচ কথা, এ বিষয়ে বলবেন মোহিত রায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নজরুল গীতি শিল্পী সুচিত্রা ঘোষ। 8:20 কথিকা দু চাকার দুনিয়া, বলবেন জিয়া হক। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাজিয়ে শোনাবেন সুদীপ কুমার ঘোষ। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত। 11:00 যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং আঁখি মুখোপাধ্যায়। 12:00 আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 12:15 লোকগীতি শিল্পী অরুণ দাস বাউল। 12:33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, ঘুরে দাঁড়ানোর কাহিনী, দৃষ্টিহীন মহিলার সাফল্যের কাহিনী, এই বিষয়ে সুলেখা দাস মুর্মুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহলে লাইভ অনুষ্ঠান অদ্বিতীয়া, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

বেজে 30 মিনিটে বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 দ্বিতীয় স্থানায়ত্তাধিকারী ঐতিহ্য পাঠশালের সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তীতে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠান গোমস্তা প্রসাদ সরেন তাকে আমি যেভাবে দেখেছি এ বিষয়ে সাঁওতালি ভাষায় একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন কালেন্দ্রনাথ মান্ডি, অনল হেমব্রম এবং সুতালাল সরেন। শুনবেন দ্বিতীয় পর্ব। 6:38 শুনবেন কৃষি কথার আসর, বিজ্ঞান ভিত্তিক বোরো ধানের চাষ, আলোচনায় মাধবচন্দ্র ধারা, সুব্রত চক্রবর্তী। এরপর আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা এ বিষয়ে আলোচনায় অমিয় দেবনাথ সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8টায় নানা রঙের গান। 8:30 আইনি কথা, ভারতীয় উত্তরাধিকার সংক্রান্ত মামলাসমূহ এ বিষয়ে আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন সুদীপ কুমার ঘোষ। 9:30 অনুরোধের আসর, 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 গিটার শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, 10:45 আধুনিক গান শিল্পী সুচিত্রা ঘোষ, 11টায় লোকগীতি শিল্পী অরুণ দাস বাউল, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমন্ত বসুর কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 130তম পর্ব। 6:45 নজরুল গীতি শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 গিটার শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 8:45 লোকগীতি শিল্পী অপর্ণা সেন। 9:10 রাজধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। বেলা 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলে, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমন্ত বসুর কণ্ঠে। 5:20 উর্বশী, 6:10 কথিকা বলবেন ভারতী দত্ত। 6:30 গুলগুলসান, 7:10 আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 7:30 দর্পণ, উপস্থাপনায় ভারতী দত্ত। রাত 8টায় ছায়াছবির গান। 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান হরাইজান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসে রড্রিগেস চার দিনের সফরে আজ ভারতে আসছেন। জার্মানিতে ওরার সময় ভারতীয় নাগরিকদের এখন থেকে আর ট্রানজিট ভিসার প্রয়োজন হবে না। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড

0: ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 4 দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষেরই ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশে এখনো অমীমাংসিত রয়ে গেছে।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
0: জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। ভারত এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE-র অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি 1 মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে CBSE দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিগুলো যাচাই এবং উত্তরপত্রে মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধু চক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। CBSE জানিয়েছে যে সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছিল তা ছিল একটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়, সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বিশিষ্ট IAS আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE-র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিংয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনা আজ আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম 2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্যে দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস OTT 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। মহিলাদের টি-20 ক্রিকেটে তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:00। অপর সেমিফাইনালে বিকেল 4:00 বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের আজ থেকে ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না। CBSE-র অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি-20 ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। খবর শেষ হল, এরপর খবর শুনুন সকাল 7:25।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল।
1: ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার সম্পর্কে বলতে গেলে আগেই জানতে হবে ব্রয়লার মুরগি কাকে বলে। যে সমস্ত মুরগিগুলোকে আমরা মাংস উৎপাদনের জন্য ব্যবহার করি সেইগুলোকেই বলা হয় ব্রয়লার মুরগি। তাদের ওজন 6-7 সপ্তাহের মধ্যে 2.5-3 কিলো হয়ে যায়। এবার বলি, এই ব্রয়লার মুরগি চাষ করতে গেলে আমাকে খামারকে আগে তৈরি করে রাখতে হবে। জীবাণুনাশক পদার্থ দিয়ে খামারকে সুন্দর করে স্প্রে করে তৈরি করে রাখবো পাখি আসার আগে। পাখি আসার পরে ব্রুডিং সঠিকভাবে করতে হবে, তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, করে পাখি আমরা রাখবো। এরপর পাখির ভ্যাকসিনেশন শিডিউল একটা বানাতে হবে, টিকাকরণ সেই সমস্ত আমরা দেবো। তারপরেও দেখি কিছু কিছু রোগ আমরা দেখতে পাই, কিছু ভাইরাস জনিত রোগ, কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ, কিছু ছত্রাক জনিত, কিছু পরজীবী গঠিত, কিছু ম্যানেজমেন্টের জন্য কিছু রোগ বা কিছু পরিপাক জনিত রোগ হয়, বিপাক জনিত রোগ। একে একে সেই রোগগুলি বলি। ভাইরাস জনিত রোগের মধ্যে সবাই শুনেছেন রানীক্ষেত রোগ। এই রোগটি প্রত্যেকটি ফার্মেই প্রত্যেকটি খামারেই আমরা দেখতে পাই। রানীক্ষেত রোগ হলে আমরা বুঝবো কি করে? না, একসাথে হঠাৎ করে অনেক পাখি মারা যাবে, পাখি ঝিমিয়ে বসে থাকবে, পাখি জল কম খাবে, পাখি সবুজ রঙের পাতলা পায়খানা করবে বা কখনো পাখির ঘাড় বেঁকে যাবে। এইগুলি দেখলে আমরা বুঝবো যে রানীক্ষেত রোগটি হয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রতিকার কি? রানীক্ষেত রোগ ভাইরাস ঘটিত রোগ, সেই অর্থে বলতে গেলে চিকিৎসা খুবই সীমিত। তার জন্য আমাদেরকে প্রোটেকশন নিতে হবে। কি না, ফার্মে আমাদেরকে সপ্তাহে 3-4 দিন করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। কোনো জলই অপরিষ্কার জল দেওয়া যাবে না, প্রত্যেক জলের মধ্যে জল শোধনের ওষুধ দিয়ে সেই জলটা পাখিকে দিতে হবে, সুষম খাদ্য দিতে হবে। এছাড়া ফার্মের মধ্যে খামারের মধ্যে বাইরের লোকজনকে ঢুকতে দেওয়া যাবে না, যাকে আমরা বলি খুব কঠোর বায়োসিকিউরিটি আমাদেরকে বজায় রাখতে হবে। যে কেউ আসলো ফার্মে ঢুকতে দেওয়া যাবে না, তাতে করে ভাইরাস আসবে, কোনো গাড়ি ঢুকতে দেবো না। তাই মানুষ এবং গাড়ি যে কোনো কিছুকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আর ভ্যাকসিন দিতে হবে। এর ভ্যাকসিন আমরা দুটি দিই, 6 বয়সে একটি ভ্যাকসিন দিই, B1 বা F স্ট্রেন বলি, সেটাকে চোখে অথবা নাকে এক ড্রপ করে দিই। তারপরে 21 দিন বয়সে গিয়ে আমরা ওই ভ্যাকসিন নিয়ে বুস্টার করি, সেটা লাসোটা বলে একটা স্ট্রেন আছে, তাকে জলে দুধ পাউডার দিয়ে বরফ দিয়ে গুলে সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে পাখিকে খেতে দিয়ে দিই। এবার প্রত্যেকটি পাখি খাওয়াতে হবে, আমরা বলি সঠিকভাবে ভ্যাকসিন করাতে হবে। তাহলে ভ্যাকসিনের 1 ঘন্টা আগে জলটা বন্ধ করে দেবো, পাখির খুব তেষ্টা পাবে, জলের পাত্র 5 ছিল 10 করে দেবো, সমস্ত পাখি খেতে পাবে। এইভাবে ভ্যাকসিন করতে হবে সঠিকভাবে, তাহলে আমরা রোগটিকে দমন করতে পারবো। এছাড়া চিকিৎসার জন্য আমরা যখন রোগটি হয়ে যায় তখনও ভ্যাকসিন দিয়ে আমরা চিকিৎসা করতে পারি, ওষুধ দিয়ে না, ভ্যাকসিন দিয়ে। এই ভ্যাকসিন আমরা ডবল ডোজে জলে গুলে দিতে পারি, তা পাখি বেঁচে যাবে সেক্ষেত্রে। 2 গাম্বরো। গাম্বরো হলে সেক্ষেত্রে দেখবো যে সাদা চুনের মতো পায়খানা করছে, তো আমরা সেই দেখেই বুঝে যাবো গাম্বরো রোগ হয়েছে। এটিও ভাইরাস ঘটিত রোগ, এখানেও রানী ক্ষেত্রের মতো ভ্যাকসিনেশন করতে হবে। এক্ষেত্রে 12 বয়সে আমরা একটি ভ্যাকসিন দেবো, IBD+, চোখে অথবা নাকে এক ড্রপ করে দিয়ে দেবো। এছাড়া কঠোরভাবে বায়োসিকিউরিটি, জলে জল শোধনের ওষুধ, ফার্মে মানুষ ঢুকতে দেওয়া যাবে না, প্রত্যেকটা খামারের সামনে একটা করে ফুড বাদ থাকবে, সেখানে ওষুধ দেবো, সেখানে পা ডুবিয়ে ভেতরে ঢুকবে বাইরে বেরোবে, এই সমস্তগুলো আমাদেরকে বজায় করতে হবে। আচ্ছা, ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ খুবই হয় এদের, সেটা শ্বাসকষ্ট জনিত রোগ, তাকে বলা হয় CRD। সেই রোগটি খামারিরা খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবেন। ফার্মে ঢুকলেই দেখবেন গার্গলিং সাউন্ড, মানে ঘড়ঘড় করে একটা আওয়াজ হচ্ছে পাখির, যদি না করে পাখিকে তাড়িয়ে দেবেন ওই আওয়াজটা আসবে। এই আওয়াজটা আসলেই আমাদের বুঝতে হবে যে পাখির CRD হয়েছে বা পাখির ওজন খুব কমে গেছে, FCR কমে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে পাখির CRD হয়েছে। আমরা কিভাবে প্রতিরোধ করবো CRD? না, আমরা খুব স্প্রে করবো, প্রত্যেক দিন ডিসইনফেক্টেন্ট দিয়ে স্প্রে করবো, জীবাণুনাশক দিয়ে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিছু আমরা মেডিসিন দেবো, আর পাখিকে আমরা ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট চিকিৎসা করতে পারি। এছাড়া কিছু ছত্রাক জনিত রোগ হয়, যেমন একটি ব্রুডার নিউমোনিয়া, অ্যাসপারজিলোসিস, এটা প্রথমের দিকেই পাখির ক্ষেত্রে হতে পারে। হলে পাখি ঠোঁটগুলি উপর দিকে করে শ্বাস নেবে, আবার নেমে যাবে, উপর দিকে করে শ্বাস নেবে, আবার নেমে যাবে, এই দেখলে বুঝবো ব্রুডার নিউমোনিয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিরোধের উপায়, লিটারের উপরে আমরা কপার সালফেট স্প্রে করে দেবো, তুঁতে স্প্রে করবো, আর ভেটেরিনারি ডক্টরের পরামর্শ মতো অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে রোগটিকে আমরা নির্মূল করতে পারি। একটি পরজীবী ঘটিত রোগের কথা বলি, খুবই হয় কক্সিডিওসিস। এক্ষেত্রে খামারি দেখেই বুঝতে পারবে যে কক্সিডিওসিস হয়েছে। লিটারের মধ্যে পাখি পায়খানা করবে পাতলা, তাতে রক্ত থাকবে, চোখ বন্ধ করে খামারি বলে দেবে এটি কক্সিডিওসিস। এর উপায় কি? না, পরিশোধিত জল দিতে হবে, খাবারের মধ্যে কক্সিডিওস্ট্যাট দিতে হবে এবং অ্যানথেলমেন্টিক দিয়ে চিকিৎসা করতে হবে পশু চিকিৎসকের পরামর্শ মতো, তাহলে ওটি আমরা করতে পারবো। আর এখন এই অবস্থাতে একটি রোগ খুব হয়, সেটা হিট স্ট্রোক। পাখি শ্বাসকষ্টজনিত রোগ হয়, প্রচণ্ড তাপমাত্রার জন্য পাখি ছটপট করতে থাকে, ছটপট করতে করতে হঠাৎ করে মারা যায়। সেক্ষেত্রে পাখিকে আমরা বাঁচাবো কী করে? না, আমরা বরফ গলা জল রাখবো, যদি পাখি ছটপট করে পাখিকে ধরে নিয়ে এসে তার মাথা বাঁধে পুরো শরীরটিকে দু তিনবার ডুবিয়ে গাছের তলায় ছেড়ে দেবো, পাখি বেশি হবে। এছাড়া এই রোগটি জেনারেলি 11টা থেকে 4টার মধ্যে বেশি হয়। এই সময় আমরা যে জল দেবো, ঠান্ডা জল দেবো, খাবার বন্ধ করে দেবো, ঠান্ডা জলের মধ্যে ইলেকট্রোলাইট দেবো, ভিটামিন সি দেবো, গুড় দেবো, এইভাবে আমরা এই রোগটিকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারি। এছাড়াও যদি আপনারা বিশদে জানতে চান, তাহলে আপনাদের নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে যাবেন, সেখানে প্রাণী চিকিৎসক রয়েছেন, ওনার কাছ থেকে আপনি বিশদে সবকিছু জানতে পারবেন। প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি সাব ডিভিশনে, প্রত্যেকটি ব্লকে আমাদের সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্র আছে, সেখান থেকে আপনি বিশদে এদের পরিচর্যা, পাখিদের এবং তাদের চিকিৎসা, তাদের প্রতিরোধ প্রতিকার সবকিছু ব্যাপারে সুন্দরভাবে জানতে পারবেন।
0: এতক্ষণ শুনলেন ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রপাতের সাথে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এর সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠান। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

0: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে কথিকা, বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মজুমদার।
2: যখন মানবদেহের মস্তিষ্ক ক্ষণিক সময়ের জন্য যথেষ্ট রক্ত পায় না, তখনই মানুষ অজ্ঞান হয়ে পড়ে। সাধারণত এটা ক্ষণিকের জন্যই হয়, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়াটা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে কিছু সাধারণ কারণও যেমন থাকতে পারে, আবার কিছু সিরিয়াস কারণও থাকতে পারে। তাই অজ্ঞান হলে সেটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত এবং ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে কেউ যদি বারবার অজ্ঞান হতে থাকে। আসুন জেনে নিই সাধারণত কী কী কারণে আমরা অজ্ঞান হই। যদি শরীরে কোনো কারণে জল ও নুনের পরিমাণ কমে গিয়ে ব্লাড প্রেশার কমে যায়, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার সময়, বিশেষ করে ট্রেনে, বাসে বা লাইনে মানুষ অজ্ঞান হয়ে যায়, যেটাকে আমরা কমনলি ভেসোভ্যাগাল সিনকোপ বলি। বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় অনেকক্ষণ বসে থেকে হঠাৎ করে ওঠার সময় মাথা ঘুরে পড়ে যেতে পারেন বা অজ্ঞান হয়ে যেতে পারেন, যেটাকে পশ্চুরাল হাইপোটেনশন বলি। এছাড়া হার্টের মারাত্মক সমস্যা যেমন কমপ্লিট হার্ট ব্লক বা হার্ট অ্যাটাকের জন্য মানুষ অজ্ঞান হতে পারে। অনেক সময় নার্ভের কারণে, যেমন খিচুনি জাতীয় রোগের জন্য মানুষ অজ্ঞান হতে পারে। তবে এসব কারণে অজ্ঞান হলে সাধারণত খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে না। শরীরে শর্করার পরিমাণ কমে গেলেও এটা হতে পারে। অনেক সময় মাথায় স্ট্রোক হলেও অজ্ঞান হতে পারে, তবে সেক্ষেত্রেও তাড়াতাড়ি জ্ঞান সাধারণত ফিরে আসে না। একটা কথা মনে রাখবেন যে গ্যাসের কারণে কখনো মানুষ কিন্তু অজ্ঞান হয় না। কাউকে অজ্ঞান হতে দেখলে আপনি কি করবেন? আপনি যদি কাউকে দেখেন যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছেন, যদি আপনি তার কাছাকাছি থাকেন, তাহলে তাকে ধরার চেষ্টা করবেন যাতে পড়ে গিয়ে উনি চোট না পান। তাকে আস্তে আস্তে মাটিতে শুয়ে দিন। যখন আপনি তাকে মাটিতে শুয়ে দেবেন, তখন তার হার্ট ও মাথার সাথে একই লেভেলে চলে আসবে এবং হার্টের পক্ষে তখন মস্তিষ্কে রক্ত পাঠাতে সুবিধা হবে, তাই তার জ্ঞান ফিরে আসার

0: সম্ভাবনা বেড়ে যাবে। যদি পারেন ওনার পালসও দেখার চেষ্টা করবেন, যদি পালস না পান তাহলে দু হাত দিয়ে বুকের মাঝখানে একটু নিচের দিকে চাপ দিতে হবে, মিনিটে 100 থেকে 120 বার। যদি পেশেন্টের জ্ঞান ফিরে আসে তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে তার আগেও এরকম হয়েছে কি না, বা সুগারের ওষুধ খান কি না। যদি সুগারের ওষুধ খান তাহলে এটাও সম্ভাবনা থেকে যেতে পারে যে রক্তে সুগার কমে গিয়ে উনি অজ্ঞান হয়ে গেছেন। তখন যদি পারেন একটু চিনি বা মিষ্টি খাওয়াতে পারেন। তবে যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া এবং ডাক্তারের পরামর্শ নেয় বাঞ্ছনীয়। সবসময় যে স্পেশালিস্ট ডাক্তার খুঁজতে হবে তার দরকার নেই, যে কোনো সাধারণ ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই দরকার অজ্ঞান হয়ে গেলে। তারপর ইমিডিয়েট ম্যানেজমেন্ট যেগুলো সেগুলো করা দরকার। অনেক দূরে যদি হসপিটাল থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্ট যদি জ্ঞান ফিরে আসে, বিশেষ করে প্রেশার কমে গিয়ে যারা অজ্ঞান হয় তাদের জন্য নুন চিনি শরবত জল এগুলো খাওয়ানো যেতে পারে, যাতে প্রেশারটা বেড়ে আসে। আর যদি বুকে ব্যথা হয় অজ্ঞান হওয়ার সাথে বা প্রচণ্ড শ্বাসকষ্ট এগুলো থাকে তাহলে অবশ্যই যে কোনো হসপিটালে ভর্তি করতে হবে। আর যদি এগুলো না থাকে, পেশেন্ট যদি জ্ঞান ফিরেও আসে এবং মনে হয় ভালো আছি, তাহলে একদম বাড়ি চলে যাওয়া উচিত নয় কখনোই। অজ্ঞান একবার যদি কেউ হয়ে যায় অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে, তারপর ডাক্তারবাবুর পারমিশন নিয়ে, এবং বিশেষ করে অনেক ক্ষেত্রে হার্টের একটা ইসিজি করে দেখে হার্টের কোনো সমস্যার জন্য অজ্ঞান হয়েছেন কি না এটা দেখে তবেই ডাক্তারবাবুর পারমিশন নিয়ে তবেই বাড়ি যাওয়া উচিত। কারণ আমাদের অনেক সময় দেখি অনেক সিরিয়াস হার্টের রোগী অজ্ঞান হয়ে গেছেন, তার জ্ঞান ফিরে এসেছে, তিনি ভেবেছেন আমি সুস্থ হয়ে গেছি, বাড়ি ফিরে চলে গেছেন, পরে একটা আনফর্চুনেট কোনো ইনসিডেন্স হয়ে যেতে পারে। সেই জন্য অজ্ঞান হলে কখনোই নিজে এইটাকে যে গ্যাস থেকে হয়েছে, আমি খুব ভালো আছি, এত কিছু হচ্ছে না, এ বলে বাড়ি চলে যাবেন না। যে কোনো কারণে যদি কখনো হঠাৎ অজ্ঞান হয়ে যান, ডাক্তারের সাথে দেখা করে তার পরামর্শ মতো চলে নিয়ম করে যদি কোনো ওষুধ দেন সেগুলো খেয়ে, বা কোনো টেস্ট যদি করতে বলেন সেগুলো করে, এটাকে সিরিয়াসলি নেওয়া দরকার। একদমই খুব মানে লুজলি বা ক্যাজুয়ালি নেওয়া যাবে না।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে কথিকা, বললেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মজুমদার।

0: আহ, গাছ পাকা রঙের সকাল, গন্ধ পাচ্ছ?
1: হুম হুম, ম ম করছে গন্ধে।
0: গন্ধটা কিন্তু সন্দেহজনক নয়, আমুদে গন্ধ। জ্যৈষ্ঠের বুধ সকালে প্রাতঃকালে আম জনতার আম দরবারে প্রাত্যহিকীর আমোদ বাসরে আপনাকে স্বাগত জানাই। আজ 3রা জুন,
1: রথীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন।
0: বন্ধুবর, নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, বাবাকে যত দেখছি ততই কষ্ট হচ্ছে। তিনি অবশ্যই কিছু বলেন না, কিন্তু স্পষ্ট দেখছি উপর্যুপরি প্রিয়জনের মৃত্যুতে তার মনে আর কোনো সুখ নেই। আমার কষ্ট আরও বেশি হয় এজন্য যে আমি তাকে সুখী করতে পারবো এ বিশ্বাস আমার নেই। এখন থেকে নিজেকে যদি একটু কাজের মানুষ করে গড়ে তুলতে পারি, তাহলেই যা তাকে সন্তুষ্ট করতে পারবো একটু, বিশ্ববরেণ্য সদাব্যস্ত পিতাকে সুখী করার জন্য, পিতার আরাধ্য কর্মের প্রতিষ্ঠানগত রূপ দেবার জন্য। সারা জীবন নিজেকে উজাড় করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ। 1888 সালের 27শে নভেম্বর রবীন্দ্রনাথের দ্বিতীয় সন্তান জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। শৈশব কৈশোর কেটেছিল শিলাইদহে, প্রতিসরে এবং অবশেষে শান্তিনিকেতনে। 1901 সালে মাত্র 5 জন ছাত্র নিয়ে প্রথম শান্তিনিকেতন বিদ্যালয়ের সূচনা, যার মধ্যে একজন কবিপুত্র রথীন্দ্রনাথ। শান্তিনিকেতন বিদ্যালয়ের পাঠ শেষ করে পিতার ইচ্ছায় আমেরিকার ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে যান রথীন্দ্রনাথ। 1909 সালে বিএসসি ডিগ্রি নিয়ে দেশে ফিরে রবীন্দ্রনাথের আদর্শে পল্লীর কৃষি এবং শিল্পের উন্নতি বিধানে যত্নবান হয়েছিলেন। পরে বিশ্বভারতীর পরিচালনা কার্যে পিতার সহায়ক হন। জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত এই কাজে তিনি ব্রতী ছিলেন। 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রূপে পরিগণিত হলে তিনিই হলেন প্রথম উপাচার্য। সারা জীবন সংগঠনের কাজে ব্যস্ত থেকেছেন, তবু রথীন্দ্রনাথের শান্ত মুখশ্রীর অন্তরালে ছিল এক শিল্পী হৃদয়। বহু গুণে গুণান্বিত ছিলেন তিনি। কারুকলার চর্চা করেছেন অল্প বয়স থেকে, সঙ্গীত চর্চা করেছেন, অভিনয়ে অংশ নিয়েছেন, খুব ভালো হাত ছিল ছবি আঁকায়, বিশেষ করে ফুলের ছবি। অবশ্য রথীন্দ্রনাথের আসল কৃতিত্ব ছিল হস্তশিল্পে, কাঠের কাজ, চামড়ার কাজে। শান্তিনিকেতন এবং কলকাতায় বহুবার তাঁর আঁকা ছবি এবং হাতের কাজের প্রদর্শনী হয়েছে। দিল্লিতেও একবার তাঁর হস্তশিল্প এবং চিত্রাবলীর প্রদর্শনী হয়েছিল। 1961-তে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে 73 বছর বয়সে প্রয়াত হন রথীন্দ্রনাথ। আজ 3রা জুন তাঁর প্রয়াণ দিবস, তাকে আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই। রথী ঠাকুরের প্রয়াণ দিবসের পাশাপাশি আজ আরও মনে পড়ছে 3রা জুন বিপ্লবী অবনীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন।
1: 1891 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিপ্লবী অবনীনাথ মুখোপাধ্যায়। উচ্চশিক্ষার জন্য জাপান ও জার্মানি গিয়ে তিনি সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। উইভিং টেকনোলজি পাশ করে অবনীনাথ দেশে ফেরেন এবং কর্মজীবন শুরু করেন 1912 সালে। 2 বছর যেতে না যেতেই বিপ্লবী রাসবিহারী বসু এবং বাঘাযতীনের সঙ্গে আলাপ হয় তাঁর। বাঘাযতীনের সহকারী হিসেবে পরের বছরে অস্ত্র সংগ্রহের জন্য জাপানে যান। সব কাজ সেরে ফেরার পথে বিপ্লবীদের নাম ঠিকানা লেখা নোট বই সমেত ধরা পড়লে মৃত্যুদণ্ড হয় তাঁর। কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হন 1917 সালে। অবনীনাথ 1920 সালে তাসখণ্ডে অন্যান্য নেতাদের সঙ্গে গড়ে তোলেন ভারতের কমিউনিস্ট পার্টি। জাতীয় মুক্তি আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নির্মাণ পর্বে বিপ্লবী আন্দোলনের অন্যতম সংগঠক অবনীনাথ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মুক্তিকামী মানুষের দাবিগুলি জোরের সঙ্গে প্রতিষ্ঠার চেষ্টা করেন। সোভিয়েত ইউনিয়ন তৈরি হলে সেখানে একাধিক উচ্চপদে ও প্রতিনিধিত্বমূলক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। 1937 সালে 28শে অক্টোবর, দেশ স্বাধীন হওয়ার এক দশক আগে তাঁর জীবনাবসান হয়। আজ 3রা জুন অবনীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই।
0: কতজনের শ্রমে ঘামে রক্তে জীবনদানে গড়ে উঠেছে আমাদের এই দেশ। প্রতি সকালে আমরা দেশ ও মায়ের কাছে প্রণত হই। প্রাত্যহী কি মনে করিয়ে দেয় আমরা শুধু ঘরের মানুষ নই, আমরা দেশেরও মানুষ। দেশ ও বন্দনা।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে।
1: প্রত্যেকের আসরে রয়েছেন, কি করবেন? এই গরমে চা খাবেন নাকি ঘুরের বাতাসে পড়ে পাওয়া খোসা ছাড়িয়ে বসে পড়বেন? আহা, কাত করবেন না, গড়িয়ে পড়বে তো। জুন মাসের প্রথম পক্ষের বিষয়
0: আম সত্য কথা,
1: সত্য কিন্তু কেমন একদম উজাড় করে লিখবেন সত্য কথা।
0: বছরের এই সময়টাতে অনেকের কাছে আমই পরম সত্য, বর্ণে গন্ধে স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা কাঁচা মিঠে বা পাকা, আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও

নিশ্চয়ই থাকেন। আম যাদের নাপাসান্দ, আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়।

0: লেখার বিষয় আম সত্য কথা।
1: মন খুলে সত্য করে আম নিয়ে লিখে ফেলুন, গোমড়া মুখে থাকবেন না কিন্তু, কেমন? আর গোমড়া মুখে চিঠিও লিখবেন না, আম খেলে মুখে হাসি ফোটে, একদম ঝরঝরে মেজাজে লিখে ফেলুন আম সত্য কথা। যশোদানন্দ গোস্বামী বলাগড় হুগলি থেকে আম্রমধুর প্রাত্যহিকীকে লিখছেন আজকে প্রথম মেল। সাত সকালে ফোন করে মেয়ের বায়না, মা বড় পিসিকে বলো না গুড়ামের বয়ান তো ফাঁকা হয়ে গেছে। আচ্ছা বাবা বলবো, তোর বড় পিসির যা শরীরের অবস্থা। ভাইজির বায়না রাখতে কোমরের ব্যথা নিয়েও বড় বোন এলো একদিন, বড্ড ভালোবাসে মেয়েটাকে। বড় বোন যখন গুড়াম বানাতে ব্যস্ত, আমি তখন শৈশবের কালবৈশাখী ঝড়ে আম কুড়োনো স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে নস্টালজিক হয়ে পড়ছি। সেদিন দুপুরটা ছিল এক স্বপ্নময় সন্ধে, মিষ্কালো মেঘেদের তৎপরতায় ছিল ভিভিআইপির আগমনের পূর্বাভাস, আমরাও প্রস্তুত আম কুড়োনো শিহরণের জন্য। কিন্তু আমার পার্টনার সহোদরকে খুঁজে পাচ্ছি না। শুরু হলো ঝড়, উফ কি তাণ্ডব। ভাই আমার আগেই হিমসাগরের গুঁড়ির আড়ালে লুকিয়ে আছে, বড়দের চোখে ধুলে দিতে হবে তো। দুজনের ব্যাগই ভর্তি হয়ে গেল নিমেষে বড় বড় আম। তুমুল বৃষ্টিতে ভিজে আম কুড়োনোর মজাই আলাদা। ঘোর কাটল মায়ের ব্যাকুল কণ্ঠে ঘরে ফেরার ডাকে। আম পাকলে তখন তো সারাদিন আম খেয়েই কাটাতাম, মাঝে মাঝে ওই যে রবি ঠাকুরের মতো আম সত্য দুধে ফেলি, তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে, আহা সে যে কি স্বাদ। দুপুরে দু ভাই মিলে গাছে উঠে পছন্দ মতো পাকা আমগুলো খেতাম, আর আধ পাকাগুলো কাক কোকিল টিয়াদের চিম্মায় রেখে আসতাম। বিশ্বাস করো প্রাত্যহিকি, ওরা ঠোকরাতো না পর্যন্ত। গত বছরও দু ভাই মিলে শৈশবের সেই আম কুড়োনো স্মৃতি মন্থন করেছি আমতলায় বসে। তারপর কি যে হল, হঠাৎ ভাইটা না ফেরার দেশে চলে গেল। বড় বোনের ডাকে সম্বিত ফিরে পেয়ে চোখ মুছে নিজেকে সামলে নিলাম। যাই, মেয়েটাকে ফোন করে জানাই গুড়ামের সঙ্গে আদুরের বড় পিসি একটু আম তেলও বানিয়ে দিয়েছে, আর আম পাকলে আম সত্য বানিয়ে দেবে বলেছে। শুনে নিশ্চিত আমাদের আদুরিনী আনন্দে টকবক করবে। আদুরিনী টকবক করবে ঠিকই, কিন্তু সকালেই দিলেন তো মনটা খারাপ করে। যশোদানন্দ গোস্বামী বলাগড় হুগলি থেকে। আম নিয়ে পরের চিঠিতে যাব একটা বিজ্ঞাপনের পর।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: আম সত্য কথা এই নিয়ে কি লিখেছেন সেটা পড়ব এখন। জন্মেঞ্জয় সাহু লিখেছেন নিউ টাউন কলকাতা 156 থেকে। প্রিয় প্রাত্যহিকী, সরাসরি আম নয়, আম থেকে তৈরি আম সত্যের একটি বিশেষ জায়গা রয়েছে আমার এই লেখায়। এই আম সত্য কাহিনীর প্রধান চরিত্র এক আম আদমি, আমার বন্ধু আনন্দ। কয়েকদিন আগে খবর পেলাম আনন্দ উদারাময় অর্থাৎ কঠিন পেটের অসুখের কারণে হাসপাতালে রয়েছে। পরদিনই তাকে দেখতে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম তোর এমন কঠিন রোগ হলো কি করে। আনন্দ বলল, তোকে সত্যি কথাটাই বলবো, রবীন্দ্রনাথের এই কবিতাটা তো তুই জানিস, আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ।

চারিদিক নিস্তব্ধ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে। আমি বললাম, এ কবিতা আমি বিলক্ষণ জানি, কিন্তু এই কবিতার সঙ্গে তোর অসুস্থ হয়ে পড়ার সম্পর্ক কোথায়? আনন্দ বলল, সেই কথাটাই এবার বলছি। ওই কবিতাটি মাথায় রেখে একসময় ঠিক করলাম, আমিও একদিন আমসত্ত্ব দুধে ফেলে তার সঙ্গে কলা গুলে এবং তাতে সন্দেশ মিশিয়ে খাব। কদিন আগে সেই খাবারই পেট পুড়ে খেলাম। আম যেহেতু আমার সবচেয়ে প্রিয় ফল, তাই আমসত্ত্বটা বেশি পরিমাণেই নিয়েছিলাম। খাওয়ার পরদিনই শুরু হলো এই বিপদ। আনন্দের কথা শুনে আমি অবাক। তাকে বললাম, রবীন্দ্রনাথ সত্যি সত্যি ওই ধরনের খাবার খেয়ে কবিতাটি লিখেছিলেন, নাকি নিছক সাহিত্য সৃষ্টির জন্য কবিতায় ওই খাবারের কথা লিখেছিলেন, সেসব আমি জানি না। তবে রবীন্দ্রনাথের খাদ্যাভ্যাসের কথা যেটুকু জানি, তাতে ওই ধরনের খাবার হজম করার ক্ষমতা তাঁর ছিল। কিন্তু তোর মতো জীর্ণ উদর মানুষ যে ওই খাবার হজম করতে পারবে না, সে কথা বলাই বাহুল্য। কবিতায় পিঁপড়া সেই খাবার না খেতে পেয়ে কেঁদেছিল, আর তুই তাই খেয়ে কাঁদছিস। যাই হোক, ভালো হয়ে যাবি, ভয় নেই। এই বিপদে রবীন্দ্রনাথের গান কর। দুর্বল গলায় আনন্দ গাইল, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। জন্মেঞ্জয় সাহু, নিউটাউন, কলকাতা, 156 থেকে লিখেছেন।

আমি আমো অতি নাকি আমাশা, না না ভয় পাবেন না, নির্ভয়ে লিখুন। আম খেলে মাথা খুলে, গোমড়া মুখে হাসিও খোলে, ফলে একদম দিল খুশ করে লিখুন। লিখেছেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। গ্রীষ্মকাল মানে হরেক রকম ফলের সমাহার, গাছে গাছে আমের সমারোহ। আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ফলের রাজা আম এখন বারো মাসই পাওয়া যায় ঠিক, তবে গ্রীষ্মে কাঁচা আম যেমন জিভে জল আনে, তেমনি সোনালি রঙের পাকা আমে ফুটে ওঠে প্রকৃতির মিষ্টি হাসি। মন ভরে যায় কাঁচা পাকা আমের সুগন্ধে। গন্ধ পাচ্ছ? কাঁচা আম পাকা। বাঙালির সঙ্গে আমের সম্পর্কটা এই আমে দুধে মাখামাখির মতো। ও টকটকে রং। আম খেতে ভালোবাসেন না অথবা খান না, এরকম মানুষ খুব কমই আছেন। ঝড় উঠলেই মনটা ফিরে যায় ছোটবেলায়, বন্ধুদের সঙ্গে আম কুড়নো, নুন লঙ্কা দিয়ে চকাশ চকাশ শব্দে কাঁচা আম খাওয়া, পাকা আম ফুটো করে অফ কোথায় নিয়ে ঝুলে যাচ্ছেন, পাকা আম ফুটো করে মুখ লাগিয়ে চুষে চুষে খাওয়া, সেই পরম সুখ চোখটা বুঝে আসে না, পড়তে পারছি না তো, সেই পরম সুখ কাউকে বলে বোঝানো যায় না। আমাদের বাড়ির মধু কুলকুলি আম গাছটা আমার বড্ড প্রিয়, নামটাও খুব সুন্দর। থোকায় থোকায় ছোট্ট ছোট্ট আমের অপরূপ স্নিগ্ধতা, কাঁচায় টক, পাকায় মধুর মতো মিষ্টি। হাওয়ায় দোল খেতে খেতে টুপটাপ মাটির বুকে পড়ে সোহাগ মাখে আজও। বাংলার সব জায়গাতেই কম বেশি বিভিন্ন প্রজাতির আম ফলে, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপখাস, রানী পশন, আম্রপালি ও ফালি ফালি, এসব আমের নাম নিয়ে নানান জনশ্রুতি এবং প্রাসঙ্গিক ঘটনাও রয়েছে কত।

0: আরবি শব্দ আম থেকে এসেছে, আম জনতা। আবার আম থেকে প্রচুর প্রবাদে ছড়াছড়ি, আমে দুধে এক হয় আটি গড়া গড়ি যায়। আমও গেল ছালাও গেল, হাতের চেয়ে আম বড়। এসব নবাবিয়ানা এখন আর নেই, মালদা মুর্শিদাবাদের আমের বৈচিত্র্যময়তা রয়ে গেছে নবাবি আমলের আম জনতার মুখে, আর স্বাদে আম সত্য কথা হয়ে। নবাবি আমলে রাস্তা ধরে হাঁটলে অতীত এখনো সামনে এসে দাঁড়ায়, মনে পড়ে পলাশির আম বাগান, যেখানে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। মন ভারী হয়ে ওঠে এখনো। আমবাগানে হারানোর সুখ আর নেই, শারীরিক কারণে এই অমৃত ফল খাওয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ মানতে হয়। গড্ডলিকা স্রোতে গা ভাসাই না, আম গাছের পাতার ফাঁকে ফাঁকে আম জনতা ছায়া পাক, রোদ্দুর পাক, রোদ্দুরে ঝরে পড়া আমের আমশি শুকোক, আম তেল রোদ খাক, আম সত্য মাখুক আলো, সেই আলো ছায়া আমি খুঁজে চলি। আহা, ছায়া ছায়া আলো, সেই কথা বলেছেন ছায়া সামন্ত, ধারসা জিআইপি কলোনি হাওড়া থেকে।
1: হাওড়ার পরে এবার পূর্ব মেদিনীপুর থেকে আপনি কি বলেছেন, কল্লোল কান্তি রিঙ্গাল
0: ঝপাং করে হাওড়া থেকে পূর্ব মেদিনীপুর।
1: প্রিয় প্রাত্যহিকে, ফলের রাজা যদি আম হয় তবে ফলের রানী বা সম্রাজ্ঞী কে? আমার মতে ওই আমই হবে। ছেলেবেলায় মনে পড়ে দুপুরে খাওয়ার সময় শেষ পাতে মা এক বাটি দুধ, বাগানের আম, একটু চিনি আর ভাত দিত, ভালো করে মেখে গপা গপ খেতাম। আহা কি তৃপ্তি! বাগানের আম যে খুব মিষ্টি ছিল তা নয়, তখন তো কলম করা গাছ লাগানোর তেমন চল ছিল না। ওই ঠাম্মা খেয়ে আমের আঁটি পুঁতেছিল। ওই সব আমের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম দু একটা কামড়ে মিষ্টি স্বাদ, তারপর যতই আঁটির দিকে ধাবমান ততই টকটক ভাব, তাতেই অমৃতের স্বাদ। আম চুষতে চুষতে ফোঁটা মাটিতে পড়ার আগেই চেটে নিতাম। তখন ক্লাস সিক্স বা সেভেনে পড়ি, জ্যৈষ্ঠ মাস, বাড়ি থেকে খানিকটা দূরে একজনের আম বাগান। এক রবিবারের দুপুর আমি আর জেঠুতো ভাই নন্তু আম পাড়তে গেছি। আগে দু একবার পেরেছি, ধরা পড়িনি। যাই হোক, একটা শক্ত ঢিল নিয়ে চোখ তুলে এক দৃষ্টিতে অর্জুনের লক্ষ্যভেদের মতো আমগুলোর দিকে তাক করেছি অনেকক্ষণ ধরে। নন্তু হাঁ করে উপরের দিকে তাকিয়ে আছে। ওমা, পেছন থেকে বিজয়দাদু চুপি সারে এসে আমার কানটা ধরে ফেলল, টানতে টানতে বাবার কাছে। নন্তু হাওয়া, তারপর যা হওয়ার তাই, পঞ্চাশ বার কান ধরে ওট বস। এখন হাটে বাজারে হরেক রকমের হরেক বর্ণের নানান স্বাদের আম শোভা পাচ্ছে, বেগুনফুলি, ল্যাংড়া, চৌষা, গোলাপ খাস, লক্ষণভোগ ইত্যাদি ইত্যাদি। আহা, জিভে জল এসে যায়।
0: গড়িয়ে পড়লে তো মুশকিল।
1: আর একটা ঘটনা, ছোট দাদুর মেয়ে বেলাপিসিকে ছেলের পক্ষ দেখতে এসেছে, জল খাবারের ব্যবস্থা হয়েছে, চিনে মাটির প্লেটে ফালা ফালা করে কাটা বেগুন ফুলি, সপেদা, লিচু, হালুয়া, মিষ্টি আরও কত কি সাজানো। আমি আর নন্তু বারান্দার এক কোণে দাঁড়িয়ে তৃষিত নয়নে সব দেখছি। ছেলেপক্ষ বাইরের বারান্দায় তখনও বসে, তবে উঠি উঠি করছে। হঠাৎ আমি আর নন্তু ছো মেরে দুফালি বেগুন ফুলি একটা প্লেট থেকে তুলে নিয়ে সোজা পুকুর পাড়ে, ধর ধর ধর, কে কাকে ধরে। আহা, সে কি আনন্দ! আর এখন চোখের সামনে ডাইনিং টেবিলে বেগুন ফুলি ল্যাংড়া হাতছানি দিচ্ছে। গিন্নি বলে, বেশি খেও না, সুগার আছে না তোমার? লিখেছেন কল্লোলকান্তি ডিঙ্গাল, মা চণ্ডী কলোনি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।
0: বুঝুটেলা, সামনে সাজানো আম, ফালি ফালি পেট ভর্তি, কিন্তু উপায় নেই। নন্তুরা যে কোথায় গেল এখন? আচ্ছা বলো তো, কোন আম বেশি মিষ্টি, বুঝবো কি করে?
1: কি করে বুঝবো? সেটা তো না খেলে তো,
0: না খেলে না, যে আম শুধু খাওয়া নয়, খেলে আয়েশে চোখ বুঝে আসে, সেই আম বেশি মিষ্টি। শিবরাম চক্রবর্তী কেমন করে আম খেতেন জানো? শুনবো, 2026-এ 1896 সালের কথা দিয়ে শুরু করেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আলমবাজার কলকাতা 35 থেকে। 1896 সাল, খোলা জালানা প্রাত্যহিকে, স্বামী বিবেকানন্দ তখন মিস মুলারের বাড়ি অবস্থান করছেন, তার সঙ্গে আছেন স্টেনোগ্রাফার জে জে গুডউইন। মিস মুলারকে ভারতবর্ষ থেকে কেউ আম পাঠিয়েছেন। আমবিলাসী স্বামীজি গুডউইনকে বললেন খানিকটা বরফ এনে আমগুলোকে তার মধ্যে রেখে দিতে, তাতে স্বাদ বাড়বে। শুধু তাই নয়, সেখানে উপস্থিত এক সাহেবকে কিভাবে চামচ দিয়ে কুড়ে কুড়ে আম খেতে হয় তাও শেখালেন। জানা যায় বৃহদারণ্যক উপনিষদে সহকারের উল্লেখ আছে, সহকার হল আম। স্বয়ং শ্রীকৃষ্ণজি নানাজনকে আম ভেট পাঠাতেন, সেজন্য আমের আরেক নাম হল কেশবায়ুধ। রবীন্দ্রনাথের সারা জীবনের প্রিয় খাদ্য তালিকা অনুসরণ করলে দেখা যায় আমের প্রতি কবির দুর্বলতা ছিল। প্রজ্ঞাসুন্দরী বেজবড়ুয়ার লেখা থেকে জানা যায় ঠাকুরবাড়িতে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আসতেন তখন তার প্রিয় খাদ্য ছিল মৃণালিনী দেবীর হাতে তৈরি আমের মিঠাই। শান্তিনিকেতনে প্রতিচি বাড়িতে ছিল নানা রকমের আম গাছ। সেই বাড়ির রসিক পুরুষ আশুতোষ সেন প্রত্যেকটি গাছে সুন্দর করে আমগুলির ভালো নাম ইংরেজিতে লিখতেন, যেমন সুন্দরী আম, পিয়া পাসন, ক্লাসিক ল্যাংড়া, গোলাপ খাস, অরিজিনাল হিমসাগর ইত্যাদি। কলকাতায় ভালোবাসা বাড়ির কবি দম্পতি নরেন্দ্র দেব এবং রাধারানী দেবীর কাছে প্রতি গ্রীষ্মকালে আসতেন লালকোলার সুসাহিত্যিক রাজা ধীরেন্দ্র নারায়ণ রায়ের। পরনে হীরের পোতাম পরানো গিলে করা আত্মীয় পাঞ্জাবি, মুগার ধাক্কা দেওয়া কালো পাড়ের কোঁচানো ধুতি এবং হাতে বেতের ছড়ি আর সঙ্গে নিজের বাগানের আমের ছড়ি, সেই আমের গন্ধে ভুরভুর করত ভালোবাসার আনাচ কানাচ। উত্তরা পত্রিকার সম্পাদক সুরেশ চক্রবর্তী কাশী থেকে ট্রেনে করে নানা ধরনের আম এনে পাঠাতেন কলকাতায় বিভিন্ন সাহিত্যিকদের বাড়ি। শ্রদ্ধেয় তপন সিংহের লেখাতে পড়েছিলাম ভাগলপুরের জর্দালু আমের কথা, যা নাকি ভাগলপুরের বাইরে অন্য মাটিতে ফলত না। পরিশেষে আমার অমল কৈশোরের একটি স্মৃতি ভাগ করে নিই। গরমের ছুটিতে দুপুরবেলায় আমার দিদিমা বিট নুন দিয়ে কাঁচা মিঠে আম কেটে মেখে দিতেন। কাঁচের বাটিতে চামচ দিয়ে সেই আম মাখা খেতে খেতে ফেলুদা কিংবা টেনিদার সাহচর্য পেতাম। আর রেডিওতে তখন বাজত কৃষি গান, ফলের রাজা আম, তার কত না দর দাম, তোমার আমার সবার প্রিয় রসের রাজা আম। আহা, সে গান আজও খুঁজি, হাতড়ে বেড়ায় গরমের ছুটির সেই আম গন্ধি দুপুরগুলোকে। স্মৃতিমেদুর সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আলমবাজার কলকাতা 700-035 থেকে।
1: নন্দিতা সিনহা ডাক্তারবাগান লেন শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন, প্রিয় প্রাত্যহিকে, দুর্গাপুজোর মতোই আমও যেন হই হই করে বাজারে চলে আসে। যেমন তেমন আমিলেই হবে না। খোদ হিমসাগর যতদিন না আসছে ততদিন পর্যন্ত রসনার ঠিকঠাক পরিতৃপ্তি হয় না, মুর্শিদাবাদের কন্যা আমার মা বলত। আরে রাখো তোমাদের হিমসাগর, আমরা যেভাবে রানী আম খেয়েছি, যেভাবে গোলাপ খাস, আদুরে কহিতুর আম খেয়েছি, তোমরা তা কল্পনাতেও আনতে পারবে না। কি তার স্বাদ, কি গন্ধ! সুদৃশ্য বেতের টুকরির ভেতর তুলোর বিছানা পেতে রানী আম আনা হতো। আম পাতা দিয়ে ঘিরে রাখা হতো টুকরির ভিতরটা। কহিতুর আম কাটার জন্য রূপোর ছুরি ব্যবহার করতে হতো। মা স্মৃতির গভীরে ডুবদিত, যেখানে আমের সঙ্গে ভেসে উঠত মা বাবা পাঁচ বোনের সুখী সম্পন্ন সংসারের সুখ্রাণ। মনে পড়ে আমাদের নিম্নবিত্ত সংসারেও ঠাকুর ঘরে আলুর মতো আম বিছানো থাকত। আমরা যখন তখন আম খেতাম চুষে চুষে, হাত দিয়ে গড়িয়ে পড়ত রস। আমের আঠায় একবার ঘা হয়ে গিয়েছিল আমার এক বন্ধুর। সেই থেকে আম তার বড় অপছন্দের ফল। ছোট বয়সে এই নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়ে যেত। শুধু পাকা আমের কথাই বা কেন বলবো, কাঁচা আমের কদরও কি কম? কালবৈশাখীর ঝড়ে আম কুড়ানো, ঝিনুক দিয়ে আম ছাড়ানো, রান্নাঘর থেকে নুন লঙ্কা গুঁড়ো চুরি করে এনে কাঁচা আম মেখে খাওয়া, আহা স্বর্গসুখ! আমের জন্ম আমাদের দেশে, আমের কথা আছে প্রাচীন শাস্ত্রগুলিতেও। প্রাচীন এবং মধ্যযুগে যত পর্যটক ভারতে এসেছেন, জানা যায় সবাই নাকি ফিরে যাবার সময় আমের চারা এদেশ থেকে নিয়ে গেছেন। আমের প্রতি ভালোবাসা বিখ্যাত মনীষী থেকে আপামর জনসাধারণের, সবাইকে মিলিয়ে দেয় এক জায়গায়। নন্দিতা সিনহা, ডাক্তারবাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে।

0: কুনি পর্যন্ত গড়ানো রস চেটে খেলে আমজনতা, আর অমৃত রস রুমালে মুছে নিলে অরসিক রস অজ্ঞ। পরের মেল কে লিখছেন? শিল্পানন্দী গোলতা হুগলি থেকে। আহ, আমগুলো কি মিষ্টিরে রিনে। হ্যাঁ রে, এই নে কাঁচা আমের ছেঁচা বানিয়েছি নুন লঙ্কা দিয়ে, কি দারুণ খেতে রে তিতলি। আর একটু দে না। আর এই নে আমার বাড়ির আমের আচার। তারপর সব বাচ্চারা হইয়ে করে বলল, দেখ গাছে এখনো কত আম, কাঁচা পাকা কাঁচা মিঠে। সবাই মিলে মনোযোগ দিয়ে আম খেতে ব্যস্ত। তখন আম বাগানের মালিক বলল, তোরা দল বেঁধে আমার বাগানে আম পাড়তে এসেছিস তবে রে? মাত্র কটা তো আম পেড়েছি, তোমার গাছে এখনো এত আম। আমার গাছের আম আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, এত আম তুমি একা খাবে? পারবে না একা খেতে, সে তোদের ভাবতে হবে না। এত আম খেও না, বেশি আম খেলে আমাশা হবে। বাচ্চাদের কথা শুনে রিভুদা আর হাসি চেপে রাখতে পারল না। এবার ব্যাপারটা খুলে বলি, রিভুদা মানে আমাদের নাটকের শিক্ষক ছোটদের নাট্যাভিনয় শেখাতে গিয়ে বলল, তোরা নিজেরা একটা নিজের মতো করে নাটক তৈরি কর। ধর তোরা আমার বাগানের আম চুরি করে আম খাচ্ছিস, সেটা কেমন হবে অভিনয় করে দেখাতে হবে। সবাই যে যার মতো সুন্দর করছিল, তবে সবচেয়ে ভালো লেগেছিল বাচ্চাদের ওই আচার খাওয়ার অভিনয়। এ তো গেল আমাকে ছাড়াই আম খাওয়ার গল্প। এছাড়াও ছোটবেলায় ঝড়ে পড়া আম কুড়োনো, স্কুলের বন্ধুদের সঙ্গে ব্লেড দিয়ে কাঁচা আমের খোসা ছাড়িয়ে খাওয়া, পাকা আম খাওয়া, এসব তো আছেই। এগুলো ছাড়া শৈশব কেমন বেমানান, যদিও আজকাল এমন দৃশ্য দেখা যায় না। তবে আজকাল বাজারে যতই আলফানসোর আমদানি হোক, দেশি হিমসাগর আমের কাছে কিছুই নয়। এছাড়াও দেশাচারে যে প্রচণ্ড টক আম পাওয়া যায় সেও কিছু কম যায় না। সেই টোকো আমের তৈরি ঝাল ঝাল আচারের স্বাদে মিশে আছে ভরপুর বাঙালিয়ানা। শিল্পানন্দী পুইন গোলতা হুগলি থেকে। ওই বাঙালিয়ানাই তো বলছে, কে যেন লিখেছিলেন, চুষিয়া চুষিয়া চক্ষু বুদিয়া আম খাইবে আর সদা সত্য কথা বলিবে, আম খেলে মিথ্যে বলতে নেই। উসকুস করছেন তো, লিখে ফেলুন আম সত্য কথা।
1: লিখবেন কোন ঠিকানা? আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijajnpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।
0: প্যাটে মিথ্যে থাকলে আম সত্য পিছলে গিয়ে আম সত্য হয়ে যায়। শুধু আম সত্য নয়, আমরা কিন্তু আম সত্যকেই চাইছি, কেমন খেয়াল রাখবেন। আমের কথা সে তো আর ফুরুবার নয়, কিন্তু এই গরমে হাঁসফাঁস সে ব্যাপারটা কি অবসান হবে?
1: কি বলছে আবহাওয়া দপ্তর একটু জানিয়ে দিই।
0: বলো,
2: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36°C এবং 28°C আশেপাশে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1°C, স্বাভাবিকের থেকে 0.3° বেশি, সর্বনিম্ন 29.2°C, স্বাভাবিকের থেকে 1.4° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 57%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।
0: এত সময় নেই আমবাগানে, এতক্ষণ
2: ছিলাম আমি
0: আম্রপালি নীলিমা সাঁতরা
2: আর হিমসাগর শৈলেন চক্রবর্তী।
0: প্রাত্যহিকী আজ এই পর্যন্ত, এখন খ খবর।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ শিবিরেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রী মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
0: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএ সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএনজিএ সভাপতি নির্বাচিত হয় ডক্টর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা

উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালেস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক, নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে আজই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3000 টাকা করে পাঠানো শুরু হবে। ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন উপভোক্তার হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হবে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের হওয়া 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাগড়ে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে

0: উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবেন। একটি প্রতিবেদন।
1: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরছে রাজ্য সরকার। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রকল্পের সূচনার পর নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। কলকাতা নগর দায়রা আদালতে গতকাল মোট 31 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। এর মধ্যে 2টি মামলায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম ও একরামুল বাগানির নাম রয়েছে। ডিজিটাল ও প্রযুক্তিগত তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং একাধিক প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর ভিত্তিতে তৈরি চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে জড়ো হয়ে অভিযুক্তরা ওই দিন রাস্তা অবরোধের পাশাপাশি বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে। ঘটনার প্রায় 2 মাসের মাথায় চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগে তদন্তে দলের 3 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে ব্যাংশাল আদালত। তদন্তের স্বার্থে তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ রায়, সুভাষিস দাস ও বাহারুল ইসলামের হস্তাক্ষরে নমুনা নেবেন আধিকারিকরা। সিআইডি ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 5 সদস্যের সিট বিধায়কদের সইয়ে অসঙ্গতির অভিযোগে তদন্ত করছে। উল্লেখ্য, পরিষদীয় দলের রেজলিউশনে থাকা স্বাক্ষর নিয়ে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের প্রেক্ষিতেই বিধানসভার সচিবালয়ের তরফে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। এদিকে সিপিআইএম থেকে বহিষ্কার হওয়ার পরেও ঋতব্রতকে দলে নেওয়ায় মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
2: আমরা তো দাঁড়িয়েছিলাম বটেই, নীতি নৈতিকতার প্রশ্নে কখনো আমরা কম্প্রোমাইজ করিনি। আমাদের একজন রাজ্যসভার সদস্য নৈতিকতার প্রশ্নে আমরা তাকে বহিষ্কার করি, সচেতন ভাবে বহিষ্কার করি। তার পার্টিটা মানুষের জন্য, নীতি নৈতিকতাকে বাদ দিয়ে রাজনীতি কখনো হওয়া উচিত নয় এই ভেবে।
0: রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে নিজেদের স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যের মানুষ কার্যত তাদের রাস্তায় বসিয়ে দিয়েছেন। বর্তমানে রাজ্যের কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই, যা দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।
3: পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপোষহীন ভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি, তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা।
0: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, একসময় ভয় ও প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলকে ভেঙে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল তৃণমূল কংগ্রেস, আজ নিজেই তারা সেই অস্ত্রে বিধ্বস্ত হচ্ছে।
2: এই পশ্চিমবঙ্গের তৃণমূল যে খেলা জন্ম দিয়েছে, দল ভাঙানোর খেলা, আজকে সেই খেলাই তৃণমূল বিধ্বস্ত হচ্ছে। যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, এইভাবে গোটা কংগ্রেস দলটাকে ভাঙিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলটাকে ভেঙে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল। তাদেরই দলের এমএলএরা ভোট শেষ হতে হতেই তৃণমূল দল ছেড়ে দলে দলে পলায়ন করছে। তারা

0: মনে করছেন দিদি তো আর ক্ষমতায় নেই, আর বাজার নেই মার্কেটে, করে কমে খেতে গেলে চলো বিজেপিকে ধরি।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের শঙ্কা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সাংবিধানিকভাবেও তা অবৈধ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 5 জুনের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর ডিসেম্বরে ওই অনুষ্ঠানে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা, স্টেডিয়ামে ভাঙচুরও করা হয়। ঘটনার পরই অনুষ্ঠানের আয়োজক স্বতন্ত্র দত্তকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত। স্বতন্ত্র অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গত শনিবার FIR করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিকে গ্রেপ্তারির আশঙ্কায় ইতোমধ্যে আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অরূপ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল, কলেজ কর্তৃপক্ষ গতকাল তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়া ভর্তির সময় ইউনিয়ন বা ছাত্র সংসদের নামে কোনো ফি আদায় করতে পারবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র সংসদ ফি হিসেবে সংগৃহীত টাকার পুরোটা একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত অবস্থায় গচ্ছিত রাখতে হবে। এখনও পর্যন্ত ছাত্র সংসদ তহবিলের টাকায় কোথায় কিভাবে খরচ হয়েছে তার অডিট রিপোর্ট এক মাসের মধ্যে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের কাছে জমা দিতেও বলা হয়েছে। 3 দিনের ব্যবধানে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বাঘের আক্রমণে 2 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও একজন। গত রবিবার কুলতলির হলদিবাড়ি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারান 50 বছরের গোপাল চক্রবর্তী। পরদিনই কৈখালী এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৎস্যজীবী 45 বছরের গৌর বিহারী জানার মৃত্যু হয়। এদিকে ওই এলাকায় বাঘের হামলায় গুরুতর জখম গোপাল নস্কর কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে, বেড়েছে তাপমাত্রাও। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। আগামী 3-4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, গতকালও প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে বলে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক, নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে আজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মালদার মোথাবাড়িতে SIR এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের 4টি মামলায় চার্জশিট দিয়েছে NIA। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমন্ত বসু।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমন্ত বসু। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে সকাল 8:03।
1: জানা অজানা,
2: জানা অজানায় শুনছেন ধারাবাহিক পরিবেশের পাঁচ কথা। আজ দ্বিতীয় পর্বে জলের কথা বলছেন ডক্টর মোহিত রায়।
3: পরিবেশের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মনে চলে আসে জলের কথা। জল আমাদের তৃষ্ণা নিবারণ থেকে শুরু করে রোজকার হাজারো কাজে লাগে। পানীয় জল ছাড়া শৌচের জল, স্নানের জল, রান্নার জল, জামাকাপড় ধোয়ার জল, বাড়ি পরিষ্কারের জল, অর্থাৎ রোজকার গার্হস্থ কাজের জন্য এত জল লাগে। এছাড়া কৃষি আর শিল্পে জল লাগে এর অনেক অনেক বেশি। যেমন একটা মোটর গাড়ি তৈরি করতে কারখানাতে জল লাগে প্রায় 20,000 লিটার। আমরা রোজ গড়ে জল খাই 3 লিটার, বছরে প্রায় 1,000 লিটার। অর্থাৎ 20 বছরে যত জল পান করব ততটাই জল লাগবে একটা গাড়ি তৈরি করতে। আর সেই গাড়ি চলবে আবার তেলে, সেই 1 লিটার তেল তৈরি করতে লাগবে আবার 1 লিটার জল। ফলে আমাদের বিভিন্নভাবে শিল্পে জল লাগে, আর সবচেয়ে বেশি জল লাগে চাষবাসে। আসলে আমাদের 80% জলই লাগে কৃষিক্ষেত্রে। সুতরাং জল ছাড়া শুধু জীবন নয়, আমাদের সভ্যতাই হয়ে উঠবে মৃতপ্রায়। আমাদের সবচেয়ে প্রথম প্রয়োজন পানীয় জলের ব্যবস্থা করা। এখনও আমাদের দেশে অনেক শিশু বিশুদ্ধ পানীয় জলের অভাবে অসুস্থ হয়, মৃত্যুও হয়। কেবল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে পারলেই আমাদের দেশের শিশুরা এবং বড়রাও অনেক রোগ অসুখ থেকে নিরাপদ থাকবেন। জলের সঙ্গে রোগের এই সম্পর্কের কথা মানুষ অনেক কাল ধরেই ভেবে এসেছে। আমাদের দেশের বিভিন্ন প্রাচীন শাস্ত্রে নদী জলাশয় নোংরা না করতে বলা হয়েছে। মনুস্মৃতিতে বলা আছে যে জলপান করার পূর্বে তা বস্ত্র দিয়ে ছেঁকে নেবে। এই গ্রন্থে জলাশয় নোংরা করলে তার জন্য শাস্তিরও বিধান রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির খাবার জল আসত শীতের গঙ্গা নদী থেকে, জ্বালায় জ্বালায় জমা করা হতো সেই পানীয় জল। আর স্বামী বিবেকানন্দর বাড়ির জল আসত বাড়ির উল্টো দিকেই হেদুয়া পুকুর থেকে। আমরা কিন্তু এখন সেই জল আর পান করব না। এখন আমাদের জানতে হবে জল থেকে রোগ ঠিক কী করে এবং কেন ছড়ায়। কাপড় দিয়ে ছেঁকে বা বালি, কাঠকয়লা ইত্যাদি স্তরের মধ্য দিয়ে জল পাঠিয়ে জলের মধ্যের ভাসমান সূক্ষ্ম কণা অনেকটাই দূর করা যায়, কিন্তু কিছু সূক্ষ্ম পদার্থ কিন্তু থেকে যায়। এর মধ্যে থাকে বিভিন্ন রোগের জীবাণু। নদীর জল, পুকুরের জলে অনেক বর্জ্য এসে

0: এসে সেসব থেকে এইসব রোগের জীবাণু আসে। এসব কথা অবশ্য আমরা জেনেছি গত কয়েকশো বছর। 1673 সালে হল্যান্ডের অ্যান্টনি ভন লিওয়েনহেক তার নিজের বানানো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হাজারো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু দেখে তার ছবি এঁকে বর্ণনা দিয়ে লন্ডনে রয়্যাল সোসাইটিকে পাঠিয়ে যাচ্ছেন। সেই সব বর্ণনায় অণুবীক্ষণ যন্ত্রে জলের মধ্যে দেখা অনেক অতি ক্ষুদ্র প্রাণীর কথা রয়েছে, যাদের জন্য মনে হচ্ছে যেন পুরো জলটাই জীবন্ত। এই অতি ক্ষুদ্র প্রাণীরাই হচ্ছে জীবাণু। আর এই জীবাণুরা যে বিভিন্ন রোগের বাহক হতে পারে তা জানালেন 1865 নাগাদ আরেক শ্রেষ্ঠ বিজ্ঞানী লুই পাস্তুর। জলবাহিত জীবাণুরা যে ভয়ঙ্কর সব রোগ ঘটাতে পারে তা সেই জানা শুরু হল। 1872 জার্মান বিজ্ঞানী রবার্ট কোচ আবিষ্কার করলেন কলেরার জীবাণু। একে একে জানা গেল এই সব জলবাহিত জীবাণুদের পরিচয়। জীবাণু বা ব্যাকটেরিয়া নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি এখনও প্রাসঙ্গিক। খেঁদুবাবুর এদো পুকুর মাছ উঠেছে ভেসে, পদ্মমণি চচ্চারিতে লঙ্কা দিল ঠেসে, আপনি এলো ব্যাকটেরিয়া তাকে ডাকা হয় নাই, হাসপাতালের মাখন ঘোষাল বলেছিল ভয় নাই, সে বলে সব বাজে কথা, খাবার জিনিস খাদ্য, 10 দিনেতেই খটিয়ে দিল 10 জনেরই শ্রাদ্ধ। অর্থাৎ ব্যাকটেরিয়া থাকলে কিন্তু 10 দিনেই 10 জনের শ্রাদ্ধ করতে হতে পারে। ফলে আমাদের পানীয় জলে জীবাণুর উপস্থিতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য সমস্যাও আছে জলের, যেমন পশ্চিমবঙ্গের গঙ্গার পার্শ্ববর্তী কিছু জেলায় প্রাকৃতিক কারণে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ রয়েছে, সেই জল পানের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আর ভূগর্ভস্থ জল বা মাটির নিচের জলে জীবাণু দূষণ হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু মনে রাখতে হবে সেই জল আসে পাইপ দিয়ে, সেই পাইপে ছিদ্র হলে কিন্তু সেখান দিয়ে জল দূষিত হতে পারে। আমাদের জলদূষণ নিয়ে সবসময়ই সতর্ক থাকতে হবে।
1: জানা অজানায় পরিবেশের পাঁচ কথা ধারাবাহিকে আজ শুনলেন জলের কথা, বললেন ডক্টর মোহিত রায়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সুচিত্রা ঘোষ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন কথিকা দু চাকার দুনিয়া, বলছেন জিয়া হক।
1: সরস্বতীর বাহন রাজহংস, লক্ষ্মীর বাহন পেঁচা, গণেশের বাহন ইঁদুর, তাহলে আম জনতার বাহন কি? সবাই জানে সাইকেল। বাড়ির হরেক কাজ থেকে কিশোরবেলার আলতো প্রেম, ভোরের সূর্যোদয়ের পাশে হাজির হওয়া থেকে সান্ধ্য ভ্রমণের চা, সব জায়গায় আমাদের সঙ্গী দুই চাকার এই জাদুযান। বাইসাইকেল আর পরিবেশ, এই দুইয়ের মাঝখানে বইছে নিষ্কলুষ সুবাতাস। কেননা পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সাইকেলের সম্পর্ক ভীষণ ঘনিষ্ঠ। নিরীহ, নির্মেদ, ঝঞ্ঝাটবিহীন, হাওয়াভূপ সাইকেল ভালো রাখে সবুজ বিশ্বকে। একে অনেকে ঠিক গাড়ি বলতে নারাজ, অথচ এটাই এমন এক সাম্যবাদী পরিবহন মাধ্যম যেখানে সবাই জানালার ধারে সিট পায়, খোলা আকাশের নিচে বসে বাতাসের সঙ্গে গল্প করতে করতে চলাচল করতে পারে। না ধোঁয়া, না ধুলো, না পেট্রোল ডিজেলের গন্ধ। রাস্তার ধারের ঘাসফুল আর বনকলমীদের সুবাস তার সারা গায়ে। মজার বিষয় হল, সাইকেল কখনো যানজট তৈরি করে না। সে ছোট্ট দুষ্টু বালিকার মতো এগলি সেগলি, এ আনাজ সেকানাজ পেরিয়ে চলে যেতে পারে। এমনকি যেখানে দুজন লোক পাশাপাশি হাঁটতে পারে না, সেখানেও অনায়াসে তার গতায়াত। কত গোপন প্রেমের, কত সজল বিচ্ছেদের সাক্ষী এই সাইকেল। কিংবা ছোটবেলায় গ্রীষ্মকালে বাবার সাইকেলের সামনের রডে বসে সুখে বরফ খেতে খেতে নামতা মুখস্থ করতে করতে দূরের বাজার থেকে ফেরা, বা সাইকেলে মনোহারির পশরা চাপিয়ে পাড়ায় আসা, ফেরিওয়ালার পেছনে পেছনে ঘোরা। সাইকেল গৃহস্থের বড় সম্পত্তি, প্রতিদিনের একান্ত ভরসা। সে বাড়ির অন্যতম সদস্যের মতো, তাই সাইকেল আমাদের শিল্প, সাহিত্য, ছায়াছবির এক অপরিহার্য উপাদান ও প্রাণ হয়ে উঠেছে। এইচ ই বেটসের অক্স নামের একটি ছোট গল্পে কেন্দ্রীয় চরিত্রই হয়ে উঠেছে একটি সাইকেল। সে ও তার মালকিন পশুর মতো দিন রাত খেটে চলে। আমাদের নিশ্চয়ই মনে আছে সেই বিখ্যাত সিনেমার কথা, বাইসাইকেল থিভস। 1948 সালে চলচ্চিত্রকার ডি সিকা আস্ত একটা ছবি বানিয়েছিলেন সাইকেলকে ঘিরে। কিংবা তারও আগে বাস্টার কিটন বা চার্লস চ্যাপলিনের সিনেমায় সাইকেলের দৃশ্য ভোলার নয়। পিছিয়ে নেই বলিউডও। দিলীপ কুমার আর সায়রা বানুর আইকনিক সব গানে সাইকেল আরোহী বন্ধু ও বান্ধবী দলের খুনসুটি। হাল আমলে ডিয়ার জিন্দেগিতেও আলিয়া ভাট ও শাহরুখ খানকে নারকেল বনের ভেতর সরু পিচ ঠালা রাস্তা দিয়ে সাইকেল চালাতে চালাতে গান গাইতে দেখা গেছে। এবং এই পরিশ্রমী ভ্রমণে একজন মানসিক সমস্যায় থাকা চরিত্র জীবনকে শেষ পর্যন্ত উপভোগ করতে করতে বলে উঠছেন, লাভ ইউ জিন্দগি। আসলে যেসব গাড়ি আমাদের কেবল যাত্রী বানিয়ে রাখে, অলস বৈঠকে আটকে রাখে, আমাদের যাত্রার অংশ করে তোলে না, সেসব বাহনে আরাম ও গতি থাকলেও প্রাণের স্পন্দন কোথায়? সেই কারণে সাইকেল আবার ফিরছে রাস্তায়। আলাদা রাস্তা নির্মাণ করা হচ্ছে সাইকেল আরোহীদের জন্য। ইউরোপ ও আমেরিকার পরিবেশ সচেতন দেশগুলির ঘনকুবেররা বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি রেখে অফিসে বের হচ্ছেন সাইকেলে। এই গাড়ির কাছে ফেরা কার্যত প্রকৃতির কাছে ফেরা। জীবাশ্ম জ্বালানি আর কতদিন? তারপর অনেকে বলবেন সাইকেলে বেশি দূর পাড়ি দেওয়া সম্ভব নয়। অথচ এই হালকা দুচাকার গাড়িতে চেপেই বিশ্বভ্রমণ করে এসেছেন কতজন। অনেকে পাহাড়েও যাচ্ছেন প্রিয় সাইকেলকে সঙ্গী করে। এককালে দল বেঁধে চড়ুই ভাতি বনভোজনে বাংলা ছায়াছবির চরিত্ররা সাইকেলে চেপেই যেত, আর সেই সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরীদের গান ব্যাকগ্রাউন্ডে। বহু ছবিতে নায়ক নায়িকার প্রেম আর সাইকেলে দুজনের যৌথ অভিসার ছিল সমার্থক। এবার সাইকেল নিয়ে মজার ও জরুরি কিছু তথ্য দিই। দুই চাকার গাড়ি তো মানুষ অনেকদিন আগেই বানিয়েছে, আবিষ্কারের আনন্দে ও দ্রুত সফরের প্রয়োজনে। তবে ব্যবসার জন্য প্রথম সাইকেল তৈরি শুরু হয় ফ্রান্সে 1860-এর দশকে। সেই সাইকেলের গড়ন আজকের দিনের সাইকেলের মতো ছিল না। সাইকেলকে আধুনিক চেহারায় হাজির করেছিল ইংল্যান্ড। প্রথম বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া সাইকেলের নাম রাখা হয়েছিল বোন শেকার, অর্থাৎ যা হাড়গোড় নাড়িয়ে দেয়। কেন এমন নাম? কারণ এই সাইকেলটি ছিল খুবই শক্তপোক্ত এবং স্প্রিং তেমন ছিল না, যার ফলে চড়তে গেলে বেশ কসরত করতে হতো। 1868 সালে প্যারিসে এটি প্রথম বিক্রি হয়। কৌতূহল জাগতে পারে, সারা বিশ্বে প্রতি বছর কত সাইকেল তৈরি হয়? জানলে অবাক হতে হবে, এই যন্ত্রচালিত গাড়ি ও গতিময়তার যুগে প্রায় 10 কোটি সাইকেল প্রস্তুত হয় ফি বছর। আর বর্তমান বিশ্বে আনুমানিক 100 কোটি সাইকেল দৈনিক রাস্তায় নামে ব্যবহৃত হয়। সাইকেল নিয়ে সুদূরের টানে বহুদিন আগে থেকেই বেরিয়ে পড়েছে মানুষ। এখন প্রশ্ন জাগতে পারে, কোন দেশে সাইকেলে দূরপাল্লার ভ্রমণে এগিয়ে? এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। এই দেশের 30% বেশি ভ্রমণ হয় সাইকেলেই। নিজস্ব গতি ও ছন্দে ভ্রমণ বিলাসীরা নিজের প্রিয় দুচাকার হাওয়াযানটিকে নিয়ে বেরিয়ে পড়েন পছন্দের গন্তব্যে। কিন্তু সবাই তো আর ধীরে ধীরে সাইকেল চালায় না, অনেকেই এই গাড়িকে ঘোড়ার মতো ছোটাতে ওস্তাদ। দ্রুততম গতিতে সাইকেল চালানোর রেকর্ডও রয়েছে। ডেনিস মুলার কোরেনেক নামের এক ভদ্রলোক 2018 সালে ঘণ্টায় 183.9 মাইল বেগে সাইকেল চালিয়ে নজির সৃষ্টি করেছেন। ইংল্যান্ডে এক সমীক্ষায় দেখা গেছে, রোজ সাইকেল চালালে মনে হতে পারে বয়স 10 বছর কমে গেছে, এবং যারা নিয়মিত সাইকেল চালায় তাদের আয়ু গড় মানুষের চেয়ে অন্তত 2 বছর বেশি। তাই হয়তো অ্যামস্টারডামের 40% কর্মী সাইকেলে চেপেই কাজে বের হন। নিউ ইয়র্কে আবার 10% কর্মীর কাজে যাওয়ার মাধ্যম এই সাইকেল। এবার একটা পরিবেশ সংক্রান্ত তথ্য দেয়া যাক। এই নীল গ্রহের স্বাস্থ্যের জন্য সাইকেলের বিকল্প নেই। প্রতি বছর 20 কোটি 38 লক্ষ গ্যালন গ্যাস বাঁচিয়ে দেয় আমাদের এই যানটি। মজার বিষয় হল, আমরা আজ যাকে সাইকেল বলে চিনি তার পূর্বসূরীদের নাম ছিল ভেলোসিপেডাস। যাহা ভেলো তাহা ভালো। এবার একটু অতীতে ফিরি। আমাদের শৈশবের অনেকটা জুড়ে রয়েছে এই চাহিদাবিহীন হাওয়াযান। অনেকেরই নিশ্চয়ই মনে পড়বে, রাতে সাইকেলের ঘণ্টার ধ্বনি মানে বাবা কাজ থেকে ফিরলেন, গ্রাম ও গ্রামীণ রেল স্টেশনের মাঝখানে যে দীর্ঘ পথ, ঘর থেকে বাহিরের আঙিনায় প্রবেশের প্রাথমিক যে ঘাসভূমি, তার ওপর দিয়ে গড়গড় করে চলেছে আমাদের পিতৃপুরুষের লজ্জরে সাইকেল। সেও পরিবারের আর এক শ্রমিক, জীবিকা ও অন্যে তার অবদানও কম নয়। পরিবেশ বান্ধব তো বটেই, সাইকেল না থাকলে গতির সামনেও পিছিয়ে পড়ত সাধারণ জনগণ।
0: শুনলেন কথিকা দুচাকার দুনিয়া, বললেন জিয়া হক।
2: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন শুনবেন বসন্ত মুখার্জী রাগে সন্তুর, শিল্পী সুদীপ কুমার ঘোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। সন্তুর রাগ বসন্ত মুখার্জী।

0: এতক্ষণ শুনলেন বাসন্ত মুখার্জির রাগে সন্তুর, বাজিয়েছেন সুদীপ কুমার ঘোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে সকাল ৯টা বেজে ১৯ সেকেন্ড, শুরু হচ্ছে গানে গানে বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন ১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল যে ছবি অগ্রদূত। অগ্রদূত ছবির গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় গানের সুরারোপ করেছিলেন সুধীন দাশগুপ্ত। ছবি মাফ করবেন, ছবি অন্তরাল গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুধীন দাশগুপ্তের সুর, অন্তরাল ছবির গান। প্রথম গানটি দ্বৈতকণ্ঠে শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: অন্তরাল ছবির গান, পরের গান সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: গানে গানে প্রথম পর্ব আজ এ পর্যন্ত। আর শুনলেন অন্তরাল ছবির গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস চার দিনের সফরে ভারতে আসছেন। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয় ঝুঁকি হ্রাস কর্মীগোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হবে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মঞ্চক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিশ্ববিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস চার দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য ও পরিষেবা এবং ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে।
2: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
1: ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয় ঝুঁকি হ্রাস কর্মীগোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হবে। তিন দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণ বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করাই এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা, নাগরিকদের যুক্ত করে বিপর্যয়ের আগাম সতর্কতা ব্যবস্থা এবং দক্ষতাপূর্ণ পুনরুত্থান ও ত্রাণ ব্যবস্থার ক্ষেত্রে ওড়িশা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, কম্প্যাশনেট বা সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের সংজ্ঞা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সংবিধানসম্মতও নয়। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ গতকাল এলাহাবাদ হাইকোর্টের এ সংক্রান্ত একটি রায় খারিজ করে জানিয়েছেন, বিবাহিত মহিলা রাও পরিবারভুক্ত বলেই বিবেচিত হবেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত এবং বাহরিনের দিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে অথবা সেগুলিকে ধ্বংস করা হয়েছে। এর প্রত্যুত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরান যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরই এই হামলা। যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকৌরিস পেয়েছেন 91টি ভোট। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবেন। একটি প্রতিবেদন।
3: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরছে রাজ্য সরকার। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন 35 জন মন্ত্রীর দপ্তর বন্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মালদার মোধাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের হওয়া 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। কলকাতা নগর দায়রা আদালতে গতকাল মোট 31 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। এর মধ্যে 2টি মামলায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম এবং একরামুল বাগানির নাম রয়েছে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। সহজ, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব এই বাহনটির গ্রহণযোগ্যতাকে স্বীকৃতি দিয়ে প্রতিবছর 3রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বাইসাইকেলের বিভিন্ন উপযোগিতাকে স্বীকৃতি দিয়ে তুর্কমেনিস্তানের একটি প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়। এই বছর বাইসাইকেল দিবসের মূল ভাবনা, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য সাইকেলে চলুন। কার্বন নিঃসরণ মুক্ত বাইসাইকেল যানজট না ঘটিয়ে স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরু লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি

0: হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি আগামী 2 থেকে 3 দিনের জন্য কেরালা এবং মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামীকাল পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে বিকেল 4টায় বাংলাদেশ নেপালের বিরুদ্ধে মাঠে নামবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। সুপ্রিম কোর্ট বলেছে কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বৃষ্টি শেষ হয়েছে, প্রচণ্ড গরমে নাজেহাল কোচবিহারবাসী। তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন উপায় অবলম্বন করছে জেলার মানুষ। তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে, কিন্তু অনুভূত হচ্ছে প্রায় 45 ডিগ্রির কাছাকাছি। রাজ্য মন্ত্রিসভায় এর আগে মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া যুবকল্যাণ দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছিলেন। তারপর কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুকে বিধানসভার অধ্যক্ষ পদ দেওয়া হয়। এবার কোচবিহার থেকে আরও একজন মন্ত্রী হলেন। তুফানগঞ্জের বিধায়িকা মালতী দাভা রায়, তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। এলাকার বিধায়ক মন্ত্রী হওয়ায় খুশি তুফানগঞ্জ সহ কোচবিহার জেলাবাসী। কোচবিহার জেলায় 17টি জায়গায় সরকারিভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার প্রথম দিন শিবিরগুলি থেকে 173 জনকে এই টিকা দেওয়া হয়েছে। আগামী 3 মাস ধরে এই প্রক্রিয়া চলবে বলে প্রশাসন সূত্রে খবর। 14 বছরের ঊর্ধ্বে কিশোরীদের এই টিকা দেওয়া হবে। MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে এই টিকাকরণ কর্মসূচিতে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু উপস্থিত ছিলেন। কর্মসূচির সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি হাসপাতাল চত্বর ঘুরে দেখেন তিনি। তিনি জানান, ক্যান্সার প্রতিরোধের উদ্দেশ্যেই সরকারি উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। এদিকে মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঝোগড়াডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শীতলকুচি ব্লকের 10 জন 14 বছরের কিশোরীকে এদিন টিকা দেওয়া হয়। চাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকেও টিকাকরণে বিশেষ সাড়া পাওয়া গিয়েছে। বাইরে থেকে এই টিকা নিতে খরচ তো অনেক বেশি, সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকা পেয়ে খুব খুশি সাধারণ মানুষ। এদিকে হলদিবাড়িতেও শুরু হয়েছে এই কর্মসূচি। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারজনিত কারণে বহু মহিলার মৃত্যু হয়। HPV হল এমন একটি কার্যকরী প্রতিষেধক বা টিকা যা শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ রোধ করে, যার মাধ্যমে মূলত জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ করা সম্ভব হয়। মহিলাদের জরায়ুমুখের ক্যান্সারের ক্ষেত্রে 90% এই ভাইরাস দায়ী। কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ চালু করা, দিনহাটা থেকে বাগডোগরা পর্যন্ত ফার্স্ট ইন্টারসিটি ট্রেনের সূচনা করা, বামুনহাট শিলিগুড়ি জংশন রুটে ধূপগুড়ি ফালাকাটা জলপাইগুড়ি লোকাল ট্রেন ফের চালু করা এবং কোচবিহার টাউন স্টেশনে রিজার্ভেশন ও জেনারেল টিকিট কাউন্টার আলাদা করা সহ জেলার রেল পরিষেবা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর দ্বারস্থ হল কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ। দেবীবাড়ি এলাকায় তাঁর বাসভবনে কোচবিহার দক্ষিণের বিধায়কের কাছে দাবিপত্র জমা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মঞ্চের আহ্বায়ক রাজা ঘোষ, সংগঠনের কোচবিহার ইউনিটের সভাপতি রাজকিশোর সিং সহ অন্যান্যরা। দাবিগুলি নিশ্চিত পূরণ হবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। কোচবিহারেও সরকারি বাসগুলিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। অনেক মহিলারাই আছেন যারা বিভিন্ন প্রয়োজনীয় কারণে বাসে যাতায়াত করেন। অনেক সময় হয়তো তাদের কাছে বাস ভাড়া দেওয়ার মতো সামর্থ্য থাকে না। তাদের ক্ষেত্রে এই পরিষেবা অনেকটাই গুরুত্বপূর্ণ। এদিকে 1 জুন সকালেই দিনহাটার বিধায়ক অজয় রায় বিভিন্ন সরকারি বাসে উঠে মহিলা বাস যাত্রীদের শুভেচ্ছা জানান। একই ছবি দেখা যায় মেঘলিগঞ্জ মাথাভাঙাতে, সেখানেও বিজেপি তরফ থেকে শুভেচ্ছা জানানো হয় মহিলা বাস যাত্রীদের। কথা রাখলেন।

অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনের প্রচারে এসে তিনি বলেছিলেন, কোচবিহার ক্যান্সার সেন্টারের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। সেই মতো কোচবিহারে এসে ক্যান্সার সেন্টার পরিদর্শন করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, সরকারি সাহায্যের পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও সাহায্য করবেন। পাশাপাশি এদিন তিনি কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালও পরিদর্শন করেন। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। এখন শুনবেন রাজপুরুষ ছবির গান। প্রথম দুটি গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনছেন বাংলা ছায়াছবির গান। রাজপুরুষ ছায়াছবি থেকে এতক্ষণ গান শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, পরবর্তী শিল্পী মান্না দে।

গান শুনছেন রাজপুরুষ ছায়াছবি থেকে। মান্নাদের পর এবারে দ্বৈতকণ্ঠে শ্যামল মিত্র ও হৈমন্তী শুক্লা।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে গান শোনাবো সুরের সাথী ছায়াছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটি গান।

সুরের সাথী ছায়াছবি থেকে গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে একই ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গান। সুরের সাথীর পর এবারে ছায়াছবি রাজকন্যা থেকে শিল্পী শ্যামল মিত্র।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: একটু পরেই গানের ভেলা।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catian.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

স্টুডিওর ঘড়ির কাঁটায় সকাল দশটা বেজে যাওয়া মানেই কিন্তু গানের ডানায় ভর করে আমাদের আকাশ পাড়ি দেওয়া, এক ঘন্টা সময় জুড়ে গানের ভেলার অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আজকে শুরু করলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে দস্যু মোহন ছায়াছবি থেকে। আসলে বাংলা গানের আকাশের কথা যদি একটু ভাবি, তাহলে সেই আকাশ জুড়ে বিভিন্ন নক্ষত্রের ছড়াছড়ি রয়েছে। আবার কখন কখনো সেখানে এমন কিছু নক্ষত্রের মিলন ঘটেছে যেখান থেকে অদ্ভুত এক আলো তৈরি হয়েছে বাংলা গানের জগতে। শতাব্দীর পর শতাব্দী ধরে এমন জুটিদের গান আমরা শুনে আসছি। এই যেমন একটু আগেই শুনলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে দস্যু মোহন ছায়াছবির গান। আর এই বাংলা ছায়াছবির কথা যদি বলি, তাহলে প্রথমেই যে ছায়াছবির কথা বলতে হয়, যেটা 1931 সালে মুক্তি পেয়েছিল, প্রথম বাংলা সবাক ছবি জামাই ষষ্ঠী। তাঁর সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ক্ষীরোদ গোপাল মুখোপাধ্যায়। আসলে সেই সময় ছবিতে গানের ব্যবহার থাকলেও সঙ্গীতের যে তেমন খুব একটা ভূমিকা ছায়াছবির ক্ষেত্রে ছিল এমনটা কিন্তু নয়। এবারে কি হলো, ওই বছরেই মুক্তি পেল ছবি জোর বরাত। আর বিখ্যাত পরিচালক সেই সময়কার জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় ছবিটি যখন নির্মাণ করলেন, তখন এই ছবিতে গান গাইলেন আমাদের প্রিয় কানন দেবী, গায়িকা বিদুষী। এবং সেই গান শ্রোতার মধ্যে যে সাড়া ফেলেছিল, তা কিন্তু পরবর্তী সময়ে চলচ্চিত্রে সঙ্গীতের যে প্রয়োজন সেটাকে খানিকটা উস্কানি দিয়েছিল। অর্থাৎ চলচ্চিত্রে সঙ্গীত যে শুধুমাত্র একটা জনপ্রিয়তার উপাদান হিসাবেই ঢুকে পড়ল এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে ছবিতে এই যে গানকে অবলম্বন করে চিত্র নির্মাতারা ছবি বানাতে শুরু করলেন 30-এর দশক থেকে, এবং একটা বিস্তৃত সময়সীমা জুড়ে আমরা সিনেমায় বিভিন্নভাবে বিভিন্ন গানের এক বিস্ময়কর ভাণ্ডার দেখেছি এবং এখনও দেখে চলেছি। সিনেমার গান নিয়ে এত কথা হবেই, কিন্তু এই যে বাংলা সিনেমায় গান এলো এবং সেটা বাণিজ্যিকভাবে সফলতাও পেল, তার কিন্তু অনেকখানি কৃতিত্ব যায় অবশ্যই গানের গীতিকার যারা ছিলেন তাদের দিকেও। সেই কথাই তো বলবো, কিন্তু তার আগে আবারও শুনিয়ে দেব আলপনা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে এই গানটি।

এই গানে শোনালাম দস্যুমোহন ছায়াছবি থেকে আলপনা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈতকণ্ঠে। আসলে যে কথা একটু আগেই বলছিলাম যে সিনেমায় গান এলো কীভাবে এবং কোন সময় থেকে তার যাতায়াত শুরু হলো বাংলা সিনেমায়। আসলে প্রথম দিকে যখন সবাক ছবি তৈরি হতে শুরু করলো এবং তারপরের কয়েক দশক জুড়ে যে বাংলা ছবিতে গানের ব্যবহার, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রবীন্দ্রসঙ্গীত একটা অপরিহার্য ভূমিকা গ্রহণ করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেখানে হয়তো নজরুলও ছিলেন। তার পরবর্তীকালে অন্যান্য গীতিকারদের লেখা ব্যবহার হতে শুরু করলো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যেত যে রবীন্দ্রসঙ্গীত নিছক সিনেমার কাহিনীর একটা অলংকার হিসাবে পরিচালকরা ব্যবহার করছেন এবং তাদের সেই নিয়ে বিশেষ কিছু স্বতন্ত্র ভাবনা চিন্তাও রয়েছে। তারপর যেটা হলো যে সবথেকে শক্তিশালী গণমাধ্যম হিসাবে চলচ্চিত্র উঠে এলো এবং তার জনপ্রিয়তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে। আর এই সময়ই সিনেমায় গান প্রয়োগের জন্য বহু প্রতিশ্রুতিবান কবি গীতিকার তার প্রতিভাকে মেলে ধরার অনেকগুলো সুযোগ পেলেন। এক ঝাঁক গীতিকার সিনেমায় গান রচনা করার জন্য নিজেদের আত্মনিয়োগ করলেন এবং আধুনিক বাংলা গানের পাশাপাশি তৈরি হলো যেটাকে আজ আমরা বলি ফিল্মি গান বা চিত্রগীতি। সেই সিনেমার ছায়াছবির বিভিন্ন গান নিয়েই আজকের গানের ভেলা।

পৃথিবীর গান কিন্তু এই আকাশ মনে রেখেছে, আমরা মনে রেখেছি। আর যে কথা একটু আগেই মানে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলছিলাম যে বাংলা সিনেমার গানের জগতে এক আকাশ জোড়া বিভিন্ন নক্ষত্র রয়েছেন, কখনো কখনো তারা তাদের অবিস্মরণীয় জুটি তৈরি করেছেন, বেঁধেছেন। আর এই যে গান গরিবের মেয়ে ছায়াছবি থেকে শোনালাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এ গানের জুটিদার কিন্তু ছিলেন বিমল ঘোষ, গীতিকার বিমল ঘোষ এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আজকের যে অনুষ্ঠান গানের ভেলায় তার অনেকটা অংশই জুড়ে থাকবেন এবং থাকছেন এঁরা দুজন, এই জুটি। অবশ্যই গীতিকার বিমল ঘোষের এতগুলো গান শুরুর থেকে এখন পর্যন্ত শুনিয়েছি এবং পরবর্তী সময়তেও শোনাব। বহু শিল্পীরা বিমল ঘোষের গানে কণ্ঠ দিয়েছেন বা তার গানে সুর করেছেন, কিন্তু তার পাশাপাশি এই যে বিমল ঘোষ এবং হেমন্ত মুখোপাধ্যায়, এদের যে জুটি, এরা যে শব্দের জাদু এবং সুরের জাদু তৈরি করেছিলেন তা কিন্তু আজও আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সেই গানের অনুভূতিটুকু আমাদের কাছে পৌঁছে দেয়। এবং এই যে একটা আশ্চর্য রসায়ন ছিল তাদের, রোম্যান্টিকতার একটা অদ্ভুত টান, তার সঙ্গে সঙ্গে ছিল সামাজিক সচেতনতা, লড়াইয়ের ভাষা ছিল বিমল ঘোষের গানে। আসলে চল্লিশের শেষ এবং পঞ্চাশ দশকের শুরুতে যে সমস্ত শক্তিমান গীতিকাররা বাংলা বেসিক গান লিখছেন বা সিনেমার গান লিখছেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নাম কিন্তু কবি গীতিকার বিমলচন্দ্র ঘোষের। এবং এই যে বাংলা সিনেমায় যখন তিনি গান লিখছেন তখনও কিন্তু তার সেই গানের মধ্যে তার যে কাব্যময়তা সেটা ফুটে উঠেছে বারে বারে। মূলত আমরা জানি যে বিমলচন্দ্র ঘোষ একজন কবি হিসাবে তার নিজস্ব সাহিত্যকর্মর যে জীবন সেটা শুরু করেন 27 বছর বয়সে, প্রথম চলচ্চিত্রের জন্য গান লিখে আত্মপ্রকাশ করেছিলেন তিনি এবং জন্ম হয়েছিল পরাধীন ভারতবর্ষে 1910 সালের 12ই ডিসেম্বর কলকাতায়। তারপরে কলকাতায় পড়াশোনা, তার বিভিন্ন স্কুলে পড়াশোনা করবার পর, ম্যাট্রিক পাশ করবার পর সেন্ট জেভিয়ার্স কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু সেটা রাজনৈতিক কারণে কলেজ ছাড়তে হয়। পরবর্তীকালে আশুতোষ কলেজে পড়ার সুযোগ পান, কিন্তু পারিবারিক যে আর্থিক দুরবস্থা ছিল তাতে তার কলেজের পাঠ গ্রহণ অসমাপ্ত থেকে যায়। পরবর্তী সময় মানে ওই ছাত্রাবস্থা থেকেই এবং যৌবনে তিনি স্বদেশী মন্ত্রে উদ্বুদ্ধ হন, রাজনীতিতে আগ্রহী হয়ে পড়েন এবং তারপরে বহু বহু কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণায়ন, জীবনরাত্রি, মুখা ভারত, নানকিন। এবং এই নানকিন লিখে সেই সময় তৎকালীন সরকারের বইটিকে রাজনৈতিক কারণে নিষিদ্ধ ঘোষণা করে এবং তিনি বিরাগভাজন হন তৎকালীন সরকারের। তারপরে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, আর্থিক অনটনের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু এই যে কাব্য সাধনা এবং লেখার যে ইচ্ছা সেটাকে কিন্তু তিনি ছাড়েননি। তার কবিতায় যেরকম আমরা মননশীলতার একটা ছাপ পাই, তেমন তার গানের মধ্যেও মানুষের কথা পাই, মননশীলতা, সহানুভূতি, সমস্ত কিছু। এবং তার সঙ্গে সঙ্গে রোম্যান্টিক গান মিশে রয়েছে তার গানে। হয়তো অন্যান্য যারা গীতিকার বা জনপ্রিয় যারা গীতিকার পরবর্তীকালে এসেছেন তাদের মতন বহু সংখ্যক গান ছবির জন্য লিখে যেতে পারেননি, তবে

যে কটি গান লিখে গেছেন তার মধ্যে কিন্তু আজও সেই কাব্যময়তা, আজও সেই জীবনের কথা জড়িয়ে রয়েছে, এবং সেরকম এক একটি গানে অনবদ্য সব সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। আজকের গানের ভেলায় শোনাচ্ছি তাঁরই গান, এবং পরবর্তী গান অত্যন্ত প্রিয় ছায়াছবি থেকে। আপনারা শুনতে থাকুন, নিশ্চয়ই ধরে ফেলতে পারবেন কোন ছায়াছবির গান এই মুহূর্তে শোনাতে চলেছি, এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই ছায়াছবির গান।

0: নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন কোন ছায়াছবির গান শোনালাম। হ্যাঁ, একেবারেই ঠিক, সেই কালোজয়ী ছায়াছবি সাপমোচন। বাংলা সিনেমার ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি হয়ে রয়েছে এবং এই ছবির যে বিপুল একটা জনপ্রিয়তা ছিল তার সমান্তরালেই কিন্তু থেকে যায় অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের এই সুরের আবেশ এবং বিমল চন্দ্র ঘোষের কাব্যিক লেখা। তার মধ্যেই যেমন ছিল রোম্যান্টিকতার অদ্ভুত টান, তেমন তীব্র সামাজিক একটা সচেতনতা এবং লড়াইয়ের যে ভাষা তা প্রতি মুহূর্তেই গানের কথায় গানের সুরে আমরা শুনতে পেলাম। সাপমোচন ছায়াছবির গান আবারও শোনাবো আপনাদের, তবে তার আগে দেখে নিই ফোনের ওপারে কোন বন্ধু অপেক্ষা করে রয়েছেন আমাদের জন্য। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
1: মোটামুটি আমরা 50-এর দশকের ছবিগুলো বিশ্লেষণ করলেই বিমল চন্দ্র ঘোষের লেখা বুঝতে পারব যে তিনি বাংলা ছবির জগতে কিভাবে জুড়ে ছিলেন। এবং 1950 সালের একটি ছবি হয়েছিল পঞ্চায়েত বলে, তাতে নরেশ ভট্টাচার্য সুরকার ছিলেন, সেখানে বিমল ঘোষের লেখাতে গান গিয়েছিলেন জগন্ময় মিত্র। এবারে আসি, যে শুধু তো গান লেখা নয়, তার সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন ছবির চিত্রনাট্য রচনা, এবং সেটা শুরু হয়েছিল আরো আগে, অর্থাৎ গত শতকে 30-এর দশকে। প্রথমে লিখলেন 1934 সালের ছবি তুলসীদাসে, তিনি চিত্রনাট্য লিখলেন। তারপরে এলো 1953 সালের ছবি ধ্রুব, এবং তারপরে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। 1957 সালের ছবি শেষ পরিচয়, এই যে আপনি যে জুটিটা বলছেন, হেমন্ত মুখোপাধ্যায় এবং বিমল ঘোষের জুটি, এই জুটির কিন্তু একটা অন্যতম ছবি হচ্ছে শেষ পরিচয়। 1958 সালের ছবি কংস এবং 1962 সালের ছবি খনা, এই মোটামুটি এই ছবিগুলোতে তিনি চিত্রনাট্য রচনা করেছিলেন। আর সাপমোচনের গানগুলো যদি আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করি, তাহলে মানে একটুখানি খেয়াল করা যাবে যে বাংলা গানের সবকটি ধারা যেন তার কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যেমন ত্রিবেণী তীর্থপথে কি গাইল গান, এক ধরনের কথা, একটু আগে যে গানটা শোনালেন শোনো বন্ধু শোনো, একদম গণসঙ্গীতের প্যাটার্ন ওই গানের মধ্যে ছিল। আবার রোম্যান্টিক গান বসে আছি পথ চেয়ে, বা সুরের আকাশে তুমি যে গো সুতারা, তো আছেই। আর এভাবে আরেকটা ছবির কথা 1950 সালে, সেটারও খুব ইম্পর্টেন্ট ছবি, সেটা হচ্ছে পরিত্রাণ। সেই ছবিতেও কিন্তু বিমল চন্দ্র ঘোষের আমরা গান লেখা গান পেয়েছি। আপনাকে মানে খুব ভালো লাগছে যে আপনি আজকে এমন একজন গীতিকারকে নিয়ে বসেছেন, কথা বলছেন, যাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ধন্যবাদ আপনাকে।
0: একেবারেই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এই যে আপনি তথ্যগুলো তুলে ধরলেন আমাদের শ্রোতা বন্ধুদের সামনে, এবং এই কথাগুলোতেই হয়তো আসতাম, যে ধরনের গানের উল্লেখ করলেন এবং চিত্রনাট্যের উল্লেখ করলেন। প্রায় 30-এর সময় থেকে 50-এর দশক পর্যন্ত অনেক কিছু লিখে গেছেন বিমল চন্দ্র ঘোষ, যা নিয়ে হয়তো ততটা আলোচনা হয় না। আর আজকের গানের ভেলা তাকে উৎসর্গ করেই তাকে নিয়েই কথা বলবো, এবং অবশ্যই সঙ্গে রাখবো সাপমোচনের দুটো গান আপনাদের জন্য।

0: সত্যি আমাদের বিস্মৃতির অতল থেকে উঠে আসা শুকতারা হয়ে আছেন বিমলচন্দ্র ঘোষ। হয়তো বহু চিত্রনাট্য লেখেননি, বহু সিনেমার জন্য গান রচনা করেননি, তবে যে কটি ছবির জন্য গান লিখেছেন তার কলমের জাদুতে বেশিরভাগ ছবির সেই গানগুলি জনপ্রিয়তা পেয়েছে এবং তার গীতিলাবণ্য আজও উল্লেখযোগ্য। আজও বারবার মনে হয় যে এই গানগুলো শুনি। আমাদের টেলিফোনের লাইনে অন্য কোনো এক বন্ধু অপেক্ষা করছেন, দেখে নিই কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: সুপ্রভাত দিদি।
0: হ্যাঁ বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বলছি, থানা অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্ল দাস। সত্যি আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, ঝড় উঠেছে বাউল বাতাস, আমি গো সুখ তারা, সত্যি করে আমাদের এই গীতাঞ্জলি আমাদের সেই ঝড়ের মতো আসে দশটা থেকে আমাদের মনের অন্তরে, একটা ঝড় তুলে দেয় আমাদের মধ্যে। সত্যি করে ধন্যবাদ জানাই আমাদের গীতাঞ্জলিকে এবং আপনাদের মতো ঘোষক ঘোষিকাদের জন্য রইল আমাদের ভালোবাসা। নমস্কার, ভালো থাকবেন,
0: অনেক ধন্যবাদ। শুনতে থাকুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের গানের ভেলা।

ঠিক যেমন একটু আগেই শোনাচ্ছিলাম গরিবের মেয়ে ছায়াছবির গান, সেই সময়ে যে ধরনের রোম্যান্টিক ছবি তৈরি হতো, এই ছায়াছবিটি ঠিক সেরকম ছিল না। তার থেকে একটু চরিত্রগত পার্থক্য ছিল এবং 1960 সালে এই ছবিতেই গান রচনা করেছিলেন বিমলচন্দ্র ঘোষ, আর চিত্রনাট্য লিখেছিলেন প্রখ্যাত সাহিত্যিক আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়, আর অবশ্যই সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এবং বিমলচন্দ্র ঘোষের যে নিবিড় যোগাযোগ গানের মাধ্যমে, তাদের গীতিকুশলতা, তা তো আজও অটুট রয়েছে আমাদের স্মৃতিতে। এবং তার সঙ্গে সঙ্গেই গায়ক অভিনেতা, যার গান শোনাচ্ছিলাম রবীন মজুমদার, তার কণ্ঠেও কিন্তু আমরা এই ছায়াছবি থেকে বেশ কিছু গান পাই। এবং রবীন মজুমদার আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে অনবদ্য যে গান নীরবে যত কথা ভেবেছি মনে, চমৎকার এই লিরিকটি লিখেছিলেন বিমলচন্দ্র ঘোষ আর সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তার একটু আগে আরেকটি ছায়াছবির কথা যদি বলি, পৃথিবী আমারে চায়, উত্তম কুমার মালহা সিনহা অভিনীত, এবং আরও বহু জনপ্রিয় শিল্পীর অভিনয় সমৃদ্ধ ছিল এই ছায়াছবি। 1957 সালে নীরেন লাহিড়ির পরিচালনায় নির্মিত ছবি পৃথিবী আমারে চায়। এই ছবিতেও কিন্তু প্রণব রায়, বিধায়ক ভট্টাচার্য, গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে গান লিখেছিলেন বিমলচন্দ্র ঘোষ। এবং এই ছবিতে লেখা তার অনবদ্য লিরিক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নচিকেতা ঘোষের যথার্থ সুরে আজও স্মরণীয় হয়ে আছে। আসুন শুনে নিই সেই ছবিরই গান, 1997 সালে মুক্তিপ্রাপ্ত ছবি পৃথিবী আমারে চায়, উত্তম কুমার মালহা সিনহা অভিনীত ছবির গান।

প্রায় 7 দশক আমরা পার করে এসেছি, কিন্তু বাংলা সিনেমার সোনালী যুগের কথা যদি ওঠে, তবে অবশ্যই নীরেন লাহিড়ীর এই ছবির কথা উঠবে, এবং এই ছবিতে যে সমস্ত গান তৈরি হয়েছিল, অবশ্যই বিমলচন্দ্র ঘোষের লেখনীতে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি শোনালাম, সেই উজ্জ্বল গানটি আমাদের মনের স্মৃতিকোঠায় বারবারই নক্ষত্রের মতো জল জল করে উঠবে। বিমলচন্দ্র ঘোষের কথা বলছি, এবং শুধুমাত্র যে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরই তার গানে আমরা পাই এমনটা কিন্তু নয়। ছিলেন কালজয়ী গীতিকার সুরকার সলিল চৌধুরী, তিনিও সুর দিয়েছিলেন বিমলবাবুর বিভিন্ন গানে। যেমন আমরা যদি সিনেমার গান না বলে একটু আধুনিক গানের কথাই বলি, তাহলে কিন্তু আমাদের সবার প্রথমে যেই গানটার কথা মনে পড়বে, এক ঝাঁক উজ্জ্বল পায়রা। এই গান এত জনপ্রিয় হয়েছিল, এবং সেই সময়ে গান হিসাবে বিমলচন্দ্র ঘোষের লেখা এই কবিতায় সলিল চৌধুরীর যে সুর, তা আজও কোথাও তার স্বাক্ষরতা, তার স্বাতন্ত্র, সেই পরিচয় বহন করে নিয়ে যাচ্ছে, এবং স্ফুলিঙ্গের মতন যেন সেই গান বাঙালির জীবনে এসে পড়েছিল। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তার অনুপম কণ্ঠে আজও গানটি আমাদেরকে কিন্তু স্মৃতি মেদুর করে তোলে, এবং তার পরবর্তীকালে বাংলা সিনেমায়ও আমরা দেখেছি যে বিমলচন্দ্র ঘোষ এবং সলিল চৌধুরী জুটি বেঁধেছেন, গীতিকার বিমলচন্দ্র ঘোষ এবং সলিল চৌধুরীর সুর। এমনই এক ছায়াছবি পাশের বাড়ি, সেই ছায়াছবি থেকেই প্রীতি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনাব এবারের গান।

1952 সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো কমেডি এবং রোম্যান্টিক চলচ্চিত্র পাশের বাড়ি, সেখান থেকে গান শোনাচ্ছিলাম প্রীতি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবং সিনেমা জগতের এক চির সবুজ ক্লাসিক গান অবশ্যই এই ছবির গীতিকার বিমলচন্দ্র ঘোষ এবং সুরকার সলিল চৌধুরী।

এই পাশের বাড়ি ছায়াছবির জন্য কিন্তু আমরা বিমলচন্দ্র ঘোষের মূলত যে ধরনের লেখাগুলো পেয়ে এসেছিলাম, মানে সমাজ সচেতনতা বা ভাবগম্ভীর, অনেক ক্ষেত্রে হয়তো রোম্যান্টিক গান, কিন্তু পাশের বাড়িতে তার লেখনীর একটা দারুণ বৈচিত্র্য দেখতে পেলাম। এবং ছবির হালকা চালের সঙ্গে যে রোম্যান্টিক এবং একটা রসাত্মক মেজাজ তিনি মিলিয়ে দিলেন অত্যন্ত সহজ সাবলীলভাবে মনের কথা, অথচ মনে দাগ কেটে যাওয়ার মতন গান উপহার দিলেন এই পাশের বাড়ির ছায়াছবিতে। পরবর্তী গান আবারও এই ছায়াছবি থেকেই, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

আজকের গানের ভেলায় আমাদের গান শোনানো ছিল গীতিকার বিমলচন্দ্র ঘোষের বিভিন্ন লেখা নিয়ে, বিভিন্ন ছায়াছবির গান নিয়ে গান শোনাচ্ছিলাম। তবে এই কথা বলার ফাঁকেই আমার তরফ থেকে একটু সামান্য ভুল হয়ে গেছে, যে গানের কথা রবীন মজুমদার এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে উল্লেখ করেছিলাম, সেই গানটি ছিল তাসের ঘর ছায়াছবির গান, আর গরিবের মেয়ে ছায়াছবির গানটি আমি আপনাদের শুনিয়েছিলাম আলপনা বন্দ্যোপাধ্যায়। মাফ করবেন, তখন গরিবের মেয়ে গানটি শুনিয়েছিলাম আমি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গেই এই ছায়াছবির অর্থাৎ গরিবের মেয়ের অবতারণা করেছিলাম। তাসের ঘর ছায়াছবি, যে ছায়াছবির কথা দিয়ে আজকের অনুষ্ঠানকে এই মুহূর্তে শেষ করতে হবে, সেই ছায়াছবিতেও হেমন্ত মুখোপাধ্যায় এবং আমাদের বিমলচন্দ্র ঘোষ, গীতিকার বিমলচন্দ্র ঘোষ, তারা জুটি বেঁধেছিলেন এবং চমৎকার একটা লিরিক, তার মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের অবশ্যম্ভাবী একটা প্রার্থিত মেজাজ অর্জন করেছিল, সেই গান দিয়েই আজকের আমাদের গানের ভেলা শেষ করব। আসলে গান রচনার দৌড়ে অনেক জনপ্রিয় গীতিকাররাই রয়েছেন, যেমন শ্যামল গুপ্তের কথা, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আমরা বলে থাকি বিভিন্ন সময়ে। তাদের পাশে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে বিমলচন্দ্র ঘোষ অনেক কম আলোচনায় উঠে এসেছেন, বা মনে হয়েছে যে তাঁর গানের সংখ্যা অনেক কম। কিন্তু একজন সঙ্গীত মনস্ক এবং চলচ্চিত্র প্রেমী মানুষ হিসাবে আমরা যদি তার গানগুলোকে বিশ্লেষণ করি, বা তার গানের যে সাংগীতিক পরিমণ্ডল সেটাকে যদি একটু দেখি বাংলা চলচ্চিত্র গান রচনার ইতিহাসে, তাহলে দেখব লিরিকের দিক থেকে বা তার মধ্যে যে কাব্যিক এক লাবণ্য তার দিক থেকে কোথাও যেন অনেকখানি এগিয়ে রয়েছেন মানদণ্ডের বিচারে আমাদের গীতিকার বিমলচন্দ্র ঘোষ, এবং এক অতি উজ্জ্বল ব্যতিক্রমী গীতিকার হিসাবে বিমলচন্দ্র ঘোষের নাম অবশ্যই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মুদ্রিত থাকবে। এই আশা রেখেই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব, এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তাসের ঘর ছায়াছবি থেকে শেষ গানটুকু থাকবে আপনাদের জন্য।

আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও আঁখি মুখোপাধ্যায়।

0: নমস্কার, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো, কারণ আরেকটা রোদ ঝলমলের দিনে তোমার জন্য নিয়ে চলে এসেছি আজকের গীতাঞ্জলি আসরে, আমাদের সৃষ্টির অনুষ্ঠানে, যেখানে গল্প হবে, কথা হবে, সঙ্গে হবে অনেক অনেক মজার কিছু গান,
1: আর সেই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে শুনছে তাদের জন্য খুলে যাবে আরো একটা পথ, আরো একটা দ্বার। তারাও হয়তো যেই চিন্তা ভাবনাগুলো নিজেদের মনের মধ্যে রেখে দিয়েছিল, কিংবা যে সৃষ্টিগুলোকে আক্ষরিক অর্থে ফুটিয়ে তুলতে পারছিল না, আজকের অনুষ্ঠান শুনে হয়তো তারা তাদের সেই সৃষ্টিটাকে নতুন করে আবার সৃষ্টি করে ফেলতে পারে।
0: এবং সব থেকে বড় কথা, মানে এই যে আমরা এই মুহূর্তে আছি গীতাঞ্জলি স্টুডিওতে, মানে আমি সৌরভ এবং আমার সঙ্গে আছে আখি, এই দুজন মিলে আজকে তোমার জন্য এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি, তোমার জন্য রেখেছি এমন একটি বিষয় আগামী এক ঘন্টা, 11টা থেকে 12টা, যে বিষয়টি তুমি হয়তো দেখো, হয়তো চারিপাশে তোমার চারিপাশে এরকম কিছু মানুষজন, বিশিষ্ট বন্ধু বান্ধব হয়তো আছেন যারা এই বিষয়টি বা সৃষ্টির এই দিকটি নিয়ে কাজ করছেন, তাদের কথা আজকে হবে, তাদের গল্প হবে, তাই সেইগুলো নিয়ে আজকে আমরা তোমার জন্য বিভিন্ন গল্প সাজিয়ে রেখেছি। তবে তবে তবে
1: তবে আমি আর সৌরভ তো একা নেই, কারণ সৃষ্টির অনুষ্ঠান মানে আমাদের সঙ্গে নতুন কোনো বন্ধু থাকবে না, মানে যিনি আমাদেরকে নতুন কোনো একটা পথের সন্ধান দেবে না তা তো হতে পারে না।
0: এবং সেই বন্ধু যদি হয় বিশিষ্ট অতিথি তাহলে কেমন হয়, মানে সেই একটা উৎফুল্লতা আমাদের মধ্যে কাজ করে না?
1: একেবারেই তাই। এবং আমাদের মানে সে হচ্ছে একদম ইয়ং জেনারেশনের, মানে আমাদেরই একদম পরিপন্থী, মানে যাকে নিয়ে আমরা একদম খুশি আনন্দ মেজাজে আমাদের অনুষ্ঠানটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি।
0: এটাই তো স্বাভাবিক আকি, কারণ আমরা তো যুবমাদী কলকাতা তরফ থেকে কথা বলছি, তাই যুবদের মধ্যে থেকে এমন মানুষজনকে আমরা সৃষ্টির অনুষ্ঠানে আনার চেষ্টা করি বন্ধুরা তোমাদের জন্য, যাদের কথা তোমাদের মনে হবে যে এ তো আমারই কথা বলছে,
1: একেবারে তাই,
0: আমার বাড়ির পাশের সেই মানুষটি, তাই
1: মানে নিজের প্রতিচ্ছবিটাই যেন অন্য কেউ একটা অন্য কোনো নামে তুলে ধরছে, এবং কোথাও গিয়ে এই তাদের কাহিনীগুলো শুনতে শুনতে তুমিও তোমার হিডেন ট্যালেন্ট খুঁজে পাবে।
0: এবং ওই যে বললাম যে বন্ধুরা শুনতে শুনতে মনে করতেই পারে যে এ তো আমার কথাই বলছে, কিন্তু তার মধ্যে থেকেও সেই মানুষটি যিনি আজকে আমাদের মধ্যে আছেন আজকের গীতাঞ্জলি স্টুডিওতে, ইনি কিন্তু অসাধারণ বললেও কম বলা হবে, কারণ তার কাজের মধ্যে দিয়েই তার অনন্য দক্ষতা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন, এবং সমাজ মাধ্যমে যার কাজের পরিচয় আমরা কিন্তু পেতে পারি বা পাই। হ্যাঁ,
1: এবং ইতিমধ্যে আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের যারা আমাদের ফেসবুক পেজে ফলো করে তারা নিশ্চয়ই আমাদের যে পোস্টারটা রয়েছে আজকে সৃষ্টির অনুষ্ঠানে সেখানে আমাদের বিশেষ অতিথির নাম দেখে তারা আন্দাজ করেই ফেলেছে।
0: নাম তো বটেই, এবং তার থেকেও বড় কথা আজকে আমরা কি নিয়ে কথা বলছি।
1: হ্যাঁ,
0: আজকে আমরা কথা বলছি আলপনা শিল্প নিয়ে, মানে যে আলপনা গ্রামে গঞ্জে শহরে মানুষজন সেই কবে থেকে উৎসবে রীতিতে সবকিছুতেই সে
1: একেবারেই তাই
0: আপন করে নিয়েছে যুগের পর যুগ ধরে, সে আলপনাকে নিয়ে আজ কথা বলবো। এবং আলপনা একটা একটা উৎসব, একটা রীতিতে ছোট্ট একটা
1: এবং শুধু তাই নয় সৌরভ, আমার মনে হয় যে আমরা যখন মানে রঙের ব্যবহার এত ছিল না তখন কিন্তু মানুষ ওই আলপনাটাকেই বেছে নিতেন তাদের গৃহ সাজসজ্জার জন্য, আরো সুন্দর করে তাদের বাড়ি তাদের ঘরকে সাজিয়ে তোলার জন্য।
0: দেখো তুমি একটু আগে বললে যে

0: থাকতেন, মানে আলপনাটাকে একটা সময় মনে করা হতো এটি গৃহস্থালির একটি অংশ, বিভিন্ন উৎসবে নেওয়া হতো, কিন্তু সেই আলপনাই আজকে শিল্পের পর্যায়ে পৌঁছেছে, যে আজকে আমরা একজন আলপনা শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি, যিনি এই জিনিসটিকে মানে বিশ্বের দরবারে পৌঁছচ্ছে বা ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে কিংবা বাংলার বিভিন্ন দরবারে পৌঁছচ্ছে, সেরকম একজন মানুষকে আমরা কিন্তু আমাদের
1: মধ্যে পেয়েছি। আচ্ছা, অনেকক্ষণ ধরেই তো আমরা বলছি যে আমাদের মধ্যে পেয়েছি পেয়েছি, কিন্তু কাকে পেয়েছি তার পরিচয়টা তো আমাদের দিতে হবে, তাই তো?
0: একদমই তাই। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আজকে সৃষ্টির আড্ডায় বিশিষ্ট অতিথি, বিশিষ্ট আলপনা শিল্পী স্নেহাশিস সেনগুপ্ত। নমস্কার স্নেহাশিস, কেমন আছো বলো?
2: ভালো আছি, নমস্কার। নমস্কার।
0: প্রথমেই আজ শুনতে চাই স্নেহাশিস, কেমন লাগছে আজকের আকাশবাণীতে, আজকের এই গীতাঞ্জলি স্টুডিওতে সৃষ্টির আড্ডায় এসে?
2: আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে, আমি তোমাদের সঙ্গে এসে গল্প করতে পাচ্ছি, এত প্রথম একটা এক্সপিরিয়েন্স এখানে এসে আমার, সেটা আমার চমৎকার লাগছে আসলে।
0: আচ্ছা, এই যে আলপনা, আলপনার সঙ্গে একদম তুমি তো ছোটবেলা থেকেই জড়িত, মানে আলপনা ব্যাপারটা মনের মধ্যে স্বপ্নটা, এই স্বপ্নটা বাস্তব

0: খুব ভালো লেগেছে এখানে এসে, আমি তোমাদের সঙ্গে এসে গল্প করতে পারছি, এত প্রথম একটা এক্সপিরিয়েন্স এখানে এসে আমার, সেটা আমার চমৎকার লাগছে আসলে।
1: আচ্ছা, এই যে আলপনা, আলপনার সঙ্গে একদম তুমি তো ছোটবেলা থেকেই জড়িত, মানে আলপনা ব্যাপারটা মনের মধ্যে, স্বপ্নটা, এই স্বপ্নটা বাস্তবায়িত ঠিক কবে থেকে শুরু হলো স্নেহাশিস?
0: দেখো, আমরা তো সকলেই প্রায় প্রত্যেকে ছোটবেলাতে দেখেছি যে আমাদের ঠাকমা বা দিদারা বা মা পুজো করার সময়

0: শিক্ষা সত্ত্বে পড়াশোনা করেছি বিশ্বভারতীতে।
1: আচ্ছা,
0: হ্যাঁ। এবার সেইখানে আমি আমার আঁকার মাস্টারমশাই হিসেবে পাই হচ্ছে শ্রী সুধীরঞ্জন মুখোপাধ্যায় মহাশয়।
2: আচ্ছা,
0: ওনাকে আমি গুরু হিসেবে পাই। উনি শান্তিনিকেতনে দীর্ঘদিন ধরে আলপনা দিচ্ছেন এবং উনি রামকিঙ্কর বেজের ছাত্র ছিলেন আর কি, সরাসরি ছাত্রর মধ্যে পড়ে। তো উনি একবার আমার এই সেইখানে আমার প্রথম, উনি আমাদের শ্রীনিকেতন বার্ষিক উৎসব হয় মাঘ মেলা বলে একটি মেলা হয় শ্রীনিকেতন মাঠে, সেইখানে উনি তার তোড়জোড় চলছে। উনি আমাকে একদিন ক্লাসে আমি গেছি, উনি আমাকে বললেন, স্নেহাশিস মাঘ মেলা তো আসছে, একটি চাতালে আলপনা দিই আমরা। একটি লাল বেদি থাকে, বেশ চওড়া বেদি, সেইখানে আমরা আলপনা দিই। তো উনি বললেন যে এখানে তো আলপনা দিতে হবে, আমি ভাবছি তুমি যদি আমার সঙ্গে কাজ করো। আমি বললাম ঠিক আছে আমি করবো, কিন্তু এরকম করে তো কাজ করলে হবে না, তোমাকে তাহলে কিছু শিখতে হবে আমার কাছে এসে। আমি বললাম ঠিক আছে। সেই প্রথম আমার ওনার কাছে যাওয়া, এবং উনি আমাকে প্রথম শিখিয়েছিলেন যে কি করে আসল গাছ থেকে আলপনা তৈরি করা যায়।
1: আচ্ছা,
2: আসল গাছ থেকে আলপনা তৈরি করা যায়।
0: এই হ্যাঁ, মানে এটা খুব মজার। এটা দেখো, আমাদের প্রত্যেকেরই তো একটা মনে হওয়া আছে যে আলপনা একরকমের একটা কপির মতন একটা ব্যাপার থাকে, তার যে কোনো দিকে ঘুরিয়ে দিলেই হলো। উনি আমাকে প্রথম বলেছিলেন যে, প্রথম উনি আমার ক্লাসে গিয়ে আমি ওনাকে বলেছিলাম আমি তো কিছু জানি না, আমি কি আঁকবো। উনি বললেন আঁকো না, তুমি তো পারো আঁকতে, আঁকো, কি আঁকতে আঁকো, যা খুশি আঁকো। আমি একটি ছোট্ট গাছের ড্রয়িং করেছিলাম, তার পাশে একটি আলপনা আঁকার চেষ্টা করেছিলাম, সেটা হয়নি। উনি বললেন যে ড্রয়িংটা ভালো হয়েছে। আমি বললাম যে আচ্ছা, এটা কি করে আলপনা হবে দেখবে? আমি বললাম কি করে হবে। তো উনি ওই গাছের একটি ছন্দ হয়, মানে গাছটা সেখানে পাতার অংশের মধ্যে নানান রকম ফুল, পলাশ গাছের আমি একটি ছবি এঁকেছিলাম। সেখানে পলাশ গাছের তো একটা এরকম শাড়ির মতন নামে, সেইখান থেকে পলাশ গাছ উঠছে ওপর দিকে উঠে বেঁকে গিয়ে আবার ফুলের জন্য একটা ডাল নেমে যাচ্ছে, ওটা উনি দেখিয়েছিলেন আমার। সেই প্রথম আমার আলপনার দিকে ঝোঁক হয়েছিল যে এটা কি করে হতে পারে এরকম, যে একটি আসল প্রকৃতির একটি গাছ থেকে উনি সেটাকে সম্পূর্ণ ছন্দে ফেলে আলপনার দিকে নিয়ে চলে গেছিলেন।
2: মানে গাছের বেড়ে ওঠা, তার যে ডালপালা ফুল হওয়া, মানে যেটা বায়োলজিক্যাল প্রসেসে আর কি, গাছ যেরকম ভাবে বেড়ে ওঠে, সেই ছন্দটাকে ফলো করেই আলপনা,
0: সেই ছন্দটাকে উনি ফলো করে আলপনা আমাকে দেখিয়েছিলেন।
2: দারুণ বিষয়।
1: আচ্ছা স্নেহাশিস, এইখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে আমরা আলপনার কথা বলছি, এখনকার বাচ্চারা যারা আঁকা শিখছে, যারা আঁকা শিখছে এবং যারা অভিভাবক আছেন, তারা তাদের বাচ্চাদের আঁকার মাস্টারের কাছে নিয়ে যাচ্ছেন, তোমার কি মনে হয়? তুমিও তো একজন আঁকার ছাত্র ছিলে এবং সেখান থেকে আজকে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছো, তোমার কি মনে হয় যে এই যে তুমি একটু আগে বললেও কথাটা যে আমার মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে একটা যা খুশি আঁকো, একজন শিল্পীর কাছে তার মাস্টারমশাইয়ের থেকে এই যা খুশি করবার স্বাধীনতাটাই কি খুব দরকার ছোটবেলা থেকে?
0: হ্যাঁ, আমার খুব মনে হয় যে এই যা খুশি করবার স্বাধীনতাটা খুব দরকার। এইখানে একটা একটা খুব খুব ইন্টারেস্টিং গল্প আমার খুব মনে হয়, সেটা হচ্ছে যে তুমি যদি আঁকবার মতন সেই স্বাধীনতা না দাও ছেলে মেয়েদেরকে, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় তারা না ওই একটা প্রথাগত যে আচ্ছা এটাই মানে এটা, এর বাইরে যেতে নেই, এটা মানে এটা, এটার বাইরে যেতে নেই, এইটা হয়ে গেলে সেটা, যেটা হতে পারে একরকমভাবে, কিন্তু সেটা খুব স্ট্রাকচারে বেঁধে যাবে সেই মানুষটা। তারপরে সেই সেই প্রথাটা শিখে বেরোনো, মানে সেখান থেকে বেরিয়ে আসাটা তার পক্ষে খুব কঠিন কাজ হয়ে যায়, কারণ সে তো ওই নির্দিষ্ট নিয়মে বেঁধে দিয়েছে মানুষটাকে, মানে তার মাস্টারমশাই, তার ফলে সেখান থেকে বেরোনোটা খুবই কঠিন হয়ে যায় তার কাছে। তার কাছে মনে হয়
2: আঁকা মানে, মানে তুমি সেই যে বলছো যে নির্দিষ্ট নিয়মে বেঁধে দেওয়া, সেখান থেকে বাইরে বেরোনোটা কঠিন হয়। তো মানে আমরা যখন আঁকা শিখি তখন কিন্তু কোনো একটা জিনিস যেটা আমাদের মাস্টারমশাই করে দিয়েছেন আমরা সেটাকে কপি করি। তো এই যে কপি করা এবং নিজের মনের মধ্যে যেটা আসছে সেটাকে ফুটিয়ে তোলা, এই দুটো জিনিসের মধ্যে তোমার কি মনে হয় যে যিনি সত্যি সত্যি আঁকতে পারেন, মানে আঁকতে ভালোবাসে, তার ক্ষেত্রে কোনটা বেশি উপযোগী? মানে তাকে নিজের মতোই ছেড়ে দেওয়া, সে সেটাকে শিখুক, তার মনের ভাবটাকে প্রকাশ করুক, তারপর টিচার তাকে কারেকশন করুক, নাকি আমরা প্রথাগতভাবে যে কোনো জিনিসটা কপি করে করে আঁকতে শিখি, এই এই দুটোর মধ্যে?
0: দেখো, এইটাতে আমার নিজস্ব মনে হওয়া হচ্ছে যে এটা দুই রকম হতে পারে। একটা তোমার হচ্ছে যে আমি আমার মাস্টারমশাই একটা কিছু দিচ্ছেন, আমি সেটা কপি করছি। এবার এই কপি করার প্রসেসে একটা জিনিসই হয়, একটা জিনিসই ছাত্রছাত্রীরা শেখে, আমিও শিখেছি সেইভাবেই প্রাথমিক স্তরে ভেবে।

0: শিখেছি আমি, যে তোমার হাতে কিছু টুল দিয়ে দেওয়া হচ্ছে যে আচ্ছা এই জিনিসটাকে এইভাবে আঁকতে হয়, পাহাড় এইভাবে আঁকতে হয়, গাছ এইভাবে আঁকতে হয়, মানুষ এইভাবে আঁকতে হয়। তার ফলে মানুষ, তুমি যেখানে এবার মানুষকে তুমি কাজে লাগাতে চাইছো বা পাহাড় কাজে লাগাতে চাইছো, তোমার সেই আঁকাটা, তোমার সেই কপি করাটা তুমি সেখানে কপি এবং পেস্টটা করে ফেলতে পারছো। এইটাতে হলে যে ওই একই রকম যে একটা নিয়মের মধ্যে সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। এবার এটার সবচেয়ে অন্য দিক যদি দেখি, তাহলে ছেলে মেয়েরা নতুন কিছু করছে বা নতুন বাড়ি থেকে কিছু করে নিয়ে আসছে, নিজের মতন আঁকছে। এবার এই যে আঁকলো, এবার আঁকাটার মধ্যে যদি আমি মাস্টারমশাই হই, আমি মাস্টারমশাই হিসাবে আমি যখন দেখি তখন চেষ্টা করি এইভাবে যে আচ্ছা ভালো হয়েছে, কিন্তু এইখানে এখানে গন্ডগোল হয়েছে বলে একটু ঠিক করে দেওয়া, দেখ বাবা এটা এরকম করিস না, ওই রকম কর, তাহলে ওর নিজের প্রথম। এটা নিয়ে একটা খুব খুব খুব ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে যে একবার নন্দলাল বসুর এক ছাত্রী কাঁচ মন্দিরে, ওই বুধবারের মন্দিরে আলপনা দিয়েছেন আর কি। হ্যাঁ, তো আলপনা দেওয়া হয়েছে, মন্দির শেষ হয়েছে, নন্দলাল বসু মানে মাস্টারমশাইকে উনি জিজ্ঞেস করলেন যে মাস্টারমশাই কেমন হয়েছে। মাস্টারমশাই বললেন ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু বলে উনি নিজে ওই খড়ি মাটিটা নিয়ে বিশেষ কিছু জায়গায় উনি ডট দিয়ে দিলেন। এবার এই যে ডট দিয়ে দিলেন, ডট দিয়ে উনি বললেন যে দেখ এইটা কিন্তু এই এই জায়গাগুলো গন্ডগোল হয়েছে বলে আমি তোকে এটা ঠিক করে দিলাম, কিন্তু আসলে এটা খুব সুন্দর হয়েছে। এইটাতে দুটো জিনিস হয়, একটা যখনই কোনো ছাত্র বা ছাত্রী তারা যখন বলেন যে মাস্টারমশাই কেমন হয়েছে, এবং মাস্টারমশাই যদি প্রথমেই বলে যে ভালো হয়নি, এটা এটা গন্ডগোল হয়েছে, এটা গন্ডগোল হয়েছে, এটা ভালো হয়নি, এটা হয়নি, তাহলে তাহলে তাহলে ইন্টারেস্ট হারিয়ে যায়। সেইখানে নন্দল মাস্টারমশাই বললেন কি ভালো হয়েছে বলে উনি নিজের হাতে দিয়ে কিছু ডট দিয়ে দিলেন, কিছু আঁকিবুকি এঁকে দিলেন। সেইখানে এবার মেয়েটি তাহলে শিখলো একই সঙ্গে, আবার একই সঙ্গে ওর ওই ভুলগুলো ধরা হয়ে গেল এবং সে ডিমোটিভেটেড হলো না। সেই রকমই মনে হয় যে যখনই ছোট ছেলে মেয়েরা, সে যখন কিছু এঁকে নিয়ে আসবে, সেটা আঁকা নিয়ে আসুক তারা, এবং তারপরে সেটা দেখে মাস্টারমশাইয়ের কাজ আমার মনে হয় যে তারা দেখে বলল যে আচ্ছা এটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এগুলো না একটু গন্ডগোল হয়েছে, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখ বলে তাকে একদম সেটা সেইটা তুলে দেওয়া।
1: আচ্ছা আচ্ছা, তুমি যখন আলপনা দাও তখন তার আগে মানে কি পরিকল্পনা থাকে তোমার?
0: এই এইটা এটা আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে, মানে এটা সুধীরঞ্জনদার কাছ থেকে পাওয়া। আমি যখন ক্লাস করতাম ওনার, আমি দেখতাম যে উনি একটি একটি বেতের চেয়ারে বসে বেশ ঘন্টার পর ঘন্টা, মানে সেটা হতে পারে 5 ঘন্টা 6 ঘন্টা, এক পজিশনে উনি বসে একটি কোলে খাতার উপরে কন্টিনিউয়াসলি পেন্সিল দিয়ে স্কেচ করে যাচ্ছে, বিভিন্ন রকম রাজ্যে স্কেচ করে যাচ্ছেন, হচ্ছে ছিঁড়ে ফেলছেন, আবার হচ্ছে না তো ঠিক আছে এটা বাদ গেল, অন্য একটি খাতা বার করলেন, এখান থেকে হলো না, এই বই থেকে দেখছেন, ওই বই থেকে দেখছেন, পেন্সিল এটা পেন্সিলটা ভাল লাগছে না অন্য নিচ্ছেন, এরকম নানান কিছু করছিলেন। এবার সেই রকমই আমার হয়েছিল যে দাদাকে যখন আমি ক্লাস করেছিলাম, দাদা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি যখন শুরু করেন আলপনা ঠিক কী ভেবে করেন? উনি বললেন যে আমি কিছু ভাবি না, আমি খালি ভাবি যে কিছু একটা করি, এই করতে করতে করতে করতে একটা কিছু ঠিক বেরিয়ে যায় কখনো একটা। আমিও এখনই এই প্রসেসটাতে আমিও এখন মেনে চলবার চেষ্টা করি, যে চেষ্টা করি হয়তো 10 দিনে নয় 11 দিনে নয় কখনো একটা বেরিয়ে আসবে, সেটা আমার ভালো লাগবে এরকম আর।
2: কিন্তু ধরো এই যে স্বাধীনতাটা শিল্পী হিসেবে, এইটা তো তুমি যখন এটাকে একটা ব্যবসায়িক দিকে নিয়ে যাবে আর কি, ভাববে যে একটা তার তো একটা দিক থাকে, একটা শুধুমাত্র শিল্প মানে তো নিজের ইচ্ছে কিছু সৃষ্টি করা, তারপরে গিয়েও একটা কোথাও মানে ব্যবসায়িক তার দিক তোমার মনে হতেই পারে যে তোমার জীবনে এটাই প্রফেশন বা পেশা হিসেবে তুমি নিতে পারবে বা নেবে, তখন কি তোমার মনে হয় যে এই স্বাধীনতাটা সবসময় থাকাটা দরকার, নাকি নিজে একটু পরিকল্পনা করে বা নতুন কিছু ইনোভেট করে সেইটাকে প্রতিফলন করা, যিনি তোমাকে কাজটা দেবেন তার কাজের প্রতিফলনটা কি হওয়া দরকার নাকি?
0: হ্যাঁ, এটা আমার মনে হয় যে যখনই এই প্রায় একরকমভাবে বলতে গেলে যে যিনি কেউ যদি অর্ডার দেন কাজের বা কাজ যদি করতে বলেন আর কি, সেটা একেবারেই যদি পয়সা দিয়ে কাজ করার জায়গা তৈরি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভীষণই পরিকল্পনা করে জিনিসটাকে করে নেওয়াটা দরকার। তার কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র শিল্পীর স্বাধীনতা ঠিকই থাকা দরকার, কিছুটা থাকবেও, কিন্তু এখানে একটা নেগোসিয়েশনের জায়গাটা হচ্ছে যে একজন তার প্রয়োজনে এটি চেয়েছেন, তার প্রয়োজনটাও সমান গুরুত্বপূর্ণ।
2: একদম একদম,
0: এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটাই।
1: মানে তার প্রয়োজন, মানে তার যদি কিছু ইচ্ছে থাকে, কিছু দাবি দাওয়া থাকে, সেটা মাথায় রেখে,
0: এবার সেই মাথায় রেখে আমি আমার মতো নেগোসিয়েট করতে পারি যে আচ্ছা আমি এইটা মনে হচ্ছে এইভাবে করলে ভালো হয়, বা এইটা যদি না রাখতে বলেন তাহলে খুব ভালো হয়, কারণ আমার মনে হচ্ছে যে অ্যাজ এ শিল্পী সেটা আমার ভালো লাগছে না দেখতে। সেই ক্ষেত্রে এই নেগোসিয়েশনে আসবার একটা চেষ্টা করা যেতে পারে।
2: আচ্ছা বাকি এই যে আমরা এতক্ষণ ধরে প্রায় এখন ঘড়িতে বাজে 11:17 আমরা কথা বলছি আলপনা নিয়ে এবং একজন আলপনা শিল্পী মানে আমাদের স্নেহা শিশের সঙ্গে, একটু গান কি শুনতে পারি? মানে
1: হ্যাঁ, মানে আলপনা নিয়ে আমরা এতই হারিয়ে গিয়েছিলাম যে অনেকক্ষণ ধরে আমারও মনটা গান গান করছিল, তবে একটা প্রশ্নের সাথে এত রিলেটেড, এত জানবার ইচ্ছে রয়েছে আমার সৌরভের এবং আমাদের শ্রোতা বন্ধুদের যে আমরা গানে যেতে পারছিলাম না, তবে এখন সময় একটা গান শুনে নেওয়ার।
2: এবং যেহেতু স্নেহাশিস আজকে একেবারে সুদূর বলবো না আমাদের বাড়ির পাশে শান্তিনিকেতন থেকেই আসছে, তাই একটু মনটা বোধ হয় বাউলাঙ্গের গান বা একটু ওই ধরনের লোকসঙ্গীত শুনতেই বেশি ইচ্ছে করছে নাকি? কিন্তু যাওয়ার আগে বন্ধু তোমায় বলবো, তুমিও কিন্তু এই অনুষ্ঠানে যুক্ত হতে পারো সরাসরি আমাদের সঙ্গে, আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ফোন লাইন খোলা আছে, আমাদের ফোন নম্বর 0332213134 তে আমাদেরকে ফোন করে জানাতে পারো তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে স্নেহাশিসের কাছে, কিংবা তোমরা আমাদের ফেসবুক পেজে আজকের যুববাণী কলকাতার ফেসবুক পেজের পোস্টার সৃষ্টির সেখানে কমেন্ট করেও জানাতে পারো তোমাদের মনের কথা। আর আলপনা নিয়ে তোমাদের যদি কোনো স্মৃতি থাকে সেটাও জানাতে পারো। তবে ছোট্ট একটা গান শুনে নি, তারপরে আবার ফিরে আসি নাকি? তাহলে এখন শুনবে পৌশালী বন্দ্যোপাধ্যায়, শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কেমন এই চিনিব তোমারে।

0: ফিরেলাম গানের পর তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি। তোমাদের সঙ্গে রয়েছি আমি আঁখি, আমার সঙ্গে সৌরভ, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের বিশিষ্ট অতিথি, বিশিষ্ট আলপনা শিল্পী স্নেহাশিস, তাই তো?
1: একদমই তাই। এবং স্নেহাশিস যেটা গান শুনতে শুনতেও বলছিল যে,
0: কিন্তু সৌরভ, তোমার সব কথা আমি পরে শুনবো, তুমি আর আমি আর স্নেহাশিস শুধু নেই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা।
1: একদমই, যেটা আমরা বলছিলাম ফোন লাইন কিন্তু আমাদের খোলা আছে, এবং সেই ফোন লাইন এই মুহূর্তে কোন বন্ধু আছে সেটা একটু দেখে নেবো নাকি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ বলছিলাম, আমার একটা গান ভালো লাগে। হ্যাঁ বলছিলাম, এবারে যে নতুন গানটা বেরিয়েছে সেই গানটা লাগবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, স্নেহাশিস, এই যে আলপনা নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, এবং বন্ধুরাও সেই বিষয়ে নানান রকম কমেন্ট করছেন, ফোন করছেন, সেই বিষয় নিয়ে তোমাকে একটা কমেন্ট আমি একটু শোনাবো। আমাদের এই মুহূর্তে ফেসবুক পেজে এসছে যে কমেন্টটি, সেটি হচ্ছে একজন বলছেন ভিকি সেন বলে, উনি বলছেন যে মেহেন্দি আর্টিস্ট এবং আলপনা আর্টিস্ট, এই দুটো কি কোনোভাবে জড়িত একে অপরের সঙ্গে, নাকি দুজনের প্রফেশনটা বা পেশাগত দিক থেকে বলো বা প্যাশনের দিক থেকে বলো দুটোই আলাদা, কি মনে হয় তোমার?
3: না জড়িত, দেখো আলপনা এটা বলতেই যে ভিজুয়ালটা মাথায় আসে, সেটা তো একটা একটা মাটির জমির মতন ভিজুয়াল মাথায় আসে, যেখানে আমি আলপনা দিচ্ছি সাদা দিয়ে বা একটা একটা মেঝে সেখানে সাদা দিয়ে আলপনা দিচ্ছি বা অন্য কালার দিয়ে আমি আলপনা দিচ্ছি, একটা ভিজুয়াল মাথায় আসে। মেহেন্দি আর্টিস্টের ক্ষেত্রে কি, ওই একই আলপনা যদি আমি বলি সেটাও আমরা ওই হাতের উপরে একবার আঁকার একটা একটা একটা ভিজুয়াল আমাদের মাথায় আসে একরকমভাবে, এটা একই, শুধুমাত্র এটার যে স্পেসটা যেখানে আমি আলপনাটা দিচ্ছি বা যেখানে আমি ডিজাইনটা করছি সেই স্পেস দুটো আলাদা, একটা মানুষের শরীর, একটা হাত মানুষের শরীরের উপর হচ্ছে আর একটা ইয়ের উপর হচ্ছে, তোমার এমনি মেঝে বলতে পারো বা তোমার
1: কোন একটা
3: সেটা।
1: আচ্ছা, এই যে আলপনার কথা বারবার করে আমরা বলছি এবং
0: আলপনার নকশার কথা বলছি, আলপনা কোথায় দেওয়া হয় যেমন,
1: সেটা বোধহয় আমি বলছি, আঁকি তো ফোনের দিকে তাকিয়ে বসেই আছে যে কখন বন্ধুরা ফোন করবে।
0: বন্ধুরা ফোন করছে, শুধু তোমার একার প্রশ্ন থাকবে তা তো নয়, বন্ধুদের প্রশ্ন প্রচুর রয়েছে, তারা স্নেহাশিসকে পেয়েছে, আলপনা নিয়ে এমনি আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জমে থাকে,
1: সেই জন্যই আঁখি দিয়ে আঁখি ফোন দেখতে পাচ্ছে এবং ব্লিঙ্ক করছে ফোন,
0: তাই সৌরভকে থামাবো এবং আমরা ফোনে যাবো।
1: একদমই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যালো,
1: বলুন, কে বলছেন?
3: হ্যালো,
1: নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। না আঁখি, কি হচ্ছে, কি
0: না যোগাযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হচ্ছে, এখন তোমার কথাই শুনি, কিন্তু বন্ধুরা কিন্তু তোমরা ফোন লাইনে থাকো, চটপট ফোন করতে থাকো, নিশ্চয়ই ফোন আমরা
1: একবার যদি বলে দাও কোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি,
0: 0332213134 এই নাম্বার খুলে দেওয়া রয়েছে, তোমরা ফোন করছো এবং আরো ফোন করো, ততক্ষণ সৌরভের প্রশ্ন,
1: না সৌরভের প্রশ্ন নয়, বলতে বলতেই আরেক বন্ধু ফোন করে ফেলেছে দেখছি। নমস্কার, কি বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না আবারও বোধ হয় কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, যে প্রশ্নে আমরা একটু ফিরি, যে প্রশ্ন আমরা করছিলাম,
0: তোমার প্রশ্নটাই শুনি ততক্ষণ।
1: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে স্নেহাশিস, আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে পেশাগত দিক বা আলপনা শিল্পী হিসেবে, পেশাগত দিক হিসেবে আমি যদি দেখি জিনিসটাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ওই কাজটা তোমাকে দিচ্ছেন বা এই ধরনের শিল্পীকে যারা নিয়ে ভাবছেন, তারা কি ধরনের ডিজাইন পছন্দ করছে, একেবারে সাবেকি ঘরানা নাকি একটু নতুন কিছু, নতুন ইনোভেটিভ কিছু সেরকম?
3: মূলত সাবেকি ঘরানা তারা পছন্দ করছেন, তার কারণটা হচ্ছে সাবেকি ঘরানার আলপনা বা কাজ এখন তো খুব কমে গেছে এবং নতুন ইনোভেটিভ কিছু খুব কম ক্ষেত্রে আমি পেয়েছি, তার কারণ হচ্ছে যে এই সব মূলত এই কাজের দিক থেকে আলপনাকে, আলপনা মানুষজন তখনই চায় কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আলপনা তারা ব্যবহার করে সেটা বিভিন্ন মিডিয়ামে তারা ব্যবহার করেন। কখনো তারা চান যে মেঝের ওপর আলপনা দিতে বলেন, কখনো তারা কোনো গানের অনুষ্ঠান বা কোনো মানে নৃত্যনাট্য বা নাচের অনুষ্ঠানে ওনারা পেছন দিকের ব্যাকড্রপটা করতে বলেন।
0: আচ্ছা,
3: এবার সেই জন্যই আমার মনে হয়েছে যে তারা ভীষণভাবে প্রত্যেক ক্ষেত্রেই ভীষণ সাবেকি আলপনার ওপর চান, এবং সেক্ষেত্রে ওনারা বলেন যে তুমি যদি একটু শান্তিনিকেতনের আলপনার দিকে যদি কিছু দাও, আলপনা এঁকে দাও, তাহলে আমার খুব সুবিধা হয়, খুব ভালো হয়, সেটাই আমার মনে হয়েছে।
0: আচ্ছা, তুমি শুরুতে যেমনটা বলছিলে যে তোমার যখন প্রথম আলপনা দেওয়া শুরু হয়, তুমি একটি গাছ একটি ড্রয়িং এঁকেছিলে, তারপর ধীরে ধীরে সেটা আলপনার রূপ নেয়, তো এখন যখন তুমি আলপনা দাও, তখন কোন নকশা বা কোন প্রতীক মোটিভটা তুমি সব থেকে বেশি ব্যবহার করো?
3: আচ্ছা, এই এইটা প্রথম যে সবচেয়ে বেশি ব্যবহার করি সেইটা হচ্ছে অনেক কটা, যেমন মাছ ব্যবহার করি, পদ্ম ফুলের বিভিন্ন রকম মোটিভ আমি ব্যবহার করি, সেটা সেটা ওই একেবারেই কখনো অজন্তার গায়ে আঁকা যে পদ্ম ফুলের মোটিভ সেখানে কিছু থাকে সেগুলো ব্যবহার করে থাকি, বা নিজের মতন তৈরি করে একটা ব্যবহার করি।
0: আচ্ছা,
3: এবং বর্তমানে আমি বিভিন্ন রকম যেটা ভীষণ শক্ত মেটেরিয়ালের তৈরি, যেমন ল্যাম্প পোস্ট বা বলতে পারো গাড়ি বা বলতে পারো কোন একটি একটি কাঠের বা লোহা স্ট্রাকচার, সেইটা কি করে আলপনার ফরমেশনে আনা যায় সেইটার একটা চেষ্টা আমি করছি। এবার সেই ক্ষেত্রে গিয়ে বিভিন্ন সরল রেখা বিভিন্ন লাইন আমি ইউজ করছি, তাল গাছ যেমন আমি আমার আঁকাতে প্রচণ্ড ইউজ করি, তাল গাছের আলপনা আমি আমার আঁকার ক্ষেত্রে আমি খুবই ব্যবহার করি, এরকম নানান রকম প্রতীক ব্যবহার করি আমরা, ফুল লতা পাতা তো থাকেই, সেটার জন্য আমরা ইয়ে করি আর কি আলপনার মধ্যে।
1: একদম, তবে আবারও ফোন লাইন কিন্তু ব্লিঙ্ক করছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
1: বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি দেবশঙ্কর মাইতি বলছি।
1: বলুন দেবশঙ্কর বাবু,
2: করোনা থেকে
1: বলুন।
2: আচ্ছা, ওই আলপনা যদি কেউ জীবিকা হিসাবে বেছে নেয়, ওটা কি সম্ভব? আমি স্নেহাশিস বাবুর কাছে আমি জিজ্ঞাসা করছি।
1: বেশ বেশ বেশ বেশ, তাহলে আমরা যেটা স্নেহাশিসকেও জিজ্ঞেস করছেন যে পেশাগত দিক, আলপনা শিল্প তার পেশাগত দিকটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো।
3: আলপনার পেশাগত দিক নিয়ে বলতে গেলে, শুধুমাত্র যদি আলপনা মানে ভেবে থাকা যায় যে আমি শুধুমাত্র আলপনা ওই মেঝেতে আলপনা মেঝেতে আঁকবো বা আমি কোনো দেওয়ালে আলপনার দিকে থাকবো, তাহলে সেই ক্ষেত্রে একটু কষ্টদায়ক বলে আমার মনে হয়েছে। বরঞ্চ আলপনাকে যদি বিভিন্ন মিডিয়ামে ছড়িয়ে দেওয়া যায়, যেমন আমরা এখন বর্তমানে দেখতে পাই বিভিন্ন ফ্লেক্সের ক্ষেত্রে আলপনা ব্যবহার করা হয়, ফ্লেক্সের প্রিন্টের আলপনা ব্যবহার করা হয়, আমরা টেক্সটাইলে কিছু আলপনা ব্যবহার দেখতে পাই, আমরা মোজাইক যখন কোনো দেওয়ালে করি, আমরা বিভিন্ন স্কাল্পচার আর্টিস্ট যখন করেন তারা আলপনা ব্যবহার করেন। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি কিছু কাজকর্ম দেখতে পাই লোকজনের, যেখানে তারা টাইলস মানে মেঝের টাইলসে তারা আলপনা, শান্তিনিকেতন আলপনা তারা ব্যবহার করছেন। এবার এই বিভিন্ন রকম মিডিয়ামকে আমরা যদি একসঙ্গে কাজে লাগাতে পারি, তাহলে এটা একটি একটি জীবিকার পন্থা হতে পারে বলে আমার মনে হয়। কিন্তু শুধুমাত্র যদি আমি মনে করি যে আলপনা দিয়েই আমার জীবিকা নির্বাহ করব, তাহলে সেটা একটু বোধ হয় কষ্টকর, এখনও বোধ হয় সেরকম আমরা বাজার তৈরি করতে পারিনি, মানে বাজার অর্থে বাজারই আমি যদি বলে থাকি সেটা আমরা তৈরি করতে পারিনি।
1: একদমই। আচ্ছা স্নেহাশিস, কখনো কোনো বিয়ে বাড়িতে এই ধরনের আলপনার কাজ করেছো, মানে সেইভাবে শিল্প বা এখন তো বিবাহ উৎসব, সেটাও একটা কিন্তু কোনো মানুষ চাইছে যে একটু সাবেকি ভাব তার মধ্যে, আলপনার কাজটা পুজো বাড়িতেই বেশি হয় বা করা হয়, কিন্তু বিয়ে বাড়িতে সেখানেও কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকবার দেখতে পাই, তোমার অভিজ্ঞতা কি বলে?
3: আমি এরকম বেশ কিছু কাজ করেছি, তার মধ্যে একটি কাজ আমার আমার খুব ব্যক্তিগতভাবে খুব কাছের কাজ, তার কারণ হচ্ছে যে সেটি ছিল হচ্ছে শ্রী ননীগোপাল ঘোষ মহাশয়ের নাতির বিবাহ ছিল আর কি। শ্রী ননীগোপাল ঘোষ মহাশয় একদম সরাসরি নন্দলাল বসুর শেষ মানে শেষ শিক্ষক জীবনের ছাত্র ছিলেন, ওনার মানে ননীগোপাল বাবুর ওনার ছোট পুত্র সৌরভ ঘোষ মহাশয়, তিনি সৌরভ দা বলে ডাকি, সৌরভ দা নিজেও দুর্ধর্ষ আলপনা আঁকে।

0: সরার উপর চমৎকার আলপনা আঁকেন উনি। তো ওনারই ওই ওই বিয়েতে আমি আলপনা এঁকেছিলাম, এবং মনে পড়ে যে ওখানে আমার জীবনের খুব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকেরা, যাদেরকে আমি একদম মানে মাথায় করে রাখি মাস্টারমশাই হিসাবে, আমার মাস্টারমশাই যার কাছে আমি শিখেছি, আমার গুরু শ্রী সুধীরঞ্জন মুখোপাধ্যায়, উনি আলপনা এঁকেছিলেন। সেখানে আরেকজন ছিলেন যে বিখ্যাত আর্ট হিস্ট্রিয়ান এবং আর্ট ক্রিটিক ছিলেন শ্রী সুশোভন অধিকারী মহাশয়, তার কিছু আলপনার কাজ ছিল, এবং তার সঙ্গে আমি সৌরভ দার সঙ্গে কাজ করি। এই তিনজনের সঙ্গে আমি কাজ করবার ওখানে সুযোগ পাই।
1: আর সেই গল্প করছো সৌরভ দার সামনে বসে,
2: সেটাই বলছি। এবং সৌরভ এর মুখভঙ্গি দেখে মানে বলেই হচ্ছে যে কোথাও না কোথাও নামে তো মিল রয়েছে।
1: নামে তো তোমার সঙ্গে মিল রয়েছেই, কারণ সৌরভ ব্যাপারটা মানে এই যে আখি সৌরভ ব্যাপারটা, এই জুটিটাও কিন্তু ভীষণভাবে সৃষ্টির আড্ডায় আজকেও আছে। এবং তুমিও ভাবছিলে বোধ হয় যে কবে একটু সৌরভদার সঙ্গে এই গল্পটা আলোচনা শিল্প নিয়ে গল্পটা করবো নাকি,
2: মানে যে যার নিজের মতন। তুমি কোথায় ছিলে তোমার শিক্ষকের কথায়, সেখান থেকে ওই শুধু নামের মিল পেয়ে, মানে তুমি যেমন আলপনার কোনো একটা প্রতীকের সাথে অন্য প্রতীকের মিল পেয়ে মিলিয়ে দাও আঁকাটা, সৌরভও কিন্তু ঠিক সেই রকম, নামের সাথে নামের মিল পেয়ে নিজের ছবি।
1: এবং তোমার সঙ্গে আরেকটা জিনিস মিলিয়ে দিই, সেটা হচ্ছে ফোন লাইন, কারণ ফোন লাইনে আবার কিন্তু ব্লিঙ্ক করছে। দেখে নি ফোন লাইনে এই মুহূর্তে কে আছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু শুনতে পাচ্ছি না, একটু বলুন মানে জোরে বলুন।
3: আমি মুর্শিদাবাদ থেকে বলছি।
2: বলুন।
3: আপনি অনেক কিছু জানতে পারছি, ভালো লাগছে।
1: অনেক ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্নেহাশিস কে তাহলে বলতে পারেন। বেশ বেশ বেশ, আলপনা নিয়ে সত্যি সবাই কিন্তু এই এই বিষয়টি নিয়ে আলোচনা বোধহয় খুব
2: কমই হয়, এবং মানে আমরাও ভাবতে পারিনি সৌরভ এই অনুষ্ঠানের আগে যে
1: আলপনা বসে তুমি এটা নিয়ে আলোচনা করবে।
2: না মোটেই তাই নয় যে এই বিষয়টা নিয়েও কারোর মানে এত মানুষের মনে এত প্রশ্ন থাকতে পারে।
1: সেটা অনেক কিছুই মনে হয় না কি, কিন্তু জীবনে তো সেরকম অনেক কিছুই হয়।
2: হ্যাঁ ঘটে, তা মেনে নিতে হয় বটে, কিন্তু এখন আলপনাতেই ফিরি আমরা।
1: হ্যাঁ নিশ্চয়ই ফিরবো, তবে ওই যে একটু আগে আমি স্নেহাশিসকে প্রশ্নটাই করছিলাম যে বিবাহ উৎসব সেখানে আলপনার ব্যবহারটা ঠিক কেমন হয়। তুই বিবাহ উৎসব বলতে বলতে বা বিয়ে বাড়ি বা সেখানে বলতে বলতে আমার একটি গান খুব মনে পড়ছে, সে গানটি যদি শোনা যায় কেমন হয় আখি?
2: হ্যাঁ আড্ডা তো চলবেই, এবং আড্ডার মাঝখানে মাঝখানে যদি গান না হয় তাহলে আড্ডার আরো ফুরফুরে চনমনে হবে কি করে?
1: বাবা আড্ডা ফুরফুরে চনমনে অনেক বিশেষণ তুমি ব্যবহার করেছো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শিল্পী ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং রূপালী চক্রবর্তীর কণ্ঠে শুনে নিই এই গানটি।

0: সৃষ্টির অনুষ্ঠান নিয়ে আজকে স্টুডিওতে হাজির আমি আঁখি, আমার সঙ্গে রয়েছে সৌরভ এবং আমাদের সঙ্গে রয়েছে আজকের বিশিষ্ট আলপনা শিল্পী স্নেহাশিস। স্নেহাশিসের থেকে ইতিমধ্যেই আমরা নানান কথা জেনেছি আলপনা নিয়ে, তার ভাবনা চিন্তা কিভাবে আলপনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে সব কিছু জেনেছি। তবে শুরুতেই সৌরভ তোমাদেরকে বলেছিল যে স্নেহাশিস থাকে আমাদের একেবারে পাশের পাড়ায়, মানে শান্তিনিকেতন থেকে এসেছে এবং
1: শান্তিনিকেতন তোমার পাশের পাড়া,
0: আহা মানে কাছাকাছি জায়গা, ওটাকে একটু আরো কাছে নিয়ে এলাম।
1: কলকাতায় বসে বলছে আঁখি যে শান্তিনিকেতন পাশের পাড়া।
0: দেখো যোগাযোগ ব্যবস্থা এখন খুব উন্নত, তো ওটাকে আমি পাশের পাড়া ভাবতেই পারি।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: এবং এবং স্নেহাশিস যেভাবে আমাদের সঙ্গে আজকে মিলে মেশে গিয়েছে এই আড্ডায়, তো আমি কিন্তু ওকে
1: তাতে মনে হচ্ছে স্নেহাশিস পাশের পাড়া থেকে
0: আসছে। একেবারেই তাই।
1: না না, কিন্তু আঁখি যে প্রশ্নটা করতে গিয়েও মানে ও বিভিন্ন কথার মাঝখানে হারিয়ে ফেলেছে, এটা সবসময় করে আর কি, যে ও হারিয়ে যায়। ও একটা কথা বলতে গিয়ে ও ভাবে যে আচ্ছা তাহলে এই কথাটা প্ল্যান বি কোনটা, প্ল্যান জেড কোনটা অবধি চলে যায়।
0: না না, হারাইনি মোটেই, কারণ হারাবো কোথায়, মনের মধ্যে তো শান্তিনিকেতনের সুর বাজছে।
1: এই কথাগুলো বলতে বলতেও ভাবছে কি প্রশ্নটা মাথায় এনেছিল কি, ঠিক আছে ওর কিন্তু মনে নেই ও কি বলতে চাইছিল। যাই হোক, আকি এবার কি মনে পড়েছে?
0: না তোমার কি মনে রয়েছে নাকি আমি কি প্রশ্ন ভাবছি সেটা কি তুমি জেনে গেছো নাকি? মোটেই না, আমার ঠিকই মনে রয়েছে। এবং আমি স্নেহাশিসকে জিজ্ঞাসা করব যে এই শান্তিনিকেতনের কথা যখন উঠলো, তোমার তো বেড়ে ওঠা শান্তিনিকেতনে, তো আলপনা নিয়ে শান্তিনিকেতনে কি কি উৎসব হয় বা শান্তিনিকেতনে আলপনার চলটা কিভাবে এলো, এই বিষয়ে যদি তুমি আমাদের তথ্য দাও।
2: আচ্ছা, শান্তিনিকেতনে মূলত সাতই পৌষের অনুষ্ঠান, মানে সমাবর্তন অনুষ্ঠান, সাতই পৌষের অনুষ্ঠান এই দিন আমাদের দীর্ঘ বেশ এক থেকে দেড় মাস আগে অবধি একটি বেশ বড় একটি জায়গা আছে, যেটা আমরা জহরবেদি বলে থাকি পাঠভবনের মধ্যে, তার সামনে একটি মাটি দিয়ে নিকোনো অঞ্চল অংশ আছে, সেখানে আলপনা দেওয়ার একটা ব্যাপার হয়।
0: আচ্ছা,
2: এটি একটি হতে হয়। তাছাড়াও বিভিন্ন মন্দিরে, যেমন বর্ষশেষের মন্দির, বর্ষ শুরুর মন্দির, তারপরে তোমার খ্রিস্টোৎসবের মন্দির, বিভিন্ন মন্দিরে নানানভাবে আলপনা দেওয়ার একটা রীতি আমরা দেখতে পাই।
0: আচ্ছা, এই যে বিভিন্ন মন্দিরের কথা বলছো, তো যখন খ্রিস্ট উৎসবের মন্দির বলছো বা অন্য কিছু, তখন কি প্রত্যেকটা ওই আলাদা আলাদা থিমের ওপর বেস করে কোনো আলপনা থাকে?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গো, এটা খুব মজার। সেটা হচ্ছে যে বর্ষশেষের আলপনা হয় সাদা দিয়ে, ঠিক আছে, এবং বর্ষশেষের মন্দির মানে কাঁচ মন্দির উপাসনা হয় হচ্ছে সন্ধ্যেবেলার দিক।
1: আচ্ছা আচ্ছা।
2: সেটা শেষ হয় মোটামুটি ধরে রাখো ওই আটটা সাড়ে আটটার দিক করে শেষ হয়ে যায়। এবং যেহেতু এটা ওই একভাবে বলতে গেলে খুব স্পেশাল মন্দির হিসেবে ট্রিট করা হয়, প্রচন্ড ভিড় হয় এই সময়গুলোতে। এবার বর্ষশেষের মন্দির হয় সাদা দিয়ে, এবার সেই আলপনাটা, বর্ষ শুরুর আলপনা হচ্ছে তার ঠিক পরের দিন সকালবেলা সাতটার সময়। ওই দিন সন্ধেবেলায় আমরা গিয়ে যেটা করতাম সেটা হচ্ছে যে ওই সাদা আলপনার উপর আমরা রং দিয়ে আসতাম, তাহলে বর্ষ শুরু আলপনা, বর্ষ শুরুকে আমরা এইভাবে আগমন করছি, এই একটা বিষয় আছে বর্ষশেষ বর্ষ শুরুতে। আর খ্রিস্টোৎসবে বেশ কিছু বছর আগে আমি দেখতে পেয়েছিলাম, মানে দাদাই করেছিলেন, সুধীরঞ্জন দাই করেছিলেন, তাছাড়াও পুরনো বেশ কিছু আলপনা দেখলে এখনো দেখতে পাওয়া যায় যে সিম্বল ব্যবহার করা হয়েছিল, খ্রিস্টের সিম্বল ব্যবহার করা হয়েছিল বা যীশু খ্রিস্টের কখনো কখনো ফিগারেটিভ কিছু আলপনা দিয়ে সেটাকে তৈরি করা হয়েছিল, এরকম কিন্তু আমি দেখতে পাই আলপনার মধ্যে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তোমরা কিন্তু আলপনা নিয়ে বিভিন্ন কথা শুনছো, আরও গল্প হবে, কারণ হাতে এখনও বেশ খানিকটা সময় আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ফোন করতে পারো 03221313422 বা আমাদের সমাজ মাধ্যমের যুববাণী কলকাতার ফেসবুক পেজ, সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো।

0: তাহলে কমেন্ট আমরা তোমাদের থেকে আশা করছি নাকি? কিন্তু ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে নাকি?
1: ফোন লাইন আমি আশা করছি তাই ব্লিঙ্ক করছে।
0: আচ্ছা আচ্ছা, বেশ দেখি তোমার আশা কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: বলুন। নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আপনার গার্লফ্রেন্ডের কথা বলছেন না?
0: না, কোনোভাবে বোধহয় একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বা উনি হয়তো ঠিক অনুষ্ঠান শুনছেন না। যাই হোক, আমাদের আজকে কথা হচ্ছে আলপনা শিল্প নিয়ে, বিভিন্ন রকম আলপনার কথা নিয়ে। এবং
1: আচ্ছা, আমার মনে কিন্তু আরো একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে মানে আমি খুব একটা ভালো আঁকতে পারি না, তবে বাড়িতে যখন বিভিন্ন উৎসব হয়, দেখো এখন তো আমরা প্রচন্ড ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তো এবার কিছু ট্রিক্স থাকে, যেমন ধরো যারা রঙ্গোলি দেয় তাদের কিছু ট্রিক্স থাকে, তো এরকম আলপনার কি
0: ফাঁকিবাজি বুদ্ধি যাকে বলে,
1: যাই হোক, এরকম আলপনার কি কোনো ট্রিক্স রয়েছে, যারা মনে মনে চান যে ছোটখাটো একটু আলপনা দেব, অথচ খুব একটা ভালো আঁকা পারেন না, তাদেরকে কি কিছু তুমি টিপস দিতে পারো?
3: আচ্ছা, সেই রকম টিপস দেওয়ার তো বিশেষ কিছু নেই,
1: বা ধরো কি ধরনের রং তুলি ব্যবহার করলে বিষয়টা একটু সহজ হবে, মানে যারা খুব একটা জানেন না অথচ একটু দিতে চান।
3: সবচেয়ে সুবিধা হয় আলপনা একদম ওই পুরনো দিনের, যখন আমাদের দিদা ঠাকুমারা দিতেন, একদম হাতে রং গুলে, হাতে একটা ছোট্ট ন্যাকড়ার কাপড় টাপড় নিয়ে ফ্রি হ্যান্ডে আলপনা দিলে সেটা সবচেয়ে সুন্দর আলপনা।
1: আমি কিন্তু দেখেছি আমার যিনি দিম্মা, উনি ওই চাল ভিজিয়ে রাখতেন, ওটা বেটে আলপনা,
3: অনেক রকম হয় গো, যেমন আতপ চাল গুঁড়ো দিয়ে সাদা তৈরি হতো আগেকার দিনে, এরকম বিভিন্ন, যেমন ধরো মুগ ডাল সেটাকে শুকিয়ে তারপরে জলে ভিজিয়ে তারপরে সেটাকে একদম গুঁড়ো করে সেখান থেকে হলুদ রং তৈরি হতো।
0: আচ্ছা,
3: বিভিন্ন রকম জায়গা এরকম জিনিসপত্র তৈরি হয়েছিল আগে। এবার সেইটাই সবচেয়ে এই সহজ আলপনা আঁকার ব্যাপারটা হচ্ছে ফ্রি হ্যান্ড, একদম হাতে ন্যাকড়া নিয়ে যেমন ইচ্ছা হয় যেদিকে ইচ্ছা হয় তুমি নিয়ে চলে যাও তোমার হাতটা আঙুলটা রং দিয়ে, সেটাই আলপনা হয়ে ওঠে।
1: আচ্ছা
0: আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে এখন আমরা দেখতে পাই বিভিন্ন প্লে স্কুলে ক্লে নিয়ে বিভিন্ন কাজ করানো হয়, বা বিভিন্ন রকম তাদেরকে মানে ওই ছোটবেলার একদম প্লে স্কুল যেগুলো হয় নার্সারির আগে যেগুলো, সেখানে বিভিন্ন রকম এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাটিকে প্রথমে রাখা হয়। আমি একটু জানতে চাইব, আমার খুব জানতে ইচ্ছে করছে যে তোমার সঙ্গে আলপনা নিয়ে কথা বলছি, বা তুমি একটু আগেও বললে যে একদম ফ্রি হ্যান্ডে এই ধরনের উপাদান নিয়ে কাজ করা যেতে পারে, বাচ্চাদের স্কুলগুলোতে কি এই অ্যাক্টিভিটি আলপনাটাকে অ্যাক্টিভিটি হিসেবে রাখা যেতে পারে?
3: হ্যাঁ, আলপনাকে অ্যাক্টিভিটি হিসেবে রাখা যেতে পারে, তার কারণ হচ্ছে যে
0: মানে একদমই মানে বেসিক জায়গা থেকে বলছি,
3: হ্যাঁ হ্যাঁ সেটা করা যেতে পারে, তার কারণ হচ্ছে যে ছোটরা রং নিয়ে তো খেলতে ভালোবাসে, সেখানে জল এবং রং একসঙ্গে তারা পাচ্ছে এবং তারা গোটা মেঝে জুড়ে যেমন খুশি করে আঁকিবুকি দিচ্ছে, সেটাতে তারা বেশ আনন্দ পাবে বলে আমার মনে হয়, এবং একসঙ্গে এরা কাজ করার ইচ্ছেটা সেটা আমার কোথাও গিয়ে যে এর রেখা ওর রেখার সঙ্গে মিলে যাচ্ছে, এর রং ওর রঙের সঙ্গে মিলে যাচ্ছে,
0: বা বলো না কি আমি যে কত বকা খেয়েছি দেওয়ালে এঁকে ফেলার।
1: আমার মনে কিন্তু এটাই এক্স্যাক্টলি এটাই আসছিল সৌরভ, যে আমরা যখন ছোট ছিলাম তখন ওই দেওয়ালগুলো ভর্তি করতাম, একটা পেন্সিল একটা কালার পেলেই হলো সারা দেওয়াল আমাদের ক্যানভাস,
0: এবং সেগুলোতে কিন্তু আমাদের মা বাবারা মানে ওটাকে অ্যাক্টিভিটি ভাবতো না, ভাবতে দুষ্টুমিই করছে।
1: কিন্তু তুমি ভেবো, এবার থেকে তুমি যখনই কোনো ছোট বাচ্চাকে দেখবে তুমি উৎসাহী দিও, বুঝলে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে তো প্রচুর ছোট বাচ্চাদের আলাপ হয় মাঝে মাঝে, তাদেরকে আমরা উৎসাহ দিতেই পারি যে এই ফ্রি হ্যান্ডে বিভিন্ন রকম মানে কাঁচা হাতের আঁকা যাকে বলে সেটা কিন্তু প্র্যাকটিস করলে মন এবং সময়টাও তারা
1: একদমই তাই। আর এখন তো ডিজিটাল যুগ, মানে আমরা প্রচন্ড ভাবে ডিজিটালি ব্যস্ত হয়ে রয়েছি, তো এখনকার প্রজন্মকে তুমি কি বার্তা দিতে পারো, মানে তারা কিভাবে এই আলপনার সঙ্গে যুক্ত হতে পারে?
3: দেখো, তারা সরাসরি বিভিন্ন রকম এখন আলপনার ভিডিও তারা পায় দেখতে,
1: মানে আমাদের তো ডিজিটালি ছড়িয়ে দিতে হবে ব্যাপারটা, কিন্তু সেক্ষেত্রে কি করা যেতে পারে?
3: সেক্ষেত্রে অনেক রকমের অনলাইন ক্লাসেস আছে, সেগুলো তারা করতে পারে, তারা বিভিন্ন রকম আলপনার ভিডিও নতুন নতুন বেরিয়েছে দেখতে পারে, বা আমার নিজস্ব ক্ষেত্রে এটা খুব কাজে লেগেছে, যখনই কোনো ভালো কাজ দেখছি যেটা আমার আলপনা পছন্দ হচ্ছে এরকম কোনো কাজ দেখলে সেটাকে বেশ খুঁটিয়ে দেখা, যাচ্ছা বুঝবার চেষ্টা করা যেটা কি করে করছে, কোন দিকে যাচ্ছে রেখাটা, কোথায় গিয়ে মিলছে, কোথায় গিয়ে ছেড়ে দিচ্ছেন যিনি এঁকেছেন আর কি, সেইটা আমার কোথাও গিয়ে এইভাবে একটা হতে পারে বলে মনে হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আলপনা,

0: খাটা কোথায় গিয়ে মিলছে, কোথায় গিয়ে ছেড়ে দিচ্ছেন যিনি এঁকেছেন আর কি, সেইটা আমার কোথাও গিয়ে এইভাবে একটা হতে পারে বলে মনে হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আলপনা, ঐতিহ্যবাহী আলপনা, এখানে মানে এটা কি শুধুই একটা শিল্প নাকি এর সঙ্গে আবেগ, সংস্কৃতি, বাঙালি বাঙালিয়ানার কথা সবটা মিশে আছে বলে তোমার মনে হয়?
0: আলপনা তো চিরকাল ধরেই খুব সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। তার কারণ হচ্ছে আলপনার জন্ম হচ্ছে একদম পুজো পার্বণের ব্রত আলপনা থেকে।

0: গুলো কিন্তু সেই সময় একরকম আলপনার প্রতীক, মানে এটা নিয়ে খুব অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বই আছে বাংলার ব্রত বলে, সেখানে একটি আছে গল্প যে দেখতে পায় যে প্রথমে একটি ধানের মই তারা আঁকছেন এবং সেখান থেকে তার পাশে হচ্ছে একটি সাপের সর্পিল আকার উনি আঁকছেন, এবং এটা বিশ্বাস করা হচ্ছে যে সাপ এবং ধানের গোলা পূর্ণ হওয়ার একটা একটা একটা রীতি আছে, এবং এবং এতটাই ধানের গোলা পূর্ণ হচ্ছে যে তার অনেক পাশে চারিপাশে তারা পাখির নানা রকম সিম্বল আঁকছে যে পাখিরা এসে সেই ধান খাচ্ছে।
1: আচ্ছা।
0: এবং ওনারা মানে মানে আদিম পুরনো কালে আদিম মানুষরা বিশ্বাস করতেন যে এই এঁকে দিলে একটা ওই ম্যানিফেস্টেশনের যে জোরটার কথা এখন আমরা বলি সেটা হচ্ছে এঁকে দিলে হয়তো এই আশাটা আমাদের পূর্ণ হবে, যেমন ধানের গোলা পূর্ণ হয়ে যাবে, এতটাই পূর্ণ হবে যে পাখিরা এসে সেইগুলো ধানের ধান ছড়ন থাকবে সেগুলো খাবে, এই একটা কিন্তু সেই একদম
1: আমি একটা নতুন জিনিস শুনলাম, একটা নতুন তথ্য পেলাম। এবার আমারও যা মনে হবে আমি একটু আঁকি বুকি করে নেব এবং মনে মনে ভাববো যে এটাও যেন পূর্ণ হয়ে যায়।
2: আচ্ছা, এই সূত্র ধরে আঁকির কথা ধরে আমি একটা প্রশ্ন করতে চাই স্নেহাশিসকে, যেহেতু স্নেহাশিস আলপনা নিয়ে কাজ করছে। আচ্ছা, এই জগৎদলের মতো, এই গাড়িটার মতো যদি আলপনাও একটা মানুষ হতো বা আলপনাকেও আমরা একটা চরিত্র দিতে পারতাম, এই মুহূর্তে দাঁড়িয়ে, এই 2026 দাঁড়িয়ে আলপনা বাঙালিকে কি বার্তা দিত বলে তোমার মনে হয়?
0: আলপনা কি বার্তা দিত
2: 2026-এ?
0: 2026-এ বলতো বাবা একটু হাতে আঁক আর দেখিস না, ফোনে আঁকিস না।
2: এটা সত্যি কথা, নিজের সৃষ্টিকে তুলে ধর। তাহলে কিন্তু আমরা যেই ফোন লাইনের কথা বলছিলাম বন্ধুরা, কিন্তু সেই ফোন লাইনে আবারও চলে এসেছে, দেখি কি বলছে বন্ধুরা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার
2: নমস্কার, বলুন।
3: আমি রাজীব গোস্বামী বলছিলাম।
2: বলুন।
3: হ্যাঁ, বলছিলাম দাদা একটা ভালো বাউল গান দিলে ভালো হতো।
2: আচ্ছা, বেশ বেশ বেশ, দেখছো আখি, মানে আলপনার কথা শুনতে শুনতে বাউলাঙ্গের গানও কিন্তু মানুষ শুনতে চাইছে, শ্রোতা বন্ধুরা শুনতে চাইছে।
1: হ্যাঁ, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, শিল্প সবকিছু তো সবসময় মিলেমিশে একাকার হয়েই যায়।
2: আর সেই জন্যই তো আমরা একটু আগেই মানে কৌশলী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কেমনে চিনিবো তোমার এই গানটি শুনে
1: বন্ধুদের শুনিয়ে ফেলেছি।
2: একদমই তাই। কিন্তু আবারও ফিরে আসি আমাদের আড্ডায়, মানে যেখানে আমরা কথা বলছি আলপনা শিল্প নিয়ে। আচ্ছা স্নেহাশিস, বিভিন্ন উৎসবে আমরা দেখতে পাই যে আলপনা একটা এখনকার দিনে একটা বেশ ভালো জায়গা তৈরি করেছে মানুষের মনে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের এই প্রযুক্তিগত দিক, তুমি কি বলবে, মানে এটা কি কোনোভাবে এই বাঙালির যে আলপনা শিল্প সেটা কি কোথাওভাবে হারিয়ে যেতে পারে আর কয়েক বছর পরে?
0: সরাসরি হাতে এঁকে আলপনা তৈরি করার চলটা হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু আলপনার ফরমেশন বা আলপনার যে রীতিটা সেটার একটা আমার মনে হয় একটা মডিফিকেশন হতে পারে। তার কারণ হচ্ছে যে আমরা খুবই এখন সচরাচর দেখতে পাওয়া যায় ঘরের মধ্যে স্টিকারের আলপনা দেখতে পাওয়া যায়, তাহলে সেটাও তো একরকম ভাবে মডিফিকেশন।
2: একদম,
0: সেটার একটা আমার সরাসরি আমি আলপনা দিচ্ছি না, আমি কোনো পুজো পার্বণ এলে সেই স্টিকারটা চিটিয়ে দিচ্ছি,
1: মানে আমার মতো যারা তাদের জন্যই এটা।
0: এবার সেইখানে সেটা হতে পারে, কিন্তু সরাসরিভাবে কখনো আলপনা হারিয়ে যেতে পারে সম্পূর্ণভাবে এইটা আমার মনে হয় না যে হবে বলে কখনো।
1: সেটাই, কারণ আলপনার বিকল্প আর কিছু হতে পারে না, তার যে ওই নিজের হাতে আঁকার যে অপরূপ সৌন্দর্য, সেটাই।
2: আচ্ছা, এই মুহূর্তে ফেসবুকে আমাদের কিন্তু একটা কমেন্ট এসেছে, অনেকগুলো কমেন্ট এসেছে, তার মধ্যে থেকে একজন বলছে তপব্রত ঘোষ বলে, উনি বলছেন, আচ্ছা স্নেহাশিস, আলপনার ক্ষেত্রে বর্তমান উপকরণ কি কি?
0: আচ্ছা, বর্তমান উপকরণ বলতে রঙের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে একদম মানে প্রপার যদি আলপনার কথা বলি, তাহলে এলা মাটি, গেরি মাটি আর খড়ি মাটি। খড়ি মাটি সাদা হয়, গেরি মাটি লাল হয়, আর এলা মাটি হচ্ছে হলুদ হয়। এই তিনটে রং দিয়ে আমি মূলত আলপনা এঁকে থাকি, এই তিনটে রং দিয়ে। এবং এটার একটা পদ্ধতি আছে যেটা একদম জল আঠা মানে ফেভিকল আঠা এবং এই এই গুঁড়ো রং একসঙ্গে মিশিয়ে একটা একটা টেক্সচার তৈরি করা হয়, একটা রঙের মতন তৈরি করা হয়, যেটা মানে এবং সেটা একটা নির্দিষ্ট টেক্সচার, সেটা চোখ বন্ধ করে ছুঁলে বোঝা যায় যে ওটা ব্রেলের মতন অনুভব করা যায়।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: সেইটা এখন এই এইগুলো ব্যবহার করতে পারি আমরা। তুলি তো ন্যাচারালি, যে তুলি আঁকবার জন্য তুলি, যার হাতে স্বাচ্ছন্দ্য বেশি সে হাতে করে আঁকতে পারে।
1: তুমি কি পছন্দ করো, তুলি দিয়ে আঁকতে না একেবারেই ওই আগের মতন কাপড় বা ন্যাকড়া জড়িয়ে?
0: তুলি দিয়ে, তার

0: হচ্ছে যেহেতু আমি এমনিতে তো আলপনা বাদ দিয়েও আঁকাতে ট্রেন্ড হয়েছি, সেই ক্ষেত্রে আমার তুলিতে অনেক বেশি সুবিধের। আমি এখন আঙুলে আঁকতে গেলে আমার কন্ট্রোল থাকে না হাতের মধ্যে ন্যাচারালি, তার কারণ হচ্ছে আমার ঠাকুমাদিদেরা যে যে সাবলীল ভাবে তারা কাজ করতে পারেন, তাদের তাদের আমার মাস্টারমশাই বলতেন যে আমাদের দিদা ঠাকুমাদের হাতে জল কথা শোনে, মানে ঠিক কতটা ড্রপ পড়লে একটা গোল হয় আর কতটা ড্রপ পড়লে বড় হয়ে বড় করে গোল পড়ে সেটা ওনারা জানতেন, সেটা আমরা কম জানি বলে আমার মনে হয় তো আমি তুলিতেই অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করি আর কি।
1: আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আলপনা আঁকার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ফেস করেছো এখন?
0: রং উল্টে যাওয়ার, একটা হচ্ছে আলপনা অনেকটা হয়ে যাওয়ার পরে যখন রং উল্টে যায় সেই রংটা তুলে ফেলাবার, সেই গোটা আলপনাটাকে আবার মোটামুটি ভাবে আগের জায়গায় নিয়ে আসা, এটা
2: একেবারে জীবনের মতো, একটা সুন্দর ছন্দে চলছিল হঠাৎ করে রং উল্টে গেল, তাই না?
1: একদমই তাই। এবং আমরা কি শেষ একটা ফোন নিতে পারি আখি?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। না, তাহলে আমরা যেটা কথা বলছিলাম যে আলপনা আঁকার জন্য যে চ্যালেঞ্জেসগুলো বা যে প্রতিকূলতাকে পেরোতে হয় সেইগুলো নিয়ে, সেগুলো নিয়ে খুব সুন্দর করে স্নেহাশিস বললো, যে খুব মজার একটা কথাই বললো, রং উল্টে যাওয়ার কথা। আচ্ছা, এই যে আলপনা, আলপনার তো বিভিন্ন উপাদান তার মধ্যে ব্যবহার করা হয়
2: এবং কিছু কিছু আমাদেরকে ইতিমধ্যে জানিয়েও দিল, তাই না?
1: একদমই একদমই তাই। এবং সেই যে উপাদানগুলো তার মধ্যে যখন কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যখন আজকের দিনে মিশছে বা আমরা মেশাচ্ছি বিভিন্ন রং তৈরি করতে বা বিভিন্ন, সেটা তো পরিবেশের একটা ক্ষতি আমরা বলতে পারি, সেটাকে কোনোভাবে আলপনা শিল্পীদের জন্যও কি একটা ক্ষতিকারক দিক? বা
0: আলপনার একটা সবচেয়ে বড় মজার কি জানো তো, যখনই তুমি এইরকম, এই বললাম যেটা গিরিমাটি এলামাটি খড়িমাটি দিয়ে আলপনা আঁকছো, ভেজা যখন রংটা ভেজা থাকছে সেটার একটা অন্য ব্যাপার, যখন রোদটা পড়ে এই রংগুলো অনেক বেশি আরো সুন্দর হয়ে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে।
1: আচ্ছা,
0: এবং এই উজ্জ্বলতাটা কিন্তু কেমিক্যাল রঙের মতন উজ্জ্বলতা নয়, প্লাস্টিকের একটা আলাদা তো উজ্জ্বলতা থাকে, সেই রকম উজ্জ্বলতা নয়। এটা না চোখটাকে খুব আরাম দেয়।
1: আচ্ছা,
0: এটা তো একদম খুব ন্যাচারাল জায়গা থেকে উঠে আসছে, ফলে চোখটাকে খুব আরাম দেয়, সেটা কেমিক্যাল রং দেয় না। কেমিক্যাল রং তার জন্যই সাদা, কেমিক্যাল সাদা যেটা সেটা অনেক বেশি ব্রাইট হয় দেন এলা মাটির যে এই খড়িমাটির যে সাদা রংটা, সাদা ব্যাপারটা তার থেকে
2: আজকে
1: পরিবেশ নিয়ে কথা বলবো না, ওটা আমরা অন্য অনুষ্ঠানে বলবো, ওই অনুষ্ঠানে বিজ্ঞান বার্তাতে বা আমরা এই ধরনের অনুষ্ঠানে সেই নিয়ে কথা বলবো। আজকে বরং একটু চোখের আরাম, একটু ওই রকম কিছু ডিজাইন এই ধরনের আলপনা শিল্পীদের কাছ থেকে পাবো, সেই রকম কিছু কথা আমরা বললাম এতক্ষণ। ঘড়িতে বাজে 11:56, তোমরা শুনছো গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের যুববাণী কলকাতার অনুষ্ঠান সৃষ্টি। এবং যেতে যেতে আমরা ওই শেষের দিক, শেষের একটা হয় না যে একটা মন খারাপ থাকে, কিন্তু সেই মন খারাপের সময়তেও একটা কমেন্ট আমি এই মুহূর্তে ফেসবুকে পেয়েছি যেটা না পড়লেই নয়, সেটা হচ্ছে বলছে সুমিত শঙ্কর, ওনার কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে এই কারণে, উনি বলছেন খুব ভালো হচ্ছে আজকের অনুষ্ঠান, ধন্যবাদ যুববাণী কলকাতার সবাইকে, আপনাকেও অনেক ধন্যবাদ অনুষ্ঠান শুনবার জন্য। আজকের অতিথির কাছে একটা প্রশ্ন, মেঝেতে ওনার সৃষ্টি করা আলপনা যখন দর্শকরা মা পা মারিয়ে চলে যান তখন ওনার কি কষ্ট হয়? সত্যিটা এত ইনোসেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, যে সত্যি একটা শিল্পীর কাছে শিল্প নষ্ট হয়ে যাওয়া চোখের সামনে দেখা, এটা বোধহয় সত্যি সত্যি খুব কষ্টের নাকি?
0: হ্যাঁ, এটা আসলে তো মানে এটা এটা তো নিজের সন্তানের মতন, যে অনেক অনেক ভেবেচিন্তে অনেক কষ্টে আমি আমার মতন তৈরি করতে পারছি একটি আলপনা, তারপর যখন দেখি কেউ হয়তো তারা পা দিয়ে চলে যাচ্ছেন, মারিয়ে চলে যাচ্ছেন, সেইটা খুবই কষ্টদায়ক। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে খুব অসম্মানের ব্যাপারটা, খুব, কারণ আমাদের দীর্ঘদিনের পরিশ্রম থাকে ওই একটা আলপনা দেওয়ার পেছনে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার খুব মন খারাপেরই জায়গা। এবার কিছু তো করার নেই, যারা এরকম বোঝেন না বা কম জানেন এই বিষয় সম্পর্কে তারা হয়তো অতটা সম্মানজনক নন, এই ব্যাপারটা নিয়ে ভাবেন না তারা, হয়তো হতে পারে।
1: আচ্ছা, তাহলে আর কি আর তো সময়
2: না, এবং অনুষ্ঠানের শেষটা বেশ আবেগেই ভেসে গেল।

0: আমরা, তবে শেষ ভালো যার সব ভালো তার তাই।
1: কিন্তু শেষ ভালো করতে গেলে আমাদের যেটা জিজ্ঞেস করতে হবে স্নেহাশিসকে, স্নেহাশিস কেমন লাগলো আজকের এই পুরো আড্ডাটার মধ্যে থেকে?
2: আমার তো খুব ভালো লেগেছে, আমি অত আলপনা নিয়ে কত কথা হলো, আমাদের আড্ডা হলো এত সুন্দর, পুরনো শান্তিনিকেতনের কিছু গল্প আমরা জানতে পারলাম, বললাম, কথা বললাম, ভালো লাগলো আমার, চমৎকার লেগেছে।
1: আচ্ছা, নিশ্চয়ই তোমাকে আবার আমরা কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই পাবো, এবং তোমার কাজ আরও মানুষের কাছে যেন পৌঁছে যায় সেটা আমরা আশা রাখছি। আমরা তোমাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি যে তোমার শিল্প, তোমার আলপনা শিল্প যেন বাঙালি আরও গ্রহণ করুক, এবং বাঙালির কাছে বাঙালির বাঙালিয়ানার এই যে বাঙালিয়ানার সত্তা, সেই সেখানে তো আলপনা একটা ভীষণ বড় জায়গা নিয়ে আছে, সেই সেই জায়গাটা যেন আরও প্রশস্ত হোক।
0: এবং আজকে যারা আমাদের মতন যুব সম্প্রদায়, মানে আমাদের বন্ধুরা যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনলো, আমি জানি যে তাদের কাছেও নিশ্চয়ই এই আলপনার জগতের আরও একটা নতুন পথ খুলে গেল। তারা স্নেহাশিসের কাছ থেকে এত কিছু শুনে, তাদের মধ্যে এই যে আলপনা দেওয়ার যে চিন্তা ভাবনা, সেটাকে প্রফেশন হিসেবে নিয়ে যাওয়ার যে প্রশ্নটা ছিল, সেটা কোনো না কোনো ভাবে তারা হয়তো হারিয়ে ফেলছিল, বা এটা দিয়েও কি কিছু হয়, এই ভাবনা চিন্তাগুলো থেকে তারা অনেকটাই মুক্তি পেল, তারা অনেক অনেক প্রশ্নের জবাবও পেল, তাই তো সৌরভ?
1: একদমই তাই, এবং তাই বাঙালি বেঁচে থাকুক সৃষ্টিতে, বাঙালি বেঁচে থাকুক তার নিজস্ব বাঙালিয়ানাতে, এরকমই আলপনার মতো এরকম নানান ধরনের শিল্প আরও বেঁচে থাকুক আরও নতুনভাবে। সৃষ্টির কথাই তো তাই, যে পুরনোটাকে নিয়ে নতুনকে আরও সুন্দর করে সাজানো, সেই সবটা মিলিয়েই সৃষ্টিতে সবাই বেঁচে থাকুক, ভালো থাকুন আপনারা। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়। আপাতত তোমার সঙ্গে ছিলাম 11টা থেকে 12টা, আমি সৌরভ, এবং আমার সঙ্গে আঁখি, আর
0: আজকের মতো হ্যাঁ।

আকাশবাণী কলকাতার যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হল। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

আধুনিক গান শুনছিলেন বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কিছু কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন লোকগীতি, শিল্পী অরুণ দাস বাউল।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসেছে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এ নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা।

0: হচ্ছে। নবান্নে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিকে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসছে। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে 173 জন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত বলে জানা গেছে। ইতিমধ্যে ওই অ্যাকাউন্টগুলিকে বাতিল করা হয়েছে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের কর্মী ভোলাশীলই অনিয়মের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ। সে পলাতক। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে মহিলা ও শিশুসহ 18 জন বাংলাদেশের নাগরিককে আটক করেছে পুলিশ। গত 2-3 বছর ধরে তারা কুলতলির গোদাবর এলাকা থেকে একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দালালদের মাঝে পিছু 5 থেকে 15 হাজার টাকা দিয়ে তারা সীমান্ত পেরিয়েছিলেন বলে খবর। অনুপ্রবেশের ব্যাপারে রাজ্য সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। নতুন করে 250 জনেরও বেশি বাংলাদেশি সেখানে জড়ো হয়েছে। এর আগে একাধিক পর্যায়ে বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হলেও এখনও 3টি হোল্ডিং সেন্টারে রয়েছে 450 জন অনুপ্রবেশকারী। ভিড় বাড়লে হোল্ডিং সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে সীমান্তে বিএসএফ ও রাজ্য প্রশাসনের আধিকারিকেরা জড়ো হওয়া বাংলাদেশিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছেন। প্রক্রিয়া শেষ হলে তাদের দ্রুত হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সকাল 11টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল। প্রায় 2 বছর পর এই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের কালিকাতলা এলাকায় এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরে গতকাল জাবির শেখ নামে ওই তৃণমূল নেতার বাড়ি তল্লাশি চালিয়ে বন্দুকের গুলি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। জাবির শেখ পলাতক। 3 দিনের ব্যবধানে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বাঘের আক্রমণে 2 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও 1 জন। গত রবিবার কুলতলির হলদিবাড়ি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারান বছর 50-এর গোপাল চক্রবর্তী। পর্দেরি কৈখারি এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৎস্যজীবী 45 বছরের গৌরহরি জানার মৃত্যু হয়। এদিকে ওই এলাকায় বাঘের হামলায় গুরুতর জখম গোপাল নস্কর কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 1 বা 2টি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে বজ্রপাত সহ বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার 2-1টি জায়গায় আবহাওয়া আর্দ্র থাকবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রীভবন।
1: শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক হাজির হয়ে গিয়েছি আজকে আরো একটি নতুন অনুষ্ঠান নিয়ে। তবে সাধারণত যে ধরনের অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়ে থাকি, আজকের অনুষ্ঠানটি কিন্তু তার থেকে একটু আলাদা। এবং আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি রবি ঠাকুরের একটি গানের দু লাইন দিয়ে শুরু করতে বড্ড ইচ্ছে করছি।

0: গেছে। চোখের আলোই দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। নিশ্চয়ই আমার বন্ধুরা রেডিওর ওপার থেকে ভাবছেন যে হঠাৎ ভগিনী স্বাগতা কেন এই কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। শুরু করছি তার কারণ আজকে আমার সঙ্গে যে অতিথি স্টুডিওতে রয়েছেন, প্রথমে তার নামটা একটু জানিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুলেখা দাস মুর্মু। সুলেখা, তোমাকে স্বাগত জানাই আকাশবাণীর স্টুডিওতে।
1: নমস্কার।
0: সুলেখা আমার সঙ্গে বসে রয়েছে স্টুডিওতে এবং বেশ কিছুক্ষণ আগে এসেছে, এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে সুলেখার সঙ্গে এই আলাপচারিতায় বসার, তার কারণ শুনেছিলাম আমি যে সুলেখা বিশেষভাবে সক্ষম একজন মানুষ, সুলেখা দেখতে পান না। এই কথাটা বলতে কিছুটা কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ওই যে বললাম না রবি ঠাকুরের কথা, চোখের আলোয় হয়তো সুলেখা দেখতে পান না, কিন্তু তার অন্তরের দৃষ্টি দিয়ে এই পৃথিবীর সব রূপ রং রস তিনি নিংড়ে নিয়েছেন। এবং এমন একজন মানুষের সঙ্গে আজকে আমি বসে আছি। আমরা তো অনেক হিরোইন হিরো নেতা নেত্রী তাদের জীবন দর্শন পড়ি শুনি, তাদেরকে আমাদের দিশারি বলে মনে করি। তো আজকে আমি যখন স্টুডিওতে বসার আগে সুলেখার সঙ্গে একটু কথা বলছিলাম আজকের অনুষ্ঠান নিয়ে, তখন বারবারই মনে হচ্ছিল যে সুলেখা তাদের থেকে বোধহয় কোনো অংশেই কম নন। তিনিও জীবনের এক নতুন দিশা নিজে দেখেছেন এবং অন্যদেরও দেখানোর চেষ্টা করছেন। সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে, সুলেখার কাছ থেকে প্রথমেই শুনে নেব আমি। সুলেখা, তুমি কোথা থেকে আসছো সেটা যদি আমার শ্রোতা বন্ধুদের একটু বলো।
1: আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নাদাভাঙ্গা গ্রাম থেকে আমি এসেছি।
0: আচ্ছা আচ্ছা সুলেখা, যেমনটি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সবসময়ই বলবো যে তুমি বিশেষ বিশেষভাবে সক্ষম একজন মহিলা এবং অনেকের কাছে তুমি একজন আদর্শ নারী। তুমি যদি একটু তোমার ছোটবেলার কথা, তোমার বাড়িতে কে কে ছিলেন, কিভাবে তুমি বড় হলে, এই গল্পটা বা এই যে তুমি চোখে দেখতে পাও না, এটা কি একেবারে জন্ম থেকেই নাকি কোনো কারণে তুমি তোমার দৃষ্টি হারালে, সেটা যদি একটুখানি বলো।
1: না, প্রথম বলি যে আমি জন্ম থেকেই দৃষ্টিহীন।
0: আচ্ছা,
1: তো সেখানে দৃষ্টিহীন হলেও আমার এখন যেরকম আমি একদম দেখতে পাচ্ছি না, আগে আমি প্রথমে এরকম ছিলাম না, কিছু দেখতে পেতাম কিছু
0: ছোটবেলায় দেখতে পেতে,
1: অল্প অল্প দেখতে পেতাম।
0: আচ্ছা আচ্ছা।
1: তারপর থেকে আমার দুই ভাই, বাবা মা এবং ঠাকুমা সবার সাথে আমার বেড়ে ওঠা। তারপরে আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমি অন্যদের থেকে আলাদা। তো গ্রামের বিদ্যালয়ে আমি কিন্তু ভাই দাদা ওদের সাথে পড়াশুনো শুরু করি।
0: আচ্ছা।
1: ওখানে গিয়ে পড়াশুনো করার পর দুটো ক্লাস, মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তখনই বুঝলাম যে আমি অন্যদের থেকে আলাদা। কারণ কোথাও খেলতে গিয়ে প্রবলেম হচ্ছে, কোথাও পড়ার যেগুলো টিচাররা দিচ্ছেন আমি সেগুলো ঠিক ফলো করতে পাচ্ছি না।
0: না, সেটা তখন তার মানে তোমার কিছু কিছুটা দৃষ্টিশক্তি ছিল, তাই তো?
1: হ্যাঁ, আমার কিছুটা দৃষ্টিশক্তি ছিল।
0: আচ্ছা।
1: তখন আমি যাতায়াত করে একা আমি স্কুলে যেতে পারতাম।
0: আচ্ছা।
1: তো সেখানে
0: সেটা ক্ষীণ ছিল, তাই তো?
1: সেটা ক্ষীণ ছিল।
0: আচ্ছা।
1: সেখানে আমি পড়াশোনা শুরু করি এবং আমার যারা টিচাররা ছিলেন ওখানে, ওনারা বুঝেন যে আমি পড়াশোনা করতে চাইছি কিন্তু পেরে উঠি না। তখন ওনারা আমার বাড়ির বাবা মা সবাইকে বলেন, বাবা মা সেখানে, বাবা মা তো যেহেতু তেমন কিছু জানে না, গ্রামের মানুষ,
0: কি করতেন বাবা?
1: বাবা পেশায় ছিলেন মানে ফিশারম্যান।
0: আচ্ছা।
1: এবং উনি ছোট একটা মুদিখানা দোকান ছিল।
0: আচ্ছা।
1: কোনোভাবে মোটামুটি কেটে যেত, তিন ভাই বোনকে নিয়ে বাবা মা সবার কেটে যেত। শেখ যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম পরিবার ছিল না,
0: মানে সঠিক সময়ে এইটা বুঝতে পেরে তার যে একটা চিকিৎসা, সেই সুযোগটা ছিল না।
1: সেই সুযোগটা ছিল না, তাই হয়ে ওঠেনি যথা টাইমে। তো ওই সময়ে আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলের, উনি একদিক থেকে আমার আত্মীয়ও ছিলেন, কারণ আমার বড় পিসমশাই।
0: আচ্ছা।

0: কারণ উনি বুঝলেন যে এটা পড়াশোনা করলে ভালো পড়াশোনা করবে, এগিয়ে যাবে। ওনার সহায়তায় আমি মানে ব্লাইন্ড স্কুলে ভর্তি হই।
1: আচ্ছা, সেটা কোথায়?
0: সেটা ছিল পূর্ব মেদিনীপুর, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম,
1: আচ্ছা,
0: দৃষ্টিহীন শিক্ষায়তন।
1: আচ্ছা, তাহলে তোমার বাপের বাড়ি কোথায় ছিল?
0: আমার বাপের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা।
1: আচ্ছা আচ্ছা,
0: দক্ষিণ চব্বিশ পরগনাতে আমার বাপের বাড়ি ছিল। আমি ওখান থেকে স্কুলে চলে যাই পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুর দৃষ্টিহীন শিক্ষায়তন, বিবেকানন্দ মিশন আশ্রমে দৃষ্টিহীন শিক্ষায়তন,
1: মানে আশ্রমে থেকে পড়াশোনা করতে হতো,
0: ওখানে থেকে পড়াশোনা করতে হতো।
1: এবার
0: ওখানে আমি যখন গেলাম তখন আমি অনেকটা বুঝতে শিখেছি, কারণ আমার একটু দেরি হয়ে গেছিল স্কুলে যেতে। তো সেই জায়গাতে যখন আমি পৌঁছালাম তখন আমি বুঝে গেলাম যে না, আমি আমার মতো সঠিক জায়গায় এসেছি।
1: আচ্ছা, তো বন্ধুরা, সুলেখার সঙ্গে আমরা কথা বলছি, ওর ছোটবেলা নিয়ে কথা বলছি। আজকের এই অনুষ্ঠানটা কেন বা আজকের এই অনুষ্ঠানের শিরোনামটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি বলিনি। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম ঘুরে দাঁড়ানোর কাহিনী। এই যে সুলেখা আজই আমার পাশে বসে রয়েছে, সে ছোটবেলায় অত্যন্ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল এবং ধীরে ধীরে সে সম্পূর্ণ দৃষ্টি হারায় এবং অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার জীবন যাপন, সেই জীবন যাপনের গল্প আজকে আমরা শুনব। তার কারণ, আমরা আজকাল মানুষ অতি সহজেই হেরে যাই, নিজেদের ছোট ছোট দুঃখ কষ্টকে এত প্রাধান্য দিয়ে ফেলি, সেখান থেকে কোথাও কোথাও আমরা পড়ে যাচ্ছি প্রতিদিনের ডিপ্রেশনে, তা থেকে নানান রকম কারণে আমরা কখনো কখনো তো জীবনহানিও করতে চাই। সেই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুলেখা, সে কিন্তু আজকে সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং অবশ্যই পারিপার্শ্বিক মানুষের সাহচর্য সহযোগিতা পেয়েছে, তো অবশ্যই আজকে কিন্তু একজন সফল নারী। তারই ঘুরে দাঁড়ানোর কাহিনী আমি আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। কেউ সরে যাবেন না রেডিওর ওপার থেকে। আমি জানি এই গল্প আপনাদেরও সকলকে অনুপ্রাণিত করবেন এবং আপনারাও এক নতুন দিশা আজকে খুঁজে পাবেন। আবার আসি সুলেখার কাছে। সুলেখা, তাহলে তোমার সেই যে পড়াশুনো শুরু হলো, কতদূর তারপর সেখানে তুমি পড়াশুনো করলে বা পড়াশুনোর পাশাপাশি তুমি বলছিলে আমাকে যে তুমি ছোটবেলায় খেলাধুলো করেছো, সেই যে সময়টা, সেই গল্পটা, কিভাবে খেলাধুলোর জগতে গেলে সেটা একটু বলো আমার বন্ধুদের।
0: আমি পড়াশোনা শুরু করার দুবছর পরে ক্লাস টু থ্রিতে পড়ি, ওই সময়ে আমাদের স্কুলে স্পোর্টস হতো, তো সেখানে আমি স্পোর্টসে খুব ভালো ফলাফল করি এবং অনেকেই সেখানে করে।
1: কি খেলতে?
0: আমি দৌড় 100 মিটার, 200 মিটার, 800 মিটার, আচ্ছা লং জাম্প, তারপরে এর মধ্যে তো সাঁতার তো ছিলই, এগুলোর মধ্যে যখন আমি এদিকে এগিয়ে গেলাম, ভালো ফলাফল করলাম, তখন ওই স্কুলের যিনি খেলার টিচার ছিলেন ওনারা সবাই আমাকে ওইদিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করলেন।
1: আমি একটা ছোট্ট কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যে তুমি এই দিকে এগিয়ে গেলে, এই যে খেলাধুলোর জগতে এগিয়ে গেলে, অনেক সময় তো আমরা যারা সম্পূর্ণভাবে দেখতে পাই তারাও গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছি, ঠোকা খাই, পড়ে যাই, তোমার অসুবিধা হতো? কিরকম অসুবিধা হতো, সেটাকে কিভাবে জয় করি?
0: এবার বলি, ওখানে দৃষ্টিহীনদের মধ্যেই খেলাটা হতো, কারণ যেহেতু আমি দৃষ্টিহীন, দৃষ্টিহীনদের সব খেলাধুলা হতো ওখানে, তার দৃষ্টিহীনদের রাজ্যস্তর ছিল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলো সবই হতো। তো সেই দৃষ্টিহীনদের যে সিস্টেম, যেটা যেভাবে ধাক্কা না খাই, যেভাবে পড়ে না যাই, সেই সিস্টেমে আমাদের খেলাধুলোটা হতো। কিন্তু তার মধ্যেও তো দেখতে পাওয়া মানুষরাও পড়ে যায়, সেক্ষেত্রে আমরাও কখনো কখনো পড়েছি, ভেঙেছে হাত, পা ভেঙেছে, কোথায় পায়ের চামড়া উঠে গেছে, অনেক কিছু প্রবলেম।
1: ওটাই আমি বলতে চাইছি, ওটাই শুনতে চাইছি, যে ভেঙে পড়নি তাই তো, মনের জোরটা কখনোই তোমার কমে যায়নি?
0: না, কমে যায়নি। সেক্ষেত্রে অনেক ধাক্কা খেয়েছি জীবনে, অনেক কিছু হয়েছে, কিন্তু তবুও আমি এদিকটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও থেমে যাইনি। এবং আমার যে টিচার ছিলেন উনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে, হতে পারে, পড়ে যেতে পারিস, তুই যখন ছোটবেলায় হাঁটা শিখেছিস তখন তুই ধাক্কা খেয়েছিস, পড়েছিস, তুই হাঁটা বন্ধ করে দিয়েছিস,
1: ঠিক,
0: তো আমার টিচার ছিলেন যিনি, ওনার অনুপ্রেরণায় এবং আমার চেষ্টায় আমি এগিয়ে যাই।
1: মাস্টারমশাইয়ের নামটা মনে আছে?
0: হ্যাঁ।

0: মাস্টার মশাইয়ের নাম অবশ্যই মনে রয়েছে, কারণ উনি ছিলেন সুমিত কুমার বাগ। উনি আমার শুধু খেলার টিচার নয়, আমার সর্বদিকে সমস্ত কিছুতে উনি আমাকে সাহায্য করেছেন এবং এখনো উনার সাথে আমার কথাবার্তা হয়।
1: আচ্ছা, মানে একজন গাইড তোমার জীবনে,
0: আমার পথপ্রদর্শক বলা যায় উনাকে।
1: বাহ, আচ্ছা, এ তো গেল কথা যে খেলার জগতে এইভাবে তোমার আশা হলো। বাবা মার সহযোগিতা ছিল? বাবা মা কি চেয়েছিলেন যে তুমি এই কাজগুলো করো, মা নাকি সবাই একটু ভয় পেতেন, একটু পেছনের দিকে টানতেন, সেরকম হয়েছে না সকলে তোমাকে খুব সহযোগিতা করেছেন?
0: না, আমার মা এবং বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমার মেয়ে কিছু করুক, কিন্তু আমার বাবার যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, সেক্ষেত্রে বাবা মা আমাকে সেভাবে করে সময় দিতে পারেনি। কিন্তু মনে মনে ওনারা চেয়েছেন যে আমি এগিয়ে যাই। ওনাদের, আমি থাকতাম হোস্টেলে, ওনারা থাকতেন বাড়িতে, ওখান থেকে যতটা সহযোগিতা করা যায়, যতভাবে আমাকে এগিয়ে দেওয়া যায়, সেটা সর্বদা আমার বাবা মা এবং আমার আত্মীয় পরিজনরাও চেষ্টা করেছেন।
1: আচ্ছা, আর এই যে খেলাধুলোর জগতে এলে বা পড়াশোনাটা তার পাশাপাশি তোমার চলছিল, কতদূর পড়াশোনা করলে?
0: আমি পড়াশোনা করেছি, আমি হায়ার সেকেন্ডারি দিয়ে সেকেন্ড ইয়ার দেওয়ার পড়তে পড়তে আমার বিবাহ হয়ে যায়, আমি আর পড়াশোনার সুযোগ পাইনি।
1: খেলাধুলো
0: আমি করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলি 2005 পর্যন্ত, আর 2005 গিয়ে আমি ওই ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত হই অ্যাথলেটিক্সে, মানে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। কিন্তু আমি ওই জগৎ থেকে ফিরে আসতে চাইনি, কিন্তু আমার শারীরিক অসুস্থতা আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য করেছে। এই জায়গাতে আমি হেরে গেছি, কারণ এই জায়গাতে আমার সত্যি কষ্ট। কারণ
1: সেটা খেলার কোন কোন সেগমেন্টে ছিল?
0: আমার ওখানে আমি ছিলাম 100 মিটার রান আর 200 মিটার রান। আমি ওখানে ইন্টারন্যাশনালে ওখানে চান্সও পেয়েছিলাম, কানাডাতেও গিয়েছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওখানে আমি কোন অসুস্থতার কারণে, আর ওখানে আমি কোন র্যাঙ্ক করতে পারিনি। তবে আমার অসুস্থতার কারণটা তো জানেন সবাই, তো সেখানে আমাকে ফিলিপাইন্সেও চান্স করে দিয়েছিলেন ওনারা। কিন্তু সেই আমার অসুস্থতার কারণ এতটাই বড় হয়ে দাঁড়ালো যেখানে আমাকে ওই জগৎ থেকে সরে আসতে হলো। কারণ আজকের বলছি, আজকে আমার খুব কষ্টও লাগছে এই জায়গায়, কারণ আমি এটা নিয়ে এগোতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে সত্যিই পেরে উঠিনি।
1: তখন তুমি কত বছর বয়স?
0: তখন আমি
1: কত ছিল?
0: তখন আমার বয়স ছিল এই 13-14।
1: মানে সেটা কি শুধু এই যে তোমার দৃষ্টিহীনতা সেটা, নাকি অন্য কোন শারীরিক সমস্যা?
0: না না না, আমার এই দৃষ্টিহীনতা তো, এটা আমার কোন শারীরিক অসুবিধা নয়, কারণ এটা আমার সঙ্গী, এভাবেই চলতে হবে, কারণ সময়ের সাথে সব মানিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু ওই দৃষ্টিহীনতা কোনো কারণ নয়, আমার শারীরিক অন্যান্য প্রবলেম এসে গেছিল, তো পড়াশোনাও করতে পারবো এরকম নিশ্চয়তাও ছিল না।
1: আচ্ছা,
0: কিন্তু সে জায়গা খেলাধুলাও ছেড়ে দিলাম।
1: আচ্ছা,
0: কিন্তু পড়াশোনার জগতে আমার এই শিক্ষক শিক্ষিকা, যিনার কথা একটু আগে বলছিলাম, উনি এবং আমার আর এক শিক্ষিকা ছিলেন ছবি সামন্ত, উনিও আমাকে খুব অনুপ্রাণিত করে যেভাবে আমাকে ওই অসুস্থতার মধ্য দিয়ে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে চেষ্টাই ওনারা সারাক্ষণই করে গেছেন।
1: তুমি বলছো যে এই যে তোমার দৃষ্টিহীনতা, এটাই তোমার শক্তি, এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে তোমার মনের জোর। তুমি হয়তো পারোনি খেলার জগৎটা তোমাকে ছেড়ে আসতে হয়েছে ঠিকই, দেখো সকলেরই তো মানে কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ ভগবান ঠিকই নির্ধারণ করে রাখেন, তো তুমি কিন্তু আজকে একটা অন্যভাবে নিজেকে সফলতায় পৌঁছে নিয়ে যেতে পেরেছ। এবারে আমি সেই প্রসঙ্গে আসব যে তুমি এখন কি করো, এবং তোমার পড়াশুনো বললে তুমি যে সেকেন্ড ইয়ারের পরপরই তোমার বিয়ে হয়ে গেল, কিভাবে সেই বিয়ে হলো, কার সাথে হলো, এবং এখন তুমি কি করছো, এই এখনকার সময়ের কথাটা তুমি বলো।
0: আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এক বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন উনি, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, কারণ আমার এই সমস্ত যে এই শারীরিক অসুস্থতা সমস্ত কিছু জেনে এবং আমার যে ভালো দিক খারাপ দিক সবই সে জানতো, সে জেনেও তো আমার সঙ্গে তার একটা সম্পর্ক হয়, তাতে করে আমার সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে তার সাথে বিয়েও হয়ে যায়।
1: আচ্ছা,
0: তারপর আমার এই জীবন যখন বিয়ে হয়েছে তখন উনি কিন্তু তখন কিছু তেমন করতেন না।
1: আচ্ছা,
0: এই

0: টিউশন করতেন আর বা কোনোভাবে টিউশন আমিও দু চারটে চেষ্টা করতাম, দুটো চারটে ছোট বাচ্চা পড়ানোর, পড়িয়ে এভাবে খুব কষ্ট করেই চলছিল।
1: তারপরে কিভাবে এই যে তোমরা আজকে জীবিকা নির্বাহটা করছো, মাশরুমের চাষ করছো তাই তো?
0: হ্যাঁ, এখন বর্তমান মাশরুমের চাষ করছি। যিনি এখন আমার হাজবেন্ড, উনি আমার বন্ধু, সব সময়তেই উনি বলেছে আমি তোমার বন্ধু,
1: ঠিক,
0: কারণ উনি সব সময় আমার পাশে থেকেছেন
1: এবং
0: এই এখনো যে এসছেন উনি, আমি ভয় পাচ্ছিলাম তো উনি আমাকে কিন্তু বলছে কোনো ভয় নেই। তো এই জায়গাতে আমাকে উনি আজকে উনি এসেছেন। আর এই মাশরুম যে ব্যাপারটা, উনি এটা প্রথম থেকেই জানতেন কিন্তু সেটা আমি জানতাম না।
1: আচ্ছা,
0: উনি যেখানে পড়াশোনা করতেন তো সেখানে উনি এই মাশরুম জিনিসটা জানতেন।
1: এই মাশরুম চাষটা তোমরা কিভাবে শুরু করলে?
0: মাশরুম চাষ শুরু করি, উনি রামকৃষ্ণ মিশনের ক্যাজুয়াল কর্মচারী হিসেবে প্রথমে এই মাশরুম কাজে উনি কাজ করেন প্রথমে। সেখান থেকে উনি যখন কাজ করছিলেন তো আমি কাজ করার পরে মাশরুমটা আমিও একটু বুঝলাম জানলাম, তখনই উনাকে বললাম যে তুমি যখন ওখানে কাজ করছো, আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে আছি, তো আমিও তাহলে একটু করে দেখি না দু একটা কেমন কি হয়। তো উনি যেখানে কাজ করতেন ওখানে বীজ সমস্ত কিছু পাওয়া যেত, তো উনি আমাকে প্রথম এই দিকে সাহায্য করেন, মাশরুমের বীজ, প্লাস্টিক এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে উনি আমাকে সমস্ত কিছু দিকে সাহায্য করেন। আমি সেটা বাড়িতে কিভাবে করা যায়, কারণ উনি আমাকে বলেও দিয়েছেন, কারণ আমি তো তখন ট্রেনিং নিও নি, কিছু জানিও না।
1: তোমার যে স্বামী তিনি ট্রেনিংটা নিয়েছিলেন তাই তো?
0: উনি ট্রেনিং নিয়েছিলেন, উনি জানতেন এবং পরবর্তীতেও উনিও এই যে প্র্যাকটিক্যাল, ওই প্র্যাকটিক্যালের ট্রেনিংটাও উনি করাতেন। ব্লাইন্ড বয়েজ যে একাডেমি রয়েছে,
1: আচ্ছা,
0: নরেন্দ্রপুর রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ একাডেমি, ওখানে উনি প্র্যাকটিক্যাল যে দিকটা সেটা উনিও করাতেন।
1: আচ্ছা, তারপরে তোমরা এটা শুরু করলে বাড়িতে নাকি?
0: হ্যাঁ, তারপর আমরা এটা বাড়িতে ছোট করে শুরু করলাম, করে তারপরে কিছু হলো বা ভালো মোটামুটি।
1: মোটামুটি কি লেগেছিল এই ব্যবসাটা শুরু করতে?
0: এই ব্যবসাটাতে প্রথমে প্রথমে লেগেছিল বীজ কেনার জন্য, যেটা বীজের একটা কিছু টাকা লেগেছিল। আচ্ছা, তারপরে
1: কতটা পুঁজি লেগেছিল?
0: একদম প্রথম যখন আমি শুরু করি তখন আমি প্রথম শুরু করি 150 টাকা দিয়ে।
1: আচ্ছা, কারণ সেটা কত বছর?
0: 150 টাকা ওটা আমি করেছিলাম 2016 সালে।
1: আচ্ছা,
0: ফার্স্ট আমি 150 টাকা দিয়ে শুরু করি। তো প্রথমে কিন্তু আমি সফলতা পাইনি, কারণ আমার হয়নি, প্রথম ভালো করতে পারিনি বা কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে। আবার সেই 150 টাকা কি 300 টাকা দিয়ে আবার শুরু করি। তো তখন আমার কিন্তু খুব ভালো হয়েছিল। তখন থেকে এইবার যখন আমি প্রোডাক্টটা করব তখনই আমাকে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট করলে তো হবে না, আমাকে
1: বাজারে
0: বিক্রি করতে হবে, এটা করব কিভাবে। তারপর মাশরুম হওয়ার পর তখন আমরা দুজনে আলোচনা করে ওকে বললাম যে দেখো এটা তো বিক্রি করার দরকার, তো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোতে গিয়ে আমরা অ্যাপ্রোচ করি যে এই মাশরুমটা খান, মাশরুমের যে গুণাগুণ সম্পর্কে, মাশরুম কোন রোগ প্রতিরোধ করে, মাশরুমে কি আছে, কত সমস্ত
1: খাদ্যগুণটা প্রচুর মাশরুমের।
0: মাশরুমের খাদ্যগুণ বলে একদিনে শেষ করা যাবে না। আর এর যে প্রতিরোধক ক্ষমতা অসীম, যখন আমরা বুঝাতে পারলাম, যে মানুষকে বোঝাতে পারলাম যে এর যে গুরুত্বটা বা এটা খেলে কি হয়, তখনই আমি এদিকেও আমিও চাষও করছি, তখন আমার বাড়িতে মানুষ এসে এ বলছে আজকে 250, কালকে 300, কালকে এই করতে করতে আমরা মার্কেট পাই এবং চাষও পরপর করে বাড়াতে শুরু করি।
1: মানে এটা তো যখন শুরু করেছিলে তখন তোমরা দুজনে মিলেই করতে তাই তো?
0: না, তখন দুজনে করতাম না, তখন উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলেন, আমি করতাম এবং আমার বাবা ছিলেন সর্বদা আমাকে একটু হেল্প করতেন যখন, যেটা যেটা ধরুন আমার পক্ষে অসম্ভব হচ্ছে, সেটা চোখের ব্যাপার থাকে কিছু, সেখানে বাবা ছিলেন প্রথমে, এখনো বাবা অবশ্যই সঙ্গে রয়েছেন।
1: এছাড়া এখন যে এখন কিরকম পরিস্থিতি, মানে এখন তোমার কতটা পুঁজি বিনিয়োগ করা রয়েছে, কিরকম ভাবে কতটা মানে কোথায় কোথায় তুমি বাজারে এগুলো দিচ্ছ, সেটা তুমি যদি একটু বলো আমার বন্ধুদের, বা কিরকম আয়ের মুখ তোমরা এখন দেখতে পাচ্ছ?
0: এখন আমাদের মোটামুটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা দুজনেই এই কাজই করছি। আমার হাজবেন্ড নরেন্দ্রপুর থেকে ওটা ছেড়ে দিয়ে এই মাশরুম করছি, কারণ এই এই মাশরুমে যা ইনকাম আসে তাতে করে আমাদের তিনজনের ফ্যামিলিতে কোনো রকম কোনো অসুবিধা হয় না।
1: তুমি তোমার স্বামী

0: তোমার মেয়ে, তাই
1: হ্যাঁ
0: বলছিলে তুমি মেয়ের কথা?
1: মেয়ের কথা বলছিলাম, আমাদের এই তিনজনের কোন রকম অসুবিধা হয় না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এর লাভ কতটা, তো সে এর লাভ যদি বলা যায়, আমি যদি 30% আমার খরচ করি, তাহলে আমি সেখানে আমি 70% পাচ্ছি।
0: আচ্ছা, মানে তুমি একটা যদি টাকার হিসেবে সেটা বলো, তাহলে আমার বন্ধুদের শুনতে সুবিধা হয়।
1: হিসেবে যদি বলি, আমি যদি 1000 টাকা খরচ করি
0: মাসে,
1: মাসে নয়, সেটা হচ্ছে আমি দিনে যদি আমি 1000 টাকা খরচ করছি,
0: দিনে 1000 টাকা, আচ্ছা হ্যাঁ,
1: সেখানে 1000 টাকার মধ্যে আমার 300 টাকা খরচ হচ্ছে, বাকি 700 টাকা আমি লাভ পাচ্ছি।
0: আচ্ছা, মানে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে তোমার 700 টাকা তোমার ঘরে ফিরে আসছে।
1: হ্যাঁ,
0: মানে 700 টাকা তোমার লাভ হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: বাহ, তারপরে এখন কি এই কাজে তুমি আরো কাউকে নিযুক্ত করেছো? তোমার পাশাপাশি আরো কেউ তোমার সাথে এই কাজে রয়েছে? তোমার সাথে
1: আমার সাথে আমার রয়েছে আমার পাড়ায় একজন কাকিমা, উনি রয়েছেন, এবং আরো অনেককে আমি করানোর চেষ্টা করছি, যারা আমার সঙ্গে টুকটুক করে করছে, তারাও করে আমাকে মাশরুমটা আমার কাছে দিয়ে যাচ্ছেন, সেটা আমি বাজারজাত করছি।
0: মানে তুমি তাদেরকে কাজটা দিয়ে দিচ্ছ, তারা করছে, এবং তোমার কাছে এসে তুমি সেটা বিক্রির বন্দোবস্তটা করে দিচ্ছ, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: কোথায় কোথায় বিক্রি করছো, বাজারটা এখন কোথায় কোথায় রয়েছে তোমাদের?
1: এখন বলি, বাজার যদি বলতে চাই, কারণ এই মাশরুমের বাজার সেভাবে করে কিন্তু যে একটা নির্দিষ্ট অমুক বাজার রয়েছে, সেটা এখনো পর্যন্ত ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে আমি অত জানি না। কারণ আমার যে প্রোডাক্ট হয়, আমি যে প্রোডাক্ট করছি, কারণ আমার সেই রকম বড় বাজার খুঁজতে হয় না। আমার যে কাস্টমাররা রয়েছে, এমনও সময় হয় আমি তাদেরকে দিয়ে পারি না,
0: মানে বাড়িতে এসে নিয়ে যায়
1: না, বাড়িতে নিয়ে যায় না, কলকাতাতে আসতে হয় আমাদেরকে।
0: আচ্ছা,
1: হলেও আমার হাজবেন্ড আসে, আমার বিভিন্ন রকম সবজি দোকান, পাইকার,
0: মানে মোট কথা তোমরা এখন কলকাতাতে তোমাদের বাজারটা বিস্তৃত করতে পেরেছ।
1: হ্যাঁ,
0: কোন সরকারি সাহায্য, সরকারি অনুদান, ট্রেনিং, এই সমস্ত কিছু নিয়েছো?
1: ট্রেনিং বলতে গেলে, আমি আমার হাজবেন্ড যখন ওই নরেন্দ্রপুরে ছিলেন, তখন আমি একটা ট্রেনিং নিই, এই মাশরুমের ট্রেনিংটা করি, কারণ আমি প্র্যাকটিক্যালে কিছু জানলে ও থিওরি তো আমাকে কিছু জানতে হবে, তো সেখানে আমি একটা ট্রেনিং করি। এবং আরো একটা সমস্যা, যেটা সরকারি যদি আমাকে সাহায্য পেতে হয়, সেখানে আমার আমার যে সার্টিফিকেট সেটাও তো শো করতে হবে, তো সেক্ষেত্রে আমি একটা ট্রেনিং করি।
0: আর সেই সরকারি সাহায্য কি পাচ্ছি?
1: সরকারি সাহায্য বলতে, আমি আপাতত আমি একদম যখন মাশরুম শুরু করি, তখন আমি এই খড় কাটা বঠি দিয়ে সারাদিন খড় কেটে কেটে নিজের হাতে বেড করতাম, মানে মাশরুম বীজটা ফেলতাম। তো সেই এই আমার ট্রেনিং হওয়ার পর আমার সরকার থেকে ওই আত্মা প্রকল্প যে রয়েছে, ওনারা ওই খড় কাটা মেশিনের জন্য আমাকে 10,000 টাকা দিয়েছেন।
0: আচ্ছা,
1: এবং ওই 10,000 টাকা, এবং আমিও কিছু ওই মেশিনের জন্য কিছু লাগিয়ে আমি আপাতত এখন একটা খড় কাটা মেশিন করতে পেরেছি, যেখানে আমার আর এই সারাদিনের যে পরিশ্রম বঠিতে বসে কাটা, সেটা আর করতে হয় না।
0: আচ্ছা, এখন মাস গেলে কিরকম আয় হচ্ছে?
1: মাস গেলে আমাদের এখন ইনকাম হয় আপনার, ধরুন এই এই যে ইনকাম বলি, এই ইনকামটা সমানভাবে হয় না। এই মাশরুমটা যেটা হয়, যেটা ওয়েস্টার মাশরুম, এটা কিন্তু এর ইনকামটা হচ্ছে আপনার 4 মাস থেকে 5 মাস বেশি হয়।
0: আচ্ছা, মোটামুটি তাও একটা গড় আয় আছে।
1: গড় আয় আমাদের রয়েছে, মাসে আমরা অন্ততপক্ষে 15,000-17,000 করে ইনকাম করতে পারি।
0: বা তো আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষে চলে সুলেখা, তো তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বলছিলাম যে আমরা সবকিছু থাকা সত্ত্বেও, একজন স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও, অনেকেই আজকের দিনে আত্মগ্লানিতে ভুগি, নানান রকম ছোটখাটো বাধাতেই আমরা পিছিয়ে পড়ি, কিন্তু তুমি একটা এত বড় দুর্জয় জয় করে চলে এসেছো, তো তুমি আমার বন্ধুদের কি বলবে যাতে তারা পিছিয়ে না পড়ে, তারা মনের জোরটা খুঁজে পায়, তারাও এগিয়ে যেতে পারে? তোমার মতোও যারা রয়েছে, নানান রকম প্রতিবন্ধকতা যাদের মধ্যে রয়েছে, তাদের জন্য তুমি কি বলবে?
1: আমি প্রথমে বলবো, যারা এই ছোটখাটো দুঃখ কষ্টগুলোকে বড় করে দেখেন, প্রথমেই বলবো এটা একদমই উচিত নয়। প্রথম নিজেকে নিজেকে কিছু সময় দিন। মানুষের জীবনে অনেক বাধা আসে, অনেক দুঃখ আসে, যন্ত্রণা আসে, এইগুলো তো এড়িয়ে চলছে।

0: করতে হবে, এগুলো যদি না এড়িয়ে চলতে পারি তাহলে আমরা জীবনের পথে তো হেরে যাব। কারণ আমাদের দুঃখ কষ্ট যদি জয় না করতে পারি তাহলে হেরে গেলে কি চলবে? কারণ পৃথিবী
1: দুঃখটাকে বড় করে না দেখে নিজেকে কিভাবে জয় করব সেটাকে ভাবতে হবে, তাই
0: তো?
1: দুঃখটাকে কি করে জয় করে আনন্দটাকে আহরণ করতে পারবো, সাফল্যটাকে আনতে পারবো সেটা ভাবতে হবে, তাই তো?
0: হ্যাঁ, সেটা ভাবতে হবে। এই মনের

0: দাস মুর্মুর সঙ্গে শোনালাম আপনাদের তার ঘুরে দাঁড়ানোর কাহিনী। সকলে ভালো থাকুন, নিশ্চয়ই এই গল্প আপনাদেরও অনুপ্রাণিত করবে। এখানেই শেষ করছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
1: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটি ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে আগামী 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার সতর্কবার্তা।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন বাংলা ছায়া ছবির গান। শুরুতেই জানি দেখা হবে এই ছায়াছবি থেকে শিল্পী কৌশিকী চক্রবর্তী।

জানি দেখা হবে ছায়াছবি থেকে কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে এতক্ষণ গান শুনছিলেন। এই ছায়াছবির গান এবারে অনুপম রায়ের কণ্ঠে, পরপর দুটো গান রইল আপনাদের জন্য।

জানি দেখা হবে ছায়াছবি থেকে গান শুনছিলেন অনুপম রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের ছায়াছবি অপরাজিতা তুমি, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল।

0: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catian.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আমি ছায়াছবির থেকে এই গান দিয়েই শেষ হলো আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার দাবি জানিয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।

0: जनजातीय समुदाय में भी सबसे पिछड़े समूहों के 20,000 से अधिक गांव तक तो विकास कार्यक्रम को पहुंचाने का लक्ष्य है। हम सब जानते हैं 75 जो ग्रुप्स और है पीबीटीजी सबसे पिछड़े अभी भी और कोई पेड़ के मंच के रहते रहते हैं, उनके कोई जमीन नहीं, जमीन था लेकिन रिकॉर्डेड नहीं, इसलिए उनको जमीन देकर घर बनाना, उनके हर चीज के लिए अधिकारी लोगों को जितने कर्मचारी लोगों का दायित्व तो है।
1: 2026 সালে দেশজুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় 40,000 ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি। CBSE-র পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলি স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য SBI, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হয়। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্যই এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য তাঁর ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন, তার সরকার ঘটনার উপর নজর রাখছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকম সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেতা DK শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির শপথ পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর DK শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেস এ ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদে দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে। ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটি

0: গুলোর উপর হামলা চালানোয় তার জবাবে ইরানি আক্রমণ চালায়। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ায় সংঘর্ষ বিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন রাষ্ট্রপতির একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ আনুষ্ঠানিক সূচনা করেছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুরনগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টারির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভায় সহশরীরে উপস্থিত ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ভাঙন সুস্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা এক অত্যন্ত উপযোগী বিষয়।
1: সাইক্লিং কো আপনে জীবন কা হিসা বনাই। সাইক্লিং কেবল এক ব্যায়াম ইয়া এক দিন কি হবি নাহি, বল্কি স্বস্থ ও সশক্ত জীবন শৈলী কি পহচান হ্যায়। ইয়া হামারে স্বাস্থ্য কে সাথ সাথ পর্যাবরণ কো সুরক্ষিত রাখনে কা সবসে সস্তা, সুন্দর ও টিকাউ মাধ্যম হ্যায়। জিতনা অধিক হাম সাইকেল কা উপয়োগ করেঙ্গে উতনা হি প্রদূষণ কম হোগা ওর পেট্রোল ডিজেল কি বচত কে মাধ্যম সে দেশ কো ভি লাভ মিলেগা।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:00। অপর সেমিফাইনালে বিকেলে 4:00 বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। আজই 28,25,000 অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে শুভেন্দুবাবু জানান। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকে প্রকল্পটির কাজ শুরু করা গেল।
3: আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা ICDS এর দিদি থেকে শুরু করে জেলা শাসক BDO, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি, এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই।
2: নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে।
4: যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। যেই অন্নপূর্ণা যোজনা, আমরা একটি ফর্ম দিয়েছি, আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে, এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন।
5: গোটা প্রশাসন যেটা আছে, ব্লক থেকে নিয়ে পঞ্চায়েত থেকে নিয়ে,
2: থামাটা চলছে তো। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভার এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পৌর নিগম এলাকা তো একইভাবে 100 জন উপভোক্তাকে অনুমোদন পত্র প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। এদিন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের হাতে জমি তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মা ক্যান্টিনের জায়গায় মা আহার নামী প্রকল্পের মাধ্যমে নতুন 103 কেন্দ্র খোলা হবে। মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। পূর্বতন সরকার পয়লা বৈশাখে এই দিনটি ধার্য করেছিল। অনগ্রসর শ্রেণীর উন্নয়নে 354 প্রস্তাব নিয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়কদের আলাদা গোষ্ঠী তৈরিকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের জয়ী বিধায়করা বিধানসভায় আসেন। এদের মধ্যে রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান প্রমুখ। বিধানসভায় নৌসেনা আলী কক্ষেই বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরপরে 58 বিধায়কের সমর্থনের চিঠি উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর হাতে জমা দিয়েছেন। বিধানসভার নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে দাবি করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে মনোনীত করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে। এদিকে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক স্যান্ডেলে পোস্ট করে একথা জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মহিলা ও শিশু সহ 18 বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। গত 2-3 ধরে তারা ভারতে বসবাস করছিল। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সকাল 11 নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল। প্রায় 2 পর এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। সহিজাল কাণ্ডে সিআইডির পাঠানো হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকের আইনজীবী। আগামী শুক্রবার 5 জুন শুনানি সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হল।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরে মহিলা মহল।
7: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
8: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
9: জেনে রাখুন, সতর্ক থাকুন।
10: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা।

নমস্কার, কেমন আছেন সবাই? আজকে মহিলা মহলে আপনাদের সঙ্গে আছি আমি, সঞ্চিতা পটপ্যাল। ভীষণ গরম, গরম মানে ভীষণ গরম। এত গরমে, এত দাবদাহে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, বেশি করে জল খেতে হবে, বেশি করে ফ্রুটস খেতে হবে, এক্সারসাইজটা বন্ধ করলে চলবে না। হ্যাঁ, এক্সারসাইজের কথাতেই মনে পড়ে গেল, আজকে কিন্তু বিশ্ব সাইকেল দিবস। প্রতি বছর জুন মাসের 3 তারিখে সমগ্র বিশ্ব জুড়ে এটি পালন করা হয়। 2018 সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 3রা জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। রাষ্ট্রসংঘের প্রস্তাবে সাইকেলের দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল, সঙ্গে প্রায় 200 কাল এর সাধারণ কম খরচ, বিশ্বাসযোগ্যতা এবং পরিবেশের জন্য উপযুক্ত যানবাহনের মাধ্যম হিসেবে সাইকেলের উল্লেখ করা হয়। সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য মূলত এই দিনটি পালন করা হয়। আসলে সাইকেল মানেই কিন্তু একটা এক্সারসাইজ, যেটা সবসময় আমরা বলি এই এক্সারসাইজটা করা ভীষণ ভীষণ প্রয়োজন। সুতরাং সাইকেল চালান, সবসময় বাড়িতে বসে থাকবো বা ড্রাইভ করে, চার চাকার গাড়ি ড্রাইভ করে এদিক থেকে ওদিকে যাব, এই অভ্যেসটা এবার একটু ত্যাগ করাই ভালো, কারণ শরীরের এক্সারসাইজটা ভীষণ দরকার। আর শরীর ভালো থাকলেই মন ভালো থাকে, আর মন ভালো থাকলে আমাদের জীবনটা আরও আরও অনেক অনেক সুন্দর হয়ে যায়, তাই না?

এবারে একটু আসি নারীদের ক্ষমতায়নের বিষয়ে। নারীদের কিন্তু ক্ষমতার বিষয়ে কোনো সন্দেহ নেই, অনেক ক্ষমতা আছে। নারীরাই তো সব কিছু পারেন, মানে নারীরা তো জীবনকে সুন্দর করে তুলতে পারেন, নারীরা পরিবারকে সুন্দর রাখতে পারেন, একজনের সঙ্গে অন্যজনের সখ্যতা তৈরি করতে পারেন। নারীদের ধৈর্য প্রচুর প্রচুর, তাই যদি আইন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে বলা যায়, নারীদের চাহিদা অনুযায়ী বিশেষ করে পারিবারিক হিংসা এবং ব্যক্তিগত আক্রমণের ঘটনায় বিচার ও আইনি ব্যবস্থাকে আরও সংবেদনশীল এবং লিঙ্গ সচেতন করাটা ভীষণভাবে উচিত। নতুন আইন প্রণয়ন করা হবে এবং পুরনো আইন সংস্কার করা হবে যাতে বিচার দ্রুত হয় এবং অপরাধীদের অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা যায়। নারীদের প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে সমস্ত গোষ্ঠী, ধর্মীয় নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এবং পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, খোরপোষ এবং অভিভাবকত্ব সংক্রান্ত পার্সোনাল ল বদল করতে উৎসাহ দিতে হবে। পিতৃতান্ত্রিক ব্যবস্থায় সম্পত্তির অধিকার সংক্রান্ত নিয়মটি নারীদের অধস্তন করে রেখেছে। নারী পুরুষ সাম্য যাতে বজায় থাকে সেদিকে দৃষ্টি রেখে সর্বসম্মতির ভিত্তিতে সম্পত্তির মালিকানা এবং উত্তরাধিকার সংক্রান্ত আইন পরিবর্তনের ব্যবস্থা করা

হ্যাঁ, এই যে পারিবারিক হিংসা বা মেয়ে হয়েছে বলে একটা তুচ্ছ তাচ্ছিল্য, অনেক সময় পরিবারের দিক থেকে ভীষণভাবে একটা অবহেলা এবং তাদের উপর সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়ার একটা প্রবণতা, এই জিনিসগুলি কিন্তু নারীদের অনেক সময় মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। এবার যদি আসি দারিদ্র দূরীকরণ বিষয়ে, পারিবারিক যে আভ্যন্তরীণ অবস্থান এবং সামাজিক বৈষম্যের রূঢ় বাস্তব দিকটি মাথায় রেখে বলা যায়, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের বেশিরভাগই মহিলা এবং অনেক ক্ষেত্রেই তাঁরা চূড়ান্ত দারিদ্র ভোগ করেন। বড় ধরনের অর্থনৈতিক পরিকল্পনা এবং দারিদ্র দূরীকরণ কর্মসূচি এ ধরনের নারীদের সমস্যার সমাধান করবে এবং তাদের চাহিদা পূরণ করবে। যেসব নারী অভিমুখী কর্মসূচি চালু আছে সেগুলি আরও উন্নতভাবে কার্যকর করার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত পরিষেবা এক জায়গায় মেলাতে ও দরিদ্র নারীদের সন্নিবেশিত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের নানা অর্থনৈতিক এবং সামাজিক সুবিধা দেওয়া হবে এবং তাদের সক্ষমতা বাড়াতে উপযুক্ত সাহায্য যোগানো হবে। প্রত্যেক নারীকে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে প্রয়োজন, মানে আর্থিকভাবে নির্ভরশীল না হওয়ারই চেষ্টা করবেন। আর্থিকভাবে স্বাবলম্বী হলে নারীদের সম্মানটা বজায় থাকে, সেটা পারিবারিক হতে পারে, পরিবারের বাইরের সমাজে হতে পারে। এই আর্থিকভাবে যদি আমরা স্বাবলম্বী হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও অনেক বেশি আলোকময় হয়ে উঠবে। এবারে যদি আসি ঋণের প্রসঙ্গে, ঋণ দেওয়ার পরিসর যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে বর্তমানে চালু ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এবং ক্ষুদ্র আর্থিক সংস্থাগুলি শক্তিশালী করা হবে এবং নতুন সংস্থা চালু করা হবে যাতে নারী সমাজ উৎপাদন এবং উপভোগের ক্ষেত্রে আরও বেশি ঋণ নেওয়ার সুযোগ পায়। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সমস্ত নারী যাতে সহজেই ঋণের সুযোগ পান তার জন্য আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের পর্যাপ্ত ঋণ প্রদানের ক্ষেত্রে অন্যান্য সহায়ক ব্যবস্থা নেওয়া হবে। আসলে আপনারা ঋণ নিয়ে অনেক ধরনের ব্যবসা করতে পারেন। জীবনে অনেক সমস্যা আসে কিন্তু এই সমস্যাগুলো এসেছে বলে অনেকেই বলেন যে আমার তো এই এই সমস্যা আছে, আমি তার জন্য আমি ব্যবসা করতে পারবো না বা আমি অর্থ রোজগার করতে পারবো না। এই জায়গাগুলো থেকে সরে আসুন, বেরিয়ে আসতে হবে। সমস্যা থাকবে, সমস্যা আসবে, কিন্তু নিজের আর্থিক স্বাধীনতা কখনো ছেড়ে দেওয়া উচিত নয়।

এবার যদি কৃষির কথায় আসি, কৃষি ও সহযোগী ক্ষেত্রে উৎপাদক হিসেবে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। আসলে নারীর ভূমিকা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ, নারী ছাড়া কিছুই সম্ভব নয়। সেটা কৃষি বলুন, তথ্য প্রযুক্তি বলুন, শিল্পই বলুন, সংসারই বলুন, যাই বলুন না কেন, নারীরা কিন্তু অনেকটাই ভূমিকা পালন করেন। তাই ওই সব ক্ষেত্রে প্রশিক্ষণ সহ নানা কর্মসূচির সুফল যাতে তাদের কাছে সংখ্যার অনুপাতে ঠিকঠাক পৌঁছয় তা সুনিশ্চিত করতে সুসংহত উদ্যোগ নেওয়া হবে। কৃষি সহযোগী শিল্প অর্থাৎ হর্টিকালচার, পশুপালন, পোলট্রি, মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে মাটি সংরক্ষণ, সামাজিক বন সৃজন, দুগ্ধশালা উন্নয়ন এবং অন্যান্য কাজে

মেয়েদের প্রশিক্ষণ কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। সুতরাং এই যে কৃষি সহযোগী যে শিল্প, সেই জায়গাতেও কিন্তু নারীদের যে ভূমিকা সেটা কিন্তু অনস্বীকার্য। বিশ্বায়ন নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে। লিঙ্গ বৈষম্যের দিক দিয়ে এর প্রভাব পুরোপুরি মূল্যায়ন করা হয়নি। যাই হোক, কেন্দ্রীয় সরকারের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের দ্বারা এই যে সমীক্ষা, সেই সমীক্ষায় দেখা গেছে নারীর জীবিকার সুযোগ ও জীবিকার মানোন্নয়নের নতুন পদক্ষেপ আবশ্যিক। বিশ্ব অর্থনীতি প্রসারের সুফল বণ্টনের ক্ষেত্রে বৈষম্যের ফলে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, দারিদ্র্যে মহিলাদের ভাগ বাড়ছে, অসংগঠিত অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত গ্রামীণ এলাকায় নিরাপত্তাহীন কাজের পরিবেশ ও কাজের অবস্থার ক্রমাবনতিতে বাড়ছে লিঙ্গ বৈষম্য। বিশ্বায়নের নেতিবাচক সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবের মোকাবিলা করতে নারীদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি সবসময় বলি এবং ভাবি যে আমরা যেন এরকম পৃথিবী দেখতে পাই যেখানে কোনো লিঙ্গ বৈষম্য নেই, যেখানে বলবে না তুমি একজন নারী, তুমি একজন মেয়ে, বেশি হাসবে না, বেশি জোরে হাসবে না, সব কিছুতে না বলবে না, তুমি বেশি পড়াশুনো করবে না, এই যে তুমি মেয়ে তোমার এটা করতে নেই, শুধু এই নায়ের পরিমণ্ডলের মধ্যে যেন নারীরা না থাকেন, যেন নারী পুরুষ এই বৈষম্যটা চলে যায়, এরকম পৃথিবী যেন আমরা দেখতে পাই।

এবার শিক্ষার জায়গাটা তো আসতেই হবে। মহিলা ও বালিকাদের শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা হবে, বৈষম্য ঘোচাতে, শিক্ষা সার্বজনীন করতে, নিরক্ষরতা দূর করতে, লিঙ্গ সচেতন শিক্ষা পদ্ধতি তৈরি করতে, মেয়েদের শিক্ষাঙ্গনে এনে তাদের রেখে দেওয়ার হার বাড়াতে, শিক্ষার গুণমানের উন্নতি ঘটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, যাতে মেয়েরা সুদীর্ঘ শিক্ষা প্রক্রিয়ার মধ্যে থাকতে পারেন এবং কাজ বা বৃত্তি বা কারিগরি ক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে লিঙ্গ ফারাক কমানোর জন্য অবশ্যই জোর দেওয়া হবে বা জোর দিতে হবে। পিছিয়ে পড়া সম্প্রদায়ের, বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর নারী ও বালিকাদের ওপর বিশেষ জোর দিয়ে নির্দিষ্ট সময় লক্ষ্যে পৌঁছানো সম্ভব করা হবে। বারবারই যেটা বলা হয় যে লিঙ্গ বৈষম্য, এই লিঙ্গ বৈষম্যের অন্যতম কারণ হল লিঙ্গ সম্পর্কে প্রচলিত ধারণা। এই সমস্যা দূর করতে শিক্ষার সমস্ত স্তরে লিঙ্গ সচেতন শিক্ষাক্রম চালু করা হবে। মেয়েরা যত উচ্চ শিক্ষিত হবে, যত শিক্ষা গ্রহণ করবেন, তত তারা এই লিঙ্গ বৈষম্য থেকে দূরে সরতে পারবেন, তাদের জীবনে অন্ধকার কেটে আলোকময় একটি জীবন তারা দেখতে পারে পাবেন এবং সামাজিকভাবেও মেয়েদের অবস্থানের উন্নতি ঘটবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে যদি দেখি যে নারীর স্বাস্থ্যোন্নয়নের লক্ষ্যে সার্বিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে, যাতে নারী এবং বালিকাদের জীবনচক্রের নানা পর্যায়ে পুষ্টি এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটে। ভীষণভাবে এই পুষ্টি জিনিসটা মেয়েদের ভীষণভাবে দরকার মানবোন্নয়নের বড় দুটি ক্ষেত্রে, শিশু এবং প্রসূতি। এদের মৃত্যুর হার কমিয়ে আনা অন্যতম একটি প্রধান লক্ষ্য। সুতরাং এই শিশুদের ঠিকমতো পুষ্টি দান করা এবং যারা প্রসূতি তারা যেন ঠিকমতো পুষ্টি পায় সেই দিকে লক্ষ্য রাখা, সেটা তো পরিবারের মানুষ দিয়ে শুরু করতে হবে, পরিবারের মানুষদের সচেতন হতে হবে।

নারীর প্রজনন সংক্রান্ত অধিকার এবং পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই যে পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়া, একটি মেয়ে যাতে তার পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারে, এই জায়গাটা পরিবারের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই ভীষণভাবে জরুরি। যে তুমি মেয়ে, তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো না, বা তোমার সিদ্ধান্ত

আরও অনেক অনেক অনেক বেশি সুন্দর হবে, এটা আশা করা যায়। এবং বিভিন্ন যৌনতা সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা, ছোঁয়াচে, জীবাণুঘটিত এবং সংযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এমন রোগ, যেমন ম্যালেরিয়া, যক্ষা, জলবাহিত রোগ ইত্যাদি হৃদরোগের ব্যাপারেও নারীদের সচেতন করতে হবে। সমাজ উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দিতে হবে এবং এগুলিকে মোকাবিলা করতে হবে। মোট কথা, যেটা সবসময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বলার চেষ্টা করি, যে নারীদের নিজের সম্মান নিজের রক্ষা করা, সচেতন হওয়া, আত্মসম্মান বৃদ্ধি করা, যে আমি তো মেয়ে, আমাকে তো কথা শুনতেই হবে বা আমাকে অপমানিত হতেই হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসার বোধহয় সময় এসেছে।

আজ নারীর ক্ষমতায়ন নিয়ে অনেকটাই কথা বললাম। যে বন্ধুরা এই নারীর ক্ষমতায়নের এই অনুষ্ঠানটি শুনলেন, নিশ্চয়ই আপনার চারপাশের সকলকে এই কথাগুলি অবশ্যই বলবেন এবং নারীদের আরও সচেতন করার চেষ্টা করবেন। আর্থিকভাবে স্বাবলম্বী হতে বলাটা উচিত প্রত্যেক নারীকে। আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পৃথিবীকে সুন্দর এবং বাসযোগ্য করে তোলার জন্য কিন্তু মেয়েদের আরও অনেক বেশি এগোতে হবে। লিঙ্গ বৈষম্যের জায়গা থেকে সরে আসতে হবে। এবং সবসময় যদি আমরা মনে করি আমরা তো মেয়ে, আমাদের একটু নিচু হয়ে থাকাই ভালো, একেবারেই নয়, এই ধারণাটা ভুল, এই ধারণা থেকে বেরোতে হবে। কিন্তু আজকের মতো মহিলা মহলের সময়টা একদম শেষ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, সঞ্চিতা বটোপ্যাল। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676 9830910676 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক অবলা বাহিনী। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন 87 বর্ষের মাঠ, জিআইপি কলোনি, সাঁতরাগাছি, হাওড়া থেকে নিলয় রঞ্জন চ্যাটার্জি। আমরা ধন্যবাদ দিই নিলয়বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য।
1: ও পিসি, পিসি!
2: কে কে রে?
1: একবার দরজাটা খোলো না।
2: ও খেন্তি, আয় আয়, তোর খবর কি রে?
1: আর খবর
2: কেন?
1: ও পিসি, আমার কি হবে গো?
2: আরে কাঁদছি।

0: যাস কেন? আবারে চুপ কর, চুপ কর।
1: তুমি তো আমার সব জানো পিসি।
0: হ্যাঁ, তো কি হয়েছে?
1: সারা সপ্তাহ কাজ করে 250 টাকা পাই।
0: ভালো তো।
1: ভালো তো বুঝলাম, সে টাকা তো আর ঘরে রাখার উপায় নেই।
0: ঘরে রাখার উপায় নেই কেন রে?
1: এখনো বলছো কেন? ডিবে ডাবা কুলুঙ্গি বিছানার তলায় তক্তাপোষের তলার খাঁজে যেখানে রাখছি পিসি, সেখান থেকেই বের করে নিচ্ছে।
0: কে বের করে নিচ্ছে? চোর?
1: হ্যাঁ, চোর, বড় চোর। আমার ঘরেই তো চোর থাকে গো পিসি। আমার সর্বনাশ হয়ে যাচ্ছে গো পিসি। তুমি একটা ব্যবস্থা করো।
0: আমি কি ব্যবস্থা করি বল দেখি।
1: ও, আমি জানি না পিসি, ব্যবস্থা তোমাকে করতেই হবে। আমি যে কি খাবো সে দেখছে না? ঘরে একটা অত বড় মেয়ে রয়েছে, তারও তো একটা ব্যবস্থা করতে হবে।
0: হ্যাঁ, তা ঠিক, কিন্তু
1: কিন্তু নয় পিসি, তুমি একটু ভাবো।
0: টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে? কি করছে?
1: কি আর করবে, নেশা করছে, নেশা করে পড়ে থাকছে।
0: তারপর
1: নেশা কাটলে ঘরে ফিরছে?
0: তাহলে তো গুরুতর ব্যাপার।
1: হ্যাঁ গো পিসি, ব্যাপারটা খুবই গুরুতর হয়ে পড়েছে।
0: ভালো করে খবর নে দেখি, কোথায় যায়, ওদের আড্ডাটা কোথায়?
1: কিছুই তো বলে না, ঘুম হয়ে বসে থাকে। পয়সা চাইলে যদি না দিই তখন আবার গায়ে পর্যন্ত হাত তোলে।
0: বলিস কি, ভালো করে খবর নে, দলে কে কে আছে আর কোথায় যায়।
1: ওই যে গায়ের একেবারে শেষে একটা নতুন ভাটিখানা খুলেছে না, ওখানেই ওদের আস্তানা।
0: সাবধানে থাকিস। এক কাজ কর, পঞ্চায়েত অফিসে একটা খবর দে, আর থানাতেও একটা খবর দে।
2: এই খেন্টি, তুই কোথাকে গেছিলি?
1: কোথাও যাইনি তো।
2: যাসলাই? আমি বলছি গেছিলি।
1: না না, আমি কোথাও যাই নাই।
2: হ্যাঁ হ্যাঁ গেছিলি, তুই কোথা গেছিলি আমি বলবো? বলবো বলবো, তুই কোথা গেছিলি? তুই পঞ্চায়েতে খবর দিতে গেছিলি, বল বল সত্যি কি না?
1: না
2: বল
1: না, আমি আমি কোথাও যাইনি।
2: শোন, তোর পঞ্চায়েত আমার কিছু করতে পারবে গলাই, এই আমি বলে দিলাম। দে দে টাকা, দে টাকা, দে বলছি।
1: আমি আমার কাছে টাকা
2: নাইলে, এই যে দেখছিস পিঠে দুই এক ঘা, দে দে বলছি, কালকেই তোর বেতন হয়েছে, দে টাকা, দে দে বলছি।
1: দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি।
2: তোর মেয়ে তো কোথায় গেল?
1: ও কাজে গেছে।
2: ও আবার কি কাজ করে? তাইলে ওকেও টাকা দিতে হবে। এক আমি চললাম।
1: ও পিসি, এই মরদগুলো তো জ্বালিয়ে মারছে গো, সর্বনাশ করে দিচ্ছে।
0: হ্যাঁ, ওপাড়ার ময়নাও একই কথা বলছিল, ওর লোকটাও সেদিন নাকি খুব মারধর করেছে।
1: সব কিছু না পিসি, ওর মূলে রয়েছে ওই ভাটি।
0: ওই ভাটিখানা তুলতে হবে, আরও মেয়ে ছেলে জোগাড় কর, যখন যা বলবো তখন ঠিক ঠিক তাই করবি।
1: আমরা আমরা তোমার সাথেই আছি পিসি, তুমি কিছু চিন্তা করো না।
0: স্যার, একটু ভেতরে আসতে পারি?
3: আসুন। কি ব্যাপার, চুরি চামারি কেস?
0: না স্যার।
3: তাহলে আচ্ছা, আগে বসুন।
0: স্যার, একটা আর্জি নিয়ে এসেছি আমরা।
3: কিসের আর্জি?

0: স্যার, আমরা এসেছি অনেকজন। ওই ওই দেখুন, সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে।
1: ঠিক আছে, ওরা বাইরেই দাঁড়াক, আপনি কি বলতে চান বলুন।
0: স্যার, আমাদেরকে একটু হেল্প করতে হবে।
1: কি রকম হেল্প?
0: যে কয়জন এসেছে তাদের স্বামীগুলো খুব জ্বালাচ্ছে স্যার।
1: জ্বালাচ্ছে মানে?
0: মানে মদ খেয়ে ঘরে আসছে, অশান্তি করছে, বউদের পেটাচ্ছে।
1: বউ পেটাচ্ছে?
0: হ্যাঁ স্যার, একজনের ডান হাতটা তো মেরে অবশ করে দিয়েছে।
1: তাই নাকি? কি নাম?
0: নাম রজনী স্যার।
1: না না, লোকটার নাম কি?
0: ও আচ্ছা, লোকটার নাম ভোদাই মণ্ডল স্যার।
1: ভোদাই মণ্ডল? ও, আমাদের কাছেও খবর এসেছে। লোকটা তো মাল খেয়ে রাস্তার ধারে গড়াগড়ি খায়। আচ্ছা, ওনাকে একবার ডাকুন তো।
0: কাকে স্যার?
1: আরে, যার ডান হাতটা অবশ করে দিয়েছে।
0: আচ্ছা, এই মালা, মালা, একবার রজনীকে নিয়ে এদিকে আয় তো, স্যার ডাকছেন।
2: নমস্কার স্যার।
1: কি হয়েছে?
2: আমার কাছে টাকা চেয়েছিল।
1: কেন?
3: নেশা করবে?
2: আমি টাকা দিইনি, সেই জন্য। কোথা থেকে দেব বলুন তো? পাঁচ বাড়ি কাজ করে যা পাই তাতে কোনো মতে সংসার চলে, কিন্তু ওই টাকা না দিলেই অশান্তি।
1: ও ঠিক আছে, কনস্টেবল গাড়িটা বের করতে বল, বড় গাড়িটা নিতে বল, আর এনারাও আমাদের সঙ্গে যাবেন। শুনুন, আমরা একটু দূরে থাকব, কারণ আমাদের দেখলেই ওরা ছুটে পালাবার চেষ্টা করবে। কাজেই আপনারা এগিয়ে যাবেন প্রথমে। আপনাদের প্রত্যেকের হাতে লাঠি আছে তো?
0: হ্যাঁ স্যার, আছে।
1: তাহলে চলুন, গাড়িতে উঠুন, গাড়ি স্টার্ট দেয়।

0: হ্যাঁ স্যার, এই জায়গাটা, এই জায়গাটাতেই ভাটিখানাটা। এই লাঠি চালা, বে ধরক লাঠি চালা, ওদের হাড়িগুলো ভেঙে ফেল। ওদের ওদের ওদের হাড়িগুলো ওদের ভেঙে ফেল, এই ভাটিখানাটাকে ভেঙে ফেল, সব ভেঙে ফেল, সব ভেঙে ফেল,
1: বে ধরক মা।
2: আরে হ্যাঁ, তুই এখানে
0: ভেঙে ফেল, ভেঙে ফেল,
2: চলে যা বলছিস,
0: সব পুড়িয়ে ফেল, চলে যা। ওইদিকে ওইদিকে রয়েছে, ওইদিকে সব হাড়িগুলো রয়েছে। মা মা পুত্র বলো তো আগে মার।
2: এই সর্দার মন্টু, চল চল চল চল চল, এই জঙ্গল চল, এদেরকে ধরে মার মার ধর ধর মার মার মার মার।
0: বাঁচাও, আ লাগিয়ে বাঁচাও,
2: মার
3: বাবা। এই কনস্টেবল, সব কটাকে অ্যারেস্ট করো, একদম পালাবার চেষ্টা করবে না।
4: কি জোর মেরেছে?
3: চুপ করো সবাই, দাঁড়াও। বেয়াদপের দল, চল গাড়িতে ওঠ।
2: আমাদের ধরছেন কেন স্যার? আমরা একটু মাল খাই, এটা কি আমাদের অপরাধ? আমরা তো কিছু করিনি, সত্যি বলছি স্যার, আমরা সব খুব ভালো ছেলে।
3: হ্যাঁ সে তো দেখতেই পেলাম, বউয়ের পয়সায় মাল খাও আর ধরে ধরে বউকে পেটাও। ওঠ গাড়িতে ওঠ, সব কোনো কথা নয়, সব থানায় গিয়ে শুনবো। কাল সব কটাকে কোর্টে চালান করব। এখানে মাল খেয়ে বাড়িতে বউ পেটানো, চল গাড়ি দৌড়।
5: শুনলেন তো শ্রোতা বন্ধুরা, মদের নেশায় আজকে বিভিন্ন পরিবার ছারখার হয়ে যায়। মদ সারা পরিবারকে তছনছ করে রেখে দেয়, তাই মদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালাতেই হবে, যাতে মা বোনেরা বাঁচতে পারে, তাদের উপর জুলুমবাজি বন্ধ হয় এবং একটা সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। শুনলেন নিলয় রঞ্জন চ্যাটার্জির লেখা নাটক অবলা বাহিনী।

শ্রোতা বন্ধুরা, এই সময় আমি আপনাদেরই পাঠানো একটি অনুগল্প পাঠ করে শোনাচ্ছি। সোমনাথ চট্টোপাধ্যায় ডিহা জয়পুর বাঁকুড়া থেকে একটি অনুগল্প লিখে পাঠিয়েছেন। পুরনো হন্যা মনীষীরা। অহনা এক নবছরের মেয়ে। বাড়ির বাইরে কতগুলি পুরনো ক্যালেন্ডার এনে ঘরের দেওয়ারে টাঙিয়ে দিল। তা দেখে অহনার বাবা বলল, মা, পুরনো ক্যালেন্ডারগুলো বাড়ির ভিতরে নিয়ে এলে কেন? তখন অহনা বলল, বাবা, ক্যালেন্ডারগুলি পুরনো ঠিকই, কিন্তু ক্যালেন্ডারের এই ছবিগুলি নেতাজি, নজরুল, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, এই মনীষীদের ছবিগুলো ছিল তো? এই মনীষীদের ছবিগুলি কখনো কি পুরনো হয় বাবা? অহনার বাবা মেয়ের এই কথা শুনে বললেন, মা, তুমি ঠিকই বলেছ, এনারা কখনোই পুরনো হন না। রবীন্দ্রনাথ, নেতাজি, ক্ষুদিরাম, এনারা রয়েছেন আমাদের হৃদয়ে, মনের মণিকোঠায়, চিরভাস্বর হয়ে। তাই মনীষীরা কখনোই পুরনো হন না। আমরা ধন্যবাদ দিই সোমনাথ বাবুকে এই অনুগল্প আমাদের লিখে পাঠানোর জন্য।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar districts of Sub Himalayan and West Bengal and Sikkim. Light to moderate rain or thundershower likely to occur at a few places over rest districts of Sub Himalayan and West Bengal, Birbhum, East Midnapore, Murshidabad, Nadia, North 24 Parganas and South 24 Pargana districts of Gangetic, West Bengal. Also at one or two places over Gangetic, West Bengal, Jharkhand and Orissa. Dry weather most likely to occur over Bihar. Weather warning for the next 48 hours. Heavy rainfall from 7 to 11 cm very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands and Jalpaiguri and Alipurduar districts of Sub Himalayan West Bengal. Thunderstorm with gusty wind speed 50 to 60 km per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Also, at one or two places over Jharkhand, Orissa and all the districts of Sub Himalayan, West Bengal and North and South 24 Parganas, Nadia, Murshidabad, Birbhum and East Midnapore districts of Gangetic, West Bengal. Hot and humid conditions very likely to prevail at one or two places over Orissa. Forecast for Kolkata neighborhood for the next 48 hours. Partly cloudy sky with possibility of development of thunder and lightning. Maximum and minimum temperature most likely to be around 37 degrees Celsius and 29 degrees Celsius respectively. There is no weather warning for the fishermen of West Bengal coast, but there is a weather warning for Andaman and Nicobar Islands. Fishermen warning for Andaman and Nicobar coast during next 7 days due to squally wind speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from 3rd of June. Fishermen are advised not to venture into the sea. That's all for today. Have a good day.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় গতকাল সকালে 11:03 থেকে 11:05 মধ্যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরামের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোথাও কোথাও, উড়িষ্যা এবং বিহারের দু একটি জায়গায়। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়, ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। দমকা বাতাস বয়ে গেছে বিহার, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দু একটি জায়গায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির বিহারের ভাবুয়ায় 41.4 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের সিকিমের তাডংয়ে 30.2 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ ক্যানিং 1 সেন্টিমিটার, মাথাভাঙা 2 সেন্টিমিটার, কুচবিহার 1 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 1 সেন্টিমিটার, বক্সাদুয়ার 1 সেন্টিমিটার, নামথাং 1 সেন্টিমিটার, ভগতপুর চা বাগান 1 সেন্টিমিটার, লং আইল্যান্ড 14 সেন্টিমিটার, পোর্ট প্লেয়ার 5 সেন্টিমিটার, মায়াবন্দর 1 সেন্টিমিটার, হাটবে 3 সেন্টিমিটার, কেওনঝড়গড় 1 সেন্টিমিটার, ভদ্রক 1 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও এবং পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায়। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়, ঝাড়খণ্ড, উড়িষ্যার দু একটি জায়গায়। বিহারের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া

ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বয়ে যেতে পারে ঝাড়খণ্ডের দু একটি জায়গায়, উড়িষ্যার দু একটি জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গার উপর দিয়ে গরম এবং আর্দ্র ওয়েদার থাকবে, গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে উড়িষ্যার দু একটি জায়গায়। পশ্চিমবঙ্গ, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, ঝড়ের সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়ার বজ্রবিদ্যুৎ সহ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র বা নদীতে যারা মাছ ধরতে চান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র বা নদীতে যারা মাছ ধরতে চান উপকূলবর্তী অঞ্চলে তাদেরকে জানানো হয়েছে যে আজ থেকে আগামী 7ই জুনের মধ্যে ঝোড়ো আবহাওয়ার কারণে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের ওপরে। সেই জন্য আগামী 7 তারিখ পর্যন্ত ওই অঞ্চলে নৌকো ভাসাতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শুনবেন আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এ দ্বিতীয় স্থান অধিকারী ঐতিহ্য সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তীতে। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি শিল্পী পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষক বন্ধুদের জন্য কৃষি কথার আসর, বিজ্ঞান ভিত্তিক বোরো ধানের চাষ, এরপর নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা আমাদের রাজ্যে। রাত 8টায় নানা রঙের গান, 7:30 সমীক্ষা, তার আগে 8:30 আইনি কথা, ভারতীয় উত্তরাধিকার সংক্রান্ত মামলাসমূহ, এ বিষয়ে আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন সুদীপ কুমার ঘোষ। 9:30 অনুরোধের আসর, সব 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 গিটার শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, 10:45 আধুনিক গান, রাত 11টায় শাস্ত্রীয় সঙ্গীতের 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র। সঞ্চয়িত প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শুভজিৎ পাত্র। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমন্ত বসু, এরপর 6:10 কথিকা বলবেন ভারতী দত্ত, 6:30 গুলগুলশন, 7:30 দর্পণ, 8টায় ছায়াছবির গান, 9:16 স্পটলাইট, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। এখন শুনবেন আধুনিক গান, প্রথমেই শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

আধুনিক গান শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 28 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:11। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলাধুলোর হেডলাইন্স অর্থাৎ শিরোনামে, যার পোশাকি নাম এক নজরে। আগামী মৌসুমের আইএসএল শুরু হতে পারে 2026 সালের পয়লা সেপ্টেম্বর, চলবে 11ই এপ্রিল পর্যন্ত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তাদের সম্ভাব্য সূচি এভাবেই প্রকাশ করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন আনল বিসিসিআই। প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার সাইরাজ বাহুতুলেকে জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হল। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিনটি একদিনের ম্যাচের জন্য ভারতীয় দলে নির্বাচিত হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। ফিটনেস টেস্টে পাশ করলে তবেই তারা খেলতে পারবেন আফগানিস্তানের বিরুদ্ধে। মহিলাদের ক্রিকেটে টনটনে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড 6 উইকেটে হারালো ভারতকে। এই ম্যাচে জয়ের ফলে ইংল্যান্ড সিরিজ জিতল 2-1 ফলে, আর 82 রান করে ম্যাচের সেরা হন অ্যালিস ক্যাপিসি। আর এই ম্যাচে জয়ের ফলে আসন্ন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কিন্তু মনোবল

চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও ভুটান। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ইতালি বনাম লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস আলজেরিয়া, পোল্যান্ড নাইজেরিয়া, ডেনমার্ক কঙ্গো ডিআর। পিসেন মেমোরিয়াল ট্রফিতে চ্যাম্পিয়ন হল টাউন ক্লাব। আজ তারা মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে। সেমিফাইনালে ইস্টবেঙ্গল পরাজিত করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে। আজ ইস্টবেঙ্গল ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 316 রান করে। তবে মন্দ আলোর কারণে ম্যাচ নিয়ে আসা হয়, কমিয়ে আনা হয় 42 ওভারে, আর লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল 263 রান। আর 40.2 ওভারেই কিন্তু 263 রান করে 5 উইকেটে ম্যাচ জিতে নেয় টাউন ক্লাব। আর টাউন ক্লাব ইস্টবেঙ্গলকে হারিয়ে এবারের পিসেন মেমোরিয়াল ট্রফিতে চ্যাম্পিয়ন হল। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেফ। 2 ঘন্টা 25 মিনিটের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে হারালেন স্পেনের টিনেজার প্রতিপক্ষ রাফায়েল জোডারকে। খেলার ফল 7-6, 6-1, 6-3 জেরেভের পক্ষে। ফরাসি ওপেনে আজ পুরুষ সিঙ্গলসের অন্য কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের জেকব মেন্সিক 6-4, 6-3, 7-6 ফলে হারালেন ব্রাজিলের জোয়াও ফনসেকাকে। সেমিফাইনালে তার প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেফ। আর একই সঙ্গে শেষ হচ্ছে আজকের এই এক নজরে।

0: আতস কাঁচের তলায়।
1: শ্রোতা বন্ধুরা, আজ আতস কাঁচের তলায় আমাদের বিষয় বিশ্বকাপ ফুটবল 2026। শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ 2026 ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। গুনে গুনে হয়তো সেটা 10 দিন হবে বা 9 দিন হবে। আজ আমরা আলোচনা করব বিশ্বকাপের গ্রুপ জে কে নিয়ে। যে গ্রুপে রয়েছে 4টি টিম, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন গত কাতার বিশ্বকাপে, তার সাথে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচ জুন মাসের ষোলো তারিখ আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন মুখোমুখি হবে আলজেরিয়ার বিরুদ্ধে। আর্জেন্টিনা কিন্তু এর আগে একমাত্র মুখোমুখি হয়েছিল 2007-এর একটি প্রীতি ম্যাচে, 4-3 গোলে আর্জেন্টিনা জয়লাভ করেছিল। এরপর 16 জুন অস্ট্রেলিয়া ভার্সেস জর্ডানের ম্যাচ রয়েছে। এই দুই দল আগে কোনোদিন একে অপরের বিপক্ষে খেলেনি। তৃতীয় ম্যাচ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যে 22 জুন 2026। আর্জেন্টিনা 1990 সালের ফিফা বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়ার, সেই ম্যাচ কিন্তু 1-1 গোলে ড্র হয়েছিল বা অমীমাংসিত ছিল। জুন মাসের 22 তারিখে আরও একটি ম্যাচ রয়েছে আলজেরিয়া বনাম জর্ডানের মধ্যে, এবং তারাও কিন্তু 3 বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে, এবং 2004 সালে তারা শেষবার মুখোমুখি হয়েছিল, 1-1 ড্র হয়েছিল। আর জুন মাসের 27 তারিখে যে ম্যাচটি রয়েছে আলজেরিয়া বনাম অস্ট্রিয়া, আর তারা কিন্তু একবার মুখোমুখি হয়েছে অতীতে 1982 সালের ফুটবল বিশ্বকাপে, এবং সেই ম্যাচে অস্ট্রিয়া 2-0 গোলে পরাজিত করেছিল আলজেরিয়াকে। এরপরে চলে আসছি এই গ্রুপের শেষ ষষ্ঠ ম্যাচ, জর্ডান ভার্সেস বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জর্ডান ও আর্জেন্টিনা আগে কোনো দিন মুখোমুখি হয়নি। জুন 27, 2026-এ কিন্তু জর্ডান ও আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। এই গ্রুপের অন্যতম বলা যায় যে যেই দলের দিকে সবাই তাকিয়ে আছে সেইটি হচ্ছেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবং গতবারে যখন কাতার বিশ্বকাপ হয়েছিল তখন দল অনেক অপরিণত ছিল, কিন্তু তাই নিয়েই ট্রফি জিতেছিলেন লিওনেল মেসি। আর দলের সবেধন নীলমণি লিওনেল মেসির বেশ কয়েকদিন কিন্তু অনিশ্চিত ছিলেন তিনি এই বিশ্বকাপে খেলতে পারবেন কি না, কিন্তু শেষ পর্যন্ত 26 জনের যে দল ঘোষিত হয়েছে তাতে তিনি অধিনায়ক হিসেবে আবারও

নেতৃত্ব দেবেন এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে। আর আর্জেন্টিনার মাঝমাঠ কিন্তু যথেষ্ট ভালো, কারণ গতবার খেলা এনজো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনার্দো পোর্দেস, রড্রিগো ডি পল যেমন রয়েছেন, তেমনই জিওভানি লে সেলসো ও ভ্যালেন্টিন বার্কোর মতো তরুণরাও চলে এসেছেন। তাই পরিস্থিতি বুঝে পরিকল্পনা বদলাতে পারবেন গতবারের বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। এছাড়া ম্যাক অ্যালিস্টার ও পোর্দেস যেমন ডিফেন্সিভ মিডফিল্ডার, তেমনই উল্টো দিকে এনজো ডিপলদের মতো অ্যাটাকিং মিডফিল্ডারও রেখেছেন। মার্তিনেজের চোট রয়েছে, এমিলিয়ানো মার্তিনেজ, যিনি অসাধারণ খেলে জিতিয়েছিলেন টাই ব্রেকারে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে। তবে মার্তিনেজ কিন্তু খেলতে পারবেন প্রথম ম্যাচ থেকে, প্রস্তুতি ম্যাচে না খেলতে পারলেও প্রথম ম্যাচ আলজেরিয়ার বিরুদ্ধে তার সেখান থেকে খেলতে পারবেন। আর মেসি রয়েছেন, আর মেসির ওপর নির্ভরতা যেমন দলের শক্তি, তেমন অতিরিক্ত মেসি নির্ভরতা এই বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্বলতাও হতে পারে। কারণ 39 বছরের মেসি প্রতি ম্যাচে টানা 90 মিনিট খেলার ধকল কতটা নিতে পারবে সেটাও কিন্তু দেখার বিষয়। রক্ষণ বা ডিফেন্স আর্জেন্টিনার সেটিও একটি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। নিকোলাস ওটামেন্ডির বয়স হয়েছে, তাই তার গতি কমেছে, ফলে অন্যান্য খেলোয়াড়দের, মন্ট্রিয়েল, মোলিনা ও ক্রিশ্চিয়ান রোমেরোদের দায়িত্ব নিতে হবে। তারা কীরকম পারফর্ম করবেন তার ওপর বিশ্বকাপে আর্জেন্টিনা কীরকম ফল করবে সেটাই এখন দেখার। আর গতবারের চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে আর্জেন্টিনার। এই দলের অনেক ফুটবলার উত্তর আমেরিকায় খেলেন, যেমন লিওনেল মেসি, রড্রিগো ডি পল, তারা জানেন সেখানে কীরকম আবহাওয়া থাকে। পরিচিত আবহাওয়ায় খেলতে নামার সুবিধা হয়তো তারা পাবেন, তবে সারা বছর খেলার ধকল এই বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবলারদের ওপর পড়বে কি না, তার সঙ্গে প্রত্যাশার চাপ তারা কতটা সামলে করতে পারবেন, একই সঙ্গে রয়েছে চোটের আতঙ্ক, এইগুলো মিলিয়ে আর্জেন্টিনার দল এই বিশ্বকাপে কি ফল করতে পারে সেটাই এখন দেখার। বিশ্বকাপের কাউন্টডাউন আজকের মতো এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের প্রতি বুধবারের কিন্তু থাকে বিশেষ অনুষ্ঠান স্পোর্টস কুইজ গুগলি। আজও আমরা স্পোর্টস কুইজ গুগলিতে চলে যাব।
1: স্পোর্টস কুইজ গুগলি।
0: শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় গুগলিতে, আজকের বিষয় ফুটবল বিশ্বকাপে গোলরক্ষকরা। আর আপনারা চলে আসুন লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে 2213-1342 এই নাম্বারে। প্রথম প্রশ্ন, আসন্ন বা এবারের ফুটবল বিশ্বকাপে ছবারের জন্য জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে কোন গোলরক্ষকের? আবারও বলছি, প্রথম প্রশ্ন আজকের গুগলির, আসন্ন বা এবারের ফুটবল বিশ্বকাপে ছবারের জন্য জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে কোন গোলরক্ষকের? অনুশ্রোতা বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, না বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও আমরা অপেক্ষা করছি প্রথম প্রশ্নের উত্তরের জন্য। আসন্ন বা এবারের ফুটবল বিশ্বকাপে ছবারের জন্য জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে কোন গোলরক্ষক? শ্রোতা বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নিই। হ্যালো, আমরা আবারও বলছি যে আপনারা যখনই ফোন করবেন, ফোনে আপনারা প্রথমেই কিন্তু জানাবেন আপনার নাম, শ্রোতা বন্ধুর নাম এবং কোথা থেকে বলছেন। কোন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের উপরে? হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ,
2: আমি বাগুড়া থেকে নির্মল সিকদার বলছি।
0: হ্যাঁ নির্মল বাবু বলুন।
2: আমি নামটা বলতে পারবো না, কিন্তু দেশটা হচ্ছে জার্মানি। জার্মানির একজন সিনিয়র ফুটবলার,
0: শুনতে থাকুন। হ্যাঁ, কিন্তু প্রশ্নটির উত্তর হয়নি। জার্মানের যিনি সিনিয়র ফুটবলার এবারে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারেন, তিনি ছবার নয় পঞ্চমবার বিশ্বকাপ খেলছেন। আবারও হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি

0: তোমার বলছি গঙ্গাপুর।
1: হ্যাঁ সুব্রতবাবু, উত্তরটা বলুন।
0: হ্যাঁ, এটা মিষ্টিটাং গোলকেপাড়াতে গিয়ারমো ওচোয়া।
1: একদম সঠিক উত্তর সুব্রতবাবু, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ সুব্রতবাবু সঠিক উত্তর দিয়েছেন, মেক্সিকোর গোল রক্ষক গুলেরমো ওচোয়া, তিনি কিন্তু এবার ছবারের জন্য জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারেন। তবে তরুণ গোলরক্ষকেরা কিন্তু তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন এবং সেই কারণে তিনি কটি ম্যাচ খেলতে পারবেন বাদেও খেলবেন কিনা সেটা বিশ্বকাপ শুরু হলেই বোঝা যাবে। আজকের গুগলির দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। 1990 সালের বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির বিপক্ষে টাই ব্রেকারে পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে সাহায্য করা গোলরক্ষক কে ছিলেন? 1990 সালের বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির বিপক্ষে টাই ব্রেকারে পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে সাহায্য করা গোলরক্ষক কে ছিলেন? হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ আপনার ফিডব্যাকটা আসছে, আপনি বলুন কে বলছেন, কোথা থেকে?
2: আমি পূর্ব শাহপুর কাঁওড়া পূর্ব বর্ধমান থেকে তপন মালিক বলছি।
1: হ্যাঁ উত্তরটা বলুন তপন বাবু।
2: উত্তরটা হবে আপনার ওই আর্জেন্টিনা কি গোলকিপার?
1: হ্যাঁ ছিলেন, গোলকিপারের নাম কি বলুন?
2: আর্জেন্টিনা গোলকিপার যত সম্ভবত ওরে পিটার ফুলটন।
1: পিটার শিলটন ইংল্যান্ডের গোলকিপার। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা সঠিক উত্তরটি জানলে তবেই কিন্তু ফোন করুন। আরো একজন শ্রোতা বন্ধু এসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
3: আমি বরগাছিয়া থেকে প্রশান্ত ভাগ বলছি।
1: হ্যাঁ প্রশান্ত বাবু বলুন।
3: সার্জিও গোয়কোচিয়া।
1: হ্যাঁ একদম সঠিক উত্তর, সার্জিও বা সার্জিও গোয়কোচিয়া। তিনি 1990 সালের বিশ্বকাপে সেমিফাইনালে ইতালির বিপক্ষে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন পেনাল্টি বাঁচিয়ে। এছাড়াও তিনি অন্যান্য ম্যাচেও পেনাল্টি বাঁচিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে। আজকের গুগলির তৃতীয় প্রশ্ন, ব্রাজিল ফুটবল দলের হয়ে কোন গোলরক্ষক টানা দুটি বিশ্বকাপে জয়ের রেকর্ড করেছেন? 1958 ও 1962 সাল দুটিও আমি উল্লেখ করে দিলাম। ব্রাজিল ফুটবল দলের হয়ে কোন গোলরক্ষক টানা দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছেন? ব্রাজিল ফুটবল দলের গোলরক্ষক শ্রোতা বন্ধু রয়েছেন ও পারে। হ্যালো আপনারা যখনই ফোনের উত্তর দিতে আসছেন আপনারা রেডিও সেট থেকে একটু দূরে এসে উত্তরটি দেবেন, না হলে ফিডব্যাক চলে আসছে। আবারও প্রশ্নটি করছি, ব্রাজিল ফুটবল দলের হয়ে কোন গোলরক্ষক টানা দুটি বিশ্বকাপে জয়ের রেকর্ড গড়েছেন? ফোনের ওপারে রয়েছেন কোনো শ্রোতা বন্ধু। হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন? প্রশান্ত বাবু একদম সঠিক উত্তর। আবারও আমরা উত্তরটি পেয়ে গেলাম প্রশান্ত বাবুর কাছ থেকে, ব্রাজিল ফুটবল দলের হয়ে কোন গোলরক্ষক টানা দুটি বিশ্বকাপে জয়ের রেকর্ড গড়েছিলেন 1958 ও 1962 সালে? গিলমার দ্য স্যান্টোস্ট, তিনি কিন্তু ছিলেন ব্রাজিল দলের গোলরক্ষক এবং তার নামের পাশেই এই কৃতিত্ব রয়েছে। আমরা চলে আসছি চতুর্থ কোশ্চেনে, আজকের বা চতুর্থ প্রশ্নে, বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেয়া গোল্ডেন গ্লাভস পুরস্কারটি কার নামে নামকরণ করা হয়েছে? বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেয়া গোল্ডেন গ্লাভ পুরস্কারটি কার নামে নামকরণ করা হয়েছে? আজকের গুগলির চতুর্থ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি, কোন শ্রোতা বন্ধু এসে গিয়েছেন ফোনের ওপারে। আবারও আমরা অপেক্ষায় রয়েছি, কোনো শ্রোতা বন্ধু চলে আসবেন এই আশায়। বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া গোল্ডেন গ্লাভ পুরস্কারটি কার নামে নামকরণ করা হয়েছে? কিংবদন্তি এক গোলরক্ষকের নামে নামকরণ করা হয়েছে। আরও এক শ্রোতা বন্ধু ফোনের ওপারে। হ্যালো
4: হ্যালো, হ্যাঁ জাঙ্গিপাড়া থেকে গোপাল দত্ত বলছি, রাশিয়ান গোলকিপার লেভ ইয়াশিন।
1: একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর যে লেভ ইয়াশিন যাক

0: ব্ল্যাক স্পাইডারও বলা হয়ে থাকে। তিনি কিন্তু তার নামেই বিশ্বকাপের সেরা গোলরক্ষকের যে পুরস্কার দেয়া হয়, 1994 সাল থেকে এটি চালু করেছে ফিফা, এবং লেভ ইয়াসিনের নামেই কিন্তু গোল্ডেন গ্লাভ পুরস্কারটি বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেয়া হয়। চলে আসছি পঞ্চম প্রশ্নে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোন গোলরক্ষক বিখ্যাত তার স্কর্পিয়ন কিকের জন্য? তিনি কোন দলের গোলরক্ষক ছিলেন? ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোন গোলরক্ষক বিখ্যাত তার স্কর্পিয়ন কিকের জন্য এবং তিনি কোন দলের গোলরক্ষক ছিলেন? যদিও তিনি একটি ফুটবল বিশ্বকাপই খেলেছেন, বিতর্কিত চরিত্র, স্কর্পিয়ন কিকের জন্য বিখ্যাত সেই গোলরক্ষকের নাম কি? হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি মাঝু হাওড়া থেকে বংশী।
0: হ্যাঁ বংশী বাবু,
1: পিটার শিল্টন?
0: না, পিটার শিল্টন নয়। আবারও বলছি, মাত্র একটি ফুটবল বিশ্বকাপ খেলেছিলেন, সেই গোলরক্ষক বিখ্যাত তার স্কর্পিয়ন কিকের জন্য। কোন শ্রোতা বন্ধু আসার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও কোন শ্রোতা বন্ধু চলে এসেছেন। তো আমরা আবার বলছি, একটিমাত্র ফুটবল বিশ্বকাপ খেলেছিলেন, এরকমই একজন গোলরক্ষক বিখ্যাত হয়ে আছেন তার স্কর্পিয়ন কিকের জন্য, তিনি কোন দলের গোলরক্ষক ছিলেন? আমরা অপেক্ষা করছি, আরও এক শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যালো,
2: নমস্কার বুধাদিত্যদা।
0: হ্যাঁ,
2: আমি দেবাশিস মাল, গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে।
0: হ্যাঁ দেবাশিস বাবু,
2: কলম্বিয়ার গোলরক্ষক হিগুয়েতা।
0: হ্যাঁ, একদম সঠিক উত্তর, কলম্বিয়ার গোলরক্ষক রেনে হিগুয়েতা। তিনি 1990 সালের ফুটবল বিশ্বকাপ খেলেছিলেন এবং তিনি বিখ্যাত হয়ে আছেন তার স্কর্পিয়ন কিকের জন্য, কারণ যখনই ফুটবলাররা গোল লক্ষ্য করে আর কি কোনো শট নিত, তার ইচ্ছে হলে তিনি কিন্তু অদ্ভুত ভঙ্গিতে পিছনের দুটি মাথা সামনের দিকে হেলিয়ে, শরীরটিকে শূন্যে ভাসিয়ে মাথা সামনের দিকে হেলিয়ে, পিছনের দু পা দিয়ে সেই বলটিকে গোলের বাইরে বা নির্দিষ্ট স্থানে তার মতো করে তিনি পাঠিয়ে দিতেন। তিনি কলম্বিয়া দলের গোলরক্ষক রেনে হিগুয়েতা বিখ্যাত হয়ে আছেন, বিতর্কিত চরিত্রেও তিনি রেনে হিগুয়েতা একমাত্র 1990 সালের বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে খেলেছিলেন। এবারে আমরা চলে আসছি পরের প্রশ্নে। 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস কোন ক্লাবের হয়ে খেলেন? আবারও বলছি, এমিলিয়ানো মার্তিনেস কোন ক্লাবের হয়ে খেলেন, যিনি 2000 গত বিশ্বকাপই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন লিওনেল মেসির সাথে? কোনো শ্রোতা বন্ধু অবশ্যই চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। এমিলিয়ানো মার্তিনেস কোন ক্লাবের হয়ে খেলেন? চলে এসেছেন কোন শ্রোতা বন্ধু? হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
3: নমস্কার দাদা, আমি দীপঙ্কর মাল বলছি, গঙ্গাধরপুর থেকে।
0: হ্যাঁ বলুন, উত্তরটি বলুন।
3: উত্তর হবে অ্যাস্টন ভিলা।
0: অ্যাস্টন ভিলা, একদম সঠিক উত্তর।
3: নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: হ্যাঁ, একদম সঠিক উত্তর। আমাদের গুগলির শ্রোতা বন্ধুদের কিন্তু আমরা সবসময় জানি যে তারা অসাধারণভাবে আমাদের উত্তর দেন। আজকের গুগলিতেও কিন্তু এখনও পর্যন্ত সবকটি উত্তরই আমরা পেয়েছি। আর এবারে চলে যাচ্ছি গুগলির পরের প্রশ্নে, আমাদের সময়ও শেষ হয়ে আসছে। তবু পরের প্রশ্নটি একটু অন্য ধরনের প্রশ্ন, হয়তো কঠিন, তবু আমার আশা আমাদের শ্রোতা বন্ধুরা উত্তর দিতে পারবেন। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ 16টি সেভ করার রেকর্ড রয়েছে কোন গোলরক্ষকের? বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ 16টি সেভ করার রেকর্ড রয়েছে কোন গোলরক্ষকের? 2014 সালের বিশ্বকাপে এই ঘটনাটি ঘটেছিল, এক ম্যাচে 16টি সেভ করেছিলেন একজন গোলরক্ষক, তিনি কে? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আবারও আমরা বলছি, বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে 16টি সেভ করার অনন্য রেকর্ড রয়েছে বা সর্বোচ্চ 16টি সেভ করার রেকর্ড রয়েছে কোন গোলরক্ষকের? হ্যালো।

0: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
0: হ্যাঁ প্রশান্ত ধর বলছি।
1: হ্যাঁ প্রশান্ত বাবু, আপনি বোধহয় তৃতীয় বার এলেন আজকে এই নিয়ে, বলুন।
0: টিম হাওয়ার্ড,
1: টিম হাওয়ার্ড, হ্যাঁ, কোন দলের গোলরক্ষক ছিলেন? হ্যাঁ, তিনি উত্তর দেওয়ার আগেই চলে গেলেন, উত্তরটি সঠিক দিয়েছেন। টিম হাওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ছিলেন। 2014 সালে রাউন্ড অফ 16 ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে এই ঘটনাটি ঘটেছিল, যখন তিনি ওই ম্যাচে 16 সেভ করেছিলেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র 2-1 গোলে বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে পরাজিত হয়েছিল, কিন্তু তিনি কিন্তু অনন্য ঘটনাটি ঘটিয়েছিলেন 16 সেভ করে। গুগলির প্রায় আমরা আজকে শেষের দিকে চলে এসেছি, আর আরও একটি প্রশ্ন বোধহয় করা যেতে পারে। বিশ্বকাপ ইতিহাসে একমাত্র গোল রক্ষক হিসেবে গোল্ডেন বল জিতেছেন কে? বিশ্বকাপ ইতিহাসে আমরা জানি যারা সেরা গোলরক্ষক হন ফুটবলের বিশ্বকাপে তাদের গোল্ডেন গ্লাভ দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে তিনি গোল্ডেন গ্লাভের সঙ্গে গোল্ডেন বলও জিতেছিলেন। কে সেই গোলরক্ষক যিনি বিশ্বকাপের ইতিহাসে একমাত্র গোলরক্ষক হিসেবে এখনও পর্যন্ত গোল্ডেন বল জিতেছেন? চলে এসেছেন কোনো শ্রোতা বন্ধু? কিন্তু না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও বলছি, একমাত্র গোলরক্ষক বিশ্বকাপের ইতিহাসে যিনি গোল্ডেন গ্লাভের সঙ্গে গোল্ডেন বলও জিতেছেন, তিনি কে? হ্যাঁ, কোনো শ্রোতা বন্ধু?
2: জার্মানির অলিভার কান।
1: জার্মানির অলিভার কান, কে বলছেন?
2: গোপাল দত্ত, জাহিপাড়া থেকে বলছি।
1: বাহ গোপাল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, একদম সঠিক উত্তর। গোপাল দত্ত জাঙ্গিপাড়া থেকে, যিনি কিন্তু আজ অসাধারণ দুটি প্রশ্নের উত্তর দিলেন। লেভ ইয়াসিন জাঙ্গিপাড়া থেকে গোপাল দত্ত উত্তর দিয়েছিলেন, যার নামে গোল্ডেন গ্লাভ নামকরণ হয়েছে, এবং অলিভার কান যিনি একমাত্র গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের ইতিহাসে তিনি জিতেছেন গোল্ডেন বল গোল্ডেন গ্লাভসের সঙ্গে 2002 সালে। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে মেল করুন আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com, আর প্রতিদিন কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে গীতাঞ্জলিতে। আপনারা সকলে ভালো থাকবেন এবং প্রতিদিন শুনতে থাকবেন এই বিশ্বকাপের আসরে ক্রীড়াঙ্গন। ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন বোধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী মোহাম্মদ জাহাঙ্গীর, 90 নম্বর নারকেলডাঙ্গা নর্থ রোড, থানা নারকেলডাঙ্গা, কলকাতা 11 থেকে জানাচ্ছেন যে শ্রীমতী রজনী বেগম, মাঝারিকরণ, বয়স 39 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 19 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সেন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সেন্স কোয়ার্ট, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। ঘোষণাটি শেষ হল।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র 9ম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ।

পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য, হ্যাঁ, তাদের জন্য আমাদের প্রত্যেক অনুষ্ঠানেই থাকে নির্দিষ্ট কিছু বিষয়ের পড়াশুনোর কথা, প্রস্তুতির কথা। ঠিক তেমনই আমরা এই প্রস্তুতি পর্বেরই আরেকটা ধাপ হিসেবে চলে যাই তাদের কাছে, সেই সব বিদ্যার্থীদের কাছে যারা কোনো না কোনো পরীক্ষায় বিশেষভাবে সাফল্য অর্জন করেছে। তাদের কথা, তাদের ভালো লাগার কথা, পড়াশুনোর কথা, প্রস্তুতির কথা, বা যে কোনো ধরনের পড়াশুনো সংক্রান্ত পরামর্শের কথা তাদের কাছ থেকে আমরা শুনি, আমাদের অন্যান্য বিদ্যার্থী বন্ধুদের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য, আমাদের জানার জন্য। আজ সেভাবেই আমরা আমাদের সঙ্গে পেয়েছি ঐতিহ্য পাছালকে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ঐতিহ্য, তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, কেমন লাগছে এসে?
2: খুবই আপ্লুত এখানে আসতে পেরে, এত প্রতিষ্ঠিত একটা সংস্থানে আকাশবাণী দেশে খুবই আনন্দিত হচ্ছে।
1: আচ্ছা, আজ যে আনন্দের কথা বলছো, এই আনন্দটা সেদিন যেদিন প্রথম জানলে তোমার ফলের কথা, প্রথম জানার যে অনুভূতিটা, যে তুমি দ্বিতীয় হয়েছো এই পরীক্ষায়, কেমন ছিল সেই অনুভূতি?
2: যখন জানতে পারি দ্বিতীয় হয়েছি, খুবই খুশি হয়েছি। র্যাঙ্ক করবো আশা করেছিলাম, একেবারে সেকেন্ড পজিশন হবো তো ভাবতে পারিনি। খবরে টিভির সামনে চোখ রেখেছিলাম, র্যাঙ্কের অ্যানাউন্সমেন্ট শুনছিলাম, যখনই বললো দ্বিতীয় স্থানে, আমি খুবই খুশি। প্রথমে বিন্দু কানকে বিশ্বাস হয়নি,
1: তারপর খুব একটা আলাদা আনন্দ, তাই না? হ্যাঁ, তো ফল তো ভালো হবে সেটা বুঝতে পেরেছো প্রস্তুতির সময়ই, খানিকটা সেটা একটা ছিল কিছু নির্ধারিত যে এভাবে এভাবে পড়ব, একটা ভালো ফলের দিকে এগিয়ে যাব, আর পরীক্ষা দেওয়ার পরও সেটা মোটামুটি বুঝতে পেরেছো। কিন্তু এতটাই যে ভালো ফল হবে সেটা কতটা ভেবেছিলে?
2: এবার তো উচ্চ মাধ্যমিক নতুন নতুন সেমিস্টার পদ্ধতি হয়েছে, তো থার্ড সেমিস্টার পুরোপুরি এমসিকিউ হয়েছিল, তো এমসিকিউ তো ভালোই ফলাফল হয়েছিল, রেজাল্ট অ্যানাউন্স করেছিল, সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম।
1: আচ্ছা,
2: সেখানে স্কুলের মধ্যে বসে অ্যানাউন্স হয়েছিল, স্কুলে আর পর্দা টাঙিয়ে দেখানো হয়েছিল, সব বন্ধুরা পাইছিল। সেখানে যখন সেকেন্ড আমার নাম অ্যানাউন্স হয়েছিল, সব বন্ধু বেশ স্পিড চাপড়েছিল, খুব আনন্দিত হয়েছিল। তখন বলেছিলাম যে এই রেজাল্টটা এত ভালো হয়েছে, আর ধরে রাখতে দিতে হবে, চেষ্টা করতে হবে। তো যাই হোক, রিটেন পরীক্ষা হলো, রিটেনের আগে আমরা যেই মেয়ে ছিল যেটা জানুয়ারি লাস্টে হয়, তো সেহেতু ফোর্থ সেমিস্টার পর্যন্ত খুব অল্প টাইম পেয়েছিলাম, তো তাই সেটাই কাজে লাগে পুরো, মানে আধা জল খেয়ে লেগেছিলাম, ভালো করে পড়েছি। তো একটা দুটো শর্ট কোশ্চেন ভুল হয়েছিল, মানে কোশ্চেন একটু খটকা ছিল, তো মনে হচ্ছিল সেকেন্ডটা তো হতে পারবো না, একটু পিছিয়ে আসতে পারি, এটা সম্পন্ন তো হয়েছিল। তো ঠাকুরের ঠাকুর মা স্বামীজি কৃপায় যখন হয়ে গেছি আবার সেকেন্ড, খুবই খুশি হয়েছে।
1: বাহ, খুব ভালো। তার মানে প্রথম একটা সাফল্য যে স্কুলে বললে, সেটা তোমার উদ্যম, আশা, এগুলোকে আরো বাড়িয়ে দিয়েছিল যে এইটাকে ধরে রাখতে হবে বা এর থেকেও আরেকটু ভালো করতে হবে, তাই তো? তুমি কোন স্কুলে পড়তে?
2: আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ে পড়েছি, ক্লাস 5 থেকে পড়ছি, 8 বছর হোস্টেলে কাটলো আমার।
1: বাহ, তা সেই হোস্টেল জীবনটা কেমন, মানে পড়াশোনার প্রস্তুতিতে কিভাবে সাহায্য করলো?
2: প্রথমে তো 5-6 এ বাবা মা জন্য কষ্ট হতো, তারপর 8-9 থেকে কেটে গেল, তখন বন্ধুরা সব বন্ধুরা নিজে কাছের হয়ে উঠলো।
1: আচ্ছা,
2: তো যেখানে টিচাররা তো ছিল,

0: পড়াতো, অসুবিধা টিচার দেখা যেত। এছাড়া হোস্টেলের বাকি টাইমটা বন্ধুরা কাছে, যে হয়তো পড়াশোনা বেশি ভালো হচ্ছে তার কাছে যেতাম, সে ডাউট ক্লিয়ার করে দিত, ভালো বুঝিয়ে দিত প্রত্যেক বন্ধুরা, কেউ কখনো মানে হবে না ফিরিয়ে দেয়নি।
1: এ হচ্ছে
0: যে হাউস মাস্টার পিরিয়ড থাকতো, তারা সবসময় নজর রাখতো যে আমরা হয়তো বেশি গল্প আড্ডা করছি কিনা, আর পড়তে বলতো যাতে নিজেদের সময়টা কাজে লাগাতে বলতো। এছাড়া বিভিন্ন ডিউটি পালন করতে হতো, পাংচুয়ালিটি আর ডিসিপ্লিনের শিক্ষাটাই মেন
1: যেটা। শৃঙ্খলা একটা বড় ব্যাপার ওখানে। এই প্রসঙ্গে আমরা একটু চলে যাব, আজ ঐতিহ্যের বাবা মা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদেরও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি চলে যাব ঐতিহ্যের বাবার কাছে। আপনার নাম?
2: আমার নাম তমগ্ন পাছা।
1: আচ্ছা, এই যে ও শৃঙ্খলার বিষয়টা বলল, বা এই যে কর্তব্যবোধ দায়িত্ববোধ, এই শিক্ষাগুলো ওরা পড়াশুনোর পাশাপাশি পেয়ে আসছে স্কুল থেকে, এই ভাবনা চিন্তা থেকেই কি ওই স্কুলে ভর্তি করানোর কথা প্রথম থেকে ভেবেছিলেন?
2: হ্যাঁ, আমি প্রথম থেকে আমি একটু টিউশন করি, আমার প্রফেশন।
1: আচ্ছা,
2: সেখান থেকে আমি বাইরের জগৎটা ভালো মতোই চিনতাম। পশ্চিমবঙ্গে স্কুলগুলোর মধ্যে সেই সরকারি স্কুলগুলো, সেখান থেকে নিজে একটা আবেগ বা কিছু ভেবেছিলাম যে ছেলেকে যদি ঠিক মতো প্রতিষ্ঠা করা যায়, যেহেতু আমি কিছুটা সাকসেসফুল পাইনি জীবনে, সেই জন্য আমার প্রথম ছিল যে আমি একটা মিশনের মধ্যে ওকে যাবো, যেখানে শুধু পড়াশুনো নয়, সবচেয়ে মানুষের কাছে আগে মানুষ হওয়ার শৃঙ্খলাবদ্ধ এই জিনিসটা যেন আমি ওর মধ্যে পাই। শুধু পড়াশুনো হয়ে একটা বড় চাকরি করবে সেটা নয়। তাছাড়া আমরা যখন যে জগতে বাস করেছি, ওরা যেটা এসছে সেখানে হচ্ছে মোবাইল ফোনটা যখন এসছে সেটা দূরে রাখার জন্য আমার প্রথম প্রচেষ্টা ছিল যে একটা কোনো যেখানে মোবাইল ফোন ব্যবহার হবে না, ছোট থেকে পাবে না। সেই রকম যখন ছোটবেলা চলে গিয়েছে, কষ্ট তো হয়েছিল, কিন্তু কষ্ট আমাদের জন্য না, ওর জীবনের জন্যে। যদি ওকে সাকসেসফুল হতে হয় সেটা আমাদের ত্যাগ করতে হবে, যাতে ও বড় হোক। ও যদি আমাদের পাশে থাকে সেটা আমাদের সাময়িক ভালো থাকবে, কিন্তু ভবিষ্যতে ও সেই রকম জায়গায় পৌঁছতে পারবে না, কারণ ওর জীবনের জন্য আমরা ওকে হোস্টেলেই দিয়েছিলাম যাতে ওখানটা থেকে একটু ভালো ছেলের মতো তৈরি হয়।
1: খুব ভালো। এখন কতটা আনন্দ হচ্ছে? তখন তো ছাড়তে একটু কষ্ট হয়েছিল।
2: হ্যাঁ, অবশ্যই এখনো অনেক পথ বাকি, শুধু এটাই জীবনের সাকসেসফুল। যতক্ষণ না ও একটা নিজে দাঁড়াতে পারছে, ততক্ষণ আমাদের জীবনে ওর সঙ্গে আমরা দিয়ে যাব সময়টা। আনন্দ তো হচ্ছে, সঙ্গে সেটাও ভেবে রাখতে হবে, বেশি আনন্দ না, যতক্ষণ না ও সাকসেসফুল পায় সেই পর্যন্ত আমাদের ওর সঙ্গে থাকতে হবে সেটা। এবং মাধ্যমিকেও একটা আমরাও আশা করেছিলাম স্কুল, সহপাঠীরা সবাই আশা করেছিল যে ও একটা র্যাঙ্ক করবে, এবং মহারাজরাও সেটা আশা করেছিল, কিন্তু সেটা আমরা পাইনি মাধ্যমিকে।
1: আচ্ছা,
2: সেখানে খুব দুঃখ হয়েছিল। এরপরে তখন ভাবলাম যে তুমি উচ্চ মাধ্যমিকে সেটা তোমার সাকসেস করে দেখাতে হবে, যে তুমি সেখানে সব কিছু শেষ নয়, তাই এক্সপেকটেশন ছিল, যথেষ্ট ছিল, এবং র্যাঙ্ক 1-2-3 মধ্যে থাকবে এটা আমি জানতাম, কারণ ও আমার হাতের ছেলে তৈরি করে ম্যাডাম।
1: এই জন্য নিজে পড়াতে,
2: নিজেই পড়াতে, আমি মাধ্যমিক পর্যন্ত ম্যাথ সায়েন্স এবং বেস্টটা আমি তৈরি করেছিলাম।
1: আচ্ছা,
2: এই জন্য আমার খুব কনফিডেন্স ওর উপর ছিল।
1: আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে ওর প্রস্তুতির কথায়। আর তার আগে একটু যাব ঐতিহ্যের মায়ের কাছে। আপনার নাম?
3: আমার নাম মিঠু পাছাল।
1: আচ্ছা, আপনার অনুভূতির কথা জানতে চাইব, এত ভালো ফলাফলের পর শুনে কেমন লাগলো?
3: প্রথম থেকে তো আশা করেছিলাম, মাধ্যমিকও যেটা করেছিলাম যেটা হয়নি, ও সেটা উচ্চ মাধ্যমিক খেটে পুষিয়েছিল। সেটা প্রথমটা খুব ভেঙে পড়েছিল, 11টা খুবই ভেঙে পড়েছিল, যা পড়বো না ভালো।
1: আচ্ছা,
3: সেটাকে বুঝিয়ে ওর বাবা আমরা দুজনে বুঝিয়ে বুঝিয়ে, স্কুলের মাস্টার তো বাড়িতে থাকতো না, হোস্টেলের মহারাজ হেডমাস্টার, তো ওকে বুঝিয়ে ও যাবো সেই জায়গাটা ফিরে এসছে, সেটা ঠাকুরের কাছে অনেক প্রার্থনা যে সেই জায়গাটা ফিরে এসে, আবার সেই জায়গাটা মানে একটা ডবল গ্রুপেও ফিরে এসে, সেটাই আমাদের কাছে আরও বেশি আনন্দিত করেছে।
1: অবশ্যই, মাধ্যমিকের ফলাফল তো খুব আশানুরূপ হয়নি তোমার, তারপর এই যে উচ্চ মাধ্যমিকে এতটা উত্তরণ, এই মাঝের সময়টা কতটা কঠিন ছিল, বা এই মনের সঙ্গে একটা যুদ্ধ চলেছে, হ্যাঁ একটা কষ্ট, তা থেকে উত্তরণ, এই জায়গাটা নিয়ে যদি আমাদের একটু বলো।
0: তো প্রথমে ঠিকঠাক পড়ায় মন বসতো না, আমার মনে হচ্ছে আমি পড়ছি কিন্তু তাও রেজাল্টটা ঠিক সেটা আসতো না, 11 রেজাল্টটা খারাপ হচ্ছিল। এরকম করতে করতে 12 একটা লাস্ট পরীক্ষা একটা মনে রেজাল্ট খারাপ হয়েছে, আর মনে হচ্ছে অত্যন্ত খারাপ হয়েছে, না এত খারাপ রেজাল্ট হতে পারে না, আমি এত খারাপ ছিলাম না, আমার খুব শখ লেগেছিল, তাতে যে না আর ভালো লাগছে না করতেই হবে, একটা জেদ চাপলো। তো 12 থার্ড সেমিস্টার গেলে একটা মক টেস্ট হয়েছিল, সেটা ভালো রেজাল্ট করলাম, তারপর থেকে 12 যে বললাম থার্ড সেমিস্টার যে হলো পরীক্ষা, তারপর থেকে মোটামুটি সব ভালো রেজাল্ট হচ্ছে।
1: প্রস্তুতির ক্ষেত্রটাও তো অনেকটা আলাদা, মাধ্যমিকে যে ধরনের সিলেবাস বা প্রশ্নের ধরন তা থেকে উচ্চ মাধ্যমিক অনেকটাই আলাদা, আর এবছর যেটা তুমি বললে সেমিস্টার সিস্টেম।

0: পড়াশোনা এগিয়েছে, তো এই প্রস্তুতির যে তফাতটা, এটা সামলে উঠতে ওই মাধ্যমিকের ওরকম ফলাফলের পর যে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিটা, সেটা কতটা আলাদা ছিল, কি মনে হয়েছিল যে প্রস্তুতিতে কি কিভাবে পরিবর্তন আনলে একটু ভালো হয়?
1: এবার যেহেতু একটা পুরো সেমিস্টার এমসিইউ হয়েছে, আর এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার এমনি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছে, যেই জন্য তো সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমাকে আলাদা করে ছায়া টেক্সট বই পড়তে হয়নি, যেটা কম্পিটিটিভ লেভেলে কোশ্চেন হয়েছে, তাই ওইখানে এমসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে খুব সুবিধা হয়েছে। আর বাংলায় খালি শর্ট কোশ্চেনগুলো পড়ে একটু কঠিন হয়েছিল, বাংলা ইংলিশ কিন্তু হাল ছাড়িনি, কিন্তু করে গেছি লিখে লিখে, মানে শর্ট কোশ্চেনগুলো একটা কোন কোনগুলো ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তালিকা তৈরি, যেগুলো মনে থাকছে না একটা আলাদা তালিকা তৈরি করেছিলাম, তো সেটা করে বাংলা ইংলিশে সুবিধা হয়েছে।
0: আচ্ছা,
1: তারপর তো রিটেন পরীক্ষা যেমন হয়, রিটেনে আগে রিটেনে আমি একটা সহায়িকা বই থেকে কোন কোন উত্তরের শব্দগুলো ভালো, ইংলিশ বাংলা কোন কোন শব্দ ভাষা যে প্যারাগ্রাফটা এই উত্তর এই প্যারাগ্রাফটা লিখে ভালো হবে, সেরকম তালিকা তৈরি করেছিলাম, সেটাই পরীক্ষা খাতায় গিয়ে লিখেছি, নিজের বেস্টটা দিয়েছি, তাই এবার সাফল্য এসেছে।
0: মানে অনেকগুলো বই মিলিয়ে পড়েছো, যেখান থেকে যেটা ভালো সেটা নিয়ে আলাদা করে একটা কিছু তৈরি করেছো, উত্তর তৈরি করে এগিয়েছো।
1: মানে পরীক্ষা হলে আমি একটা উত্তর লিখবো, তাই সেই উত্তর যেন সব থাকে, যে এই বইটাতে একটা ভালো ছিল, দুটো বই মিলে ভালো লিখে সবচেয়ে ভালো উত্তরটা দিয়েছি পরীক্ষা খাতায়।
0: তার মানে ভালো উত্তরের জন্য অনেকগুলো বই থেকে মিলিয়ে পড়লে, উত্তর তৈরি করলে সেক্ষেত্রে ফলাফল ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার অন্যান্য বিষয়ের প্রস্তুতির ক্ষেত্রে,
1: ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বললাম কম্পিটিটিভ এক্সামের জন্য পড়েছিলাম, তো সেখানে আমাকে বোর্ডসের জন্য আলাদা কোশ্চেন হয়নি, আলাদা রকমের কোশ্চেন, এমসিকিউ তো পুরোপুরি কম্পিটিটিভ ওই দিকে লাইনে হয়েছে, আর যে রিটেন পরীক্ষাটা হলো ওখানে মডেল কোশ্চেনে কয়েকটা একটু উদ্ভট থিওরিটিক্যাল কোশ্চেন লাগলো, যখন আসল পরীক্ষা দিলাম সেখানে বেশিরভাগ ম্যাথ বেস ছিল আর ফর্মুলার ডেরিভেশন ছিল, তো সেরকম বেশি থিওরিটিক্যাল কোশ্চেন আসেনি বলে সুবিধা হয়েছে, এটা বলো কোশ্চেনটা হেল্প করেছে।
0: কতটা সময় দিতে পড়াশোনার জন্য সারাদিনে?
1: সময় 10 ঘন্টার মতো দিতাম, 10 ঘন্টা।
0: আচ্ছা, আর এর বাইরে অন্য বাকি সময়?
1: আমি খেলা দেখতে খুব পছন্দ করি।
0: আচ্ছা,
1: ক্রিকেট, ফুটবল, লন টেনিস সব ধরনের খেলা পছন্দ করি, সেই খেলা।
0: এগুলো নিয়মিত দেখতে না প্রস্তুতির জন্য অনেকটাই আবার এদিকে সময় বাড়াতে হয়েছে পরের দিকে?
1: মানে পুরো সময় ধরে দেখিনি, কিন্তু খবরটা রাখতাম কে জিতলো, এমনি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে খবরটা পড়ি, খবর কাগজ পড়তে ভালোবাসি আমি।
0: আচ্ছা আচ্ছা, এটাও সাহায্য করেছে কি কোনোভাবে, সরাসরি না হলেও কোনোভাবে তোমার পড়াশোনা বা
1: পড়াশোনা করতে যখন ভালো লাগতো না, একটু সময় ফাঁকা মনটাকে ফ্রেশ করতে যেতাম, তখন খবর কাগজটাই বেশি হেল্প করতো
0: আবার নতুন করে পড়ায় মনটা আনার জন্য ভালো করে। আচ্ছা, এবারে আবার একটু যাব ঐতিহ্যের বাবার কাছে। আপনি বলছিলেন যে ছেলের প্রস্তুতিতে আপনি পাশে থেকেছেন, এই বিষয়টা নিয়ে আমাদের একটু বলুন।
2: হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সবসময় থাকতে পারতাম না, কিন্তু আমি একটা রুটিন করে দিয়েছিলাম যেটা ওর মাকে, যে ও কোন সময়টা কি করছে একটু লক্ষ্য রাখবে, ঘুমোচ্ছে কি পড়ছে এবং পড়াটা সেই সময় মন দিয়ে পড়ছে কিনা, সেটা তোমার রান্না বান্না বা অন্য কাজের চেয়েও আগে ওটা দরকার, কারণ আমি বাইরে টিউশন করতে যাই, আমি সময় পেতাম না, সেই দিক দিয়ে ওকে লক্ষ্য, আমি যখনই আসতাম ওকে জিজ্ঞেস করতাম আজকে কি করেছো, কতটা প্রিপেয়ার নিয়েছো কোন সাবজেক্টে, কতটা তোমার এখনো উইক আছে, এই জিনিসগুলোকে আমি ওর সঙ্গে একটু ছোট ছোট শেয়ার করতাম। ও যখন বললো বাবা এটা ভালো লাগছে না, তখন আমি বললাম যে এইভাবে করো তুমি পড়াটা, আস্তে আস্তে লেখে উত্তরগুলো তৈরি করো, বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখো। অ্যাকচুয়ালি একটা সন্তানকে মানুষ করতে হলে বাবা মা প্রথমেই খুব দরকার,
0: অবশ্যই
2: বাবা মার অবশ্যই, তারপরে তার কোথায় দুর্বলতা, কোথায় তার সাকসেস আসবে কীভাবে, সেটাকে বাবাকে স্টাডি করতে হয় ওকে দেখে। এবং আমি সেটা ভাবতাম, আমি অনেক স্টুডেন্ট পড়াতাম, সেখান থেকে আমার আরও বেশি অভিজ্ঞতা
0: তৈরি হয়েছে
2: যে হ্যাঁ এই ছেলেটা যখন এরকম, তাহলে আমার ছেলের সেই দুর্বলতাটা আমি ওকে খুবভাবে পর্যবেক্ষণ করতাম, এবং সবসময় আমি ওর কথা ভাবতাম। রাস্তায় গাড়ি চালাচ্ছি, দেখলাম যে এই সাবজেক্টটা উইক, কীভাবে ওকে তোলাবে, এবং বিভিন্ন টিচার বা আমার যা আইডল লোক তাদের কাছে আমি একটু পরামর্শ নিতাম। দেখছি বাংলা পড়ছে না, ইংরেজি পড়ছে না, ম্যাথ কখন পড়ছে, একই সাবজেক্ট বারবার পড়ছে কিনা, সেটা আমি ওকে রুটিন মাফিক বলে দিতাম, না তুমি এরকম পড়বে না, এটা 2 ঘন্টা পড়বে, ওটা 2 ঘন্টা পড়বে, একটা সময় পরীক্ষা দেবে, এই সময়টা পরীক্ষা দেবে, এই সময়টা রেস্ট নেবে, এটা আমি ওকে সবসময় এনকারেজ করে গেছি।
0: আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ওর পড়াশোনার বাইরে একটা ভালো লাগার জগৎ আছে, সেই জগৎটাতে কতটা উৎসাহিত করেছে?

0: হ্যাঁ, আমি এটা করেছি সবসময়, যে সবসময় পড়াশোনা নয়, একটু বেড়াতে নিয়ে গিয়েছিলাম ছুটিতে, দেশের বাড়িতে নিয়ে গেছিলাম, যে না ওকে ওখানেও নিয়ে যেতে হবে, যেটা চিনুক, শুধু বাবা মা না, বাবা মা আমার সঙ্গে যখন থাকতো সেই পরিসরটা বললাম যে আমার বাবা বাড়ি কোথায় সেটা তুমি দেখো, তারা কি আছে সেখানে তুমি দেখো, সেই পরিবেশটা তারা কিরকম পাচ্ছে, তুমি কি পরিবেশ পাচ্ছে, এটার মধ্যে তুমি তুলনা করো নিজেকে। তাছাড়া বিভিন্ন জায়গায় ওকে বেড়াতে নিয়ে যেতাম যেখানে ওর মন ফ্রেশের জন্যে, এগুলো আমি ওকে সবসময় এবং ফ্যামিলির প্রতি সবসময় এটা আমি করে থাকি।
1: চলে যাব মিঠু দেবীর কাছে, আরেকবার জানতে চাইব এই যে প্রস্তুতির দিকটাতে আপনি কিভাবে পাশে থেকেছেন প্রতি মুহূর্তে।
2: বেশিরভাগ তো হোস্টেলেই কেটেছে, সময়টা তো হোস্টেলেই কেটেছে, আমরা তো সেভাবে দেখার সুযোগ পাইনি, তবে যেটুকুনি বাড়িতে আসতো আমরা
1: সেই সময়টায়
2: উইকেন্ডে, মানে 15-15 দিন পর আমাদের দেখা করার কথা ছিল, তখন আমরা কিছু করে নিয়ে যেতাম, ওর বাবা যেগুলো সাহায্য রুটিন দিয়ে তো সেগুলো আমরা সব গুছিয়ে নিয়ে যেতাম, বা নোট টোট কিছু দেওয়ার থাকলে তখন ওগুলো বলতাম এগুলো পড়তে, বা তুমি এগুলো পরীক্ষা দিয়ে রাখো, সেগুলো আমরা নিয়ে যাবো, আমরা নিজেরা চেক করতে, যে টিউশন মাস্টার বাড়িতে তাকে দিয়ে আমরা চেক করি, সেগুলো দেখতে কোথায় তোমার খামতিটা রয়ে যাচ্ছে সেগুলো তুমি দেখো, এগুলো আমরা যখনই ওর সাথে যেতাম তখনই ওকে এগুলো বলতাম। আর বাড়িতে আসলে তখন তো রুটিন ধরে বলতো, যেটা পড়তো না, যে বাংলা ইংরেজিতে একদমই, যে এগুলো সব পরীক্ষার সময় পড়ে নেবো সেগুলো বলবো, যে অত এখনো গল্পগুলো পড়ে রাখো, বাংলা ইংরেজি তোরা কখন হাত দেয় না, বলে ওগুলো সে হয়ে যাবে কোনোদিনও না।
1: আচ্ছা, এই যে বাংলা ইংরেজি হয়ে যাবে, এটা কিভাবে হয়ে গেল, কতটা সহজে?
3: উত্তর লিখবো, তিনটা বা দুটো কবিতা পড়বো, যে ওটা মানে চাপ নেবই না, দেখবোই না কোশ্চেনটা কি আছে একটাই, তো সেখানে সিলেবাসটা খুব ছোট ছোট করে নিয়েছি।
1: বাংলা ইংরেজি পড়তে কি ভালো লাগতো না ছোট থেকে?
3: রবীন্দ্রনাথের গল্পগুলো পরীক্ষা চাপে কম হয়েছে, এবার পরীক্ষা পড়া বেশি করে পড়বো।
1: আচ্ছা, আর এই যে ধরো বাংলা ইংরেজির প্রস্তুতি বলছো, যেটা যে একদম শেষ মুহূর্তে নিয়েছো, অন্য বিষয়গুলোতে বেশি সময় দিয়েছো বা মন দিয়েছো, ভালো লেগেছে, তো এই যে রুটিনের কথা একটু আগে বলছিলেন তোমার বাবা, তুমি রুটিন অনুযায়ী পড়েছো যেভাবে, এতে কি কখনো কখনো এমন হয়েছে যে ভালো লাগা সাবজেক্টটা বা ধরো একটা কোনো বিষয়ের কোনো একটা অধ্যায় রয়েছো যেটা রুটিন অনুযায়ী হয়তো এখানে থামতে হবে, কিন্তু সেটা পড়তে ভালো লাগছে বা মনে হচ্ছে আজ এতটা পুরোটা পড়ে নিলে প্রস্তুতির জন্য ভালো হয়, সেক্ষেত্রে কি সেই রুটিনের বাইরে গেছো, না রুটিন অনুযায়ী প্রতিদিন সময়টা একদম ভাগ করা ছিল?
3: চেষ্টা করছি রুটিনের মধ্যে থাকতে, কিন্তু কোনো কোনো দিন হয়তো ভালো লেগেছে, হয়তো কেমিস্ট্রি অঙ্ক বেশি হয়ে ভালো হয়ে যাচ্ছে, তো সেখানে কেমিস্ট্রি বেশি করে নিয়েছি, বা হয়তো ফিক্সটা পড়তে আজকে একটু ভালো লাগছে না কোনো, তো সেখানে ওটা বাদ দিয়ে কিছু, কিন্তু মোটামুটি যতটা করা দরকার ছেড়ে যেতে, মানে সেই লেভেলটা পর্যন্ত হয়ে যায়। যদি ভেবে থাকি আমি ফিজিক্সে চ্যাপ্টার 5টা এক্সারসাইজ করবো, যেন 5টা এক্সারসাইজ হয়ে যায় টাইমের মধ্যে, সেটা মাথায় রাখতে হয়।
1: সেটা মাথায় রেখেই সেভাবে পড়াটা শুরু করেছো? আচ্ছা, আর তোমার কি হওয়ার ইচ্ছে, এরপর কিভাবে এগোনোর ইচ্ছে?
3: আমি আপাতত ইঞ্জিনিয়ারিং পড়বো, কলেজটা ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর আমি IAS হতে চাই।
1: আচ্ছা, এর প্রস্তুতিটা কি শুরু করেছো কিছু এখন থেকেই?
3: না, এসে আমরা প্রস্তুতি শুরু করিনি আপাতত, এখন ছুটি কাটাচ্ছি, তারপর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলে তখন হালকা দেখা শুরু করবো, আপাতত এখন একটু রিল্যাক্স,
1: একটু বিশ্রাম, একটু বিরতি। তো এই সময়টা কিভাবে কাটছে?
3: এখন তো গল্পই পড়ছি, তারপর সিনেমা দেখবো।
1: সিনেমা দেখতে ভালোবাসো?
3: হ্যাঁ।
1: আচ্ছা, আর আর কোনো শখ?
3: এই তো খেলাধুলা তো চলছে।
1: নিজে কি খেলাধুলো করো?
3: যখন স্কুলে ছিলাম তখন টেবিল টেনিস খেলতাম, তাছাড়া এখানে পাড়ায় খেলাধুলো করি না।
1: আচ্ছা আচ্ছা, আর যখন হোস্টেলে থেকেছো বন্ধুরা মিলে একসঙ্গে খেলাধুলো পড়াশোনা সবটাই তো চলতো?
3: খেলাধুলো পড়াশোনা আড্ডা বন্ধুদের
1: আড্ডা থেকেও কিন্তু অনেক কিছু পাই আমরা, তাই না? সেটা পড়াশোনার বিষয়েই বলো বা বাইরেই বলো। আর শিক্ষকদের কথা?
3: শিক্ষকরা তো সবসময় ভালো করে পড়াতেন, কোথায় কি বারবার জিজ্ঞেস করতে কোথায় কি ডাউট রয়ে গেল কি না, আমরা সেটা দিয়ে যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেন।
1: আচ্ছা, আর তোমার এই যে একটা শৃঙ্খলার কথা বলছো তুমি, যে তোমার স্কুলে যেটা তুমি পেয়েছো, যে কর্তব্যবোধ, দেশ শিক্ষা, নীতির শিক্ষা, শৃঙ্খলা শিক্ষা, তার সঙ্গে সঙ্গে চলেছে পড়াশুনো, তো এটা কতটা জরুরি বলে তোমার মনে হয়? যে এই একটা স্কুলে যখন এই সবগুলো একসঙ্গে তুমি পাচ্ছ,

0: এবং সেখানে থেকে পড়াশুনো করছো, এটা তোমার প্রস্তুতির ক্ষেত্রে আলাদাভাবে কোনো সাহায্য করেছে কি?
1: একাগ্রতা তো বাড়াতে সাহায্য করেছে এইগুলো। তাছাড়া আমি বলবো, এই যে স্কুলে যে সাফল্য পেয়েছি, আমি যদি রাস্তায় বেরোই তো কেউ তো জানবে না আমি সেকেন্ড বলে, কিন্তু আমার ব্যবহার কথাবার্তা দেখে বুঝতে পারবে আমি কতটা শিক্ষিত। তো সেইগুলোই সব পাংচুয়ালিটি বা ডিসিপ্লিন, যেগুলো এগুলোই হচ্ছে আসলে শিক্ষার পরিচয়, শিক্ষার মাপকাঠি একটা।
0: বাহ, খুব ভালো। এই যে ছেলের কাছে এখন এই কথাগুলো শুনছেন, যেটা চেয়েছেন বারবার, যে ছেলে মানুষ হয়ে উঠুক উপযুক্ত, কি মনে হচ্ছে যে সেই পথের দিকেই সে এগিয়ে চলেছে? তাই
2: এখনো পর্যন্ত আমার দৃষ্টি সেটাই দেখছে, ওকে দেখে যে এখনো ঠিক আছে লাইনটা, এটা যেন থাকে এবং অন্যদিকে না যায়, সেটার জন্য আমাকে আরো লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এ থেকে আমি বলবো, নরেন্দ্রপুর মিশনের যে মহারাজ, যে টিচাররা, তাদের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ। তাদের ব্যবহার, তারা সবসময় ওদের সঙ্গে ভাই দাদার হিসাবে সম্পর্ক, কখনো শিক্ষক বা গুরু হিসাবে ওনাদের সঙ্গে মিশত না, সবসময় সাহস দিয়ে যেত। এবং আমরাও যখন যেতাম তখন আমাদেরও বলতো যে ছেলে ঠিক আছে, যে খারাপ সেটা। এই জন্য আমার খুব ওই দিক দিয়ে দেখতাম, হাঁটা চলা, ওকে দূর থেকে পর্যবেক্ষণ, যে না ঠিক আছে। এটার জন্য আরো বেশি গর্ব হয় নরেন্দ্রপুর মিশনের। এডুকেশন দিয়ে কোয়ালিফিকেশন করা যায় না, ব্যবহার, পোশাক পরিচ্ছদ, তাদের ডিসিপ্লিন, চলাফেরা, এটাকেই ঠিক আছে।
0: তো ভবিষ্যতের ছেলে তো ইঞ্জিনিয়ারিং পড়তে চায় এবং তারপরে আরো স্বপ্ন রয়েছে তার, সেই দিকটা আপনারা একই?
2: আমি ওকে সবসময় বলেছিলাম, বাবা টাকাটাই সব কথা না। আমি ওকে সবসময় বলেছিলাম, তুমি মানুষ হও, শিক্ষক, টাকা ইনকাম করতে হবে, সেটা ঠিক আছে জীবনের জন্যে, কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হয়ে শুধু টাকায় চলে গেলে আর কর্তব্যগুলো করলে না, কারণ আমার ফ্যামিলি অনেক বড়।
0: আচ্ছা,
2: সেখানে আমাদের কেউ প্রতিষ্ঠিত হতে পারেনি, বা আমি স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম না, যাই হোক আমি সাকসেসফুল পাইনি
0: যে কোনো কারণে।
2: সেই জন্য আমার ওকে আমি বলেছিলাম যে এমন কাজ করবে যাতে তুমি তোমার ফ্যামিলিও হয়, দেশের হয়, সে কাজটাই আগে তোমার লক্ষ্য রাখতে হবে, তারপরে তুমি টাকার প্রতি যাও। টাকাটা দরকার, কিন্তু শুধু টাকাই ছুটলে হবে না, সেখানে সামাজিক কর্তব্যবোধটুকু তোমার রাখতে হবে। সেটার জন্য ওকে ওই জন্য বলেছি, তুমি ইঞ্জিনিয়ারিং হয়ে সমস্ত তোমার ডিগ্রিটা করে, আমি চাইছিলাম দেশের সুরক্ষার জন্য, ওই জন্য বলছিলাম যে আইএস টা তুমি একটু প্রস্তুতি নিয়ে দেখো। ইন্সপিরেশন করেছি এবং দেখেছে রাজ্যের অবস্থা, আমাদের সমাজের অবস্থা, সেটাকে আমরা সবসময় চোখে আমি দেখিয়ে দিই যে দেখো এটা কি হচ্ছে, এটার জন্য করণীয় কিছু, কারণ আমরা জন্মেছি একবার এই পৃথিবীতে, দ্বিতীয়বার কি হবো সেটা জানি না।
0: যতটা
2: ছাপ রেখে যেতে পারো সেটাই বেটার।
0: ঠিক, এবার একটু অন্য প্রসঙ্গে যাব, মিঠু দেবীর কাছে। আর পড়াশুনোর কথা তো জানলাম অনেকটা, প্রস্তুতির কথাও শুনছি, এর বাইরে, বাইরের দিকটা যেটা মা হিসেবে আপনি দেখেছেন ছোট্ট থেকে, সেই দিকটা একটু বলুন। ওর ভালো লাগা, ওর অভ্যেস।
3: ভালো লাগা মানে ও প্রথম থেকে দেখেছে যে ওর বাবা মা কষ্ট করেই বলতে গেলে করেছে, যে গ্রামের বাড়ি থেকে ওকে নিয়ে এসে একমাত্র, মানে তখন ছোটবেলা থেকে পড়াশোনা ভালো ছিল, অনেক দূর থেকে আমরা তখন সন্দেশখালি থাকতাম।
0: আচ্ছা,
3: ওকে নিয়ে এসে যখন ছোটবেলা থেকে KG-2 যে এখানে ভর্তি করবো, তখন মানে নরেন্দ্রপুরের একটা ছোট দিয়ে ব্রাঞ্চ আছে,
0: আচ্ছা
3: সেখানেই ওকে ভর্তি করানো।
0: আচ্ছা,
3: তারপর থেকে তারপর 5 অ্যাডমিশন দিয়ে মিশনে ঢুকেছে। রাম ও ছোটবেলা থেকে শান্ত ছিল, কথাও শুনে রাগত, রেগে যেত, রেগে গেলে খারাপ কথা একটু সহ্য করতে পারতো না, মিথ্যে কথা, কটু কথা এগুলো সহ্য করতো, কিন্তু খুব কষ্ট সহ্য করতো। মানে আমার বাড়ি থেকে, যেখানে আমার বাড়ি থেকে ছোটবেলা যে শিশু বিদ্যাপীঠে হেঁটে আসতো, প্রায় 3 কিলোমিটার রাস্তা।
0: আচ্ছা,
3: ও কিন্তু হেঁটে আসতো, কোনোদিন বলেনি যে অটোতে উঠবো কেন। ওই 5 বছর বয়সে আমরা হেঁটে ওকে নিয়ে আসতাম স্কুলে, বা ও দাদুর সাথে আবার হেঁটেই বাড়ি যেত। সে বৃষ্টিতে রাস্তায় জল জমে যেত, তাতেই জুতো হয়তো ব্যাগে করে নিতাম আর স্যান্ডেল পরে যেত, কিন্তু কখনো বলেনি যে আমাকে অটোতে উঠতে হবে বা কেন এতদিন হেঁটে যাব, সেটা কখনো বলেনি। ও ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যে আমাকে যেটা আমার দরকার শুধু সেটুকুনি দাও, এর অতিরিক্ত যে আমাকে দিতে হবে বা সেরকম কিছু আশা, সেরকম যেন আমার বাবা মা যতটা সামর্থ্য আমাকে ঠিক ততটাই ভরিয়ে দিয়েছে।
0: ছোট থেকেই সব দিকটা বুঝে সব চলা। আর কি ভালোবাসে, কি খেতে বা কি করতে বাড়িতে, পড়াশোনার বাইরে ওর যে আর একটা বড় জগৎ?
3: গল্প বইটা বরাবরই প্রথম থেকে পড়তে ভালোবাসে, আর এই যে বাংলা ইংরেজি কথা বলছি না, বাংলা ইংরেজি থেকে ছোটবেলা থেকেই ভালো, মানে আমরা প্রথম থেকে গল্প বই পড়ি, পড়ে পেপার পড়ি, তো সেটাতে তাই জন্য ওর অতটা কোনো
0: অসুবিধাও হয়নি।
3: বাংলা লেখা
0: গল্পের বই ছোট থেকে পড়ে,
3: টপিকে যে কোনো একটা লিখতে দিলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডটাই ও লিখে দিতে পারবে। খেতে ভালোবাসে, একটু কন্টিনেন্টাল খাবার দাবার একটু খেতে ভালোবাসে।
0: আচ্ছা,
3: বাইরে খাবার ফল টল এতটা, কিন্তু অন্য মানে চাইনিজ খাবার এসব একটু খেতে ভালোবাসে,
0: এগুলোতে আগ্রহ। এখন তো ছুটি চলছে, এখন তো ছেলে

0: কাটছেই রয়েছে, কেমন কাটছে সময়টা সকলের মিলে?
1: সময় তো খুবই ভালো কাটছে, যেহেতু খেতেও ভালোবাসে, আমি একটু খেতে ভালোবাসি, বিশেষ করে দুজনেই মিষ্টি, একটু বাড়িতে মা বকাবকি করে, তাও আমি একটু নিয়ে আসি, এই হচ্ছে কথা। আমি সবই, ও সব মাংস, বিরিয়ানি যেটা হয়,
2: ঘুরতেও খুব ভালোবাসি। আচ্ছা, আমরা টুকটাক না, আমাদের সামর্থ্য টুকটাক আমরা ঘুরতে খুব ভালোবাসি।
0: ভালো তো, খুব ভালো। আর এখন পরীক্ষার পর একটা কিছুটা চাপ মুক্ত একটা বিরতির সময়, তারপরে এত ভালো একটা ফলাফল, সব মিলিয়ে সুন্দরভাবে সবাই একসঙ্গে, যেটাও হোস্টেলে আলাদা অনেকটা থাকতে বাধ্য হতে হয় ওকে, আপনাদেরও তাকে ছেড়ে, এই সময়টা তাহলে সবাই মিলে খুব ভালো কাটছে।
2: তাই যে ওর যে চলে এসছে ছোটবেলা থেকে, যে আমরা যে চলে এসেছি দেশে বাড়ি থেকে, যাওয়া হয়নি, মানে ওনার যে দেশে বাড়ি, আদি যে বাড়ি যেখান থেকে উনি মা জন্মেছেন, মানে হচ্ছে ওখানে সবাই ওকে ডাকছে, তাই ও ছোটবেলা সেই ভিটেটা একটু দেখিয়ে নিয়ে আসবে, এবার যদি কোথায় পড়তে যাবে আর কবে কিরকম, তাই হচ্ছে পুরনো স্মৃতিগুলো, এবার তাই বাইরে কোনো ঘুরতে যাবো না, এবার ওর পুরনো স্মৃতিগুলো একটু স্মৃতিচারণা করার জন্য আমরা একটু বেরোবো এবার।
0: খুব ভালো, এই যে পুরনো স্মৃতিচারণা করতে দেশের বাড়িতে যাওয়ার একটা পরিকল্পনা, কি কি ভাবনা রয়েছে সেখানে গিয়ে কি করবে বলে ভেবেছো?
3: সবার সাথে দেখা, শোনা, সবাইকে দেখার, যে পিসি ঠাকুমা তাদের দেখার, এটাই, তারপরে ভাই বোনেরা আছে তাদেরকে উৎসাহিত করবো, যে তোরা যাতে ভালো রেজাল্ট করিস।
0: বাহ, সে তো খুব ভালো কথা। আমি এই প্রসঙ্গে একটু তোমায় জিজ্ঞেস করব, আমাদের যে বিদ্যার্থী বন্ধুরা, তাদের জন্য তুমি কি বলবে?
3: তাই বলবো, তাদের বিভিন্ন মডেল কোশ্চেন সেগুলো প্র্যাকটিস করতে, থার্ড সেকশনও এমসিকিউগুলো ভালো করে, এমসিকিউ তো মুখস্থ করতে হবে বাংলা ইংলিশে, কিছু করার নেই। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পাস কোশ্চেনের পাশে টিক মেরে রাখতে, যেগুলো মুখস্থ হচ্ছে না সেগুলো টিক মেরে রাখতে, পরে দিয়ে সেগুলো আবার দেখতে বলবো। মডেল কোশ্চেন প্র্যাকটিস করে যেতে, আর যখন ফোর্থ সেমিস্টার আসবে তখন লিখে প্র্যাকটিস করতে বাংলা ইংলিশ, যে দুটো তিনটে পরীক্ষা, যে একটা উত্তর ভালো করে তৈরি করলাম, হয়তো গাইডবুক ভালো মনে হচ্ছে, আর দুটো বই মিলে ভালো, সেটা লিখে রাখতে আলাদা করে।
0: যেগুলো বলছো যে হয়তো ভুলে যাবে বা মনে থাকছে না বারবার, সেগুলো কি আলাদা করে লিখে লিখে তৈরি করলে ভালো হয়?
3: হ্যাঁ, আমি সেগুলো মুখস্থ করে নিয়ে আবার লিখে নিতাম খাতায়, যে তারপরে দিয়ে আমি সব আবার দেখে নিতাম, যে আবার পরীক্ষার আগে আবার দেখে নিই, যে এইগুলো আমার মনে থাকছিল না, পরীক্ষার আগে এগুলো দেখে নিয়ে যাই, যেগুলো মনে থাকে, যেগুলো মনে থাকে গেলে সেগুলো ভাবার কিছু নেই।
0: আর বিষয় ভিত্তিক প্রস্তুতির জন্য আলাদা করে কিছু বলবে? বিভিন্ন বিষয়ের জন্য কিছু আলাদা তো থাকে, পড়া বা ধরো দাগ দেওয়া, টিক দেওয়া বা লিখে নেওয়া, এগুলো তো আছেই। এছাড়া ধরো আলাদা আলাদা বিষয়ের জন্য যে বিশেষ কোনো প্রস্তুতি, এরকম কোনো দিক আছে কি?
3: বিশেষ করে না, তেমন কিছু।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের যেটা মনে হচ্ছে যে সব বিষয়ের প্রস্তুতিটাই সমান গুরুত্ব দিয়ে করতে হবে, তাই তো? আর যেগুলো ভুলে যাচ্ছি বলে মনে হচ্ছে বা যেগুলো নিয়ে একটু সংশয় রয়েছে, সেগুলো আলাদা করে দাগ দিয়ে আলাদা করে লিখে নিয়ে বারবার পড়ার প্রয়োজন। আলাদা করে সেটা একটা খাতায় লিখে পরীক্ষার আগে পড়া। আচ্ছা, আর ধরো পড়াশোনার প্রস্তুতির বাইরে তাদের অন্য সময় ধরো খেলতে ইচ্ছে করছে, বই পড়তে ইচ্ছে করছে, বা গান গাইতে, বা যে যেটা যার ভালো লাগার জগৎ, সেটাকে কি কিছুটা কমিয়ে এনে প্রস্তুতির সময় বাড়াতে হবে, নাকি দুটো পাশাপাশি রেখেই চলতে পারে যেভাবে তুমি চলেছো অনেকটা, কি বলবে এই বিষয়ে?
3: আমার দেখতে মোটামুটি রেজাল্টটা ঠিকঠাক জায়গায় আছে কিনা, এবার যদি মনে হচ্ছে হচ্ছে না, হয়তো বা গানে প্র্যাকটিস করতে তো বেশি এক ঘন্টা দু ঘন্টা লেগে গেল, না দু ঘন্টা করলে হবে না, এক ঘন্টাই করতে হবে, কিছু করার নেই, যেহেতু আমার এই চেষ্টা পড়াশোনার ফোকাস রাখছি, তো আমার গানটা এক ঘন্টা করতে হবে, ওর চেয়ে বেশি টাইম দিলে হবে না, মাথায় রাখতে হবে। আর যদি আমার রেজাল্ট ভালো হয় তখন ঠিক আছে, তুমি করতে পারো, এবার সবাই তো একই হালে, মানে একই গতিতে টানতে পারে না,
0: এক ধরনের হবে না সবার প্রস্তুতি।
3: কেউ অল্প পড়ে নিতে পারবে, কেউ বেশি পড়তে হবে কাউকে, তো তাকে সেই অনুযায়ী টাইম দিতে হবে।
0: ঠিক, একদমই তাই, প্রত্যেকের প্রস্তুতির ধাপ আলাদা আলাদা হয়, সেটা খুব স্বাভাবিক, বা প্রত্যেকের পড়ার ধরন, তার গ্রহণ করার ক্ষমতা ব্যক্তি অনুযায়ী অবশ্যই আলাদা আলাদা হবে, তবে তারই মধ্যে সাধারণ কিছু বিষয় আমাদের প্রস্তুতির মধ্যে থাকে, সেগুলোর কথা আমরা প্রত্যেকবার জেনে নিচ্ছি এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম ঐতিহ্য পাঁচালকে, এবছরের 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় স্থানাধিকারী ঐতিহ্য। তার সঙ্গে কথা বললাম, জানলাম তার প্রস্তুতির কথা, লড়াইয়ের কথা, ভালো লাগার জগতের কথা, আরও অনেক কিছু। সঙ্গে আমরা পেয়েছিলাম তার বাবা
1: তমগ্ন পাঁচাল
0: আর মা
2: মিঠু পাঁচাল,
0: তাদেরও অনেক ধন্যবাদ। তাদের কাছ থেকেও আমরা ছেলের প্রস্তুতির বিষয়ে যে আলাদা আলাদা ভাবনার কথা, তাদের

0: পাশে থাকার কথা জানলাম তা উৎসাহিত করবে আমাদের সকলকে। তোমার চলার পথ আরো সুন্দর হোক, আলোকোজ্জ্বল হোক, এগিয়ে যাও এবং পূরণ হোক তোমার স্বপ্ন। অভিনন্দন অনেক। আজ এখানেই শেষ করছি।
1: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা অনুষ্ঠান, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
3: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 89%, সর্বনিম্ন 49%। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে একটু পরেই 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, শিল্পী পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, বিজ্ঞান ভিত্তিক বোরো ধানের চাষ, এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন মাধবচন্দ্র ধারার সঙ্গে সুব্রত চক্রবর্তী। এরপরে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা আমাদের রাজ্যে, এ বিষয়ে অমিয় দেবনাথের সঙ্গে কথা বলেছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা। ভারতীয় উত্তরাধিকার সংক্রান্ত মামলাসমূহ, এ বিষয়ে আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। প্রযোজনা রৌরিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন সুদীপ কুমার ঘোষ। 9:30 অনুরোধের আসর, রাত 10:00 ছায়াছবির গান, 10:30 গিটার শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 10:45 আধুনিক গান শুনবেন সুচিত্রা ঘোষের কণ্ঠে। রাত 11:00 লোকগীতি শিল্পী অরুণ দাস বাউল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 11:10 থেকে, খেয়াল শিল্পী শুভজিৎ পাত্র।

সঞ্চয়িত প্রচার তরঙ্গে 6:10 কথিকা বলবেন ভারতী দত্ত, গোলগুল সেন 6:30, 7:10 আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্ত, 7:30 দর্পণ, রাত 8 ছায়াছবির গান, 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবি।

কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

আকাশ বানিকুলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছান্তাল মাখন পৌন সাই মড়েগেল তুরুই গেটুডা তুরুই মিটারে হবেনা তেহিঞা সান্তাড়ি আখাড়া।

0: ᱯᱩᱞᱤᱝ ᱪᱚᱱᱫᱨᱚ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ ᱯᱩᱞᱤᱝ ᱪᱚᱱᱫᱨᱚ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱩᱢᱤᱛᱨᱟ ᱢᱟᱱᱰᱤ ᱾ ᱟᱨ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবিদ জিতেন্দ্রনাথ টুডু। দিশম গমকে মানতীয় দ্রৌপদী মুর্মু তেহেন সোহার উপজাতি উত্তনৌ গাঁওতা আর উপজাতি উত্তনৌ পান্থা কোয়া জাতিয়ারি হেলমেলে উঠো সাগুন আকাদা। নাওয়া দিল্লিরে আজা অনুঢ় ভাষণ রে মানতীয় মুর্মুই মেন আকাদা, দিশম রেন উপজাতি গাঁতাক কদো লাকচার সেনতে দো আডিগে কেউ কিষাণা। আবো দিশম রে নিতহো উপজাতি গাঁতাক রেন নঙ্কান মানোয়া হেনা কোয়া, যাহাই কদো সরকারা জুদা জুদা পান্থা বাবদতে চেনহো বাংকো বাড়ায়া। সাপড়াও আখড়া তালাতে তিরলো আর সাঁওতা ভালোই দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তেহেন সাঁওতারি সুরক্ষিয় পান্থা অন্নপূর্ণা যোজনায় সারসাগুন আকাদা। পৈলো খেপরে নাঞ্জামিয়ে কোয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টরে তেহেন খনগে পে হাজার টাকা কাতে কোল এহব এনা। নোয়া পান্থা তালাতে বার কারুর লেখা নাঞ্জামিয়ে কো উপকারও আমেনতে মনে কানা। কেন্দ্রীয় খেলোড আর যুগান ভালোই দপ্তরের মন্ত্রী মনসুখ মান্ডো ভিয়া দিশমরেন যুগান কো সেন হেজু লাগিদ সাইকেল চাচালাওয়ে দেদালা হাট কোয়া। হরমো সাওয়ার আর পরিবেশ লাগিদ সাইকেল চালাও দো মিটং আডি লাক্তিয়ানা সাতাম কানা মেনতেহো উনি মেন আকাদা। তেহেন জেগেদ বাই সাইকেল মাহা লাসাড়া হেঁতে মিন ভিডিও বার্তারে মানাদান মান্ডো ভিয়া নোয়াই মেন আকাদা। লেতোরা লেক কানা সেরমা পিছি তেসার জুন্দো জেগেদ বাই সাইকেল মাহা লেখাতে মানাও কানা। পনত গমকে রবীন্দ্র নারায়ণ রুবি তেহেন পশ্চিম মেদিনীপুরে হেনা বিদ্যাসাগর জিগেট বিদ্যাগার বারগেল পেয়ানা সমাবর্তন আখড়ারে সেলেদ আকানা। বেড়া গেলমিটাংরে উনি দো জিগেট বিদ্যাগারতে সেটের আকানা। বার সেরমা তায়ম ওডে ওনা আখড়া সাপড়াওয়েনা। তৃণমূল কংগ্রেস দো দল রেয়া সানাম কমিটি সাঁতে ঝতম চাঙ্গা গণঠন হয়ে রাপুদ আকাদা। দল দো ঝতম থকরে কামকাজ রেয়া তানাজ তলাসে এহবেদা। নোয়া তায়ম কমিটি কো সাঁতে গণঠন কো আরু ফেরাওয়া আর ওনা দো যথাত অক্তো রেগে উছানোয়া মেনতেহ দল পাহাটা খন মেন আকানা। চাকরি অক্তে যাহাই সরকারি কামিয়ে গজ লেনখান সে বাংখান হরমো বাড়ি খাতির রিটায়ারও লাহারেগে জিরৌ লেনখান উনি কামিয়েই জামায়াকান কুড়ি গিদ্রেহো বাহালি নিয়ে বিবেচনা করা হয়েও আমেনতে সুপ্রিম কোর্টসে লাফাং আদালতে মেনাকানা। বিচারিয়া পি এস নরসিমহার বিচারিয়া অলোক আরাধা মেজমাচি হোলা এলাহাবাদ হাইকোর্ট রেয়া নোয়া বাবদতেনা রায় খারিজ কাতে মেনাকানা জামায়াকান তিরলে কোহো আয়ো বাবাহা ঘরঞ্জ রেনগে মেনতে কো বিবেচনা। পুরুধুল কংগ্রেস লিডার ডি কে শিবকুমার তেহেন কর্ণাটক রেন মুখ্যমন্ত্রী লেখাতে গিরিয়ে এতাং কেনা। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীয়া পদখন সাহায়েন তায়মগে শিবকুমারা মুখ্যমন্ত্রী পদরে দুড়ুব হর ডাহার দো ফার্চা উতরেনা। কংগ্রেস দো নেমুদ্রেগে পুরুধুল লিডার সিদ্ধারামাইয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটি রেন সহেদ এ বাছনাও কাদেয়া। ইরান দো হোলা বাহরিন আর কুয়েতরে হেনা মার্কিন হাতিয়ার ঘাঁটিরে জারপা হাকানা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান রেয়া হাতিয়ার ঘাঁটিরে হামলা তায়মগে ইরান দো ওনা রেনা জবাব লেখাতে হামলা হাকানা। নোয়া দারাতে বার দিশম মুদ্রে রাঙ্গাওনা দো আরহো বাড়াও আকানা, সাঁতে পশ্চিম এশিয়ারে লড়হৈ হাপিদো রেনা আস হো কমগো কানা। লল হয়ে বাড়তিয়াকান কারণতে পনতরিয়া দুঃখী নাখারে হেনা জেলা করে ললো এলাং দো আড়িতেদ বাড়তিয়াকানা, এলাং জোখা হো বাড়াও আকানা। দারাকান পেপুন মাহা এলাং জোখা দো বার খুন পে ডিগ্রি বাড়াও দাঁড়িয়ে আমেনতে আবহাওয়া দপ্তরে মেনেনা। তবে মিদবার জায়গারে হুডুর বিজলি সাঁতে হলকা খুন মঝারিঞ্জ দাগ জাড়ি রেনা আঁস হেনা আমেনতে হো আলিপুর হয়েছি দপ্তর ডগরে বাড়াইয়াকানা। মালদারেয়া মথা বাড়িরে এসআইআর কামিরে বাহালি লেন বিচারিয়ে কো ঘেরাও আর হেনস্থা ঘটনারে দায়ের লেন গেলবার গোটাং মুদ্রে পুনিয়া মামলারে এনআইএ দো চার্জশিটে জমা হাকাদা। যতমরে পেগেল মিদ জনা বিরুদ্ধ কলকাতা নগর দায়রা কোর্টরে নোয়া চার্জশিট দো সামাঙাকানা মেনতে বাড়াইয়াকানা। তিরলে কোয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ রেয়া সেমি ফাইনাল রে ভারত দো তেহেন ভুটান সাঁয়ে সামাং দাপরামোয়া। গোয়া রেয়া মারগাঁও রে হেনা পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম রে খেলন দো নিত সিঙ্গার ইরেলটাং রে এহবোয়া। ফাইনাল খেলন দো এন্দ্রায় নুহুম মাহা গোয়া রেয়া মারগাঁও রে হেনা পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম রেগে সিঙ্গার তুরুইটাং পে গেল টিড়ি রে এহবোয়া। ᱛᱤᱨᱞᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱴᱤ ᱴᱳᱭᱮᱱᱴᱤ ᱠᱨᱤᱠᱮᱴ ᱨᱮᱭᱟᱜ ᱛᱮᱥᱟᱨ ᱢᱮᱱᱮᱠ ᱢᱩᱪᱟᱹᱫ ᱢᱮᱪ ᱨᱮ ᱤᱝᱞᱮᱱᱰ ᱫᱚ 6 ᱩᱭᱠᱮᱴ ᱛᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱦᱟᱨᱟᱣ ᱠᱟᱛᱮ 2-1 ᱛᱮ ᱥᱤᱨᱤᱡᱽ ᱮ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱮᱱᱟ ᱤᱝᱞᱮᱱᱰ ᱨᱮᱱ ᱮᱞᱤᱥ ᱠᱮᱯᱥᱤ ᱯᱞᱮᱭᱟᱨ ᱚᱯᱷ ᱫᱟ ᱥᱤᱨᱤᱡᱽ ᱮ ᱵᱟᱪᱷᱱᱟᱣ ᱟᱠᱟᱱᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ

0: ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱩᱪᱷᱟᱹᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱛᱟᱞᱢᱟ ᱠᱷᱚᱱ ᱱᱤᱛᱚᱜ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱡᱮᱞᱮᱠᱟ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱮ ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱦᱟᱹᱴᱤᱧ ᱥᱮᱞᱮᱫ ᱟᱠᱟᱱᱟ ᱠᱚ ᱠᱚᱞᱮᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱢᱟᱱᱰᱤ, ᱚᱱᱚᱞ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱥᱩᱛᱞᱟᱞ ᱥᱚᱨᱮᱱ
1: ᱦᱚᱲᱦᱚᱯᱚᱱᱟᱜ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱ ᱧᱩᱢ ᱩᱨᱩᱢ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ, ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ, ᱥᱚᱢᱟᱡᱽ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ, ᱥᱚᱢᱟᱡᱽ ᱥᱩᱥᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱢᱮᱱᱛᱮ ᱩᱯᱨᱩᱢ ᱠᱟᱱ ᱢᱤᱫ ᱢᱟᱱᱣᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱢᱟᱦᱟᱢᱟᱱᱣᱟ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ, ᱩᱱᱤᱭᱟᱜ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱯᱟᱹᱦᱤᱞᱟᱜ ᱦᱤᱸᱥ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱜᱮ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱟᱫᱼᱟ, ᱱᱚᱝᱠᱟᱱ ᱵᱟᱨ ᱦᱚᱲ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱟᱫᱼᱟ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱤᱱᱫᱚ ᱟᱹᱰᱤ ᱥᱩᱨ ᱠᱷᱚᱱ ᱠᱤᱱ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱮ, ᱩᱱᱤᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱟᱨ ᱵᱟᱰᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱹᱠᱤᱱᱟᱜ ᱟᱹᱱᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ, ᱟᱹᱠᱤᱱᱟᱜ ᱟᱱᱟᱴᱠᱟᱨ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱠᱤᱱ, ᱟᱹᱠᱤᱱᱟᱜ ᱚᱵᱷᱤᱭᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱠᱤᱱ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱫ ᱵᱚᱱᱟ, ᱛᱤᱦᱤᱧ ᱦᱚᱸ ᱤᱱᱟᱹ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱦᱤᱸᱥ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨ ᱢᱮᱱᱟᱜ ᱠᱤᱱᱟᱹ ᱩᱱᱠᱤᱱ ᱜᱮ, ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱚᱱᱚᱞ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱠᱚᱞᱮᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱢᱟᱱᱰᱤ, ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱯᱟᱛᱷᱟᱢ ᱥᱟᱥᱟᱯᱨᱟᱣᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮ ᱩᱯᱨᱩᱢ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱛᱟᱹᱠᱤᱱᱟ, ᱧᱩᱢᱩᱨᱩᱢ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ, ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ, ᱥᱚᱢᱟᱡᱽ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱠᱟᱱᱟᱠᱤᱱ ᱾ ᱢᱟ ᱟᱹᱵᱤᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱱᱤᱭᱟᱹ ᱥᱟᱛᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱦᱤᱸᱥ ᱨᱮ ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ, ᱥᱟᱶᱛᱮ ᱡᱚᱦᱟᱨ
2: ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ
1: ᱾ ᱢᱟᱲᱟᱝᱼᱟᱜ ᱦᱟᱹᱴᱤᱧ ᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱᱟᱜ, ᱩᱱᱤ ᱥᱟᱞᱟᱜ ᱟᱹᱵᱤᱱᱟᱜ ᱩᱯᱨᱩᱢ, ᱩᱱᱤᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱚᱲ ᱡᱟᱸᱜᱮ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱵᱟᱹᱲᱤᱡ ᱵᱤᱨᱩᱫᱽ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱚᱱᱥᱩᱵᱟᱹ, ᱤᱱᱟᱹ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮᱵᱮᱱ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱾ ᱱᱤᱛᱚᱜ ᱦᱤᱸᱥ ᱨᱮ ᱛᱤᱦᱤᱧ ᱫᱚ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱚᱱᱚᱞ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱜᱚᱢᱠᱮ, ᱱᱤᱛᱚᱜ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱡᱮ ᱥᱟᱶᱦᱮᱫᱤᱭᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ 50 ᱜᱚᱴᱟᱝ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱩᱛᱷᱤ ᱪᱷᱟᱯᱟ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱱ ᱛᱟᱭᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱯᱩᱛᱷᱤ ᱵᱟᱝᱞᱟ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮᱦᱚᱸ ᱪᱷᱟᱯᱟᱣ ᱟᱠᱟᱱ ᱛᱟᱭᱟ, ᱤᱱᱟᱹ ᱥᱟᱶᱛᱮ ᱪᱟᱸᱫᱚᱠᱤᱭᱟᱹ ᱠᱷᱚᱵᱚᱨ ᱥᱟᱠᱟᱢ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱦᱚᱸ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱫᱚᱭ ᱪᱷᱩᱴᱟᱹᱣ ᱞᱮᱱᱟ ᱾ ᱱᱤᱭᱟᱹ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱢ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ
2: ᱾ ᱥᱟᱶᱦᱮᱫ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱫᱚ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱷᱮᱞ ᱠᱷᱮᱞ ᱛᱮᱜᱮᱭ ᱟᱬᱜᱚ ᱞᱮᱱᱟ ᱡᱮᱧ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱫᱟ ᱚᱱᱮ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱨᱮ ᱯᱟᱲᱦᱟᱜ ᱥᱚᱢᱚᱭ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱫᱚᱢᱮᱭ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱩᱫᱩᱞᱵᱚᱱᱤ ᱟᱹᱛᱩ ᱨᱮᱦᱚᱸ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱟᱹᱰᱤ ᱨᱩᱥᱤᱠᱟ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱜᱟᱞᱟᱝ ᱛᱟᱞᱟ ᱛᱮᱜᱮᱭ ᱦᱮᱡ ᱞᱮᱱᱟ ᱟᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱮᱠᱟ ᱛᱮᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱞᱟᱥ 3 ᱠᱚᱨᱮᱭ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ ᱩᱱ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱟᱨᱭᱟ ᱥᱮᱨᱮᱧ ᱫᱚ ᱜᱟᱞᱟᱝ ᱮᱦᱚᱵ ᱠᱟᱜᱼᱟ ᱜᱟᱞᱟᱝ ᱜᱟᱞᱟᱝ ᱛᱮ ᱡᱩᱣᱟᱹᱱ ᱵᱤᱫᱟᱹᱞ ᱨᱮ ᱡᱮᱞᱮᱠᱟ ᱟᱭᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱱᱟᱜ ᱡᱷᱟᱞᱟᱠ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱟᱭᱟᱜ ᱚᱞ ᱨᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ ᱫᱚᱢᱮ ᱜᱮ ᱨᱮᱸᱜᱮᱡ ᱚᱲᱟᱜ ᱨᱮᱭ ᱡᱟᱱᱟᱢ ᱟᱠᱟᱱᱟ ᱛᱚ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱵᱟᱹᱵᱩ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱟᱭᱟᱜ ᱚᱞ ᱠᱚ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱠᱟᱨᱮ ᱛᱮᱨᱮᱞ, ᱛᱟᱨᱚᱯ, ᱠᱩᱭᱰᱤ, ᱵᱟᱹᱨᱩ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱢᱤᱫ ᱵᱮᱲᱟ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱ ᱜᱩᱯᱤ ᱜᱩᱯᱤ ᱛᱮ ᱟᱫᱚ ᱨᱮᱸᱜᱮᱡ ᱦᱚᱲᱟᱜ ᱫᱚ ᱚᱠᱟ ᱡᱟᱞᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱵᱟᱹᱵᱩ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱹᱜᱤ ᱴᱷᱤᱠᱮ ᱟᱸᱜᱚᱡ ᱞᱮᱫ ᱛᱮ ᱟᱭᱟᱜ ᱠᱚᱞᱚᱢ ᱨᱮ ᱨᱮᱸᱜᱮᱡ ᱦᱚᱲᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱨᱟᱠᱟᱵ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱫᱚᱥᱟᱨ ᱫᱩᱧ ᱢᱮᱱᱟ ᱫᱤᱠᱩ ᱛᱟᱞᱟᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱛᱟᱦᱮᱸᱛᱮ ᱫᱤᱠᱩ ᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱪᱚᱝ ᱠᱟᱹᱴᱤᱡ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱ ᱫᱚ ᱴᱮᱨᱟ ᱢᱮᱫ ᱛᱮᱜᱮ ᱠᱚ ᱠᱚᱭᱚᱜ ᱟᱠᱚ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱟᱨ ᱨᱚᱲ ᱠᱚᱦᱚᱸ ᱴᱷᱟᱨ ᱠᱚ ᱢᱮᱛᱟᱣ ᱟᱠᱚ ᱛᱟᱠᱚᱣᱟ ᱚᱠᱟ ᱨᱮᱠᱚ ᱢᱮᱛᱟ ᱠᱚᱣᱟ ᱠᱤ ᱵᱩᱞᱤ ᱴᱷᱟᱨ ᱮᱭᱜᱩᱞᱟ ᱵᱩᱞᱪᱤᱥ ᱥᱩᱨᱛᱮ ᱵᱟᱠᱚ ᱥᱮᱱ ᱚᱪᱚ ᱠᱚᱣᱟ ᱦᱮᱸ ᱨᱮᱸᱜᱮᱡ ᱡᱟᱞᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱦᱚᱭᱛᱚ ᱢᱟᱹᱭᱞᱟᱹ ᱜᱮᱸᱫᱟᱜ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱠᱚᱣᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱡᱟᱹᱛ ᱞᱮᱠᱟᱛᱮ ᱚᱱᱮ ᱡᱮ ᱞᱟᱛᱟᱨ ᱢᱮᱫ ᱛᱮᱠᱚ ᱧᱮᱞ ᱠᱚᱣᱟ ᱱᱚᱜᱼᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱟᱭ ᱧᱮᱞ ᱥᱟᱦᱟᱣ ᱠᱟᱫᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱟᱭᱟᱜ ᱠᱚᱞᱚᱢ ᱛᱟᱞᱟᱛᱮ ᱵᱷᱟᱹᱜᱤ ᱜᱮ ᱡᱷᱟᱞᱠᱟᱣ ᱠᱟᱱᱟ ᱥᱩᱫᱩ ᱮᱠᱷᱮᱱ ᱠᱚᱞᱚᱢ ᱛᱮ ᱫᱚ ᱵᱟᱝ ᱟᱭᱟᱜ ᱡᱤᱭᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱦᱩᱰᱤᱧ ᱩᱢᱮᱨ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱡᱷᱟᱞᱠᱟᱣ ᱠᱟᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱢᱟᱱᱰᱤ ᱜᱚᱢᱠᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱶᱦᱮᱫ ᱪᱟᱨᱪᱟ ᱯᱟᱹᱨᱥᱤ ᱟᱸᱜᱚᱪ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱠᱤᱛ ᱨᱮ ᱯᱟᱹᱨᱥᱤ ᱟᱸᱜᱚᱪ ᱠᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱲᱟᱣᱱᱟ ᱯᱟᱹᱨᱥᱤ ᱥᱤᱠᱨᱤᱛᱤ ᱧᱟᱢ ᱦᱚᱪᱚ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱲᱟᱣᱱᱟ ᱟᱨ ᱵᱟᱝ ᱥᱟᱶᱦᱮᱫ ᱪᱟᱨᱪᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱲᱟᱣᱱᱟ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱟᱯᱮᱨᱮᱱ ᱟᱹᱜᱩᱣᱟᱹᱱ ᱦᱤᱥᱟᱹᱵᱛᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱯᱮ ᱧᱟᱢ ᱞᱮᱫᱮᱭᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱯᱮ ᱧᱮᱞ ᱞᱮᱫᱮᱭᱟ
3: ᱥᱤᱰᱩᱞ ᱨᱮᱢ ᱠᱩᱞᱤ ᱠᱤᱫᱤᱧᱟ 8 ᱥᱤᱰᱩᱞ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱮᱱᱟᱝ ᱠᱷᱚᱱ ᱚᱱᱟ 8 ᱥᱤᱰᱩᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚᱭ ᱪᱤᱱᱛᱟᱹ ᱞᱮᱫᱟ ᱩᱱᱤ ᱢᱮᱱ ᱞᱮᱫᱟᱭ ᱤᱧ ᱫᱚ ᱦᱚᱲ ᱫᱤᱠᱩ ᱛᱮᱫᱚ ᱪᱮᱫᱟᱜ ᱤᱧ ᱨᱚᱲᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱛᱮᱫᱚ ᱪᱮᱫᱟᱜ ᱵᱟᱝ ᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱡᱳᱨ ᱚᱞᱚᱜ ᱮ ᱫᱷᱩᱨᱟᱹᱣ ᱞᱮᱱᱟ ᱵᱟᱝᱞᱟ ᱛᱮᱦᱚᱸᱭ ᱚᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱵᱟᱝᱞᱟᱛᱮ ᱟᱭᱢᱟ ᱯᱩᱛᱷᱤ ᱨᱮ ᱩᱪᱷᱟᱹᱱ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱵᱟᱝᱞᱟ ᱛᱮᱦᱚᱸ ᱮᱭ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ 8 ᱥᱤᱰᱩᱞ ᱨᱮ ᱥᱮᱞᱮᱫᱚᱜ ᱢᱟ ᱢᱮᱱᱛᱮ ᱯᱨᱚᱛᱤᱵᱟᱫᱤ ᱦᱚᱲ ᱠᱟᱱᱟᱭ ᱟᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱭ ᱥᱚᱫᱚᱨᱟ ᱚᱠᱚᱭ ᱟᱸᱡᱚᱢ ᱚᱠᱚᱭ ᱵᱟᱭ ᱟᱸᱡᱚᱢ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱫᱚᱭ ᱚᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱢᱤᱫ ᱠᱟᱛᱷᱟ ᱱᱚᱝᱠᱟᱧ ᱫᱤᱥᱟᱹᱭ ᱛᱟᱭᱟ ᱥᱟᱶᱦᱮᱫ ᱫᱚ ᱪᱮᱫ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ ᱵᱟᱹᱧ ᱵᱟᱰᱟᱭ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱠᱚᱭᱟᱜ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱛᱮᱦᱚᱸ ᱤᱧ ᱫᱚ ᱚᱞᱚᱜ ᱵᱟᱹᱧ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱫᱟ ᱨᱮᱸᱜᱮᱡ ᱡᱟᱞᱟᱜᱮ ᱤᱧ ᱫᱚ ᱚᱞ ᱞᱟᱜᱟᱫ ᱛᱟᱭ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱮ ᱯᱮ ᱪᱟᱸᱫᱳ ᱨᱮ ᱯᱟᱲᱦᱟᱜ ᱡᱚᱠᱷᱚᱱ ᱢᱤᱫ ᱢᱟᱥᱴᱟᱨ ᱦᱚᱲ ᱥᱚᱝᱵᱟᱫ ᱯᱩᱛᱷᱤ ᱟᱹᱜᱩ ᱟᱫᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱩᱱᱫᱚ ᱵᱤᱦᱟᱨ ᱥᱚᱨᱠᱟᱨ ᱠᱷᱚᱱ ᱚᱰᱚᱠᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱦᱚᱲ ᱥᱚᱝᱵᱟᱫ ᱨᱮ ᱫᱚᱢᱮ ᱨᱚᱛᱚᱭᱮᱱᱟ ᱦᱚᱲ ᱥᱚᱝᱵᱟᱫ ᱨᱮ ᱪᱤᱨᱜᱟᱹᱞ ᱦᱚᱲ ᱥᱚᱝᱵᱟᱫ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱞ ᱪᱷᱟᱯᱟᱭᱮᱱ ᱛᱟᱭ ᱠᱷᱟᱱ ᱫᱚᱢᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱮᱱᱟᱭ ᱚᱱᱟ ᱫᱚ 1954 ᱥᱟᱞ ᱨᱮ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱞᱮᱠ ᱥᱟᱨᱟᱣ ᱠᱟᱹᱢᱤ ᱚᱱᱚᱞ ᱪᱷᱟᱯᱟᱞᱮᱱ ᱛᱟᱭᱟ ᱩᱱ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱚᱞᱚᱜ ᱮ ᱮᱦᱚᱵ ᱞᱮᱱᱟ ᱚᱱᱟ ᱦᱚᱲ ᱥᱚᱝᱵᱟᱫ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱢᱮᱱ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱲ ᱥᱚᱝᱵᱟᱫ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱟᱭᱤᱞ ᱥᱴᱳᱱ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱟᱭᱢᱟ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ ᱰᱚᱠᱴᱚᱨ ᱰᱚᱢᱚᱱ ᱥᱟᱹᱦᱩ ᱥᱩᱢᱤᱨ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱨᱫᱷᱟᱹᱱᱤ ᱟᱫᱚ ᱚᱱᱠᱟ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱡᱚᱠᱷᱚᱱᱮ ᱚᱞ ᱤᱫᱤᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱰᱮᱫ ᱯᱩᱛᱷᱤ ᱪᱷᱟᱯᱟ ᱞᱮᱫᱟᱭ ᱜᱟᱛᱮ ᱠᱚᱣᱟᱜ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚᱠᱚ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱦᱚᱲ ᱥᱮᱨᱮᱧ ᱯᱩᱛᱷᱤ ᱚᱱᱟ ᱨᱮᱜᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱡᱩᱴᱤᱡ ᱠᱟᱛᱮᱫ ᱟᱠᱷᱲᱟ ᱛᱩᱛᱤ ᱥᱮᱨᱮᱧ ᱯᱩᱛᱷᱤ ᱪᱷᱟᱯᱟ ᱦᱚᱪᱚ ᱠᱮᱫᱟ 1964 ᱨᱮ ᱯᱟᱹᱦᱤᱞ ᱦᱟᱹᱴᱤ 64 ᱜᱮ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱟᱠᱷᱲᱟ ᱛᱩᱛᱤ ᱨᱮᱫᱚ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱰᱷᱮᱨ ᱫᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱜᱮ ᱰᱷᱮᱨ ᱮ ᱚᱞ ᱟᱠᱟᱫᱟ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱭᱟᱜ ᱦᱤᱛ ᱯᱨᱤᱛ ᱠᱚᱲᱟ ᱠᱩᱲᱤᱭᱟᱜ ᱧᱟᱯᱟᱢᱚᱜ ᱮᱠᱷᱟᱱ ᱤᱱᱟᱹ ᱥᱩᱢᱩᱝ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱚᱲᱟ ᱜᱤᱫᱟᱹᱨ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱭᱢᱟ ᱥᱮᱨᱮᱧ ᱮ ᱚᱞ ᱞᱮᱫᱟ ᱢᱮᱱᱫᱟᱭ ᱟᱢ ᱫᱚ ᱵᱟᱵᱚᱱ ᱯᱟᱲᱦᱟᱣ ᱟᱠᱟᱱ ᱟᱭᱮ ᱵᱤᱭᱮ ᱮᱢ ᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱛᱟᱢ ᱫᱚ ᱛᱟᱭᱚᱢ ᱨᱮᱜᱮ ᱢᱟᱥᱮ ᱵᱮᱸᱜᱮᱫ ᱢᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱞᱟᱦᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱸ ᱚᱱᱠᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱤᱱᱛᱟᱹ ᱵᱚᱱᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱡᱚᱡᱽ ᱨᱮᱦᱚᱸ ᱦᱟᱹᱠᱤᱢ ᱨᱮᱦᱚᱸ ᱟᱢ ᱫᱚ ᱵᱟᱵᱚᱱ ᱵᱮᱱᱟᱜ ᱜᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱫᱚ ᱟᱢᱟᱜ ᱦᱚᱸᱛᱚ ᱠᱟᱹᱢᱤ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮ ᱚᱱᱟ ᱱᱩᱱᱟᱹᱜ ᱪᱷᱟᱴ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱟ ᱠᱚᱭ ᱚᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱟ ᱚᱞ ᱛᱮᱜᱮ ᱚᱱᱟ ᱟᱠᱷᱲᱟ ᱛᱷᱩᱛᱤ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱚᱱ ᱯᱟᱲᱦᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱟᱠᱷᱲᱟ ᱛᱷᱩᱛᱤ ᱦᱚᱛᱮᱡ ᱛᱮᱜᱮ ᱰᱷᱮᱨ ᱦᱚᱲ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱜᱚᱝᱥᱚ ᱵᱟᱹᱵᱩ ᱫᱚᱠᱚ ᱩᱨᱩᱢ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱟᱹᱰᱤ ᱛᱮᱠᱷᱟᱨ ᱩᱪᱷᱟᱹᱱ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ 2016 ᱦᱟᱹᱵᱤᱡ ᱩᱪᱷᱟᱹᱱ ᱵᱷᱮᱫ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ ᱱᱤᱛᱦᱚᱸ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱪᱟᱹᱦᱤᱫᱟ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ ᱱᱟ ᱚᱱᱟ ᱨᱮᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱩᱢᱮᱨ ᱞᱮᱠᱟᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱟᱱ ᱠᱚᱲᱟ ᱠᱟᱱ ᱠᱩᱲᱤ ᱠᱟᱱ ᱦᱟᱨᱟ ᱠᱟᱱ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱟᱱ ᱵᱩᱲᱦᱤ ᱠᱟᱱ ᱡᱚᱛᱚ ᱠᱚᱜᱮ ᱚᱱᱟ ᱨᱮᱫᱚ ᱡᱷᱟᱵᱚᱜ ᱠᱟᱱ ᱜᱮ ᱯᱨᱚᱛᱤᱵᱟᱫᱤ ᱵᱟᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱜᱮ
1: ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱜᱚᱢᱠᱮ ᱟᱢ ᱫᱚ ᱯᱟᱛᱷᱟᱢ ᱥᱟᱥᱟᱯᱲᱟᱣᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮᱦᱚᱸᱢ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱡᱚᱜᱽ ᱥᱟᱥᱟᱯᱲᱟᱣᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮᱢ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱯᱟᱛᱷᱟᱢ ᱠᱚ ᱥᱟᱯᱲᱟᱣ ᱨᱮ ᱟᱢᱦᱚᱸᱢ ᱪᱷᱩᱴᱟᱹᱣ ᱟᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱟᱫᱚ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱟᱯᱮ ᱞᱮᱠᱟᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱩᱱ ᱚᱠᱛᱚ ᱨᱮᱱ ᱞᱚᱭᱟ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱟᱱᱟ ᱯᱮ ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ ᱠᱟᱱᱟ ᱯᱮ ᱟᱯᱮ ᱠᱚ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱠᱟᱯᱮ ᱨᱮ ᱥᱮ ᱟᱯᱮ ᱠᱚ ᱛᱚᱨᱟᱣ ᱨᱟᱠᱟᱵ ᱨᱮ ᱪᱮᱫᱠᱟ ᱜᱚᱲᱚ ᱮᱢᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱ ᱟᱯᱮ ᱠᱚ ᱞᱟᱹᱭᱛᱮ ᱩᱱᱤᱭᱟᱜ ᱪᱮᱫ ᱦᱩᱫᱤᱥ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱪᱮᱫᱠᱟᱢ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱟᱠᱟᱫᱟ
2: ᱤᱧ ᱩᱱᱤ ᱥᱟᱶ ᱫᱩᱲᱩᱵ ᱯᱟᱱᱛᱮ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱫᱤᱧᱟᱹ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱤᱫ ᱠᱟᱛᱷᱟ ᱛᱮ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱱᱤᱭᱟᱹᱜᱮ ᱟᱢ ᱚᱠᱟᱢ ᱧᱮᱞ ᱮᱫᱟ ᱟᱢᱟᱜ ᱵᱤᱪᱟᱹᱨ ᱛᱮ ᱟᱢᱟᱜ ᱵᱤᱵᱮᱠ ᱛᱮ ᱟᱢᱟᱜ ᱢᱚᱱᱮ ᱛᱮ ᱚᱱᱟ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱥᱟᱭ ᱮᱢ ᱮᱫᱟᱭ ᱥᱮ ᱵᱟᱭ ᱮᱢ ᱮᱫᱟ ᱟᱢ ᱡᱩᱫᱤ ᱨᱚᱲ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱢᱚᱪᱟᱛᱮ ᱚᱸᱰᱮ ᱵᱟᱢ ᱨᱚᱲ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱠᱚᱞᱚᱢ ᱥᱟᱵ ᱢᱮ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟᱜᱮ ᱚᱞ ᱢᱮ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱤᱧ ᱯᱟᱲᱦᱟᱣ ᱟᱠᱟᱫ ᱛᱟᱭᱟ ᱩᱱ ᱵᱟᱹᱧ ᱯᱟᱲᱦᱟᱣ ᱟᱠᱟᱫ ᱛᱟᱦᱮᱸ ᱨᱮᱦᱚᱸ ᱡᱮ ᱟᱭᱟᱜ ᱚᱞ ᱨᱮᱱᱟᱜ ᱟᱥᱚᱞ ᱨᱮᱸᱜᱮᱡ ᱫᱚ ᱚᱠᱟᱨᱮ ᱩᱱᱤᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱚᱲᱦᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱤᱧᱟᱹᱜ ᱦᱚᱸ ᱟᱸᱡᱚᱢ ᱢᱮ ᱤᱧᱟᱹᱜ ᱠᱟᱛᱷᱟ ᱦᱚᱸ ᱟᱸᱡᱚᱢ ᱢᱮ ᱦᱟᱯᱮ ᱛᱟᱦᱮᱸ ᱦᱚᱪᱚᱣᱟᱱ ᱱᱤᱛ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱪᱟᱲᱟᱵ ᱪᱟᱲᱟᱵ ᱵᱟᱹᱧ ᱞᱟᱹᱭ ᱵᱟᱲᱟᱭᱛᱮ ᱢᱮᱱᱮᱫ ᱪᱚᱢ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱟᱭᱟ ᱡᱤᱣᱤᱨᱮ ᱵᱮᱛᱷᱟ ᱱᱩᱱ ᱫᱤᱱ ᱱᱩᱱ ᱡᱩᱜᱮᱢ ᱥᱟᱛᱟᱣ ᱟᱠᱟᱫᱤᱧᱟᱹ ᱫᱩᱠ ᱥᱟᱦᱟᱣ ᱥᱟᱦᱟᱣ ᱛᱮᱢ ᱛᱟᱢᱩᱨ ᱟᱠᱟᱫᱤᱧᱟᱹ ᱱᱤᱛ ᱫᱚ ᱛᱩᱧ ᱥᱟᱢᱲᱟᱣ ᱟᱠᱟᱱᱟ ᱦᱩᱸᱥᱤᱭᱟᱹᱨ ᱟᱫᱚ ᱟᱞᱚ ᱢᱚᱱᱮᱭᱟ ᱥᱟᱛᱟᱣ ᱢᱚᱡᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱵᱟᱹᱧ ᱦᱟᱞᱟᱢᱮ ᱟᱢ ᱯᱚᱪᱨᱟ ᱫᱚ ᱞᱟᱡᱟᱣ ᱥᱚᱨᱚᱢ ᱥᱮᱛᱟᱭ ᱞᱮᱲ ᱟᱠᱟᱫ ᱛᱟᱢ ᱫᱚ ᱥᱟᱹᱠᱷᱤ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱧᱮᱧᱮᱞ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱫᱩᱱᱤᱭᱟᱹ ᱨᱮᱱ ᱤᱧ ᱦᱚᱸ ᱠᱟᱹᱱᱟᱹᱧ ᱢᱟᱹᱱᱢᱤ ᱡᱟᱹᱛ ᱱᱚᱣᱟ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱨᱮᱱ ᱱᱚᱜᱼᱚᱭ ᱛᱟᱭ ᱟᱭᱟᱜ ᱢᱮᱢᱮᱱ ᱛᱮᱭᱟᱜ ᱟᱨ ᱢᱤᱛᱟᱹᱧ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱦᱚᱲ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱜᱮᱠᱚ ᱨᱚᱲ ᱡᱟᱦᱟᱸ ᱜᱮᱠᱚ ᱢᱮᱱ ᱟᱢ ᱛᱚ ᱥᱟᱹᱨᱤ ᱢᱚᱱᱮ ᱠᱟᱛᱮ ᱮᱢ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱪᱟ ᱩᱰᱟᱹᱝ ᱜᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮ ᱫᱷᱩᱨᱟᱹᱣ ᱠᱚᱜ ᱢᱮ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱱᱚᱜᱼᱚᱭ ᱨᱩᱥᱤᱠᱟ ᱟᱲᱟᱝ ᱤᱧ ᱥᱟᱯᱲᱟᱣᱟ ᱛᱚ ᱵᱟᱸᱫᱚᱱ ᱪᱟᱞᱟᱜ ᱦᱚᱨ ᱨᱮ ᱵᱟᱭᱤᱠ ᱛᱤᱧ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱞᱚᱜᱚᱜ ᱱᱟᱹᱧ ᱮᱦᱚᱵ ᱨᱮᱜᱮ ᱞᱟᱸᱫᱟ ᱦᱚᱛᱮ ᱢᱤᱛᱟᱹᱧ ᱠᱟᱱᱟ ᱫᱩᱨ ᱦᱚ ᱮᱱᱟᱱ ᱠᱷᱚᱱᱤᱧ ᱠᱚᱭᱚᱜ ᱵᱟᱲᱟᱭᱮᱫᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱵᱟᱹᱧ ᱧᱮᱞ ᱧᱟᱢᱮᱫ ᱠᱚ ᱵᱷᱟᱹᱜᱤᱢ ᱦᱮᱡ ᱮᱱ ᱚᱠᱚᱭ ᱥᱚᱸᱜᱮ ᱪᱤᱧ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣᱟ ᱮᱠᱞᱟ ᱜᱮ ᱵᱚᱞᱚᱭᱱᱟᱹᱧ ᱫᱩᱲᱩᱵ ᱯᱟᱨᱠᱚᱢ ᱨᱮ ᱫᱩᱲᱩᱵ ᱮᱱᱟᱹᱧ ᱨᱩᱥᱤᱠᱟ ᱟᱲᱟᱝ ᱤᱧ ᱪᱟᱞᱟ ᱫᱮᱭᱟ ᱚᱴᱟᱜ ᱵᱟᱲᱟ ᱠᱮᱫᱟᱭ ᱢᱮᱱᱫᱟᱭ ᱱᱚᱜᱼᱚᱭ ᱛᱚ ᱦᱚ ᱵᱷᱟᱹᱜᱤ ᱜᱮᱢ ᱥᱟᱯᱲᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱫᱟᱭ ᱚᱞ ᱠᱚᱦᱚᱸ ᱵᱷᱟᱹᱜᱤ ᱵᱷᱟᱹᱜᱤ ᱜᱮ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱫᱚ ᱦᱚᱲ ᱠᱚᱫᱚ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣᱮᱫ ᱛᱟᱢᱟ ᱥᱮ ᱵᱟᱝ
1: ᱟᱪᱪᱷᱟ
2: ᱟᱫᱚ ᱤᱧ ᱢᱮᱱᱫᱟ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣᱮᱫ ᱜᱮᱭᱟ ᱮᱠᱟᱞ ᱵᱟᱝ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣᱫᱟ ᱱᱚᱝᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱤᱧ ᱢᱮᱱᱟ ᱦᱚ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱥᱟᱸᱜᱮ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱥᱮ ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ ᱦᱮᱱᱟᱜ ᱠᱚ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱜᱮᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱥᱮᱢᱤᱱᱟᱨ ᱠᱚᱨᱮ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱜᱮᱠᱚ ᱠᱚᱭᱚᱜ আর মনে মনেতে বাং দোকো মেন জং কান ইন দো মেটান কমপ্লিমেন্টারি কপি সা অইনা কিরিন দো বাকো কিরিনা আদো আসো আকো সাপ অইনাই না
3: সাপ অইনাই না
2: আদেম দিন কি বাং হো অনকা দো বাং মেনদাই জাহাই কো পড়হাওয়া উনকু দো কিরিন কাতে গে কো হাতাওয়া মেনদাই নংকা দো তিন দিন প্রথম এম চালাওয়া এম এম থেকে তোম এম চাবাওয়া কো তাহলে ওনা তাইমা দো চেদ টাকাতেম উডোকা চেদ টাকাতেম উজনা
1: আচ্ছা গোমস্তা প্রসাদ সরেনা পুঁথি কোবন নিয়েলেখান নিয়েলেগোয়া যে উনিয়া পুঁথি কোদো আডি সরফাতে আডি কম সাকাম রেনা আডি সরফাতে পুঁথি কো আর আডি আলগা কথাতে অলকান অনল কো তাহেন
2: কান তাহেন নোয়া লিয়ে হো মিথা মেতাওয়া দিন তাহেন
1: ওনা নিয়ে আয়া চিট মেন জম তাহেন কান তাহেন
2: ওনা নিয়ে দো ইন হয় মেন কাদিনা আর আডি হর হয় মেন কাট কো মেন দাই চাহে মেটান অনল গে ওনা গে উচ্ছন মেসে না হয় পাঁচ টাকা দশ টাকা যদি দাম এম দহয়া ওনা দো সঙ্গে হর কো হাতাও তামা আর হানে হয়তো মিন ইসি গান অনলাতে মেটান বইয়েম ছাপায়া বারশো গান দাম হই না মেনদাই ওটা বাড়াইয়া কো আর হাতাও দো বাংকো হাতাওয়া আবো সান্তার দো উনাক গান কাউডি ঠেমারে বাং তাহেন তাকো আতো তাই আমা মেমেনতিয়া যদি আর হর ঠেনেম সেটের লাগিদোয়া মেনদাই হুডিং হুডিং গে আম দো নিতুক দো অডক মেমেটান প্রবন্ধ কে পুস্তিকা লেখা যেলেকা বাংলা তেহ যাহা কই অলকাদা আদিবাসীরা হিন্দু নয় মেটান ইঞাম গট কেদা মোড়ে টাকা দাম তাহলে নোয়াটা দু নেলা আরো মেটান অনকা পুস্তিকা হয়তো উন্নয়ন প্রকল্প গুলো শুধু সাইন বোর্ডেই শোভা পায় দশ টাকাতে তাহলে নোয়া দো কাটি ইঞ নেলা কে চেদ এ অলকাদা
1: এনখান ওই ওই যাহা আবো কো লাগিদ মেতামা আবরেন পাঠুয়া কো লাগিদ আবরেন সমাজ রেন হর কো চিন্তা কাতেদ আডি সরফাতে নোংকানা পুতি হো ছাপা কাতেদ উনকুয়া তীরে এম চাল গানোয়া উনকু হাবি সেটের গানোয়া নোয়া হতো লয়া অনলিয়ে কো লাগিদ মিটেন নাওয়া মিটেন পান্থা আবই উদু টোকাট খবর
3: আছে একদম
1: একদম হ্যাঁ বাং পুতি পাতা কো বাবত বন গালমরা আয়া অল বেল বাবত বন গালমরা এটা আবুয়া সান্তাড়ি সাহেরে দো নিথো রাজ আরি বাবতে অল সরাসরি রাজনীতি কথাই লই নকান অনলিয়ে কোয়া লেখা দো নিত কম গিয়া অনে অনকান অক্তরে গমস্তা প্রসাদ সরেন দো মিটেন এক্সেপশন জানি খান
3: একদম একদম মানতন গমস্তা প্রসাদ সরেন দো এতক্ষণ গে রাজনীতি রেন হড়ে তাহে কানা রাজনীতি রেনা পুথি হো আইমা গে মেনা তয়া তাইনামতে উনি যাহা সাহিত্য চর্চা এহব লেন দো সাহিত্য চর্চা সময় উনিয়া যাহা ভাষাতে যাহা রড়তে সাহিত্য চর্চালদা ইয়েই মেতাই কান তেনা মাস্টার হো কুমাং আই কান তেনাইন
1: আচ্ছা
3: দা আমন দো রাজনীতিরেম আড়গো এনে আমখান অল বেল দো আড়ি ছাড়তাম আমা রড় করেনা কায়দা কো এমান কো আড়ি ঠাক আদেন দা রাজনীতি ব্যতীত রাজনীতি বেগর আবো হর হপন দো বাবন লাহা দাঁড়ায়া দিকু দো সারাদিন কো এড়ে বোনা অনে অনা দো চট লুটি রে তাহে কান তাযা যে উনকু দো এড়ে ভেদ রেগে মেনা কোয়া আদো তাহলে রাজনীতি খান দো ইন দো আয়া কথা ইন লাইদা উনি মেন্দা ইন দো ঝাড়খণ্ড বিশ্বাসী হর কানাই ওনা লাগিতে ঝাড়খণ্ড কেন চাই ঝাড়খণ্ডীরা বিক্ষুব্ধ কেন বাঁচা দুরন্ত সংগ্রাম ঝাড়খণ্ড আন্দোলন উন্নয়ন প্রকল্প শুধু সাইন বোর্ডেই শোভা পায় নকানা আইমা পুথি মেনা তাযা এখেন ইনে সুমদোয়াং জনগণের কাছে আবেদন ঠগিরা যতই ফন্দি করুক আর যেন ভুলবেন না হড়ে সচেতন কোয়া চেঙ্গাওয়ের কোয়ায় উন্নয়ন না বঞ্চনা নেতা ও নেতৃত্ব আর অনলবাবু লে তেনা যাহা আদিবাসীরা হিন্দু নয় নোয়া রাজনৈতিক আন্দোলন রা মিটন ধাপ কান তাযা আর অনকান কথা দো যাওগে লই ইদিয়ে তাহেনা আডি হর উনদো না অল বেল কো উনি দো চেদম দোসেয়া ইহ উনদো সরকারি চাকরি রিং তাহে কানা ইহ ইন মেতাই কান তেন এ মাস্টার রাজনীতি না অল দো অল মইন তেলাঙা উনদো বতর কান তেন ইহ সরকারি হর তো দো উনকানা ছাপাল খান হা পাশে জানা এটকেটর হই দাড়িয়া আব ইমার্জেন্সি পিরিয়ড রে
1: ইমার্জেন্সি মান্ডি গমকে রাজ নোংকানা অল লাগিতে যাহা ধক যাহা দিল যাহা দাড়ে তাহে কানা অনকা হতো আডি কম অনলিয়ে ঠেন গে নেল নামো কান থেন সচে
3: এটা অনলিয়ে কদ বা কলে তাহে না
1: বা কলে তাহে না
3: বাং কলে তাহে না বতর কান দেন কো ইনি বতর কান তেন গে সারি কথা লইতে লাজা তো বনু মগর মিটেন হল না দিন দিসেয়া গোস্ত বাবু নই দো অনেক দো লাজা হো বানু তাই বতর হো বানু তাই পুলিশ হো বানু কোথায় চিলি হো বানু কোথায় মেনা তুই মেন দি গিয়া তবে আইরেন উনকা সাপাপ দাঁড়ে চিতান সে কো তাহে কানা ᱦᱚᱨᱚ ᱥᱟᱦᱮᱵ ᱨᱮᱱ ᱩᱱᱤ ᱫᱚ ᱥᱤᱥᱥᱚᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
3: ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱦᱩᱭ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱨᱟᱺᱪᱤ ᱫᱟᱹᱲ ᱤᱫᱤᱭᱟᱭ ᱟᱨ ᱚᱱᱮ ᱚᱱᱠᱟ ᱟᱸᱫᱳᱲᱮ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱫ
1: ᱟᱫᱚ ᱟᱡᱤᱵᱚᱱ ᱤᱱᱟᱹ ᱨᱮᱱ ᱜᱮ
3: ᱤᱱᱟᱹ ᱨᱮᱜᱮᱭ ᱛᱟᱦᱮᱸ
1: ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱭ
3: ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱟᱛᱷᱟᱭ ᱢᱮᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱠᱚᱞᱮᱱ ᱵᱟᱹᱵᱩ ᱤᱧ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱟᱵᱟ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱤᱧ ᱵᱟᱵᱟᱧ ᱢᱮᱱ ᱠᱟᱣᱫᱮᱭᱟ ᱟᱫᱚ ᱫᱚᱥᱨᱟ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱵᱟᱵᱟᱣ ᱠᱚᱣᱟ
1: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟ ᱱᱮᱵᱮᱛᱟᱨ ᱡᱮᱞᱮᱠᱟ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱫᱤᱱᱟᱹᱢ ᱫᱤᱱ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱨᱮ ᱟᱵᱚ ᱨᱮᱱ ᱱᱮᱛᱟ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱨᱚᱝ ᱠᱚ ᱵᱚᱫᱚᱞ ᱮᱫᱟ ᱯᱟᱹᱴᱤ ᱠᱚ ᱵᱚᱫᱚᱞ ᱮᱫᱟ ᱡᱷᱟᱱᱰᱟ ᱠᱚ ᱵᱚᱫᱚᱞ ᱮᱫᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱝᱠᱟᱱ ᱨᱤᱛ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱫᱚ ᱟᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱟᱡᱽᱟᱹᱨᱤ ᱢᱚᱛ ᱟᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱟᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱫᱚᱨᱥᱚᱱ ᱜᱩᱡᱩᱜ ᱦᱟᱹᱵᱤᱡ ᱤᱱᱟᱹ ᱫᱚ ᱢᱤᱫ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱟᱠᱟᱱ ᱛᱮ ᱵᱟᱝ ᱱᱤᱭᱟᱹ ᱫᱚ ᱱᱤᱵᱮᱛᱟᱨ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱯᱟᱹᱴᱤ ᱨᱮᱱᱟᱜ ᱵᱟᱵᱚᱱ ᱪᱟᱨᱪᱟᱭ ᱨᱮᱦᱚᱸ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱫᱚᱨᱥᱚ ᱨᱮ ᱨᱤᱦᱤᱴ ᱛᱟᱦᱮᱱ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱤᱣᱮᱫ ᱵᱷᱳᱨ ᱡᱤᱵᱚᱱ ᱵᱷᱳᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱜᱚᱢᱠᱮ ᱱᱤᱛᱚᱜᱟᱜ ᱯᱤᱲᱦᱤ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱢᱚᱦᱚᱛᱟᱱᱟᱜ ᱠᱟᱱᱟ
2: ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱵᱟᱹᱵᱩ ᱛᱟᱠᱚ ᱟᱠᱚ ᱚᱱᱟ ᱵᱤᱫᱟᱹᱞ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱜᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱜᱮ ᱡᱚᱛᱚᱭ ᱦᱟᱯᱟᱴᱤᱧ ᱠᱮᱫ ᱠᱚᱣᱟ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱛᱮ ᱦᱟᱯᱟᱴᱤᱧ ᱠᱟᱛᱮᱫ ᱦᱚᱸ ᱛᱚᱵᱩ ᱯᱟᱹᱨᱥᱤ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱮᱱ ᱛᱮ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱮ ᱥᱟᱨᱚᱫᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱠᱤᱥᱠᱩ ᱟᱨ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱫᱚ ᱮᱱ ᱨᱮᱦᱚᱸ ᱯᱟᱱᱛᱮ ᱨᱮᱜᱮ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱩᱪᱟᱹᱫ ᱫᱤᱱ ᱦᱟᱹᱵᱤᱡ ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱵᱚᱞᱚᱨᱟᱢᱯᱩᱨ ᱥᱮᱱ ᱠᱷᱚᱱ ᱠᱷᱮᱛᱨᱚ ᱢᱳᱦᱚᱱ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱱᱚᱰᱮ ᱡᱟᱜᱨᱚᱱ ᱥᱚᱨᱮᱱ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱚᱱᱟ ᱥᱩᱥᱟᱹᱨ ᱜᱟᱶᱛᱟ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱠᱚ ᱮᱦᱚᱵ ᱞᱮᱫᱟ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱛᱮ ᱡᱩᱫᱤ ᱵᱟᱭ ᱪᱷᱤᱛᱤᱨ ᱵᱤᱛᱤᱨ ᱠᱮᱠᱚᱣᱟ ᱵᱟᱭ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱮᱠᱚᱣᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱠᱟᱡᱟᱠ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱲᱟᱣᱱᱟ ᱟᱨᱦᱚᱸ ᱱᱟᱣᱟ ᱰᱟᱦᱟᱨ ᱠᱚ ᱩᱫᱩᱜ ᱫᱟᱲᱮ ᱠᱮᱭᱟ ᱮᱱ ᱨᱮᱦᱚᱸ ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱵᱟᱹᱵᱩ ᱫᱚ ᱢᱩᱪᱟᱹᱫ ᱫᱤᱱ ᱦᱟᱹᱵᱤᱡ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱨᱮ ᱚᱱᱟ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱨᱮᱱᱟᱜ ᱟᱫᱚᱨᱥᱚ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱭ ᱛᱤᱸᱜᱩᱱ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱮ ᱡᱟᱣ ᱞᱳᱠᱥᱚᱵᱷᱟ ᱵᱷᱳᱴ ᱨᱮ ᱪᱟᱦᱮ ᱦᱚᱲ ᱵᱷᱳᱴ ᱠᱚ ᱮᱢᱟᱭ ᱵᱟᱝ ᱠᱚ ᱮᱢᱟᱭ ᱴᱟᱢᱟᱠ ᱪᱤᱱᱦᱟᱹᱛᱟᱭ ᱱᱤᱭᱟᱹᱜᱮᱭ ᱢᱮᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱤᱧ ᱦᱚᱸᱭ ᱢᱮᱛᱟᱣᱟᱫᱤᱧ ᱛᱟᱦᱮᱱ ᱢᱮᱱᱫᱟᱭ ᱚᱠᱟᱨᱮᱢ ᱨᱚᱲᱟ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱥᱟᱨᱟᱫᱤᱱ ᱚᱞ ᱠᱟᱛᱮᱫ ᱦᱚᱸᱛᱚ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣᱟ ᱛᱟᱭ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱚᱧᱪᱚᱨᱮ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱛᱮᱫ ᱛᱚᱵᱩ ᱟᱯᱱᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱟᱯᱱᱟᱨᱟᱜ ᱢᱚᱱᱮᱨ ᱢᱚᱛᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱟᱯᱮ ᱠᱷᱚᱱ ᱤᱧ ᱫᱚ ᱪᱮᱫᱟᱜ ᱥᱟᱦᱟᱨᱮ ᱱᱚᱣᱟ ᱚᱸᱰᱮᱧ ᱞᱟᱹᱭ ᱯᱟᱥᱱᱟᱣ ᱛᱤᱧᱟᱹ ᱢᱚᱱᱮ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱪᱟᱦᱮ ᱦᱚᱲ ᱠᱚ ᱟᱛᱟᱝ ᱟᱨ ᱵᱟᱝ ᱠᱚ ᱟᱛᱟᱢ ᱛᱚᱵᱮ ᱱᱤᱭᱟᱹ ᱦᱚᱸ ᱴᱷᱤᱠ ᱛᱮᱦᱮᱧ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱨᱚᱲ ᱨᱮ ᱟᱯᱱᱟᱨᱟᱜ ᱵᱟᱝ ᱞᱟᱹᱭ ᱠᱟᱛᱮᱫ ᱱᱮᱛᱟᱨ ᱫᱚ ᱮᱴᱟᱜ ᱦᱚᱲᱟᱜ ᱜᱮ ᱰᱷᱮᱨ ᱠᱚ ᱮᱴᱟᱜ ᱠᱚᱠᱚ ᱫᱩᱥᱟᱹᱣ ᱠᱚᱣᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱚᱱᱟᱴᱟᱜ ᱯᱟᱱᱛᱷᱟ ᱫᱚ ᱵᱟᱭ ᱞᱟᱹᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱚᱱᱟ ᱯᱟᱦᱴᱟ ᱫᱚ ᱵᱟᱭ ᱟᱯᱱᱟᱨ ᱞᱮᱫᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱭᱟᱜ ᱢᱚᱱᱮᱨ ᱠᱟᱛᱷᱟᱭ ᱞᱟᱹᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱱ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱨᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮᱫ ᱦᱚᱸ ᱮᱴᱟᱜ ᱦᱚᱲᱤᱧ ᱫᱩᱥᱟᱹᱣᱮᱭᱟ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱩᱥᱟᱹᱣ ᱛᱟᱞᱟ ᱛᱟᱞᱟ ᱛᱮᱜᱮ ᱤᱧ ᱫᱚ ᱥᱟᱨᱟ ᱵᱮᱲᱟᱜᱤᱧ ᱫᱩᱥᱟᱹᱣ ᱤᱫᱤ ᱠᱮᱫᱮᱭᱟ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱡ ᱚᱠᱟᱭ ᱠᱩᱥᱤᱭᱟᱜᱼᱟ ᱟᱭᱟᱜ ᱟᱫᱚᱨᱥᱚ ᱚᱱᱟᱭ ᱞᱟᱹᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱱ
1: ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱟᱨᱚ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱦᱤᱸᱥ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱫᱚ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱵᱚᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣᱟ ᱢᱟ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱱᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱢᱟ ᱟᱹᱵᱤᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱟᱹᱵᱤᱱᱟᱜ ᱫᱟᱢᱟᱱ ᱚᱠᱛᱚ ᱱᱚᱰᱮ ᱵᱮᱱ ᱠᱷᱮᱢᱟᱣ ᱠᱮᱫ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱜᱩᱱᱢᱟᱱᱟᱣ ᱥᱟᱨᱦᱟᱣ ᱟᱹᱵᱤᱱ ᱥᱟᱞᱟᱜ ᱟᱨᱦᱚᱸ ᱧᱟᱯᱟᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱮᱥᱟᱱ ᱦᱤᱸᱥ ᱨᱮ ᱡᱚᱦᱟᱨ
2: ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ
0: ᱜᱚᱢᱚᱥᱛᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱥᱚᱨᱮᱱ ᱡᱮᱞᱮᱠᱟ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱮ ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱦᱟᱹᱴᱤᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱞᱮᱫ ᱞᱮᱱᱟ ᱠᱚ ᱠᱚᱞᱮᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱢᱟᱱᱰᱤ ᱚᱱᱚᱞ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱥᱩᱛᱞᱟᱞ ᱥᱚᱨᱮᱱ ᱱᱚᱣᱟ ᱨᱮᱭᱟᱜ ᱜᱮ ᱛᱮᱥᱟᱨ ᱦᱟᱹᱴᱤᱧ ᱫᱚ ᱩᱪᱷᱟᱹᱱᱚᱜᱼᱟ ᱜᱟᱯᱟᱱᱟᱜ ᱥᱤᱝᱜᱟᱹᱲ ᱵᱮᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱟᱨ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ ᱵᱤᱥᱥᱚᱱᱟᱛᱷ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱵᱤᱡᱚᱭ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱟᱨᱮ ᱥᱮᱨᱮᱧᱟ ᱴᱷᱟᱹᱠᱩᱨᱫᱟ ᱥᱟᱸᱥᱫᱟ ᱜᱟᱯᱟᱱᱟᱜ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল। নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও ও পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। এদিকে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশে আসছে। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে 173 জন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত বলে জানা গেছে। ইতোমধ্যেই ওই অ্যাকাউন্টগুলিকে বাতিল করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। সীমান্ত বেড়া নির্মাণ, সীমা চৌকি স্থাপন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। উন্নয়নের কাজে রাজ্য সরকার শাসক বা বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকা এলাকায় কোনো বিভাজন করবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। নবান্ন সভা করে আজ কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক আধিকারিক এবং বিধানসভা কেন্দ্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। তাৎপর্যপূর্ণভাবে নবান্নের বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী তৃণমূল কংগ্রেসের 3 জেলার 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, নয়না ব্যানার্জি, কুণাল ঘোষ উল্লেখযোগ্য। এদিকে আসন্ন বর্ষার জন্য জেলার প্রস্তুতি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের দপ্তরে গতকাল বৈঠক করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। বন্যা প্রতিরোধ ব্যবস্থা, জল নিষ্কাশন, ত্রাণ প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। বেড়েছে তাপমাত্রাও। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। আগামী 3-4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার কোনো কোনো জায়গায়। অন্যান্য জেলাগুলিতেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2-1টি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। আগামী 48 ঘণ্টার সতর্কবার্তায় বলা হয়েছে যে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গার উপর দিয়ে। পরবর্তী দুদিনে জলহাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য আবহাওয়ার জলহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন তারা তো জানেন এই অনুষ্ঠানে আপনারা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ পান এবং আপনারা পেয়ে সেগুলো উপকৃত হন। সে সংক্রান্ত চিঠি বা মেল আমাদেরকে জানান, আমাদের ভালো লাগে। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রেখেছেন এবং নিয়মিত আকাশবাণী শোনেন। আজকের তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত কৃষক বন্ধুরা গ্রাম বাংলার বুকে রয়েছেন এবং যারা চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বিভিন্ন চাষ তো হয়, তবে এই যে সিজনটা, এই সিজনটাতে বোরো ধান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি ধরি প্রচুর পরিমাণে হয়, কিন্তু বোরো ধান চাষ করতে গিয়ে আপনারা প্রথাগত কিছু পদ্ধতি অবলম্বন করেন, সে কারণে যে আশানুরূপ ফল পাওয়ার কথা আপনারা ভেবে চাষ করেন সেটা ঠিক হয়ে ওঠে না। তাই আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান ভিত্তিক বোরো ধানের চাষ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের প্রাক্তন যুগ্ম কৃষি অধিকর্তা মাধব চন্দ্র ধাড়াকে। মাধববাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার।
3: নমস্কার।
2: সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত। আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে বিজ্ঞান ভিত্তিক বোরো ধানের চাষ, আমি তার আগে একটু আপনার থেকে জানি যে অন্যান্য যে সমস্ত চাষগুলো রয়েছে আউশ আমনের কথা যদি ধরি, সেখানে এই বোরো ধানটা কেন এত গুরুত্বপূর্ণ বলে আপনি বলবেন?
3: আমাদের এই পশ্চিমবঙ্গে বোরো ধান প্রায় 12-13 লাখ হেক্টরের মধ্যে সীমাবদ্ধ, যেটা প্রায় আমাদের আমন সিজনের এক তৃতীয়াংশ প্রায়। কিন্তু আমন সিজনে প্রাকৃতিক যে দুর্যোগগুলো থাকে তার সম্মুখীন হয়ে অনেক ফলন কম হয়, সেখান থেকে বোরো সিজন এটা সবচেয়ে চাষিরা নিশ্চিন্ত একটা ফলন পেতে পারবে এবং এখান থেকে ধানটা যে পাবে তার গুণানুগুণ এবং পুষ্টিগুণ সর্বোপরি, এই যে সিজনটা খুবই ফ্রেশ থাকে, অর্থাৎ এই সময় ঝড় বৃষ্টি জল এগুলো থাকে না, এই তার গুণানুগুণ যেহেতু ভালো সেটা বীজ হিসাবে ভালোভাবে ব্যবহার করা যাবে এবং এখান থেকে ফলন অনেক বেশি হয় আমন সিজনের থেকে। সেই জন্য চাষি ভাইরা যদি বিজ্ঞানভিত্তিক এই চাষটা করে থাকে বোরো ধানটা, তাহলে সেখান থেকে তাদের লাভের অংশ অনেকটাই বাড়িয়ে তুলতে পারবে
2: অন্যান্য দুটো
3: আউশ এবং আমনের থেকে।
2: ঠিক এই সময় মানে ওয়েদারটা খুব সুইটেবল কৃষক বন্ধুদের জন্য, মানে আমাদের যারা অন্য দাতা তাদের কাছে এটা একদম উপযুক্ত।
3: উপযুক্ত মানে এই সময় মেঘলা থাকে না, কন্টিনিউয়াস সানলাইট পায়, যেটা গাছ ভালোভাবে তার পুষ্টি করার জন্য যা খাদ্য তৈরি করার জন্য সবকিছুই আবহাওয়া পেয়ে থাকে সে, এবং ধানের রং খুব সুন্দর হয়, সেটা বীজ হিসাবে ভালো ব্যবহার হয় এবং এর পুষ্টিগুণ অন্য ধানের তুলনায় বোরোটা অনেক দিক দিয়েই ভালো।
2: বেশ, আমরা তাহলে এবারে মূল আলোচনায় প্রবেশ করি, যেটা হচ্ছে বোরো ধানের চাষ। চাষ করার আগে আমাদের তো আগে জমিটা তৈরি করতে হবে। বোরো ধানের এখন কম বেশি মোটামুটি বীজতলা হয়ে গেছে, কৃষক বন্ধুরা মোটামুটি ভাবে জমি তৈরি করছেন। তার আগে যদি আপনাদের মতো বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা একটু পরামর্শ দেন যে মূল জমি তৈরি করার আগে কি কি সতর্কতা বা কোন কোন বিষয়ে সজাগ থাকা কৃষক বন্ধুদের দরকার।
3: প্রথম হচ্ছে যে বীজতলা প্রায় আপনারা করে ফেলেছেন এই বছর, বীজতলা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, তার মধ্যেও হয়েছে এবার ওয়ার ব্যাপার। এই জন্য যখন বীজতলা তৈরি করবেন তখন প্রথম হচ্ছে জমিটাতে যে করবেন, কারণ বিশেষ করে আমি যেটা বলতে চাইছি এখন চাষি ভাইরা অনেক জায়গায় আমরা দেখছি নাড়া পুড়িয়ে ফেলে,
2: এটা একটা বড় সমস্যা
3: হয়ে
2: যাচ্ছে। আমরা এত বিভিন্ন অনুষ্ঠানে প্রচার করছি বিভিন্ন ভাবে কিন্তু খুব কম সংখ্যক মানুষের মধ্যে সচেতনতা আসছে, এখনো পর্যন্ত এর পরিমাণটা বেড়েই চলেছে ক্রমাগত।
3: এই জন্য আমরা যেটা বলছি

0: এই সময় নাড়াটাকে যদি একটা জৈব সার হিসাবে চাষিরা ব্যবহার করতে পারে, সেইটা কিভাবে করতে পারবে, যে এই জমিতে যে নাড়াগুলো আছে, যেহেতু এখন প্রায় সবাই হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটে, অনেক ধরনের নাড়া এবং তার খড়কুড়ো সব মাঠে পড়ে থাকে, এইগুলো যেটা করা উচিত যে এইগুলো বেলান যন্ত্র দিয়ে জড়ো করে সেগুলো বিভিন্নভাবে, যেমন ফসলের আচ্ছাদন বিভিন্ন চাষ করে সেখানে আচ্ছাদন হিসাবে ব্যবহার করা, গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা যায়, এইগুলোকে নিয়ে গেলে জৈব সার করা যায়। তাই করে আমরা ভিড়িডি মিশিয়ে জৈব সার বাড়িতে গিয়ে তৈরি করতে পারেন, অথবা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন, এবং যেটা করা যায় সবচেয়ে ভালো, এখান থেকে ভালো মাশরুম তৈরি করা, সেই হিসাবে যদি এগুলাকে সেকেন্ডারি ব্যবহার হিসাবে চাষিরা চিন্তা করেন তাহলে খড়ের একটা সৎ ব্যবহার হয়। এরপরেও মাঠে যদি আপনারা পচিয়ে মাঠে জৈব শক্তি বাড়াতে চান, কারণ আমরা দেখেছি যে এক হেক্টর জমি থেকে প্রায় 400 কেজি জৈব কার্বন নিঃসেষিত হয়ে যায়, ওই যে পরিমাণ খড় হয় সেটাকে যদি আমরা মাটিতে এনিহাও মিশিয়ে দিতে পারি তাহলে সেই জৈব কার্বনটা আমরা মাটিতে ফিরিয়ে দিতে পারবো।
1: ঠিক ঠিক,
0: এই জন্য আমরা যেটা বলছি এখন যে আপনারা পুষার ডিকম্পোজার এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়,
1: আচ্ছা
0: এইটাকে যদি আপনারা খড়ের সঙ্গে মিশিয়ে দেন, কীভাবে করবে সেটা আমি সংক্ষেপেই বলছি, যে আপনারা প্রথমে 5 লিটার জলের মধ্যে 150 গ্রাম ঝোলা গুড় দিয়ে গরম করবেন, গরম হয়ে গেল ঠান্ডা করবেন, তার সঙ্গে ছোলার ছাতু 50 গ্রাম মিশাবেন, ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশালেন, মিশে এর মধ্যে ওই যে পুষা ট্যাবলেট 4টে ট্যাবলেট 1 হেক্টরের জন্য সেটা মিশিয়ে দিলেন।
1: আচ্ছা, 1 হেক্টরের জন্য বলতে 1 হেক্টরের যে সমস্ত খড় বা অবশিষ্টাংশ পড়ে রয়েছে সেগুলো কি এক জায়গায় জড়ো করবে?
0: না, ওইটা ওই যেটা আমি দবনটা তৈরি করব সেটা পুরো জমিতে আমরা ছিটিয়ে দেব।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তাহলে কি বললাম আমি, 5 লিটার জলে প্রথমে 150 গ্রাম ঝোলা গুড় দিয়ে প্রথমে হচ্ছে আমরা গরম করবো, ফুটাবো, ঠান্ডা করবো, তারপরে ছোলার ছাতু মিশাবো, এরপরে ওর সঙ্গে আমরা কি করবো, একটা বড় পাত্রের মধ্যে 5 লিটার জল ধরবে, মানে 25 লিটার জল ধরবে, এই ধরনের পাত্র আমি ঠিক করবো, কারণ পরে পরে স্টেপগুলো আমি বলছি। এই 5 লিটার দিয়ে ওরম ট্যাবলেট দিয়ে ওটা রেখে দিলাম, 4 দিন রেখে দিলাম, তারপরে একটা স্তর পড়ে গেল। এবার ঠিক একই প্রসেস, ওই পরিমাণ গুড় আর 5 লিটার জলে, আবার 4 দিন পরে 5 লিটার জলে সম পরিমাণ গুড় এবং ছোলার ছাতু যেমনভাবে বললাম সেইভাবে করে মিশে দিলাম,
1: মিশে দিলাম, বেশ,
0: তাহলে 5-10 লিটার হয়ে গেল। এইভাবে আমি আরো 2 দিন পর পর, এবার 2 দিন পর পর আরো 3 বার করব, মানে মোট 25 লিটার হয়ে যাবে, এবং এটা করতে 12 দিন সময় লাগবে, বুঝা গেল? এই 12 দিন যখনই হয়ে গেল, এবার এই দবনটা ঠান্ডা হয়ে গেল, এই দবনটাকে আমরা ভালোভাবে এই 12 দিনের মধ্যে থেকে এই দবনটা থেকে একটা কালচার তৈরি হয়ে গেল, সেই কালচারটা আমরা এই যে 25 লিটার 475 লিটার জলের সঙ্গে মিশিয়ে পুরো 1 হেক্টর জমিতে কভার করব, মানে স্প্রে করে দেবো, এই স্প্রে করে খড়ের উপর স্প্রে করে দেবো, এই খড়ের উপর স্প্রে করে দেওয়ার জন্য যদি প্রপার ময়েশ্চার থাকে, মানে জলের পরিমাণ থাকে, যে কাদা নয় জলের, মানে যাতে মাটিটার মধ্যে মিশানো যাবে, সেরকম আমরা রোটাভেটার যে যন্ত্র আছে তার দ্বারা মাটির সঙ্গে মিশিয়ে দেবো, এটা মিশিয়ে দিলে এবং সেইটা আমরা 20 দিন সময়ের যদি এই অবস্থায় রেখে দিই, যদি মাটিতে জলের পরিমাণ জমিতে কম থাকে তখন আমরা ইরিগেশনের মাধ্যমে জলসেচের মাধ্যমে একটু কাদা কাদা ভাব করে দেবো, তাহলে এটা তাড়াতাড়ি পড়বে।
1: আচ্ছা, মাটির সঙ্গে মেশবেন বলতে কি, তাহলে কি যখন জমি তৈরির সময় যে পাওয়ার টিলার,
0: হ্যাঁ হ্যাঁ,
1: যে হালটা হচ্ছে সেই সময়,
0: এইটা মানে চাষ করা ফাইনাল চাষ করার আগে থেকে আমাকে মাঠে দেখে যেতে হবে, এটা 20 দিন সময় তাকে গ্যাপ দিতে হবে, এইটা তার মধ্যে পচানোর জন্য।
1: আচ্ছা আচ্ছা,
0: এইভাবে করতে হবে, পুরোপুরি যে নাড়াটা সেটা সদ্ব্যবহার হবে এবং সেখান থেকে একটা জৈব সার আমরা মাটির মধ্যে জোগাড় করতে পারবো।
1: এখন দেখছি যে কৃষক বন্ধুরা মাঠে যে নাড়াগুলো ছিল সেগুলো তারা ওই চাষ হয়ে যাওয়ার পর যেগুলো অতিরিক্ত অংশ হাতে লাগছে সেগুলো তারা ফেলে দিচ্ছে, তখন সেটা আর করতে হবে, পুরোপুরি সেগুলো পচে
0: যাবে।
1: আচ্ছা, বাহ, এটা তো খুব ভালো,
0: কিন্তু এটা এটা আমাদের প্রচার চলছে চারদিকে, যাতে চাষিবাদের এই আইডিয়াটা দেওয়া যেতে পারে, বা এই যে যদি কেউ তুলে এনে বাড়ির মধ্যে জৈব সার যেভাবে তৈরি করে সেখানে আমরা টাইকোডার্ম বা ভেরি দিয়ে পচিয়ে সেটাও বাড়ির মধ্যে তৈরি করতে পারে।
1: হ্যাঁ, সেগুলো আর এছাড়াও তো আরো ব্যবহার রয়েছে, ছাতু তৈরির ব্যাপারটা আপনি বললেন। এবারে যেটা হচ্ছে যে মূল জমির নাড়ার ব্যাপারটা বললেন,
0: হ্যাঁ,
1: মূল জমি তৈরির সময় যে সার প্রয়োগ, সেই সময় কিভাবে কি সার দেবেন, কত পরিমাণ, সে ব্যাপারটা যদি একটু।
0: হ্যাঁ, এইভাবে যেটা বলতে চাইছি যে মূল জমি যখনই তৈরি করবে, এই নাড়া ব্যাপারটা করলো না সবাই আমাদের এই প্রসঙ্গে এখন আসতে পারেনি, তখন তারা যেটা করা উচিত, আমার যখন রোয়া হবে রোয়ার 3-4 দিন আগে মাঠে জল ঢুকে দেবো, যে জমিতে চাষ করব জল ঢুকে দেবো, জল দেওয়া থাকলো 3-4 দিন পর।

0: আমি প্রথম চাষ একবার লম্বা লম্বি আড়াআড়ি ভাবে দেবো এবং মই দেবো। এই সময় আমরা কি করব, জৈব সার মানে গোবর সার ভার্মিকম্পোস্ট, পচা গোবর সার কত দেব, 2 টন পার একর, আমি সবকিছু একরের মাপে বলবো, বা 1.5 টন ভার্মিকম্পোস্ট, বা কেউ যদি মনে করেন অ্যাজোলাটাকে পচিয়ে মানে আমার 4 টন অ্যাজোলা পচিয়ে যে পরিমাণ সারটা হবে সেটাও, এটা ওই প্রথম যে চাষটা দেবো সেই সময় মিশিয়ে দেবো। এইবার অনেকে খৈল ব্যবহার করেন, খোল যদি আমি 100 কেজি পার একর, বিভিন্ন ধরনের খোল আছে, সেটা ওই প্রথম চাষের সময় মিশাতে হবে। অনেক সময় রোয়ার সময় অনেকে করে, এটা করা উচিত নয়,
1: এই
0: প্রথম চাষেই করে দিতে হবে। এই করে আমি 7-8 দিন ফেলে রেখে দেবো জমিটা। রেখে দেওয়ার পর আবার 7-8 দিন পরে আবার একবার প্রথম চাষ লম্বালম্বি, দ্বিতীয় চাষ আড়াআড়ি দিয়ে একটা মই দেবো। এইভাবে আমরা জৈব সারটা দেবো। এবার সেকেন্ড যে রাসায়নিক সার যেটা দেবো সেইটা কখন দেব, সেইটা ওই যে শেষ চাষের প্রথম 2 বার চাষ দিলাম তারপরে মই দেব, মইয়ের আগে দেব।
1: আচ্ছা,
0: রাসায়নিক সার হিসাবে আমাদের যেটা রেকমেন্ডেশন আছে বা আমরা যেটা সুপারিশ করে থাকি সেটা হচ্ছে মূল সার হিসাবে, মূল সারটাই, মূল সার মানে যেটা জমি তৈরির সময় দেব। মোট সারের দরকার হচ্ছে আমাদের 52 কেজি নাইট্রোজেন, 26 কেজি ফসফেট, 26 কেজি পটাশ এক একর জমির জন্য, বড় চাষের মোট সারের পরিমাণ দরকার, রাসায়নিক সারের দরকার। এর মধ্যে আমি কি পরিমাণ দেব, না এর মধ্যে আমি 1/4 1/4 নাইট্রোজেন, পুরো ফসফেট এবং 3/4 আর 3/4 হচ্ছে পটাশ মূল সার মানে এই জমি তৈরির সময় দেব। সেটা দিতে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমরা ইউরিয়া, সিঙ্গল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ দিতে পারি। তখন আমরা কি বলবো যে ওই চাষের সময় ইউরিয়া দেবেন 28 কেজি 500 গ্রাম, সিঙ্গল সুপার ফসফেট দেবেন 162 কেজি 500 গ্রাম, মিউরেট অফ পটাশ দেবেন 32 কেজি। এবার কেউ কেউ সিঙ্গল সুপার ফসফেট না দিয়ে ডিএপি হিসাবে দেয়, যখন যদি ডিএপি দেয় ডিএপি দেবে 56 কেজি 500 গ্রাম, ইউরিয়া দেবে 6 কেজি 250 গ্রাম, মিউরেট অফ পটাশ দেবে 32 কেজি। আবার কেউ কেউ এনপিকে 14-35-14 এইটাও হিসাবে দেয়, তখন কি করবেন এনপিকে 14-35-14 দেবেন, 74 কেজি 250 গ্রাম, ইউরিয়া দেবেন 5 কেজি 75 গ্রাম, মিউরিয়াটো পটাশ দেবেন 14 কেজি 250 গ্রাম। এইটা হচ্ছে আমাদের যত উচ্চ ফলনশীল যে ধানগুলো চাষ করি সার ক্ষেত্রে। এবার যদি আমরা হাইব্রিড, যা চাষিদের কাছে এক কাঠি চাষ বলে পরিচিতি, অনেক উন্নত জাত আছে, RS-60-44, RS-61-29, PACT-835, যেরকম অনেক জাত আছে, সেগুলো যারা চাষ করে সেখানে কিন্তু সারের পরিমাণটা বেশি লাগবে। তার মোট দরকার হচ্ছে 60 কেজি 30 কেজি 30 কেজি, 60 কেজি নাইট্রোজেন, 30 কেজি ফসফেট, 30 কেজি পটাশ, এইটা দরকার। তারও এই প্রথম হচ্ছে 1/4 নাইট্রোজেন মূল সার হিসাবে, ব্যাসাল্ড যেটাকে বলা হয়, পুরো ফসফেট, 4/3 হচ্ছে পটাশ মূল সার হিসাবে। সেখানে আমরা কি দেব, ইউরিয়া দেব 33 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট দেব 187 কেজি 500 গ্রাম, এবং মিউরিয়াটা পটাশ দেব 38 কেজি। আর যদি ডিএপি কেউ দিয়ে চাষ করেন, ডিএপি দেবেন 65 কেজি 250 গ্রাম, ইউরিয়া দেবেন 7 কেজি 250 গ্রাম, মিউরিয়াটা পটাশ দেবেন 38 কেজি। এইটা দিয়ে চাষ দিয়ে মই দিয়ে আমরা জমিটা আবার রোয়ার উপযোগী করে দেব।
1: বেশ, আমাদের মোটামুটি জমি রোয়ার উপযোগী হয়ে গেল, এবার তো রুইতে হবে। রুইতে যখন হবে তাহলে তার সময়টা ঠিক কেমন হওয়া উচিত আর পদ্ধতিটা কেমন হওয়া উচিত?
0: রোয়ার অ্যাকচুয়ালি উপযোগী সময় হচ্ছে জানুয়ারির লাস্ট ফর্টনাইট।
1: আচ্ছা,
0: সেটা আমরা শীতের মকর যেটা এই বছর ঘটেছে সেটা এখন ফেব্রুয়ারির
1: ফার্স্ট উইক
0: পর্যন্ত আমরা করা উচিত, সবাই করা উচিত, করতে বাধ্য, চারা না হলে তৈরি করবে কি করে। কিন্তু ভালো ফলন পাওয়া যায় যদি আপনি 31 জানুয়ারির মধ্যে রোয়া করতে পারেন, কিন্তু এইটাকে অনেকেই করতে বাধ্য হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট কেমন কি সেকেন্ড উইক করতে বাধ্য, আমরা আপনারও করতে বাধ্য, কিন্তু সেখানে সেইভাবে তত্ত্বাবধান করতে হবে, মানে পরিচর্যা ঠিক সেইভাবেই করতে হবে। এবং এই রোয়া যখনই করতে যাবেন তখন দড়ি পুঁতি দিয়ে করেন, কিন্তু এখন চাষিরা সব কন্ট্রাক্টে ফুরনে চাষবাস করছেন,
1: এখন
0: করা যায় সেখানে কি করবেন আপনারা, যেহেতু এখানে গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি, লাইন থেকে লাইন হচ্ছে 8 ইঞ্চি মানে 20 সেন্টিমিটার, এইভাবে রোয়া করা উচিত। 8 লাইন করবেন,
1: তারপর আবার একটা গ্যাপ,
0: একটা গ্যাপ, এই গ্যাপটা আমরা দিতে বলি বিশেষ করে যেখানে শোষক পোকার আক্রমণটা বেশি, সেই সব বিশেষ কিছু কিছু এরিয়া আছে, যেমন খানাকুল হুগলিতে একটা আছে, বর্ধমানে কিছু এরিয়া আছে, সেখানে আট লাইন দিয়ে এক লাইন গ্যাপ করে রোয়া উচিত। এবং এই রোয়া করার সময় যেটা করা উচিত, রোয়া করার সময় আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে শিকড়টা যেন এক ইঞ্চির বেশি গভীরে না যায়। বেশি গভীরে গেলে কিন্তু সেখান থেকে পাঁচ কাঠি ছাড়তে দেরি হবে, কম সংখ্যা ছাড়বে।
1: আচ্ছা,
0: কম গভীরতা রোয়া করতে হবে।
1: এই যে আট লাইনটা শুধুমাত্র আপনি খানাকুল হুগলি বা যে স্থানের কথা বলেন, সেখানে না রেখে আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা কৃষক বন্ধুরা করেন, তারাও যদি এটাও ফলো করতে পারেন।
0: ফলো করলে অনেকে হয়তো ভাবে যে ফলন কম হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ফলন কম হবে না,
1: আর
0: করাটা উচিত, কোনোক্রমে কম হবে না। কারণ ওইখান থেকে যে এমন কিছু ফলন কম হবে না, যদি করতে পারেন তাহলে ওই শোষক পোকাটাকে, মানে শোষক পোকা যখন আক্রমণ করে তখন সে তাকে দমন করার জন্য ওই যে গ্যাপটা থাকে সেইখানে দুটো লাইন থেকে ধানটাকে আড় আড় করে দেওয়া যায় এবং সেখান থেকে ভালোভাবে ওষুধ দেওয়া যায় এবং
1: পরিচর্যা
0: করা যায়। তারপর আরেকটা সুবিধা হচ্ছে ওই পোকাগুলো লাফিয়ে এই যে গ্যাপটা থাকার জন্য অন্যদিকে যেতে পারে।
1: ঠিক এইভাবে কৃষক বন্ধুরা রোপণ করলেন মূল জমিতে। এবারে রোপণ করার প্রথম সপ্তাহ পরে বা এরপরে কি ধরনের পরিচর্যা তারা অনুসরণ?
0: প্রথম সপ্তাহের পরেই রোয়া করা হয়ে গেল। রোয়া করার সময় যেটা বলতে চাই, সে জলটা কিন্তু ছিপছিপে থাকবে,
1: খুব নয়,
0: খুব বেশি নয়, একবার শুকনো নয়। একবার শুকনো হয়ে গেলে হাতে মাটি জড়ে যাবে, রোয়া করতে পারবে না। আবার ছিপছিপে বেশি থাকা থাকলে শিকড়টা অনেক গভীরে চলে যাবে, তখন সেখান থেকে পাঁচ কাঠি বেশি ছাড়বে না। এই জন্য মানে ছিপছিপে জল সেই অবস্থায় রোয়া করা উচিত। এবং রোয়া হয়ে যাওয়ার পর বিশেষ করে আগাছা দমন একটা একটি খুব বিরাট সমস্যা। এই আগাছা দমন করার জন্য আমরা যেটা সুপারিশ করছি, পিটিলাকোর 30.7 এই যে ইসি হিসাবে যেটা পাওয়া যায় সেটা 510 মিলিলিটার ওই এক একর জায়গার জন্য।
1: পিটিলাকোর
0: 30.7 এই ইসির এই দাম পাওয়া যায়। আর হচ্ছে পিটিলাকোর 50% একটা পাওয়া যায়, সেটা দেখতে 400 ml, অথবা বিউটাক্লোর যদি 50 ইসি মানে 50 ইসি এইভাবেও পাওয়া যায়, সেটা দিতে হবে 1 লিটার এক একর জমির জন্য। আর যদি আমরা সাথী দিই, সাথীটা এটা হচ্ছে পাইরোসালফিউরন ইথাইল, এটা 10 WP 100 গ্রাম 90-100 গ্রাম এটা এক একর জমির জন্য। মানে এই যেহেতু ট্যাবলেট, এটাকে গুলে স্প্রে করতে হবে। এই স্প্রে করার সময় আপনারা দেখবেন 3 একর জমির জন্য আপনাকে জল লাগবে 180 লিটার এক একরের জন্য, 3 বিঘের জন্য। এক একর মানে 3 বিঘে আর কি, প্রতি বিঘেতে হচ্ছে 60 লিটার, তার 3 বিঘের জন্য 180 লিটার, মানে এক একরের জন্য 180 লিটার জল দরকার। এবং এই ওষুধটা পরিমাণ কিন্তু ফিক্সড, জলটা কম বেশি হতেই পারেন, কিন্তু ওষুধটা ওই পরিমাণ ওষুধ এই এক একর জমিতে দিতে হবে। এইগুলো দিয়ে এটা হচ্ছে দিয়ে আমরা যেটা করা উচিত, এগুলো হচ্ছে রোয়ার 1-3 দিনের মধ্যে। আর বিউটাক্লোর যেটা বললাম সেটা আমরা প্রয়োজনে 3-5 দিনের মধ্যে দিতে পারি। এটা হচ্ছে পিমার্জেস, মানে পিমার্জেস তাকেই বলা হয় যে ঘাস জন্মানোর আগে যেটা যায়, এইটা সেটাকে পিমার্জেস। এটাকে এইভাবে
1: আচ্ছা নিয়ন্ত্রণের একদম শুরু
0: ইমার্জেস হওয়ার পি মানে হতে চাচ্ছে ঠিক সেই
1: ঠিক ঠিক। এরপরেই মোটামুটি ধরুন তো আমরা এগুলো দিয়ে দিলাম, আগাছা নিয়ন্ত্রণ করার প্রথমে যে ধাপ সেগুলো মেনে চললাম, গাছও বেড়ে উঠছে, দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ বা আর পরবর্তী যে দিনগুলো আছে সেক্ষেত্রে কিরকম
0: পরিচর্যা করা দরকার? হ্যাঁ, এই যে ধানটা রোয়া হয়ে গেল, কিন্তু সবসময় আমি জল ছিপছিপে রাখবো, কখনো বেশি জল দেব না। এইবার আমাদের যেটা করতে হবে, প্রথম চাপান সার দেওয়া, মানে ওই যে আমি ডোজটা বলে দিচ্ছিলাম উচ্চ ফলনশীলের ক্ষেত্রে এক, হাইব্রিডের ক্ষেত্রে এক, সেই পরিমাণ সারটার এবার আমরা কি পরিমাণে দেব, 18-21 দিনের মাথায় চাপান সার হিসাবে ইউরিয়া 57 kg 500 কার ক্ষেত্রে, উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে এক একর জমির জন্য। আর হাইব্রিডের ক্ষেত্রে দেবো 67 kg। এইটা দেওয়ার সময় এই যে 18-21 দিনের মাথায় আমরা যখন দেব তখন মাটিটা শুকিয়ে থাকবে, সেই অবস্থা দিলাম, তার 24-36 ঘন্টার মধ্যে জল সেচ দেব। দেওয়ার পর এইবার যদি ওই 21 দিনের মাথায় একবার আবার হাত নিড়ানি দিয়ে একবার যদি ঘেঁটে দিই, তাহলেও কি ওই ইউরিয়াটা একটা নির্দিষ্ট গভীরতায় যাবে এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং যে আগাছাগুলো থাকবে সেগুলোও দমন হয়ে যাবে। এটা সবচেয়ে ভালো, কিন্তু অনেকেই পারে না মজুরের অভাব। তখন আমরা সেখানে কি বলেছি, সেখানে যদি পোস্ট ইমার্জেন্স যে হার্বিসাইডগুলো আছে, মানে আগাছানাশক আছে, সেগুলোকে ব্যবহার করার জন্য, তার মধ্যে আমরা জানি বিসপাইরিবেক সোডিয়াম যেটা 10 SC হিসাবে পাওয়া যায়, সেটা হচ্ছে 100 ml এক একর জায়গার জন্য স্প্রে করে দিতে হবে। আর একটা ভালো পাওয়া যায় যেটা হচ্ছে মেট সালফিউরান মিথাইল 10% ক্লোরোমিউরাল ইথাইল 13%, এটা হচ্ছে অলমিক্স হিসাবে পাওয়া যায়, পরিমাণটা খুবই কম, মাত্র 10 গ্রাম প্রতি একর জমির জন্য। জলটা আপনি বলেছি আগে এই পরিমাণ জলের সঙ্গে মিশাতে হবে, তাহলে কি করবেন আপনি, এত পরিমাণ 10 গ্রামটা মিশাবেন কি করে? এইটা আপনার ধরি মানে আপনাকে 180 মানে 9 ড্রাম হচ্ছে, তাহলে আপনাকে 900 মিলিলিটার জলের মধ্যে ওইটাকে পুরোটাকে মিশিয়ে দিন। এইবার ভাগ করে মানে 900 মিলিলিটার মিশিয়ে নিলেন, এবার সেটাকে 9টা ড্রামে 100-100 করে ভাগ করে দিয়ে দিলেন, খুব সুন্দরভাবে হয়ে গেল।
1: কোনো কোনো কৃষক বন্ধুদের বা আপনাদের কথায় উঠে আসে যে জমিতে জিঙ্কের অভাব বা দস্তার অভাব, তাই সেক্ষেত্রে তাহলে কি করবেন কৃষক বন্ধুরা?
0: জিঙ্ক বা দস্তার অভাব হলে আমরা এই মাটির এতক্ষণ সারের প্রসঙ্গ যেটা বললাম সেখানে সবই হচ্ছে লো মিডিয়াম হাই, এই 3 ক্যাটাগরির সয়েল মানে মাটির উর্বরতা শক্তির ভিত্তিতে আমরা যেটা রেকমেন্ড এতক্ষণ করে এলাম সেটা হচ্ছে মধ্যম ভাগ ধরে নিয়ে, কিন্তু সবসময় ধরে নেওয়া উচিত এর উপর নির্ভর করে করা উচিত না, মাটি পরীক্ষা করা উচিত
1: একদম
0: শুরুতেই বা চাষের আগে মাটি পরীক্ষা প্রতি বছর না করতে পারলে 2-3 বছর অন্তর একবার করা উচিত,
1: তবেই না বুঝতে পারবে কিসের অভাব ঘটেছে।
0: কিসের অভাব? আমরা শুধু নাইট্রোজেন ফসফেট পটাশ দিয়ে যাচ্ছি, কিন্তু আরো যে গৌণ যে এলিমেন্ট গুলো আছে সারগুলো আছে বা যেগুলো অনুখাদ্য সার আছে সেগুলোর কোনটা অভাব, সেইভাবে একটা জিঙ্ক বা দশটা, এই জিঙ্কটা আমরা সেটা হচ্ছে 10 কেজি প্রতি একরে আমরা মাটির সঙ্গে ওই যে বেসাল সার মানে জমি তৈরি করছিলাম তখন দিয়ে দিতে পারি, মূল জমিতে দিয়ে দিই, আমরা পরবর্তী 4-5টা ফসল দেওয়া দরকার হয় না, কারণ ওই এটা কাজ করতে থাকে। তার আগেই বলেছি মাটি পরীক্ষার ভিত্তিতে দেওয়া ভালো, কিন্তু সেটা যদি না করে থাকে সেই, এইবার যদি কেউ দিল না কিন্তু আমার সিমটম দেখা গেল,
1: কিরকম দেখা যাবে?
0: সিমটমটা মোর্চা পড়ার মতো পাতাগুলো হয়ে যাবে, তারপর আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, শিকড় গজাবে না এবং অনেকটা জায়গা ধরে প্রায় জমিটা হলুদ হতে হতে বসে যাচ্ছে মনে হবে, চাপে চাপে বসবে না, এটা পুরো জমিটা হয়ে যাচ্ছে মানে পুরো জমিটাতে দস্তার অভাব।
1: বেশ,
0: জিঙ্ক সালফেট 5 গ্রাম এর সঙ্গে 1.5 গ্রাম চুল জলে মিশিয়ে তার সঙ্গে মিশিয়ে সেটা স্প্রে করতে পারে, বা চিলেটে জিঙ্ক পাওয়া যায় 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারে।
1: আচ্ছা,
0: এটা দুটো সময় করা উচিত, একটা হচ্ছে 21-25 দিনের মাথায় আর একবার হচ্ছে 45-50 দিনের মাথায় এটা স্প্রে করতে পারে যদি জিঙ্কের অভাব হয়।
1: এবার একটু জানি যে সব চাষের ক্ষেত্রে তো একটা জলের প্রয়োজনীয়তা থাকে,
0: জল সেচের প্রসঙ্গে যেটা মেনে চলা উচিত যে সব সময় হচ্ছে আমি বলেছি প্রথমে রোয়া থেকে চাপান প্রথম দেওয়া পর্যন্ত তখন যেটা করা উচিত ছিপছিপে জল থাকবে, চাপান দেওয়ার পর এবার আপনাকে অল্টারনেট ওয়েটিং এন্ড ডাই মানে শুকিয়ে দিয়ে আবার জলটা শুকিয়ে আবার জল কন্টিনিউয়াস জল দাঁড় করে দেখার দরকার নেই, সেখান থেকে অনেক ক্ষতি হয়, আমরা ক্ষতিকর গ্যাসও বের হয়, এইসব প্রসঙ্গ আছে, এইটা করা উচিত। এবং দ্বিতীয় যে চাপান সার দেবো
1: সেটা কত?
0: সেটা হ্যাঁ সেটা হচ্ছে আমার মুকুট বলতে শীষটা বেরোবে, পিআই পেনিক্যাল ইনিশিয়েশন, মুকুট যখন বেরোবে সেই সেটা কিন্তু আপনার এটা চাষিরা বুঝতে ভুল করে যে এইটা অ্যাকচুয়ালি আরম্ভ হয় শীষ বেরোনোর 1 মাস থেকে, আর চাষিরা বুঝে যখনই ফুলেছে
1: দেখতে পায়
0: বাড়িতে তখনই ওই কাঁচ থোরটাকে বলে সেইটা যখন ফেরুতে আরম্ভ করে অর্থাৎ শীষ বেরোনোর 25 দিন আগে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। এইটা তো দেরিতে দেওয়ার জন্য যেটা হয় প্র্যাকটিক্যালি যেটা হয় ধান সবুজ হয়ে যায় শীষ বেরোতে দেরি হয় এবং আগড়ার পরিমাণ বেড়ে যায়, এই সময় দিতে হবে। এই যে দ্বিতীয় চাপান সার যখন দেবেন তখন আমরা কি করবেন, ইউরিয়া যেটা দেবেন সেই ইউরিয়ার পরিমাণ একটা নির্দিষ্ট আছে কত, 28 কেজি 500 গ্রাম এবং তার সঙ্গে সঙ্গে মিউরিয়েট অফ পটাশ দেবেন 8 কেজি উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে, এবং হাইব্রিড জাতের ক্ষেত্রে আপনি দেবেন 33 কেজি ইউরিয়া এবং 12 কেজি মিউরিয়েট অফ পটাশ, এইটা দিয়ে জমিতে দিয়ে দিতে হবে, শুকনো অবস্থা দিতে হবে তারপর জল ধরে দিতে হবে। এইবার যে জলটা ধরাবেন এই জলটা কিন্তু 1 ইঞ্চি করে কন্টিনিউয়াস ফায়ারিং পিরিয়ড পর্যন্ত মানে ফুল আসা থেকে মিড স্টেজ পর্যন্ত কন্টিনিউয়াস জমিতে ধরে রাখবেন, এবং ধান কাটার 10-12 দিন আগে সেই জলটা শুকিয়ে দিতে হবে।
1: একটা জিনিস খুব সংক্ষেপে বলুন যে একজন কৃষক বন্ধু তিনি এই যে মেজারমেন্টটা তিনি কতদিন অন্তর, আজকে ধরুন তিনি গাছটা রোপণ করলেন,
0: হ্যাঁ
1: তার ঠিক কতদিন বা কত মাস পরে তিনি বুঝবেন যে এই সময় আমার গাছে থোর আসবে, তার আগে আমার এই সমস্ত কাজগুলো সেরে ফেলতে, এরকম কোনো হিসাব আছে?
0: অবশ্যই, যেমন ম্যাথমেটিক্যাল রুল।
1: বেশ,
0: ম্যাথমেটিক্যাল রুল মানে আপনার 120 দিনের জাত 30 দিন পাকার জন্য, শীষ বেরোনো থেকে ধান হার্ভেস্টিং পর্যন্ত মুকুল যেটা বেরোনোর জন্য পিআই যেটাকে বলা হচ্ছে, সেইটা বেরোনো থেকে শীষ বেরোনো পর্যন্ত আরো 30 দিন, 25 থেকে 30 দিন, মানে 60 দিন চলে গেল।
1: হ্যাঁ,
0: আর এক মাস চালাতে আর এক মাস গেতে থাকলো। এইবার এই 120 দিনের জাত যখনই বড়শি নিয়ে চাষ করছেন তখন কিন্তু সেটা লেগে যাচ্ছে 150 দিন।
1: আচ্ছা আচ্ছা,
0: তখন সেইভাবে হিসাবটা করা হবে, মানে ওইদিকে 60 বাদ দিয়ে দিতে হবে। পিআই থেকে শীষ বেরোনো পর্যন্ত

0: 23 দিন, আর শেষ বেরোনো থেকে পাকা পর্যন্ত 23 দিন, আর বাকিটা এদিক, এইভাবে হিসাব করতে হয় অঙ্কের নিয়মে।
1: বেশ, এবারে সবশেষে খুব একদম সংক্ষেপে, আমাদের একদম সময় কম, রোগ পোকা, রোগ পোকার যে আক্রমণ যদি দেখা দেয় সেক্ষেত্রে কি করবেন, ফসল বাঁচাবেন কিভাবে?
0: না, ফসল বাঁচানোর জন্য আপনারা যেটা করছেন, যদি মাজরা পোকা, পাতা মোড়া পোকা এগুলোই হয়, এগুলা সিমটম দেখতে হয়, মাইরা পোকা আপনারা যখন ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল

0: সেটা প্রাথমিক স্টেজে, মানে যদি আপনার এটা 30-40 দিনের মধ্যে ঘটে তখন এইটা দেব। কত দেব? 4 কেজি প্রতি 4 কেজি করে। এবার যদি শেষের দিকে তখন আমরা যেটা ওই একই গ্রুপেরই ওষুধ কোরাজেন বলে একটা লিকুইড পাওয়া যায়, এটা হচ্ছে 60 ml 1 একর জায়গার জন্য, সাথে স্প্রে করে দিতে হবে। স্প্রে করার সময় ওষুধটা ফিক্সড, জলটা হচ্ছে আপনার 1 একর জমির জন্য। যদি প্রথমের দিকে যান তখন 200 লিটার, এবং যখন পাতা বড় হয়ে যায়, যখন ফ্লাওয়ারিং চলে আসবে বা যখন পিআই স্টেজ আসবে, 300 লিটার আপনার প্রতি একরের জন্য জল হিসাবে, আর ওষুধটা কিন্তু ফিক্সড। এছাড়া যদি আপনার বাদামি শোষক পোকা, এই বাদামি শোষক পোকার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে বিউপ্রোপ্রেজিন, 25% এসি হিসাবে পাওয়া যায়, যেটা হচ্ছে 330 ml প্রতি একরের জন্য। আর রোগের ক্ষেত্রে যেটা সবচেয়ে ঝলসা রোগ, খুবই মারাত্মক রোগ, যেখানে পাতা থেকে বস্ত্র বোঝা যায়, সেখানে আমরা যেটা রেকমেন্ড করি বা সুপারিশ করে থাকি সেটা হচ্ছে টাইসাইকাজোল, এটা হচ্ছে 75%, এটা হচ্ছে 0.6 গ্রাম 0.6 গ্রাম প্রতি লিটার জলের জন্য, 0.6 গ্রাম প্রতি লিটার জলের জন্য। আর ওষুধের পরিমাণটা কম বেশি হবে, কারণ যদি প্রাথমিক স্টেজে হয় তখন জলটা লাগবে আমরা হচ্ছে 200 লিটার, আর পরের দিকে লাগবে 300 লিটার। তো লিটার এখানে ওষুধটা ফিক্স, জলের পরিমাণ বেশি হলে ওষুধটাও বেশি লাগবে। এইভাবে যদি স্প্রে করি তাহলে মেন যেটা হয় যে মাজরা পোকা এবং বাদামি শোষক পোকা, এই দুটোকে দমন করতে পারি, এবং দ্বিতীয় হচ্ছে যেটা মেন রোগ ঝলসা রোগ, সেটাকে আমরা দমন করতে পারি।
1: বেশ, আমাদের আরও হয়তো কিছু প্রশ্ন ছিল কৃষক বন্ধুদের বা শ্রোতা বন্ধুদের মনে, কিন্তু আমাদের তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয় সব কিছু, তাই চাইলেও আমরা রেগোতে পাচ্ছি না, আমাদের এখানেই থামতে হবে। আজকের আমরা আলোচনা করছিলাম বিজ্ঞানভিত্তিক বোরো ধানের চাষ, এই বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে জানালেন চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের প্রাক্তন যুগ্ম কৃষি অধিকর্তা মাধব চন্দ্র ধাড়া। মাধববাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিত বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। বন্ধুরা, এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব যেটা দৈনন্দিন জীবন জীবিকা, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার বহুল ব্যবহার, এমন একটি রসালো শাঁসযুক্ত ফল, শুধুমাত্র ফল নয়, সেই গাছটির কোনো অংশই বোধহয় বাদ দেওয়া যায় না, প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে কারণে এই গাছটিকে বলা হয় কল্পবৃক্ষ বা জীবনের গাছ। আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন কোন গাছের কথা বলছি, নারকেল গাছ। আমাদের রাজ্যে এই নারকেল চাষ এবং তার বাণিজ্যিক সম্ভাবনা কতটা, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আর আলোচনার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি আমরা ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ। ডক্টর দেবনাথ, আকাশবাণীতে আপনাকে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা আমি শুরুতে বললাম যে আমাদের এই কল্পবৃক্ষ নারকেল গাছকে বলা হচ্ছে, বর্তমানে আমাদের রাজ্যে নারকেল চাষের যে পরিসংখ্যানটা সেটা কীরকম?
2: হ্যাঁ, আমাদের রাজ্যে কিন্তু দেখুন, নারকেলের চাষ বলতে আমরা যেটা বুঝি, অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা যেটা বলি যে নারকেল চাষ, তো ঠিক নারকেল চাষটা বোধ হয় আমাদের রাজ্যে ঠিক
1: একদম একদম,
2: যেমন আমরা বলি আলু চাষ, গম চাষ, পাট চাষ, ধান চাষ, নারকেল চাষ,
1: নারকেল চাষটা আমরা কেউ বলিও না বা সেই অর্থে করিও
2: করিও না, আমরা লাগাই নারকেল গাছ,
1: নারকেল গাছ লাগাই,
2: গাছ লাগাই। তো সেই গাছ লাগানোর সংখ্যা ধরে যদি আমরা যাই, আমাদের রাজ্যের স্থান কিন্তু বেশ ভালো জায়গায়। আমাদের এই রাজ্য কিন্তু প্রায় 33,000 হেক্টর, আমরা যদি কভারেজ নারকেলের ধরতে চাই তাহলে প্রায় 33,000 হেক্টর জমিতে কিন্তু আমরা নারকেলের অবস্থান পাবো, এবং সেটার প্রোডাকশন যদি আমরা ধরি প্রায় 4,270 লাখ নারকেল আমরা পাই, 4,270 লক্ষ নারকেল আমরা পাই।
1: পরিসংখ্যাটা খুব একটা খারাপ নয়,
2: যথেষ্ট ভালো। আমি পশ্চিমবঙ্গের অবস্থান আমাদের ভারতবর্ষের নিরিখে যথেষ্ট ভালো জায়গায়, তথাগতিত মানে সাউথের যে রাজ্যগুলো আছে সেগুলোকে পরেই কিন্তু পশ্চিমবাংলার স্থান। এবং আমাদের মূলত এই রাজ্যের কথা যদি আমরা ভাবি, মুর্শিদাবাদ, 24 পরগনা নর্থ সাউথ, মেদিনীপুর পূর্ব, পূর্ব বর্ধমান, এইগুলো হচ্ছে মূলত মেজর যে এরিয়া কাভার করছে এবং প্রোডাকশনে কাভার করছে নারকেল চাষের। তো এটাই মূলত আমাদের স্ট্যাটাস যে মোটামুটিভাবে 33,000 হেক্টর জমিতে কিন্তু আমাদের নারকেলের আবাদ আছে।
1: আপনি শুরুতে যে কথা বলছিলেন যে আমরা সচরাচর বলি

0: ধান চাষ, আলু চাষ, পাট চাষ এইগুলো বলা হয়। নারকেল চাষ আমরা বলি না, আমরা নারকেল গাছ লাগিয়েছি। তাহলে আমাদের কৃষক বন্ধুরা অন্যান্য চাষের পাশাপাশি নারকেল চাষে আগ্রহী হবেন কেন?
1: নারকেল চাষের প্রতি আগ্রহ হবেন কেন সেটা যদি আমরা বলি, তাহলে আমাদের একটু নারকেল গাছটা সম্বন্ধে ভাবতে হবে। আমরা আলোচনা শুরুতেই বলছিলাম যে এটা একটা কল্পবৃক্ষ বা জীবনের গাছ। এমন কোনো গাছ আমরা এখনো অবধি হয়তো বা জানতে পারিনি যার পাতার থেকে শেকড় অবধি সমস্ত অংশই কোনো না কোনো কাজে আসে, এবং সমস্ত অংশের ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালু এডিশন করে মূল্য সংযোজনের মাধ্যমে সেটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে পারি। এটা চাষি ভাইদের একটা আয়ের উৎস হয়ে উঠতে পারে। তার একটা আপনি দেখুন বিশাল বাজার রয়েছে কিন্তু নারকেলের, বিশাল একটা বাজার। সে ডাব হোক, জুনা নারকেল এবং নারকেল থেকে তৈরি বিভিন্ন যে পণ্য সামগ্রী দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এই চাহিদাটা কিন্তু সবসময় থাকে। এমনকি সাম্প্রতিককালে এই খাদ্যপণ্য ছাড়াও নারকেলের থেকে বিভিন্ন প্রসাধনী দ্রব্য, জ্বালানি, এমনকি নির্মাণ সামগ্রী হিসেবে নারকেলের ব্যবহার কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। তার পাশাপাশি এর যে বহুমুখী ব্যবহার, যেটা বলছিলাম যে প্রতিটা অংশই এর কাজে লাগে, সে শুধুমাত্র ডাবের জল যেটা, সেটার থেকেও বিভিন্ন পুষ্টিকর পানীয় তৈরি করা যায়, এবং সেটা আজকাল আমরা দেখছি বিভিন্ন বোতলে বা পাউচ প্যাকেটে বিভিন্ন উদ্যোগপতিরা আছেন যারা তৈরি করছেন। শাঁস দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হচ্ছে, তেল, খাবার জাতীয়, মিষ্টি জাতীয় জিনিস। তাছাড়া ছোবরা তো একটা আছে, এই প্যারালাল ইন্ডাস্ট্রির মতো দড়ি, পাপুস, ম্যাট্রেস, কোকোডাস্ট বা কোকোপিট যেটা, তো সেটাতেও আছে। এবং তার জন্য কিন্তু ভারত সরকারের আরেকটা বোর্ড আছে, কয়ের বোর্ড, যেটা মিনিস্ট্রি অফ এমএসএমইর আন্ডারে আছে। তো এর বহুমুখী ব্যবহারের জন্যই কিন্তু এটা। তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নারকেল একটা দীর্ঘমেয়াদী ফসল, এটা কোনো 3 মাস, 4 মাস, 2 বছর, 5 বছরের ফসল নয়। এটা সঠিক পরিচর্যা পেলে কিন্তু দেখা গেছে প্রায় 60 থেকে 80 বছর পর্যন্ত একটা গাছ ফলন দিতে পারে। তার মানে কি, এক্ষেত্রে যদি আমি একবার বিনিয়োগ করি তাহলে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক আয় আমি নিশ্চিত করতে পারছি। তার পাশাপাশি পরিচর্যার কথাও যদি আমি ভাবি, অন্যান্য ফসলে আমাদের যতটা নজর থাকে বা যতটা
0: পরিচর্যার সময় দিতে হয়, খেয়াল করতে হয়, সেই ক্ষেত্রে যতটা
1: প্রয়োজন তুলনামূলকভাবে কম। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে রোগবালাই ও কীটপতঙ্গ দমনে নিয়মিত নজর রাখাটা খুবই জরুরি। এছাড়াও উপযোগী বিভিন্ন পরিষেবা, পরিবেশ যেটা আমরা দিতে পারি, যে এ রাজ্যের মাটি, আর্দ্র আবহাওয়া নারকেল চাষের জন্য কিন্তু খুবই উপযুক্ত, তাই এ রাজ্যে নারকেল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
0: তাহলে কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা, আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনারা কেন নারকেল চাষ করবেন, আপনারা বাড়িতে 2-4টে নারকেল গাছ লাগিয়ে রাখেন, চাষের কথা ভাবেন না এবং গাছটা লাগিয়ে রাখেন, তারপরে না তার পরিচর্যা সে অর্থে করেন, দেখভাল তো করেন না সেইভাবে, যে লাগিয়েছি নিশ্চয়ই ফল পাবো, কিন্তু ফল পেতে গেলেও যে আমাকে সেখানে জল দিতে হবে, তাকে পরিচর্যা করতে হবে, সেটা কিন্তু আমাদের মাথায় আসে না। তাই ডক্টর দেবনাথ যেমন বললেন যে সমস্ত সম্ভাবনাময় দিকগুলো রয়েছে, এগুলো যদি আপনারা পেতে চান বা লাভ পেতে চান, তাহলে কিন্তু আপনাদের নারকেলটাকে চাষের দিকে ভাবতে হবে
1: অবশ্যই।
0: এবারে আজকে যেহেতু আমরা আলোচনা করছি আমাদের রাজ্যে নারকেল চাষের সম্ভাবনা এবং বাণিজ্যিক সম্ভাবনা, তাহলে যদি বাণিজ্যিক দিকটাতে আসি আমরা, যে ব্যবসায়ী দিক, একটা গাছ থেকে আমরা, আপনি তো বললেন গোড়া থেকে পাতা পর্যন্ত সব কিছুই পাচ্ছি, এই জিনিসগুলো দিয়ে বাণিজ্যিকভাবে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এগিয়ে আসতে চাইছেন, তারা কিভাবে এগোবেন বা কি কি হতে পারে?
1: দেখুন, বাণিজ্যিক দিকটা যখন আমরা ভাববো, তখন সেই আমাকে পাতার থেকে শেকড় সব কিছুই ভাবতে পারি আমি। তো মূলত আমরা যদি প্রথমে গাছটার কথাই ভাবি, বাণিজ্যিকভাবে নারকেল চাষকে আয়ত্তে আনতে গেলে আমাকে প্রথমে উন্নত জাতের চারার প্রয়োজন।
0: আচ্ছা,
1: কারণ উন্নত জাতের চারাই কিন্তু পারবে একমাত্র যে সঠিক পরিমাণে ফলনটা দিতে। তো এর জন্য আমাদের সরকারি খামার যেটা আছে বোর্ডের, তাছাড়া বিভিন্ন রাজ্য সরকার হোক, কৃষি বিশ্ববিদ্যালয় বা কেভিকে, তাদের যে সার্টিফাইড নার্সারি যেগুলো আছে, সেখান থেকে উন্নত মানের চারা এনেই কিন্তু চাষিভাইদের একমাত্র আবাদ করার পরামর্শ আমরা দিই। আর চারার মধ্যে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যেটা লম্বা জাতের গাছ এবং বেটে জাতের গাছ, দু রকমের চারাই কিন্তু আমরা
0: দেন আপনারা,
1: হ্যাঁ আমরা দিয়ে থাকি এবং রিকমেন্ডেশনও আছে এই রাজ্যের জন্য। তবে একটা ব্যাপারে আমি চাষিভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইব, যেটা বাজারে বিভিন্ন নার্সারিতে ভিয়েতনামের জাত, মালয়েশিয়ার জাত, শ্রীলঙ্কার জাত বলে যেগুলো করা হচ্ছে, আপনারা সেদিকে নজর দেবেন না যতটা সম্ভব। আপনারা যোগাযোগ করবেন আমাদের রাজ্য কেন্দ্রের অফিসে বা কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে অথবা কেভিকে বা রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর আছে তাদের সঙ্গে, কেবলমাত্র সংশিত বীজ যেখানে পাওয়া যায় বা সংশিত চারা সেটাই আপনারা গ্রহণ করবেন। ওই সমস্ত ফিলিপাইন্স, মালয়েশিয়া, ভিয়েতনামের সেইগুলো

0: কিন্তু আমাদের রাজ্য তো বটেই, আমাদের দেশের জন্য কিন্তু সেগুলো কোনো রিকমেন্ডেড ভ্যারাইটি নয়, ঠিক আছে? এইটা আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি একটা নার্সারি তৈরি করেও কিন্তু চাষিরা একটা আয়ের উৎস তৈরি করতে পারেন। নার্সারি প্রচন্ড চাহিদা নারকেলের, ঠিক নার্সারির মানে উন্নত মানের চারার। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা নারকেলের সঙ্গে আমরা বিভিন্ন অন্তঃফসল চাষ করতে পারি। আমরা এখন যেটা দেখি পরিস্থিতি, যে বিভিন্ন সময় চাষি ভাইরা যখন লাগান সঠিক দূরত্বকে গাছকে লাগান না, তারা খুব ঘন ঘন গাছকে নির্দিষ্ট একটা মাপ রয়েছে, যেমন কমপক্ষে বেটে চারার ক্ষেত্রে 22 ফুট, লম্বা চারার ক্ষেত্রে 25 ফুট নির্দিষ্ট দূরত্বে গাছকে লাগাতে হবে। কারণ যেটা শুরুতেই বলছিলাম যে গাছটা কিন্তু 1-2 বছর 5 বছরের গাছ নয়, 80 বছরের গাছ, 60 বছরের গাছ, সুতরাং তাকে সেই পরিমাণ জায়গাটা আমাকে দিতে হবে।
1: একদম,
0: তো সেটা মাথায় রাখতে হবে। আর যেই জায়গাটা ইন বিটুইন স্পেস, যেটা আমরা বলি সারির মধ্যে সারির বা গাছের মধ্যে গাছের, সেই স্পেসটাতে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা খুব সহজেই অন্যান্য বিভিন্ন রকমের ফসল কিন্তু তাতে আবাদ করতে পারি। তো বিভিন্ন রকমের বলতে আদা, হলুদ, আনারস, কচু, বিভিন্ন মশলা জাতীয় ফসল, সবজি, এরা কিন্তু আমরা আবাদ করি। এতে করে কি হয়, আমরা জমির সর্বোচ্চ ব্যবহারটাকে নিশ্চিত করতে পারি। মানে নারকেলের বাগান করলেও পরে কিন্তু কোনো জমি অবশিষ্ট পড়ে থাকবে না। পাশাপাশি যে সমন্বিত খামার ব্যবস্থা আমরা যদি অ্যাডাপ্ট করি, যে নারকেল বাগানেই কিন্তু আমরা হাঁস, মুরগি, ছাগল বা মাছের মতো বিভিন্ন সমন্বিত কৃষি বা ইন্টিগ্রেটেড ফার্মিং করে খরচ কমাতে পারি, আয় বাড়াতে পারি। মূল্য সংযোজন, যেটা খুবই গুরুত্বপূর্ণ দিক, শুধু কাঁচা নারকেল বা ডাব বিক্রি না করে তা থেকে বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করলে তা অনেক বেশি লাভ হয়। যেমন সাধারণভাবে যদি আমরা ভাবি, নারকেলের বিভিন্ন তেল হতে পারে, নারকেল থেকে তৈরি পিঠে, সন্দেশ, নাড়ু, বা নারকেল ছিবড়ে থেকে তৈরি বিভিন্ন আইটেম, বা নারকেলের ইভেন হস্তশিল্প, যেটা হ্যান্ডিক্রাফটস আইটেম, সেটাও একটা দিক, গুরুত্বপূর্ণ দিক নারকেলের। তো এই সমস্ত সম্ভাবনাময় দিকগুলোকে যদি আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু দেখা যাবে যে একটা নারকেল গাছ থেকে যে আমরা আয়ের উৎসটাকে অনেক বেশি বাড়াতে পারি, যে আমরা সবসময় বলি ডাবল ইনকাম ডাবল করার কথা।
1: কৃষক বন্ধুদের আয় দ্বিগুণ করার জন্যই তো আমাদের সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে। তবে একটা কথা আপনি যেটা বললেন, যে জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে, বা প্রত্যেকে হয়তো সেটা চাইবেন, যে একটা নারকেল গাছ আমি লাগানোর পর হয়তো 3-4 বছর, নার্সারির কথা বলছি, যারা বলছেন যে 3-4 বছর পরে আপনি ফলন পাবেন, যে সমস্ত লম্বা জাতের গাছগুলো সেগুলো তো নিশ্চয়ই ফলন তো দেরিতে হয়,
0: একটু দেরিতে হয়।
1: সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা হয়তো ঝুঁকবেন ওই দিকটাতেই, আপনি যেটা রেকমেন্ড করছেন না, কিন্তু বর্তমানে কৃষক বন্ধুদের ঝোঁকটাই রয়েছে কিন্তু এই স্বল্প মেয়াদী যে গাছগুলো রয়েছে বা খাটো জাতের যে গাছগুলো সেখানেই ঝুঁকছেন, সেটা কি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে?
0: না, সবসময় ঝুঁকিপূর্ণ হবে না। আমরা যেমন কি ধরুন, আমরা বলি যে যেহেতু পশ্চিমবাংলার মাটি হওয়ার ক্ষেত্রে এই বেটে জাতের যে জাতগুলো, তারা একটু সেন্সিটিভ জাত, সোজা কথায় বলতে গেলে আমরা, তারা ধরুন জলের আধিক্য হয়ে গেল, হ্যাঁ, বা জল কম হয়ে গেল, রোগ পোকার আক্রমণটা একটু বেশি ওদের মধ্যে, পরিবেশগতভাবে যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা তাদের মধ্যে একটু কম, একটু সেন্সিটিভ জাত, ওকে একটু বেশি নজরে রাখতে হবে। আমরা উদাহরণস্বরূপ বলি, ধরুন আমাদের ফুলিয়াতে যে সরকারি খামার আছে, সেখানে কিন্তু এই বেটে জাতের মানে গাছের ক্ষেত্রেই আমরা দেখেছি যে 3.5 বছরে ফুল আসছে, 3 বছরে ফুল আসছে।
1: আচ্ছা,
0: সুতরাং এটা নির্ভর করবে আমি কি পরিচর্যা দিচ্ছি তার উপর।
1: আচ্ছা,
0: বড় জাতের ক্ষেত্রে 5-6 বছর, আমাদের 4-4+ কিন্তু আমাদের ফুল চলে এসছে বড় জাতের ক্ষেত্রেও। তার মানে পরিচর্যার যদি ঘাটতি না হয়, খাবার খাদ্যের যদি ঘাটতি না হয়, তাহলে কিন্তু নারকেল, যেটা বলা হচ্ছে যে 3 বছরে বেটে জাতের ক্ষেত্রে ফল আসবে, ফুল আসবে, লম্বা জাতের ক্ষেত্রে 5-6 বছরে, সেটা হতেই পারে। এটা নির্ভর করবে পরিচর্যার উপর। আর যারা একটু বেশি পরিমাণে গাছ লাগান, আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি যে রেশিওটা 60-40 ম্যাক্সিমাম মেনটেন করতে, খুব 80-20 বা 70-30 হলেও খুব ভালো হয়, মানে লম্বা জাত আর বেটে জাতের, সব একসঙ্গে বেটে জাত না লাগানো।
1: আচ্ছা,
0: কারণ কোন রকমের এনভায়রনমেন্টাল অ্যাবরেশন হয়ে গেল, কোন রকমের খরা বন্যা অনেক কিছু হতে পারে, হ্যাঁ, রোগ পোকার আক্রমণ, সেক্ষেত্রে কিন্তু ছোট গাছগুলো বেশি এফেক্টেড হয়।
1: আচ্ছা,
0: এর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে 10টা চারাও যদি আপনি নিন, আপনি 4টে লাগান কি 3টে লাগান বেটে জাত, লম্বা জাত কিন্তু আপনি বেশি পরিমাণে লাগাবেন, কারণ লম্বা জাতটাই কিন্তু আপনাকে সাস্টেইনেবিলিটির একটা সক্রিয় সহযোগী হিসাবে আপনাকে সহায়তা দেবে।
1: আচ্ছা আচ্ছা, তার মানে কৃষক বন্ধুরা যারা শুনছেন, বুঝতে পারলেন, লম্বা জাত বা বেটে জাত যেটা আপনারা পছন্দ করতে যাচ্ছেন, তাদের দুটোর মধ্যে কি পার্থক্যটা রয়েছে? আপনারা যদি এটা উপলব্ধি করতে পারেন, তাহলে এটা আপনাদের উপর ছেড়ে দেওয়ার দরকার।
0: বিভিন্ন বেটে জাত, যেমন ধরুন চৌঘাট অরেঞ্জ ডোয়ার্ফ, মালয়ান ইয়েলো ডোয়ার্ফ, মালয়ান গ্রিন ডোয়ার্ফ, চৌগাট গ্রিন।

0: ডোয়ার্ফ, এই ধরনের জাতগুলো তারা ব্যবহার করেন। আমার কথা হচ্ছে যে ওনারা যেন ওই বাজারে যেটা বিক্রি হচ্ছে, বা আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও টিডিও তৈরি করে প্রচার চলছে একটা ভিয়েতনামের জাত, মালয়েশিয়ার জাত, ইন্দোনেশিয়ার জাত, ওইসবের পেছনে যাবেন না। জাত কিন্তু আমাদের রাজ্যের বা আমাদের দেশের জন্য রিকমেন্ডেড জাত যেটা, সেগুলোই আপনারা করুন।
1: একদম আমাদের এখানকার জল আবহাওয়াতে যেগুলো সুইটেবল,
0: একদম
1: সেই সমস্ত জাতগুলো করলে নিশ্চয়ই আপনারা ভালো ফলন পেতে পারবেন। এবারে যে সমস্ত প্রোডাকশনের কথাগুলো বললেন, যে নারকেল গাছ থেকে আমরা এইগুলো করতে পারি, আপনি অনেকগুলো কথা বলেছেন বাণিজ্যিক সম্ভাবনা, এগুলো যদি পেতে চান বা করতে চান বাণিজ্যিকভাবে, সেক্ষেত্রে কি কোনো সরকারি বা নারকেল বোর্ড যে রয়েছে সেরকম কোনো সুযোগ সুবিধা?
0: হ্যাঁ, অবশ্যই আছে। প্রথম বলি, আমাদের দুটো বিশেষ যে প্রকল্প আছে, একটা হচ্ছে প্রকিউরমেন্ট সেন্টার, এস্টাবলিশমেন্ট অফ প্রকিউরমেন্ট সেন্টার। যেমন দেখুন, নারকেল ডাবের ব্যবসাটাই আমরা যদি দেখি, ডাবের ব্যবসাটা আমরা দেখছি যে ফর যাদেরকে আমরা বলি মিডলম্যান, তারা ইন্ডিভিজুয়াল ফার্মারদের সঙ্গে গ্রামে গিয়ে যোগাযোগ করেন, তারা তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা দামের রফা করে নেন, তারা তাদের মতো করে ওটা কালেকশন করে নেন টাইম টু টাইম, ফার্মার্সের কোনো হেডেক থাকে না। সেটা এই সিস্টেমে কিন্তু আমাদের চলছে, এবং আমাদের এই রাজ্যের ডাব কিন্তু বহিরাজ্যেও যাচ্ছে প্রচুর পরিমাণে প্রতিদিন, এবং আপনি দেখুন ক্রম ঊর্ধ্বমান একটা তার প্রাইস প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে, একটু বেশি গরম পড়লে বেড়ে যায়
1: একদম।
0: তো এই সিস্টেমটাকে থেকে বেরিয়ে আসার জন্য বোর্ড কিভাবে সহায়তা দিচ্ছে, একটা প্রকিউরমেন্ট সেন্টার করার সহায়তা দিচ্ছে। সেটা আমরা জানি গ্রামে বিভিন্ন এফপিও থাকে, এফপিসি থাকে, কোনো রেজিস্টার্ড বডি, যে কোনো রেজিস্টার্ড বডি, যারা সিডিবির সঙ্গে রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্টার সোসাইটি হিসেবে যাদের মান্যতা আছে, তারা মিনিমাম এক বছরের যদি মার্কেটিং অভিজ্ঞতা থাকে এগ্রি বা অ্যালাইড সেক্টরে, তারা কিন্তু এই প্রকিউরমেন্ট সেন্টার পেতে পারেন, সরকারের কাছ থেকে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা সাবসিডি পেতে পারেন।
1: আচ্ছা, তারা মানে স্থানীয় যে সমস্ত নারকেল চাষি আছে তাদেরকে তারা কালেক্ট,
0: তারা কালেক্ট করবেন, ধরুন কোনো এফপিও, তাদের অন্তর্গত যত চাষি আছেন বা তাদের এরিয়া অফ জুরিসডিকশন যা আছে, সেখান থেকে সমস্ত নারকেল বা ডাব তারা কালেকশন করে ওই প্রকিউরমেন্ট সেন্টারে রাখবেন, তারপরে তারা মার্কেট করবেন ওটা। মাঝখানের যে ফর বা মিডলম্যান তাদেরকে সরিয়ে দাও, তাহলে এই এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি হবে, এফপিওর একটা থ্রু আউট দ্য ইয়ার একটা ফান্ড,
1: হ্যাঁ সেটা তো জমবে,
0: জেনারেট করবে, পাশাপাশি ফার্মার্সকে আমরা বেশি দাম দিতে পারবো,
1: যেটা মিডল টার্ম থেকে ফার্মার্সরা পাচ্ছিলেন
0: না। কারণ ওই ফার্মারের দাবি, ওই চাষির দাবি, যখন দেখবেন চাষির বাড়ির থেকে বেরিয়ে তার গ্রামেই বা শহরেই যখন চলে যাচ্ছে, সে 20 টাকার ডাব হয়ে যাচ্ছে 60 টাকা 70 টাকা।
1: একদম,
0: তাহলে এই প্রাইস গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু এই প্রকিউরমেন্ট সেন্টারের কথা ভাবতে পারি। দ্বিতীয় আরেকটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ কোকোনাট কিয়স্ক। আজকে দেখবেন বাজারে প্রচুর কিয়স্ক শব্দটা ব্যবহার হয়, কিয়স্ক তো কিয়স্কটার কিছুই না, ডিসপ্লে কাম সেল কাউন্টার আমরা যেটাকে বলছি।
1: আচ্ছা,
0: মানে একটা ছোট্ট 60 স্কোয়ার ফিটের ঘর লাগবে, সেটাও কোনো ইন্ডিভিজুয়ালকে আমরা দেবো না, কোনো এফপিও বা এফপিসি বা কোনো রেজিস্টার্ড সোসাইটি, যারা বোর্ডের সঙ্গে রেজিস্ট্রেশন আছে, এক বছরের মিনিমাম তাদের মার্কেটিং অভিজ্ঞতা আছে, তারা এই কিয়স্কটা স্থাপনা করতে পারেন। তার জন্য আমাদের বোর্ড কিন্তু সরকারিভাবে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা সাবসিডি দিচ্ছে, শুধুমাত্র এস্টাবলিশমেন্ট কস্টের
1: কস্ট বাবদ
0: যেটা খরচা হবে তার 50% ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা। এইটা করার মাধ্যমে কি হবে, যত রকমের নারকেল ও নারকেল জাত দ্রব্য আছে সমস্ত কিছু ডিসপ্লে কাম সেল কিন্তু করা যাবে, এবং এই সমস্ত জিনিসগুলো প্রতিনিয়ত চাহিদা বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। আমরা আজকাল দেখছি অনলাইনে প্রচুর ডাবের জল বা বিভিন্ন নারকেলের ক্রিম, নারকেলের তেল, নারকেলের ডেসিকেটেড পাউডার, সেগুলো বিক্রি হচ্ছে। তো সেগুলোই আমরা যদি স্থানীয়ভাবে লোকালি এলাকা ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ 1-2 পয়েন্ট এরকম করে করতে পারি কিয়স্ক হিসাবে, তাহলে এটা একটা সম্ভাবনা, নতুন দিক তৈরি হয়, চাষি ভাইয়েরাও জিনিসগুলো বা ফার্মার প্রডিউসার সোসাইটিস যারা আছেন তারা এই জিনিসগুলো প্রোডাকশনগুলো ওখানে ডিসপ্লে সেল করতে পারে,
1: সাথে আবার একটা নারকেলের আপনার কোকোনাট মিল্কেরও একটা বেশ ডিমান্ড হয়েছে।
0: এবং শুধু তাই নয়, তাছাড়াও কেউ যদি প্রোডাকশন ইউনিটও তৈরি করতে চান, প্রোডাকশন ইউনিট নারকেল জাত দ্রব্য তৈরি করব, প্রোডাক্ট করব, নারকেলের তেল বানাবো, নারকেলের পাউডার বানাবো, নারকেলের দুধ বানাবো, নারকেলের ক্রিম বানাবো, নারকেলের আইসক্রিম, কুকিজ, চকলেট, কী নেই, এভরিথিং ইজ দেয়ার। তো এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করার কারখানা যেটা বলতে আমরা বলি কোম্পানি, সেটাও যদি করতে চান তার জন্য সরকারিভাবে অনুদানের ব্যবস্থা আছে,
1: তার জন্য আছে। বাহ, তার মানে সুযোগ সুবিধা প্রচুর রয়েছে।
0: অবশ্যই অবশ্যই।
1: সে ব্যাপারে তাহলে আমাদের কৃষক বন্ধুরা যোগাযোগ কোথায় করবেন আর কিভাবে
0: এগিয়ে কৃষক বন্ধুরা এগিয়ে আসার জন্য প্রাথমিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের যে কলকাতা নারকেল উন্নয়ন পর্ষদের রাজ্য কেন্দ্র, আমাদের DA 94 DA ব্লক সেক্টর 1 বিধাননগর

0: কলকাতা।
1: আচ্ছা,
0: আমাদের ইমেল আইডি sc-kolkata@coconutboat.gov.in, কন্ট্যাক্ট নাম্বার 6290284687।
1: আচ্ছা, আরেকবার একটু,
0: 6290284687।
1: এটা কি মোটামুটি সবসময় উপলব্ধ?
0: হ্যাঁ, এটা বলতে পারেন এটা আমারই নাম্বার, আমার মোবাইল নাম্বার, তো সেটা এটাতেই যোগাযোগ করতে পারেন।
1: তাহলে বন্ধুরা, আপনারা তো মানে সোনায় সোহাগা হয়ে গেল, আপনারা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের যিনি উপ অধিকর্তা রয়েছেন ডক্টর বমিও দেবনাথ, তার নাম্বারটা পেয়ে গেলেন, সেই সঙ্গে মেলও উনি বলে দিলেন কিভাবে আপনারা যোগাযোগ করবেন, এবং যদি নারকেল চাষ এবং সেই সংক্রান্ত বাণিজ্যিকভাবে কোনোভাবে এগোতে চান আপনারা, সরাসরি কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড যেখানে রয়েছে সেই ঠিকানায় আপনারা যোগাযোগ করুন। এবং এই যে বাণিজ্যিক সম্ভাবনাময় দিকের কথাগুলো ডক্টর দেবনাথ বললেন, সেগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন, আশা করি অনেকটাই উপকৃত হবেন আপনারা। আমাদের সময় প্রায় শেষের দিকে এগিয়ে এসেছে ডক্টর দেবনাথ, মোটামুটি আমরা তো একটা ছুঁয়ে গেলাম সব কিছু, এছাড়াও কি আপনাদের বিশেষ কিছু নারকেল চাষ বা এই বাণিজ্যিক ব্যাপার নিয়ে কোনো প্রকল্প সম্ভাবনা?
0: অবশ্যই, আমাদের বিভিন্ন রকমের প্রকল্প আছে, তার মধ্যে একটা বিশেষ প্রকল্প হতে পারে যেটা ইন্ডিভিজুয়াল ফার্মাররা অথবা কোনো কোঅপারেটিভ সোসাইটি অথবা ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা কোনো এনজিও, তারাও কিন্তু এই কাজটা হাতে নিতে পারেন, যেটাকে আমরা বলছি এস্টাবলিশমেন্ট অফ নিউক্লিয়াস কোকোনাট সিড গার্ডেন, মানে নারকেলের বীজ বাগান।
1: আচ্ছা,
0: এইটা কেন দরকার? পশ্চিমবাংলাতে যারা নারকেলের নার্সারি করতে চান বা যারা নতুন চারা লাগাতে যান, আমরাই তো বলি যে সার্টিফাইড চারা লাগাও, তাহলে সার্টিফাইড চারা লাগাতে গেলে সার্টিফাইড নার্সারি লাগবে, সার্টিফাইড নার্সারির জন্য সার্টিফাইড সিড লাগবে,
1: একদম।
0: এই সিডটা কিন্তু পশ্চিমবাংলায় নেই। প্রতি বছরই যারা আমরাও যখন করছি বা বিভিন্ন কেভিকে ইনস্টিটিউট বা আদার্স যারা করছেন, তারা কিন্তু বাইরের থেকে তাদেরকে আনাতে হয়, মানে সাউথের রাজ্যগুলোর থেকে। তো আমরা যদি এখানে একটা নারকেলের বীজ বাগান তৈরি করতে পারি, এক বা একাধিক, আগামী দিনে সেটা কিন্তু আমাদের নিজের রাজ্যেই নার্সারি তৈরির জন্য একটা মারাত্মক সম্ভাবনার দিক তৈরি করে দেবে, এবং সেটাতে কিন্তু 50% সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছেন, পার হেক্টরে 7,50,000 টাকা হচ্ছে তার খরচের পরিমাণ, সেক্ষেত্রে 360,000 টাকা কিন্তু 50% রেটে ফার্মাররা বা যারা করছেন এই বীজ বাগান তারা পেতে পারেন।
1: বাহ,
0: তাছাড়াও আমাদের আরও আছে ধরুন স্মল নার্সারি, স্মল কোকোনাট নার্সারি, এই যে ধরুন 10,000 নাট লাগাবেন, চারা তৈরি করবেন, কি 5,000 বীজ বসাবেন, চারা তৈরি করবেন, নার্সারি, সেটাও কোনো ইন্ডিভিজুয়াল করতে পারে, কোনো এফপিও বডি করতে পারে, কোনো রেজিস্টার্ড সোসাইটি করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সাবসিডির ব্যবস্থা আছে, সেক্ষেত্রেও প্রায় 45 টাকা গাছ মানে চারা প্রতি সাবসিডির ব্যবস্থা আছে নার্সারি যারা করবেন, 45 টাকা করে গাছ প্রতি। তাছাড়া আছে ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্পের অধীন যারা নতুন চারা লাগাচ্ছেন, মিনিমাম 5টা চারা যদি লাগান, তারা কিন্তু সরকারি ভাবে বা বোর্ডের তরফ থেকে সাবসিডি পেতে পারেন। সাবসিডির পরিমাণ হচ্ছে প্রথম বছর 175 টাকা, দ্বিতীয় বছর 175 টাকা, মোট 350 টাকা একটা গাছের জন্য তারা সাবসিডি পেতে পারেন নতুন এরিয়া এক্সপানশনের আন্ডারে।
1: মানে অনেক সম্ভাবনাময় দিক রয়েছে, যদি শুধু আপনাদের সদিচ্ছা থাকে বা আগ্রহ থাকে, তাহলে যদি আপনারা এগিয়ে আসেন, নারকেল চাষ করে আপনারা আর্থিকভাবে অনেকটা সচ্ছল হতে পারবেন। আমাদের ঘড়ি কাঁটা বলছে এখানেই থামতে হবে, আজকের আমরা আলোচনা করছিলাম আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ। ডক্টর দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।

স্বপ্ন পূরণে আয়ুষ্মান ভারত। লিখেছেন দিব্য দে। স্বাস্থ্য শুধু ব্যক্তিগত বিষয় নয়, একটি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সুস্থ মানুষই পারে সুস্থ সমাজ এবং শক্তিশালী দেশ গড়ে তুলতে। অথচ আমাদের দেশের বহু নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার আজও বড় অসুখের চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়ে। কখনো তাদের জমি বিক্রি করতে হয়, আবার কখনো তাদের ধার দেনার বোঝা বইতে হয় বছরের পর বছর। তাই স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আজ সময়ের অন্যতম বড় দাবি। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা। পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্প রাজ্যে চালু করার সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি সাধারণ মানুষের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণা নিঃসন্দেহে স্বাস্থ্য পরিষেবাকে আরও বিস্তৃত ও সহজলভ্য করার পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার খরচ এই প্রকল্পের আওতায় বহন করা হবে। হৃদরোগ, ক্যান্সার, কিডনির অসুখ কিংবা বড় অস্ত্রোপচারের মতো ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রেও এই প্রকল্প বহু পরিবারের কাছে বড় সহায়ক হয়ে উঠতে পারে। এই প্রকল্পে 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। আয় বা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রবীণরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন বলে জানানো হয়েছে। ফলে বার্ধক্যজনিত নানা অসুখের চিকিৎসা পাওয়া অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে শুধু প্রকল্প ঘোষণা করলেই দায়িত্ব শেষ হয় না, প্রকৃত সাফল্য নির্ভর করবে তার কার্যকর রূপায়ণের উপর। গ্রামের মানুষ কত দ্রুত কার্ড পাচ্ছেন, সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা কতটা উন্নত হচ্ছে, বেসরকারি হাসপাতালগুলি কতটা স্বচ্ছতার সঙ্গে পরিষেবা দিচ্ছে, এইসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দরকার সচেতনতা বৃদ্ধি, কারণ বহু মানুষই এখনও জানেন না কিভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হয় বা কোথা থেকে সুবিধা পাওয়া যায়। আধার কার্ড ও প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হল আগামী 8ই জুন আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। এই প্রকল্পে ইতোমধ্যেই নাম সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান। যতদিন এই প্রকল্পে নাম যুক্ত না হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা প্রাপকরা সুবিধা পাবেন। অর্থাৎ রাজ্যের বহু সাধারণ মানুষ একই সঙ্গে আরও ব্যাপক স্বাস্থ্য সুরক্ষার আওতায় চলে আসবেন। এর ফলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজনীতি নয়, সহযোগিতার মানসিকতা প্রয়োজন। কারণ অসুখ কোনো দল দেখে আসে না। একজন অসহায় রোগীর কাছে সবথেকে বড় বিষয় হল সময় মতো চিকিৎসা পাওয়া। তাই কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে যদি এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে তা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। মনে রাখতে হবে উন্নয়নের প্রকৃত মানদণ্ড কেবল রাস্তা, সেতু বা অট্টালিকা নয়, সাধারণ মানুষের মুখের হাসি, নিরাপদ জীবন এবং চিকিৎসার নিশ্চয়তাই একটি মানবিক দেশের আসল পরিচয়। আর সেই পথেই আয়ুষ্মান ভারত যোজনা হয়ে উঠতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সমীক্ষা শেষ হল। লিখেছেন দিব্য দে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফ্যাসলে লিয়ে গয়ে, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 করোড় রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए एक लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कॉन्ट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कॉन्ट्रीब्यूटर हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4 লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তা শপথবাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা DG পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় DK শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিত

0: দিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
1: রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউজের ভেতর যে অ্যাম্পিথিয়েটার, সেই অ্যাম্পিথিয়েটারে যেমন লড়াই হবে, হাউজের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও কিছু পা হব না।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়ানগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ চলবে। পাশাপাশি প্রতি 7 দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলা শাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের 2 সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া NFDC, NFAI, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে 4K রেজুলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রসাদ তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে, গীতাঞ্জলি প্রসাদ তরঙ্গে একটু পরে আজ রাত 8টায় নানা রঙের গান, 8:30 আইনি কথা, ভারতীয় উত্তরাধিকার সংক্রান্ত মামলাসমূহ, এ বিষয়ে আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর, শিল্পী সুদীপ কুমার ঘোষ। 9:30 শুনবেন অনুরোধের আসর, ছায়াছবির গান রাত 10টায়। 10:30 গিটার, শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 10:45 আধুনিক গান সুচিত্রা ঘোষের কণ্ঠে। রাত 11টায় লোকগীতি, শিল্পী অরুণ দাস বাউল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 11:10 থেকে। খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় ছায়াছবির গান, হিন্দি ছায়াছবির গান। 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন স্পটলাইট। 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 থেকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।

0: আমি ডক্টর অশোকানন্দ কোনার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এমন দুটি রোগ যাতে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, সুতরাং আমাদের জানা দরকার যে আমাদের শরীরে এই দুটি মারণ রোগ আছে কিনা। তার জন্য প্রথমেই দরকার একটি ব্লাড টেস্ট করা। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যদি জানি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থায় বা বেসরকারি ব্যবস্থাতেও যারা এই রোগের চিকিৎসা করেন তাদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। কিন্তু দুটি জিনিস খুব যেটা আমাদের জানা দরকার বা বলা দরকার, সেটা হচ্ছে এটা যেহেতু ভাইরাসটি ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে বা ইনফেক্টেড সিরিঞ্জের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সুতরাং আমরা যদি কোনো ইঞ্জেকশন নেবার আগে ভালো করে ভেবে দেখি যে কি সিরিঞ্জ দিয়ে আমাদের ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, এবং ব্লাড ট্রান্সফিউশনের আগে ঠিক মতো পরীক্ষা করে ব্লাডটা দেওয়া হচ্ছে কিনা, তাহলেই কিন্তু এটাকে অনেকটা ঠেকিয়ে রাখতে পারা যাবে।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
4: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
5: আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
6: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
7: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
9: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে।

0: আছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে প্রায় 2 কোটি মহিলা উপকৃত হবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে আরও 32 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হবে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমন জারি করেছে ইডি। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ আজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করেছে। আসছি বিস্তারিত খবরে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রবীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভা নৌসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। এই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরাজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন।
1: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। এটা গোটাটা একটা টিম, ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে। কারোর নাম বিরোধী দল নেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদল নেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। এদিকে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি এবং দলের সমস্ত শাখা সংগঠনকে ভেঙে দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে দল প্রতিটি স্তরে আত্মসমালোচনা, কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনা শুরু করবে। এই পর্যালোচনার ভিত্তিতে মূল দল এবং সমস্ত শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল।
2: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাব। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো।
0: নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
3: আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসবো।
0: উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। জেলায় জেলায় আজ শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। পুরুলিয়ায় উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উদ্বোধনে জেলার 20টি ব্লক সরাসরি যুক্ত ছিল। পূর্ব বর্ধমান জেলার টাউন হলে অন্নপূর্ণা যোজনা সূচনা করেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল। অনুষ্ঠানে 100 উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। নবান্নে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগরে রবীন্দ্র ভবনে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জেলায় আপাতত 2,60,000

0: তাদের নাম নথিভুক্ত হয়েছে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্রীকান্ত পল্লী। এক উপভোক্তা জানান,
1: আমার নাম মৌসুমি ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আমাদের জন্য, মেয়ে মহিলাদের জন্য যে অন্নপূর্ণ যোজনার ফর্ম যে আইনগুলো, তাতে আমরা খুব খুশি এবং এটা মহিলাদের আত্মনির্ভরতার জন্য খুব বড় একটা পদক্ষেপ। এটা আমরা আমাদের নিজের ব্যক্তিগত প্রয়োজনে হোক, সংসারের প্রয়োজনে হোক, এবং মেয়েরা তাদের পড়াশোনার খরচ হোক, যেভাবে হোক, মহিলারা নিজের ইচ্ছা মতো নিজের মন মতো একটা খরচা করার সুযোগ পেল।
0: দার্জিলিং জেলাতে উপভোক্তারা আজ অন্নপূর্ণা যোজনার সুবিধা হাতে পেয়েছেন। এ উপলক্ষে শিলিগুড়ি ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার শাসক বিকাশ রুহেলা। হুগলি জেলার পান্ডুয়া ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনার ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্পর্কে আকাশবাণীর একটি প্রতিবেদন।
2: অন্নপূর্ণা যোজনার উদ্বোধনের দিনই একাধিক প্রশাসনিক ও জনকল্যাণমূলক সিদ্ধান্তে ছিলমোহর দিল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। এদিনের বৈঠকে খাদ্য, আইন, সমাজকল্যাণ এবং প্রশাসনিক ক্ষেত্রের একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে মা আহার করা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে 390টি কেন্দ্রের পাশাপাশি আরও 110টি নতুন কেন্দ্র চালু হবে, ফলে রাজ্য জুড়ে মোট 500টি কেন্দ্র থেকে 5 টাকায় খাবার দেওয়া হবে। সপ্তাহে 2 দিন ডিম, 2 দিন মাছ এবং বাকি দিনগুলিতে নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সব্যসাচী নাথ মিত্রের নিয়োগেও অনুমোদন দিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 জুন থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে। সমাজকল্যাণ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে নিকাশি নালায় কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি এবং দুর্ঘটনায় স্থায়ী অক্ষমতার ক্ষেত্রেও ক্ষতিপূরণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও অর্থ কর্পোরেশনের পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর 354টি পদ অনুমোদন করেছে মন্ত্রিসভা। সরকারি মহলের মতে, নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার এবং জনমুখী কর্মসূচির রূপরেখা স্পষ্ট করতেই এই ধারাবাহিক সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিএসএফ এর হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বতন সরকার 1 বৈশাখী দিনটি ধার্য করেছিল। রাজ্যের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে মন্ত্রিসভা 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, উন্নয়নের কাজে রাজ্য সরকার বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকায় এলাকায় কোনো বৈষম্য করবে না। নবান্নের এই বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী তৃণমূল কংগ্রেসের 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। এরা হলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান প্রমুখ। রাজ্য সরকার চলতি সপ্তাহে মন্ত্রিসভার নতুন সদস্যের দপ্তর বন্টন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী শুক্রবার মন্ত্রিসভার নতুন 35 জন সদস্যের মধ্যে দপ্তর বন্টন করা হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশী নাগরিককে পুলিশ আটক করেছে। এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কুলতলির গোদাবর এলাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল। এরাজ্যে আটকে থাকা বিভিন্ন রেল প্রকল্পগুলি ত্বরান্বিত করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। ওইদিন তিনি নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আজ সমন ধরিয়েছেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগামী 15 জুন ইডির দপ্তরে তলব করা হয়েছে। মধ্য কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে অস্ত্র উদ্ধারের ঘটনায় কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কলেজে নিয়ন্ত্রণ কায়েম করেছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যের

0: সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণ যোজনায় আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে নানা রঙের গান এই অনুষ্ঠানে। আজ প্রথমে শুনুন নজরুল গীতি, প্রথম শিল্পী শঙ্কর ঘোষাল।

নজরুল গীতি শুনলেন শঙ্কর ঘোষালের কণ্ঠে, শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে এবারে শুনবেন রাগ প্রধান গান, পরপর দুটি রাগ প্রধান গান পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে।

পরপর দুটি রাগপ্রধান গান শুনলেন পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে সবশেষে শুনুন একটি লোকগান উজানের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা।
2: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আইনি কথায়। আইনি কথায় আপনারা তো জানেনই আইনের নানান দিক নিয়ে আমরা আলোচনা করি, যে বিষয়গুলো আমার আপনার মতন সাধারণ মানুষের জেনে রাখা উচিত। অর্থাৎ ভারতীয় সংবিধান আমাদেরকে অনেক অধিকার দিয়েছে, যে অধিকারগুলি আমরা ঠিকঠাক জানি না, এবং জানি না বলে সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হই। বুঝতেও পারি না যে কখন সেই অধিকার কিভাবে আর কোথায় দাবি করতে হবে। আইনি কথায় তেমনই

0: নানান সময় নানান অধিকার নিয়ে নানান আইন নিয়ে আমাদের কথা হয়। আজ আমরা কথা বলবো উত্তরাধিকার আইন এ বিষয়ে। খুব ছোট শুনতে লাগছে, কিন্তু বিষয়টি অত্যন্ত সুবিশাল। আধ ঘন্টার মধ্যে যতটুকু আমার আপনার মতন একেবারে সাধারণ মানুষের জানাটা প্রয়োজন, ততটুকুই জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়। দিদি, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: নমস্কার দিদি। উত্তরাধিকার আইন, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। শুরুতেই জানতে চাইব এই আইনটি কি, অর্থাৎ উত্তরাধিকার আইন বলতে আমরা কি বুঝব।
1: উত্তরাধিকার বলতে, কোনো ব্যক্তি যখন মারা যান তখন তার সম্পত্তি কে পাবে, কি হিসেবে পাবে, কতটা পাবে, এটা হচ্ছে উত্তরাধিকার। এর অনেক ভাগ আছে। সেই ভাগগুলো দেখা গেলে, মহিলা হলে তার সম্পত্তি কে পাবে, পুরুষ হলে তার সম্পত্তি কে পাবে, কি হিসেবে পাবে, এদের বলা হয় লিগাল হেয়ার।
0: আচ্ছা,
1: এটাতে আবার অনেক ভাগ আছে, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস টু তে নটা ভাগ।
0: আচ্ছা, শুনেই তো রীতিমতো ভয় লাগছে যে থাক এত ভাগে আমরা গেলাম না। আপনি যদি এইটুকুই আমাদেরকে আমাদের মতন করে, যেটুকু আমরা ভালোভাবে বুঝতে পারবো, যে এই উত্তরাধিকার আইন বলে, অর্থাৎ আইনত ভাবে কোনো মানুষের, তিনি মারা গেলেন বা তিনি বেঁচেও আছেন, তার উত্তরাধিকারী কারা কারা হবেন?
1: হিন্দুদের ক্ষেত্রে কোনো হিন্দু পুরুষ যদি মারা যান, তাহলে ওনার সম্পত্তি ক্লাস ওয়ান লিগাল হেয়াররা প্রথম পাবে। তার মধ্যে পড়ছে তার স্ত্রী, ছেলে মেয়ে, মা।
0: আচ্ছা, আর বাবা যদি বেঁচে থাকেন?
1: না, বাবার ক্লাস টু লিগাল হেয়ার চলে আসছেন।
0: আচ্ছা,
1: ক্লাস ওয়ানে ফার্স্ট প্রেফারেন্স হিসেবে এরা আসবে,
0: স্ত্রী, সন্তান, মা।
1: মা,
0: বেশ,
1: হিন্দু পুরুষ ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে হাজবেন্ড, ছেলে মেয়ে প্রথম ক্ষেত্রে।
0: সেক্ষেত্রে মা আসছেন না?
1: না, মা আসছেন না।
0: আচ্ছা,
1: কারণ মা তার মা।
0: হুম হুম।
1: শ্বশুর বাড়ির সম্পত্তি নয়, যেহেতু সেটা শাশুড়ি হয়ে যাবে, কিন্তু সেটা নেই। কাজেই এখানে শুধু স্বামী আর ছেলে মেয়ে।
0: আচ্ছা,
1: এরপরে বেঁচে থাকাকালীন সম্পত্তি আমাদের এখানে, মানে ওয়েস্ট বেঙ্গলে সম্পত্তি আমাদের যেহেতু দয়াভাগা স্কুল অফ ল, কেউ মারা গেলে তারপর প্রপার্টিটা এই উত্তরাধিকার সূত্রে অন্যদের ওপর যায়। অন্য জায়গায় আলাদা, মিতাক্ষরা স্কুল অফ ল, তাদের নিয়ম আলাদা, তারা জন্ম থেকেই পায় এটা অধিকার সম্পত্তির উপর। তো আমাদের এখানটা নিয়েই বলি। এবার হিন্দু সাকসেশন অ্যাক্ট আর ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট, দুটো ভাগ আছে, দুটো আইন বই আলাদা আছে। এবার হিন্দু সাকসেশনটা মেনে চললে, ধরুন হিন্দুদের মধ্যে আছে জৈন আছেন, শিখ আছেন, বুদ্ধিস্ট আছেন, এদের হিন্দু ধরা হচ্ছে, এদের আইন হচ্ছে এটাতে। আর ইন্ডিয়ান যেটা সাকসেশন অ্যাক্ট, সেটাতে আসছে পার্সি, খ্রিশ্চান, জিউজ, এদের ওপর যেটা উত্তরাধিকার, একই প্রসেস। শুধু যখন উইল করে যান কেউ তার জীবনকালে, সেটা তখন এক্সিকিউট হয়, মানে কার্যকারী হয় ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী, হিন্দু হোক আর খ্রিশ্চান হোক আর যাই হোক।
0: আচ্ছা,
1: মুসলিমদের কিন্তু টোটালি আলাদা, ওদের পার্সোনাল ল অনুযায়ী হবে।
0: মুসলিম ল বোর্ড, যেটা
1: মুসলিম ল, শরিয়ত ল, যে ওদের পুরো আলাদা নিয়ম, ওদের পুরো আলাদা অ্যাক্ট হবে।
0: বেশ, এবারে মূলত যেটা শুনলাম, যে বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা, তারা মারা গেলে তাদের উত্তরাধিকারীরা কারা হবেন শুনলাম। অনেকেই অবিবাহিত অবস্থায় মারা যান, সংসার করেনি না তারা হয়তো সেভাবে। শুরুতেই জানতে চাইব অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে উত্তরাধিকারী কারা হবেন।
1: অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে তার মা লিগাল হেয়ারে, ক্লাস ওয়ান আসছে বাবা।
0: আচ্ছা,
1: তারপরে আসছে ভাই বোন।
0: আচ্ছা, অবিবাহিত যদি কোনো মহিলা, তিনি মারা যান,
1: ইকুয়ালি মা, বাবা, ভাই বোন।
0: আচ্ছা, তাহলে মোটামুটি এটুকু জানা গেল, ক্লাস ওয়ানের মধ্যে এগুলি থাকছে। এবং মূলত বাবারা সাধারণত বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলার ক্ষেত্রে শুরুতে আসছেন না। এবার যদি দেখা যায় ক্লাস ওয়ান হিসেবে যা যা বললেন, স্ত্রী এবং সন্তানেরা মা, তারা যদি কেউ না থাকেন বেঁচে, তখন কারা আসবেন?
1: বাবা।
0: তখন বাবা আসবেন।
1: ক্লাস টু লিগাল হেয়ার যেটা বলা হয়, সেটা নিয়মই তাই, আগে ক্লাস ওয়ানে কেউ আছে কিনা সেটা দেখা হবে, ক্লাস ওয়ানে না থাকলে তখন পরবর্তীকালে ক্লাস টু লিগাল হেয়ার। ক্লাস টু এর মধ্যে আবার নটা পরপর ভাগ আছে, অনেক সময় এদের অবর্তমানে, মানে বাবাও নেই, তখন নাতি, নাতনি, ভাই, ভাইয়ের ছেলে মেয়ে, তারপরে তাদের অবর্তমানে তাদের ছেলে মেয়ে, এটা

0: পর লিস্টে আসে, এটা নটা ভাগ আছে ক্লাস টু এ।
1: অর্থাৎ রিলেশন ক্রমশ, সম্পর্ক ক্রমশ দূরবর্তী হতে থাকে বিভিন্ন ক্লাস অনুযায়ী, সবচেয়ে নিকট যারা তারা আগে পাবেন এবং পরবর্তীতে তারপরে। আপনি একটু আগে বললেন যে যদি কেউ উইল করে যায় বেঁচে থাকাকালীন, বেঁচে থাকাকালীন কোনো একজন উইল করে গেলেন, তার সম্পত্তি কে কে পাবেন? সেখানে হয়তো তার ছেলের নাম রাখলেন না, মেয়ের নাম রাখলেন, স্ত্রীর নাম রাখলেন। সেই মানুষটি মারা যাওয়ার পরে তার ছেলে কি এই উত্তরাধিকার আইন বলে কেস করতে পারে যে না আমিও তো ছেলে, আমার প্রাপ্য?
0: হ্যাঁ, কেস নিশ্চয়ই করতে পারে, কিন্তু উইল কথাটার মানেই হচ্ছে ইচ্ছাপত্র।
1: আচ্ছা,
0: একজন ব্যক্তির ইচ্ছা সে মারা যাবার আগে জীবনকালে, যেটা উইলে অবশ্যই একটা এসেনশিয়াল জিনিস হচ্ছে যে আমার ইচ্ছা এবং সজ্ঞানে, স্বইচ্ছায় এবং সুস্থ মাথায় আমি উইলটা করে যাচ্ছি, আমার ইচ্ছাপত্র মানে কার্যকরী হবে তার মৃত্যুর পরে, কিন্তু সে লিখে গেল। এবার তার যাকে যাকে ইচ্ছে সে তাকে তাকে লিখতে চায়। ছেলেকে যদি তার মনে হয় বঞ্চিত করবে, উনি বঞ্চিত করতে পারে, কিন্তু তাতে ছেলের মামলা করার অধিকারটা তো যায় না। উনি বলতেই পারেন যে বাবাকে জোর করে লেখানো হয়েছে বা এরকম, সেটা প্রমাণ সাপেক্ষ। এই কারণেই উইলে দুটো উইটনেস রাখা প্রয়োজন, যাতে তারা গিয়ে কোর্টে এভিডেন্স দিতে পারে যে হ্যাঁ তার সামনে সইটা হয়েছিল এবং উনি সজ্ঞানে সই করেছেন, উইলটা করেছেন সুস্থ মাথায়।
1: ধরা যাক যে সাক্ষীরা রয়েছেন, তাদের মধ্যে একজন হয়তো কোনো কারণে প্রয়াত হলেন, মারা গেলেন, সেক্ষেত্রে একজন বা কখনো হয়তো বা দুজনই, সেক্ষেত্রে এই উইল যেখানে রইল সেই উইলটা কতটা গ্রাহ্য হবে?
0: হ্যাঁ, ওই সাক্ষীর অবর্তমানে উইলটা তখন একদমই প্রমাণ করা খুব মুশকিল, মামলা তখনই আটকে যায় প্রমাণের অভাবে। তখন আরো কিছু যদি প্রমাণ থাকে যে ওনার কোন ডকুমেন্ট, যেরকম ধরুন উনি যে মানসিকভাবে সুস্থ ছিলেন উইলটা করার সময়, সেটা দেখানোর জন্য কোনো মেডিকেল পেপার যদি কিছু থাকে সেগুলো তখন দেখাতে হবে, বা যেভাবে প্রমাণ করা যায় যে উইলটা উনি সুস্থ মাথায় করেছেন।
1: আচ্ছা, সুতরাং সাক্ষী যারা তাদের বেঁচে থাকাকালীন এই সম্পত্তির ভাগাভাগি হয়ে যাওয়াটা খুব প্রয়োজনীয়, নচেত অনেক সমস্যায় পড়তে হয়। দিদি, মহিলা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখি যে সমাজে নানান রকমের, এক তো ট্যাবু আছেই যে একবার বিয়ে হয়ে গেছে তোমার শ্বশুরবাড়ির সম্পত্তি তোমার ভাইয়েরা ভাগ দিতে চায় না, বহু জায়গাতে এই সমস্যাগুলো হয়। আমাদের অনুষ্ঠান শুনছেনও এমন অনেকেই আছেন হয়তো যারা গ্রামের বহু মহিলা রয়েছেন যাদের এখনো পর্যন্ত এই সমস্যার সম্মুখীন হতে হয়, তারা কি করবেন?
0: আমাদের হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু মেয়েরা বিবাহিত হোক অবিবাহিত হোক ছেলেদের সমান অধিকার পাবে তার পৈতৃক সম্পত্তিতে, মানে বাপের বাড়ির সম্পত্তিতে মেয়ের অধিকার নেই, এটা কিন্তু ভুল কথা। 2005 সালে নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়ে এটা কিন্তু হিন্দু সাকসেশন অ্যাক্টে ঢুকেছে, মহিলারা সমান অধিকার পাবে। এবার দেয় না সেটা আলাদা কথা, সমাজ সিস্টেম, কিন্তু নিয়মে কিন্তু তারা ইকুয়াল অধিকার পাবে। যদি না বাবা বা মা যার এই সম্পত্তি সে কোনো গিফট বা উইল করে যান।
1: বেশ, গিফট এবং উইল এই দুটোর মধ্যে কি পার্থক্য এবার জানতে চাইব।
0: সহজ বাংলায় হচ্ছে উইল তো বললাম আগেই ইচ্ছাপত্র, গিফট হচ্ছে দানপত্র।
1: আচ্ছা,
0: উইলটা যেটা যে ব্যক্তি করছে তার মারা যাবার পরে এক্সিকিউট কার্যকরী হচ্ছে, আর দানপত্র যেটা গিফট সেটা কিন্তু যখন যেদিন উনি সই করছেন, ডোনার ডোনি সই করছেন উইটনেস সহ এবং রেজিস্ট্রি হয়ে যাচ্ছে সেদিনই কার্যকরী হয়ে গেল, এবং সম্পত্তির ওপর থেকে যে করছে গিফটটা সে কিন্তু তখনই তার দখলটা চলে গেল, অধিকারটা চলে গেল।
1: আচ্ছা,
0: সেই দিন থেকে,
1: তখন থেকে,
0: হ্যাঁ, উইল কিন্তু সে ব্যক্তি মারা যাবার পর থেকে কার্যকরী হচ্ছে।
1: বেশ, আমাদের অনেক শ্রোতা বন্ধুই রয়েছেন, সাধারণত বাঙালিদের মধ্যে একটা মামলা মোকদ্দমা নিয়ে একটা ভয় থেকে যায় যে আবার কোর্টে যাব, ওরে বাবারে কোথায় যাব, কার কাছে যাব, উকিল কোথায় পাব। সুতরাং এই জায়গাটা যদি একটু বুঝিয়ে বলেন যে উত্তরাধিকার আইনে ধরুন আমার সম্পত্তি পাওয়ার কথা আমি জানি, কিন্তু আমার বাড়ি থেকে ভাই হোক বা কেউ আমাকে দিতে চাইছে না, আমার প্রথম কাজ কি হবে, আমি কোথায় যাব?
0: প্রথম কাজ তো অবশ্যই একজন উকিলের কাছে গিয়ে তার কাছে আপনার প্রবলেমটা জানানো, যে আপনার বাবার সম্পত্তি আছে, ভাই আপনাকে দিতে চাইছে না। প্রথম সেটা আপনাকে খোঁজ নিতে হবে যে বাবা কোনো উইল করে গেছেন কিনা, বা সম্পত্তিটা কোনো ডিড

0: গিফট করে গেছেন কিনা, মানে দানপত্র করে গেছে কিনা ভাইয়ের নামে। যদি সেটা না হয়ে থাকে সেই ক্ষেত্রে বলা হবে বাবা মারা গেছেন ইনটেস্টেড, উইল না করেই মারা গেছেন, তখন সম্পত্তিতে কিন্তু আপনারও সমান অধিকার এবং আপনার মা যদি জীবিত থাকে তারও সমান অধিকার আছে বাবার সম্পত্তিতে।
1: আচ্ছা, সুতরাং ইন্টারস্টেট মানে বিষয়টা যদি আরেকটু আমাদের পরিষ্কার করে বলেন।
0: ইন্টারস্টেট মানে যে ব্যক্তি উইল না করেই মারা গেছেন বা কোনো টেস্টামেন্টারি ডকুমেন্ট যেটাকে বলে উইল বা ইচ্ছাপত্র, সেটা না করে মারা গেলে মানে সম্পত্তির ভাগাভাগি কাকে দেবে, কে কতটা পাবে, সবাই যে সমান পাবে তা নয়, সেটা তার ইচ্ছা মতন, কেউ কম পাবে কেউ বেশি পাবে, কেউ শুধু তার জীবনকালে ভোগ করবে সম্পত্তিটা, এইটা সবটাই ইচ্ছাপত্রতে লেখা থাকে। তো সেটা যে না করে যায় তখন বলা হয় ডায়েড ইন্টেস্টেড, মানে মারা গেছেন ইন্টেস্টেড অবস্থায়। সম্পত্তিটা তখন এই হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী লিস্ট অনুযায়ী পরপর পরপর ভাগ হবে লিগাল হেয়ারদের মধ্যে।
1: বেশ, এবারে আসবো দত্তক সন্তানদের কথায়। অনেক পরিবারে নিঃসন্তান দম্পতিরা তারা দত্তক নেন, ছেলে হোক বা মেয়ে, দত্তক নেওয়ার পরে তারা কিভাবে এই উত্তরাধিকার আইনের আওতায় আসবে এই বিষয়টা যদি একটু বলেন।
0: দত্তক নিলে কিন্তু লিগালি অ্যাডপশন, যেটা দত্তক নেয়া, সেটা কিন্তু একটা বায়োলজিক্যাল ছেলে মেয়ে যা পাবে তারাও ইকুয়াল অধিকারটা পাবে।
1: অর্থাৎ বৈধ দত্তক যদি হয় সেক্ষেত্রে নিজের সন্তান হিসেবেই তাকে ধরা হবে এবং উত্তরাধিকার আইন অনুযায়ী সেসব পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দত্তক সন্তান নেওয়ার পরে তখন বায়োলজিক্যালি তখন তাদের আবার কোনো একটি ছেলে বা মেয়ে হলো, এক্ষেত্রে ওই সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রে কি বায়োলজিক্যাল সন্তান এবং দত্তক সন্তানের মধ্যে কোনো রকমের ভাগ আসবে
0: না? আইনিভাবে তো সে তার সন্তান হয়েই যাচ্ছে দত্তক নিলে, কাজেই সে যদি আগে হয় বায়োলজিক্যাল বাচ্চা পরে হয় তাহলে কিন্তু সে বড় ভাই হিসেবেই থাকছে ফ্যামিলিতে, তার অধিকার থাকছে
1: একই রকম থাকবে। বেশ, অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো এক দুর্ঘটনায় বাবা মা হয়তো একসঙ্গে মারা গেল, একটি ছোট ছেলে আছে, সে আইনত উত্তরাধিকার, কিন্তু যেহেতু সে নাবালক বা নাবালিকা, তার ওই অতটা সম্পত্তি নিয়ে সে কি করবে, কিভাবে এগোবে, এই ক্ষেত্রে এই উত্তরাধিকার কার কাছে যাবে, দায়িত্ব কার কাছে যাবে, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন।
0: এই ক্ষেত্রে বাচ্চার কাস্টোডিয়ান বা গার্জিয়ান হিসেবে কাউকে অ্যাপয়েন্ট করা হবে এবং সেটা লিগালি কাজ করতে গেলে কোর্ট থেকে একটা পারমিশন লাগে, সেইখানে কোর্ট থেকে পারমিশন নিয়ে সব জায়গায় গার্জিয়ান হিসেবে, যেহেতু বাবা মার অবর্তমানে, সেটা দাদু দিদা হতে পারে, দাদু ঠাকুমা হতে পারে, মামারা হতে পারে, সেটা কোর্টের পারমিশন নিয়ে যাবে, কিন্তু সবটাই সম্পত্তি দেখা শোনা, বাচ্চার দায়িত্ব, খরচা, সমস্তটাই তার উপর দায়িত্ব থাকবে, কিন্তু অনলি অ্যাজ গার্জিয়ান, অনলি অ্যাজ কাস্টোডিয়ান অফ দি প্রপার্টি। বাচ্চা যেইমাত্র অ্যাডাল্ট হয়ে যাচ্ছে সেইমাত্র কিন্তু তার অধিকার হয়ে যাচ্ছে।
1: এবার এই তার 18 বছরের আগে যে খরচ খরচা যা যা হচ্ছে সেটা কতটা খরচ হয়ে গেল, সম্পত্তি তার কাস্টোডিয়ান থেকে কিছু বিক্রি করে দেওয়া হলো কিনা, এই বিষয়গুলো ওই ছোট বাচ্চাটির পক্ষে বোঝা সম্ভব নয়। সুতরাং সেই জিনিসগুলো কারা দেখবেন বা রেগুলেটরি কোনো আলাদা কোনো বডি আছে কিনা?
0: না, রেগুলেটরি বডি নেই, তবে যেই কোর্ট এর কাছে পারমিশনটা নেওয়া হচ্ছে সেই কোর্টের কাছেই একটা লিখিতভাবে ওটা থাকছে, পাওয়ার থাকছে যে বাচ্চার পেছনে যে খরচা সেটা যাতে পার্সোনাল খরচা না দাঁড়িয়ে যায় যে গার্জিয়ান তার।
1: আচ্ছা,
0: কোর্টের।
1: বেশ, আরও একবার মনে করিয়ে দিই আমাদের শ্রোতা বন্ধুদের যারা একটু দেরি করে রেডিও সেট টিউন করেছেন, আপনারা শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, শুনছেন যে অনুষ্ঠান, তার নাম আইনি কথা, আর আইনি কথায় আজকের আলোচনার বিষয় উত্তরাধিকার আইন। যে বিষয়ে আজ আমাদের সঙ্গে কথা বলছেন, যার পরামর্শ আমরা নিচ্ছি, তিনি আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়। দিদি, এবারে একটু উত্তরাধিকারের যে আইন সেখানে কয়েকটি বাস্তব ঘটনার সঙ্গে আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের কি করণীয়। অনেক ক্ষেত্রেই এমন হয় যে বিয়ে হয়েছে একটি পরিবারে, হিন্দু পরিবারই ধরলাম, তারপরে সন্তান একটি বা দুটি, স্বামী কোনো এক কারণে কোনো একদিন সন্তান সহ ছেড়ে চলে গেলেন এবং গিয়ে তিনি অন্য কোথাও সংসার পাতলেন, বাপের বাড়িতেও হয়তো তার পিত্রালয় তেমন ভালো অবস্থা নয়, তখন এই যে স্ত্রী যাকে ছেড়ে চলে গিয়েছেন স্বামীটি, সে যে তার বাচ্চাগুলিকে বড় করবে, শ্বশুরবাড়ির কাছ থেকে সাহায্য সে পাচ্ছে না,

0: কিন্তু তার তো পাওয়া উচিত, সে কি করবে?
1: মূলত রোজকার রোজ যে খরচ, খাওয়া খরচ, জামা কাপড়ের খরচ, এইসবের জন্য তো, বাচ্চাদের এডুকেশনের খরচ, এইসবের জন্য তো মেনটেন্স পোর্শনটা চলে আসে, সেটা তো আলাদা টপিক। কিন্তু যেহেতু আমাদের টপিকটা সাকসেশন আজকে, তাই জন্য বলবো যে যদি স্বামী ছেড়ে চলেও যাচ্ছে, স্ত্রীর কিন্তু তার স্বামীর সম্পত্তির ওপর অধিকার থেকেই যাচ্ছে। সে স্বামীর অবর্তমানে সে অবশ্যই লিগাল এয়ার, যেরকম বললাম ক্লাস ওয়ান, বাচ্চারাও কিন্তু লিগাল এয়ার। এবার সেটা শ্বশুরবাড়ি মানুক আর না মানুক, এবার গায়ের জোরে বের করে দেয়া সেটা তো আইনি হেল্প নিতে হবে, ডোমেস্টিক ভায়োলেন্স এরকম অনেক অ্যাক্ট আছে যেটা করতে হবে, মেনটেন্যান্সের জন্য মামলা করতে হবে সেটা। কিন্তু সম্পত্তির অধিকার কিন্তু তাদের থাকছে, তাদের দেবো না তা আলাদা কথা, তখন তাদের লিগাল হেল্প নিতে হবে। আমাদের লিগাল এড সার্ভিসেসও আছে, এরকম মহিলারা কিন্তু লিগাল এড সার্ভিসে গিয়ে সরকার তাদের মামলা চালানোর পয়সা ফান্ডিং করে, সেখানে গিয়ে কিন্তু তারা হেল্প নিতে পারে।
0: এটা ওরা কোথায় পাবে, লিগাল এইডের কাছে গিয়ে পৌঁছানো কোথায় যাবে?
1: সব কোর্টেই থাকে, ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে, ডিএলএসএ বলে এদের, এইখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ওরা দেয়, সেই যদি নিজে না ফিল আপ করতে পারে ওরা সাহায্য করে, ওরাই ফিল আপ করে দেয়, ইনস্ট্রাকশন ওদের কাছ থেকে নিতে চায়, সেগুলো ওখানে হেল্প ডেস্কে গিয়ে বললেই ওরা ফিল আপ করবে, মামলা হবে, মামলা চালানো পুরোটাই কিন্তু সরকারের তরফ থেকে এটা করা হয়।
0: বাহ, সুতরাং এই কথাটা একটু আরও একবার স্মরণ করিয়ে দেব আমাদের শ্রোতা বন্ধুদের, আপনি যদি মহিলা হন অথবা পুরুষ হন বা বৃদ্ধ বাবা মা, যার কোনো রকমভাবে উত্তরাধিকার সংক্রান্ত, আইন সংক্রান্ত যা আপনার প্রাপ্য কিন্তু পাচ্ছেন না, কিন্তু আপনার কাছে তেমন পয়সা নেই যে আপনি মামলা লড়বেন, আপনি আপনার নিকটস্থ যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন, সেখানে লিগাল এইড আইনি সহায়তার কেন্দ্র রয়েছে, একটু খুঁজে সেখানে অবধি আপনাকে পৌঁছে যেতে হবে। আপনি যদি আবেদনপত্র, অ্যাপ্লিকেশন লিখতে পারেন ভালো, না হলে তারাই সাহায্য করবেন, এবং উকিল বা আইনজীবী থেকে শুরু করে পরবর্তীতে কী করণীয় সমস্তটার দায়ভার বহন করবেন সরকার। আপনি এই অধিকারটুকুও কিন্তু পাবেন আইনি লড়াই করবার, যেটা সরকার আপনাকে দেবে। সুতরাং আমার টাকা নেই বলে আমি আমার যেটুকু উত্তরাধিকারী হিসেবে যা যা প্রাপ্য আমি পাচ্ছি না, কি করব আমি, না, অধিকার কখনোই ছাড়বেন না, ভারত সরকার সবসময় আপনার পাশে আছে। দিদি, আগের প্রসঙ্গেরই আরও একটু যদি আমরা এগিয়ে যাই, দেখা গেল সেই স্বামীটি অন্য কোথাও গিয়ে সেখানে সংসার পেতেছেন, এরপর তিনি মারা যাওয়ার পর সেখানকার স্ত্রীও তার সন্তানদের নিয়ে চলে এলেন যে সম্পত্তিতে অধিকার আমারও আছে, এক্ষেত্রে এই স্বামীর সম্পত্তির অধিকার কার?
1: সেকেন্ড যে বিয়েটা স্বামীর, সেটা তো ভয়েড, সেটাকে ধরাই হবে না বিয়ে হিসেবে, ইলিগাল। কিন্তু প্রথম স্ত্রী যেমন আছে, বাচ্চারা পাচ্ছে, কিন্তু ইললিসিট যে ম্যারেজটা, সেটার বাচ্চারা কিন্তু সম্পত্তিতে একটা ক্লেম পাবে।
0: অর্থাৎ দ্বিতীয় যে বিবাহ, তার সন্তান যারা রয়েছে সেই সন্তানরা
1: কিন্তু একটা ক্লেম পাবে। হ্যাঁ,
0: আচ্ছা, স্ত্রী পাবেন না কিন্তু সন্তানরা পাবে। বেশ, আমরা অনেক সময় দেখেছি যে সাধারণত মহিলাদের ক্ষেত্রে বিষয়টা আরো বেশি হয় যে উইল করা বা এই আইনি বিষয়গুলোর মধ্যে তারা যেতে চান না, বা সেই অ্যাওয়ারনেসটাও, সচেতনতাও থাকে না। কোনো বিবাহিত মহিলা, তিনি উইল না করে মারা গেলেন, তার নামে যা যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির ভাগবাটোয়ারা কিভাবে হবে?
1: বিবাহিত মহিলা যখন মারা যাচ্ছেন, তার ছেলে মেয়ে, হাজবেন্ড, ক্লাস ওয়ান লিগালের যা বলেছি, এখানে একটা ম্যাটার করে যে ওই ভদ্র মহিলা সম্পত্তিটা কিভাবে পেয়েছেন, কি সূত্রে পেয়েছেন, নিজের কেনা হাজবেন্ডের সম্পত্তি বা তার শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি, না তার বাপের বাড়ির সম্পত্তি, এইখানে প্রশ্নটা তখন চলে আসে যে কার সম্পত্তি তার কাছেই ফেরত যাবে। যদি শ্বশুর বাড়ির তরফের সম্পত্তি হয়, কোনো বিবাহিত মহিলা যদি উইল না করে মারা যান, সেই ক্ষেত্রে তার স্বামী, ছেলে মেয়ে, ক্লাস ওয়ান লিগাল এয়ার, স্বামীর অবর্তমানে ছেলে মেয়ে, এবার ছেলে মেয়ে যদি না হয়, নিঃসন্তান হয়, সেই ক্ষেত্রে স্বামীও না থাকে, সেই ক্ষেত্রে তখন সম্পত্তিটা কার সেটা দেখা হবে। মানে কি সূত্রে ওই বিবাহিত মহিলা সম্পত্তিটা পেয়েছেন, মানে শ্বশুরবাড়ির সম্পত্তি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তা দেওর, শ্বশুর শাশুড়ি প্রথম আসবে, তারপরে আসবে দেওর, দেওরের ছেলে মেয়ে, এরকম ভাবে। আর যদি

0: সম্পত্তিটা তার নিজের কেনা হয়, নিজের রোজগারে কেনা, সেই ক্ষেত্রেও হাজব্যান্ডের লিগাল হেয়ার মানে শ্বশুর শাশুড়ি দেওর পরপর আসবে। আর যদি তার পৈতৃক সম্পত্তি হয় মানে ওই বিবাহিত মহিলার বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা হয় যে এটা রিভার্ট ব্যাক করে যাওয়া মানে আবার ফেরত চলে যায় ফ্রম দি সোর্স, মানে যেই সোর্স থেকে সম্পত্তিটা উনি পেয়েছেন সেই সোর্সে ওটা ফেরত চলে যাবে। তাহলে এই বিবাহিত মহিলার বাবা মা আসছেন, সম্পত্তি পাবেন, বা তার ভাই বোন, তারপরে তারপরে ভাইয়ের ছেলে মেয়ে যারা তার লিগাল হেয়ার থাকবে, মানে বাপের বাড়ির সম্পর্কে যারা তার লিগাল হেয়ার হচ্ছে তারা পাবে। এবং সম্পত্তির উৎস কোথায় সেটা একটা মেন দেখা যে কোথা থেকে পাচ্ছেন সম্পত্তি।
1: বেশ, যেটা পুরুষদের ক্ষেত্রে ঘটে না কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারটি থেকে যায় যে যে সম্পত্তি তিনি রয়েছে তার ভাগ হচ্ছে, তার ওই সম্পত্তি বাবার দিক থেকে পেয়েছেন নাকি শ্বশুর বাড়ির দিক থেকে, স্বামীর দিক থেকে।
0: কিন্তু পুরুষদের ক্ষেত্রেও হয়, যদি তার স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, সেই ক্ষেত্রে অবিবাহিত পুরুষ, সেই ক্ষেত্রে একরকম হবে, তাহলে তো তার বাবা মা ভাই বোন এরা পাচ্ছে। কিন্তু যদি বিয়ে হয়েও থাকে এবং ধরুন বউ মারা গেছে, তাহলে কিন্তু তার বাপের বাড়ির সম্পত্তি কিন্তু তারা পাচ্ছেন না। যে পুরুষ মারা গেছে তার যে নিজের ভাই বোন তারা, মানে বউয়ের ভাই বোনরা কিন্তু ক্লেম করতে পারবেন না,
1: কারণ সম্পত্তিটা তখন তারই নামে হয়ে গিয়েছে। বেশ দিদি, আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসেছি। আমরা প্রায়শই দেখি যে অনেক আইনের ক্ষেত্রেই নতুন নতুন অ্যামেন্ডমেন্ট আসে, নতুন কিছু অ্যাড হয়, কিছু যুক্ত হয়, সেটা পাশ হয় এবং তারপরে আইন হিসেবে বলবৎ হয়ে যায়। এই উত্তরাধিকার আইনের ক্ষেত্রে নতুন কোনো অ্যামেন্ডমেন্ট যেটা আমাদের জেনে রাখা দরকার যদি একটু আমাদের বলেন।
0: এই আইনে সবচেয়ে লাস্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে 2025 সালে ডিসেম্বর মাসে, সেইটা হচ্ছে কোনো উইলের এক্সিকিউশন মানে কার্যকরী হবার জন্যে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে পারমিশন নিতে হয়, সেই পারমিশনটাকে বলে প্রোবেট নেওয়া। সেই প্রোবেট কেসটা এই মুহূর্তে অ্যামেন্ডমেন্ট হয়ে বলা হচ্ছে যে প্রোবেট নেওয়ার বাধ্যতামূলক নয়, এটা আগে অন্য স্টেটে ছিল, ওয়েস্ট বেঙ্গল আসামে, এখন এটাও এখানেও হয়ে গেছে যে স্থাবর সম্পত্তি মানে ল্যান্ডেড প্রপার্টি যেটা, তার জন্যে আর বিল করলে প্রোবেট নিতে হবে না। এই অ্যামেন্ডমেন্টটা এখন কার্যকরীও হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে, এখন আমাদের কাছে বই আকারে পৌঁছায়নি, কিন্তু আর প্রোবেট নিতে হচ্ছে না উইলের। সেই ক্ষেত্রে সময় বাঁচছে, অনেক খরচা বাড়ছে।
1: বেশ, অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি তিনি জীবিত অবস্থাতেই হয়তো ব্যাংকে বা পোস্ট অফিসে নানান রকমের তিনি টাকা জমিয়ে রাখেন, সেটা আরডি হোক বা ফিক্সড ডিপোজিট কোনোভাবে, তিনি মারা গেলেন হঠাৎই। এই ক্ষেত্রে নমিনির জায়গায় কারোর নাম থাকলে, যার নাম থাকবেন তারা তো পাবেনই, এখন জীবনের কথা বলা যায় না, অল্প বয়সেই হয়তো ভাবেনও নি যে এরকম ঘটনা ঘটবে, নমিনির জায়গা ঠিক আছে পরে ভরবো, তো নমিনির জায়গায় তিনি কাউকে নমিনি করে রেখে যাননি, সেক্ষেত্রে সেই মানুষটি মারা গেলে তার যে ব্যাংকের টাকা বা তার পোস্ট অফিসে জমানো যে টাকা, সেই টাকাটা কে পাবেন এবং তার বাড়ির লোকেরা কিভাবে সেই টাকাটাকে ক্লেম করবেন?
0: কে পাবে তো লিগাল হেয়ারের লিস্ট যেটা এতক্ষণ বললাম,
1: বেশ
0: সেইভাবে পুরো লিগাল হেয়ার পরপর কে পাবে। কিন্তু এখানে একটা বলা দরকার, অনেক সময় আমরা এটা ভুল করি, নমিনি ক্লজটা আজকাল সব জায়গায় মাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু নমিনি কিন্তু অনলি কাস্টোডিয়ান, তার দায়িত্বে থাকবে, লিগাল হেয়ারের কিন্তু সমান অধিকার থাকবে।
1: আচ্ছা,
0: নমিনি রইল, উনি ক্লেম করবেন, কোর্ট প্রসিডিওর আছে, সাকসেশন সার্টিফিকেট বেরোয় এর জন্য কোর্টের পারমিশন নিয়ে, এবার অনেক সময় ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে আনতে বলেন ব্যাংকের থেকে। এবারে কিন্তু নমিনি কিন্তু ওই টাকাটা নেবেন, উনি কিন্তু পুরোটা টাকাটা পাচ্ছেন না, উনি কিন্তু ওটা লিগাল হেয়ারদের মধ্যে ভাগ করতে বাধ্য, উনি শুধু কাস্টোডিয়ান অফ দ্য অ্যাকাউন্ট।
1: বেশ, অর্থাৎ ওই টাকাটা নমিনি হিসেবে যিনি রয়েছেন ওই টাকাটা উনি পেলেন, তুলতে পারলেন, এরপর সেই টাকাটা আইনত ভাবে যারা যারা উত্তরাধিকার তাদের সবার কাছে ভাগ হবে। একেবারে শেষ প্রশ্ন করব, আমরা স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে স্ত্রীধন হিসেবে জানি গয়নার বিষয়, অনেকের ক্ষেত্রেই বাড়িতে মহিলাদের ক্ষেত্রে বেশ বড় অ্যামাউন্টের হয়তো গয়না রয়েছে, সেই গয়না গয়না হিসেবেই, তার টাকার মূল্যায়ন সেভাবে হয়নি, সেই মানুষটি মারা যাওয়ার পর সেই গয়নার কারা কারা উত্তরাধিকার হবেন, অর্থাৎ সম্পত্তির বাকি যাতে কাগজ কলমে আছে

0: তো একরকমের ভাগ হলো, এই যে তার স্ত্রীধন হিসেবে যে গয়না রয়েছে সেই অলংকারের ভাগ, সেটা কিভাবে হয়?
1: এবার অলংকারের ভাগ, যদি যে মারা গেছেন উনি যদি কোনো উইল না করে গিয়ে থাকেন, উইলেও লেখা যায় কে কোনটা পাবে, যদি না করে গিয়ে থাকেন তাহলে ওই এক পদ্ধতিতে ইন্টারেস্টেড মারা গেলেন, তার সম্পত্তি ওই হাজবেন্ড ছেলে মেয়ে লিগাল হেয়ার হিসেবে সমান ভাগ হবে। এবারে যদি
0: এই ভাগটা কারা করবেন,
1: গয়নার ভ্যালুয়ার দিয়ে কতটা ওজন গয়না সেই হিসেবে ভাগ হবে,
0: এটা এই কেসটা যদি আদালত অবধি গড়ায় তখন আদালতই এটা করে দেবেন।
1: হ্যাঁ, না হলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটেলমেন্ট, কিন্তু আদালত অবধি যদি যায় ডেফিনেটলি একটা ভ্যালুয়ার অ্যাপয়েন্ট হবে, করাতে হবে। ভ্যালুয়ার গিয়ে তখন বলবে কত টাকার সম্পত্তি আছে, কত টাকার গয়না আছে, সেটা তখন ভাগ হবে।
0: বেশ, অনেকটাই জানা গেল উত্তরাধিকার সম্পর্কে। আর এই কথাই বলবো আমাদের শ্রোতা বন্ধুদের, যে দিদি যেভাবে বললেন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, সুতরাং অধিকার আমাদের যতটুকু রয়েছে সেই অধিকারটুকু কিন্তু প্রাপ্য, সেই প্রাপ্য অধিকার আপনাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। আমরা এতক্ষণ কথা বললাম আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দিদি অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। শ্রোতা বন্ধুরা, শেষ করব আইনি কথা আজ এখানেই। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। নমস্কার।

গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সন্তুর, শিল্পী সুদীপ কুমার ঘোষ, রাগ ঝিনঝটি। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সমীর নন্দী। ঝিনঝটি রাগে সন্তুর, শিল্পী সুদীপ কুমার ঘোষ।

হারানো সুর, ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী লোপামুদ্রা মিত্র, বাংলাদেশের রাব্বি ভিলা দাসপাড়া বাউফল থেকে এই গানটির জন্য অনুরোধ করেছেন সুমাইয়া তাবাচ্ছুম তন্নী।

গানটি শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এবারে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। এই আধুনিক গানটির জন্য পূর্ব মেদিনীপুরের নারাদাঁড়ি ব্যবত্তার হাট থেকে অনুরোধ করেছেন সৌমেন্দু সামন্ত, ঋতুজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত।

আধুনিক গানটি শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, শুনছেন বাংলা গানের অনুরোধের আসর। এবারে শিল্পী শুভ মিতা, ঝাড়খণ্ড থেকে অরুণাভ, মিতা, অঙ্কিতা, সাইনি ও তৃষার অনুরোধ।

গানটি শুনলেন শুভমিতার কণ্ঠে। শুনছেন অনুরোধের আসর। এই আসরে আজকের শেষ শিল্পী কিশোর কুমার, স্বর্ণ তৃষ্ণা ছায়াছবির এই গানটির জন্য অনুরোধ করেছেন হাওড়ার গোবিন্দপুর শিবতলা থেকে আনন্দধারা, প্রতিমাধারা, শ্রীমন ধারা ও প্রশান্ত।

স্বর্ণ তৃষ্ণা ছায়াছবির এই গানটি দিয়েই আজকে শেষ করলাম অনুরোধের আসর। গানটি শুনলেন কিশোর কুমারের।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে ব্যবধান ছবিতে আশা ভোঁসলে।

ব্যবধান ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে দোলন চাপা ছায়াছবিতে কিশোর কুমার।

শুনলেন দোলন চাপা ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে। এবারে বৌমা ছায়াছবিতে আশা ভোঁসলে এবং অমিত কুমার

বৌমা ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে ভালোবাসা ভালোবাসা ছায়াছবিতে শিবাজী চট্টোপাধ্যায়।

ভালোবাসা ভালোবাসা ছায়াছবির গান শুনলেন শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারে রূপঙ্কর এবং সোমলতা দ্বৈত কণ্ঠে বেলা শেষে ছায়াছবিতে।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন, অন্তর্বাস, ছায়াছবি থেকে রূপঙ্কর এবং শুভমিতার দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর, শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী সুচিত্রা ঘোষ।

সুচিত্রা ঘোষের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল, শিল্পী শুভজিৎ পাত্র। প্রথমে বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রূপক মিত্র, হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়। বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী শুভজিৎ পাত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনছেন শুভজিৎ পাত্রের কণ্ঠে। প্রথমে শুনলেন বাগেশ্রী রাগে, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র, হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়। এবারে মালকোঁস রাগে, শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন গৌতম চক্রবর্তী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। মালকোঁস রাগে খেয়াল, শিল্পী শুভজিৎ পাত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী শুভজিৎ পাত্র। বাগেশ্রী রাগের পর শেষে শুনলেন মালকোঁস রাগে খেয়াল, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন গৌতম চক্রবর্তী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। এই সঙ্গেই শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি।

গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।

0: broke out at a hotel in Malviya Nagar area of New Delhi. Delhi police said the deceased include 9 Indian nationals and 12 foreign nationals. The police informed that a total of 49 persons were admitted to various hospitals for treatment. During the course of treatment, 21 injured persons succumbed to their injuries. 8 injured persons have been discharged after receiving treatment, while the remaining continue to undergo medical care. The police said a case has been registered and an investigation is underway. They further informed that Lavkesh Bajaj, the owner of the building in which the fire broke out, has been detained. The newly sworn-in Karnataka Chief Minister D.K. Shivakumar has announced free bus passes for all students in his first cabinet decision. Briefing media, the Chief Minister said that students can register and obtain free passes. He also announced measures for employment generation for youth registered with employment exchanges, stating that the private sector will be encouraged to provide job opportunities. Additionally, the Chief Minister announced a grant of 2,000 crore rupees for the Greater Bengaluru Authority to improve road infrastructure. Maharashtra has earned major recognition at the National Panchayat Awards 2025 presented by the Union Ministry of Panchayati Raj in New Delhi. Bhandara District's Itgaon Gram Panchayat secured the first position in the Child Friendly Panchayat category. In badminton, India's Ayush Shetty advanced to the pre-quarters of the Indonesia Open Super 1000 with a comeback win over China's Wang Hongyang. India also secured a mixed doubles victory as Rohan Kapoor and Ruthvika Garde defeated Chinese Taipei's Yang Po Swan and Hu Ling Fang. And that is the end of this news bulletin.
1: Akashbani, Kolkata. Anushtan shunchen Gitanjali Prachar Tarange. Ekhon apnader janiye debo আজ 4 জুন বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন রামায়ণ থেকে পাঠ 6:05 সঙ্গীতাঞ্জলি 6:30 আজকে চাষবাস চাষের জমিতে ইঁদুর নিয়ন্ত্রণ বলবেন ডক্টর বিদ্যুৎ সাহা 6:40 আপনার স্বাস্থ্য অতিরিক্ত ঘাম বা হঠাৎ জ্বর বলবেন ডাক্তার অর্পিতা সরকার 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও কল্লোল কোনার 7:45 রবীন্দ্রসঙ্গীতে সুনীতা বিশ্বাস সকাল 8:00 জানা অজানা গ্রহ নিরাপত্তার সীমানা প্রথম পর্ব বলবেন প্রদীপ সেনগুপ্ত চন্দন মজুমদারের কণ্ঠে নজরুল গীতি সকাল 8:05 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সোমা দত্তর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব সকাল 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব সকাল 9:25 জেলা চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী গানে গানের শেষ পর্ব সকাল 9:30 গানের ভেলা অমৃতা হালদার রায়ের উপস্থাপনায় সকাল 10:00 বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও অর্ণব চক্রবর্তী বেলা 12:00 অতুল প্রসাদের গানে সৌমী ভট্টাচার্য 12:15 লোকগীতি শিল্পী আনন্দ দাস 12:33 গ্রামীণ যুবাবন্ধুদের অনুষ্ঠান শামসের চক ভাণ্ডারিপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান দুপুর 1:00 1:45 মহিলা মহল লাইভ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় সৌমিলি রায় আধুনিক গান 2:30 গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সপ্তর্ষি রায়চৌধুরী অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলা অংশগ্রহণে খাটুরা প্রীতিলতা শিক্ষানিকেতনের শিক্ষক অঞ্জন কুমার রায় ও দুই শিক্ষার্থী 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে 6:15 সাঁওতালি অনুষ্ঠান গোমস্তা প্রসাদ সরেন, যেমন দেখেছি তাঁকে অংশগ্রহণে কালেন্দ্রনাথ মান্ডি।

চক্রবর্তী, অনল হেমব্রম ও সুতালাল সরেন শুনবেন তৃতীয় পর্ব। পরে লোকগীতি ঠাকুরদা সাঁসদা, বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, থাকবে শিশুর অধিকার, বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। আন্তর্জাতিক শিশু নিগ্রহ ও আগ্রাসন প্রতিরোধ দিবস বিষয়ে অভীক ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 রামায়ণ থেকে পাঠ, পরিবেশনায় গোপালচন্দ্র পাল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞানের খবর। প্লাস্টিক ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যাপক কিশোর সরকারের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। 9:30 নাটক ভাঙা বাঁশির সুর, রচনা বিমল রায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি সুনীতা বিশ্বাসের কণ্ঠে। 10:45 সৌমি ভট্টাচার্যের কণ্ঠে রজনীকান্তের গান। 11:00 লোকগীতি শিল্পী আনন্দ দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সোহিনী রায়চৌধুরী। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন শরদ শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে সুনীতা বিশ্বাস। 6:25 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 131তম পর্ব। সৌরভ ঘোষালের কণ্ঠে ভজন। 6:45 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। সুনীতা বিশ্বাসের কণ্ঠে নজরুল গীতি 8:30। 8:45 অতুল প্রসাদের গানে সৌমি ভট্টাচার্য। 9:00 অতুল প্রসাদের গানে সৌমি ভট্টাচার্য। 9:10 রসধারা, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শাহনাজ খাতুন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দীর সঙ্গে। 12:00 সুরভি, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দীর সঙ্গে। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 নজরুল গীতি চন্দন মজুমদারের কণ্ঠে, উর্বশী রিঙ্কু প্রসাদের উপস্থাপনায় 5:20। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। 6:30 গুল গুলশান, রিঙ্কু প্রসাদের সঙ্গে। 7:10 আধুনিক গানে সুনীতা বিশ্বাস। 7:30 রিঙ্কু প্রসাদের উপস্থাপনায় দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%, সর্বনিম্ন 49%, বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের

দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 25 সেকেন্ড। জয় হিন্দ।